ওরা আমাদের পুরো পাড়াকে এইভাবে নিরাপত্তা দিচ্ছে, আমরা কত ভালো আছি ওদের জন্য। তিনি সেই ডাক্তার সেনগুপ্ত, তিনি ওর পাশে অবশ্যই রয়েছেন। তিনি বললেন, শুধু পশুদের জন্য নয়, মানুষের নিরাপত্তার জন্য দায়িত্বশীলভাবে কাজ করা দরকার। কেমন? সেদিন পাড়ার কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলেন যে পাড়ার পশুদের জন্য নির্দিষ্ট জায়গায় জল রাখা হবে, অসুস্থ বা আহত প্রাণী দেখলে স্থানীয় পশু চিকিৎসকদের সাহায্য নেওয়া হবে, আর কেউ যেন অকারণে প্রাণীদের উপর নির্যাতন না করে, এদিকেও সবাইকেই নজর রাখতে হবে। অনুবীর সে ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে পুরো পাড়ার অভ্যাস বদলে দিল। এরপর থেকে সবাই খাবার দাবার দেয়, তাদের কি যত্ন আত্তি করে। তারপরও আরও কিছু আছে কথা, কিন্তু তার আগে আবার সেই দয়া যেন আমাদের মনে পরিপূর্ণ হয়ে থাকে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কণা ভদ্র এবং সহশিল্পীদের গলায় শুনছিলাম গোদয়াল। ঘড়ি বলছে দ্রুত ছুটছে তো আমাদের গল্পের, যদিও শেষ পর্যায়ে চলে এসেছি, বছরখানেক পরের কথা। অর্ণব তখন আরও বড় হয়ে গিয়েছে। একদিন স্কুল থেকে ফিরে দেখল বাড়ির সামনে অনেক লোকের ভিড়। কি ব্যাপার, কি হয়েছে বুঝল, নিশ্চয়ই কিছু একটা অসুবিধে হয়েছে। এসে দেখল তার ভৌ ভৌ নেই। কয়েকদিন ধরে

গিয়ে এসে বলল, অর্ণবদা, আমরা কি ভৌভৌয়ের মতো আরেকটা কুকুরকে দেখাশুনো করতে পারি? অর্ণব মৃদু হেসে বলল, অবশ্যই পারি, তবে শুধু ভালোবাসলেই তো হবে না, দায়িত্ব নিতে হবে। যে বুলু মাথা নাড়ল, সেদিন থেকে পাড়ার মানুষেরা ভৌভৌকে কেউ ভুলে গেল না, বরং ভৌভৌয়ের স্মৃতিতে তার একটা ছোট্ট বোর্ড লাগালো যে প্রাণীদের ভালোবাসুন, তাঁদেরও বাঁচার অধিকার আছে। এইভাবেই রয়ে গেল ভৌভৌ, রয়ে গেল আর একখানা ছোট্ট কুকুর, আরও পাড়ার সব পাহারাদারেরা। বোর্ডটির নিচে প্রত্যেক দিন কেউ না কেউ জল রেখে যেত, কখনো কেউ খাবার রেখে যেত, কখনো আহত কোনো পাখিকে নিয়ে আসত তারা। আর অর্ণব যখনই সেই জায়গাটার পাশ দিয়ে যেত, ওর মনে হতো ভৌভৌ নেই, কিন্তু ওর ভালোবাসাটা এখনো আছে। কারণ কিছু ভালোবাসা মানুষের মৃত্যুর সঙ্গে, তার জীবন শেষ হওয়ার সঙ্গে শেষ হয়ে যায় না। কিছু ভালোবাসা মানুষের হৃদয় থেকে অন্য হৃদয়ে ছড়িয়ে পড়ে, এক মন থেকে আর এক মন সেই ভালোবাসাকে বহন করে, আর সেই ভালোবাসার কোনো ভাষা লাগে না, শুধু একটু মায়া মমতা, একটু দায়িত্ববোধ, আর অন্য একটা প্রাণীর কষ্টকে অনুভব করা। ব্যাস শুধু এইটুকু থাকলেই সমস্ত প্রাণী, তারা যে আমাদের জন্য, আমাদের ভালো রাখার জন্য, আর আমাদের নিজেদের ভালো রাখার জন্য ওদেরও ভালো রাখতে হবে, এ কথাই যেন পারস্পরিকভাবে মনে পড়ে যায়। কি আপনার চারপাশে আপনার চেনা পাড়ার একই রকমের আওয়াজ আছে? তো আমার তো আমার এরিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। সারাদিন ওরা ছুটি ছুটি করে বেড়ায়, আর ঘৌ ঘৌ ঘৌ ঘৌ ঘৌ ঘৌ। যাই হোক, আজকের গল্প কিন্তু এই পর্যন্তই, কারণ আজ বিশ্ব পশু দিবস, ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বক্তব্যের অপেক্ষায় রইলাম। আর ছোট্ট একটা গান শুনে নিয়ে একেবারে চলে আসব আপনাদের বক্তব্যে, আপনাদের বার্তায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম অভিরূপ গুহ ঠাকুরতার কণ্ঠে। এবারে আপনাদের কথা। শরতের এক শিউলি ঝরা ভোরে আগমনী ডাক এলো আজ গানের সুরে সুরে, দুমুঠো ভাত পাক সবাই, হাসি ফুটুক শিশুর মুখে, আগমনীর এই স্নেহের ছোঁয়ায় প্রকৃতি হাসুক সুখে, দিগন্ত রাঙা মন আজ তারি পানে চায়, তারি পানে চেয়ে আগমনীর স্নেহের ছোঁয়া হৃদয়ে আছে ছেয়ে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন। সুপ্রভাত, খুব সুন্দর বলেছেন। এরপর কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানী, টুডেস আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ অর্ণব অ্যান্ড ভৌভৌ বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসনা। গুড মর্নিং, থ্যাংক ইউ। লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও জানালাম প্রভাতী শুভেচ্ছা। ইন্দ্রানী ম্যাম, আজ ভৌভৌ আর অর্ণবের গল্প আর গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। গতকাল আমরা পেরিয়ে এলাম ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, স্যালুট জানালাম। আজ ওয়ার্ল্ড পোস্টাল ডে, এবার দু লাইন খোলা চিঠি। মায়ের চোখে সবই পড়ে ধরা, কিছুই দেওয়া যায় না ফাঁকি, বয়স কবু বাড়ে না তার, স্নেহ মাখা সোহাগ সজাগ আঁখি, আগামীতে আবার আসব অবশ্যই, আপনাদের জন্যই তো চিরন্তনী, অবশ্যই আসবেন। প্রত্যেক শুক্র শনি রবি আপনাদের কাছে গল্পের ভাণ্ডার সাজিয়ে নিয়ে আমরা চলে আসি, নানান রকম গল্প থাকে আপনাদের জন্য, আর আপনারা থাকে।

আমাদের জন্য। এবারে জানি এতক্ষণ মেসেজ পড়ছিলাম, এখন একটু হোয়াটসঅ্যাপে ঢুকে যাই। কেমন হোয়াটসঅ্যাপে 5:01 থেকে লিখতে শুরু করেছেন অনেকেই। শুভ সকাল দিদিভাই, সাথে আছি গল্প গান শোনার জন্য, অপেক্ষায় আছি। কাল মহালয়ার ভোরে চিরন্তনীকে মিস করব, চণ্ডীপাঠ শুনব, মাকে আবাহন করব শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়াতে। হ্যাঁ ঠিক, কালকে চিরন্তনী অন্যরকম চিরন্তনী, এক অনন্য চিরন্তনী সত্যকে নিয়ে আমরা আগামীকালের সকাল কাটাবো। যদিও আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য, তাও আমরা সবাই মিলে শুনব মহিষাসুরমর্দিনী। এবং প্রায় সারা বছরের অপেক্ষা, এই ব্যাপারটা এখনও আমাদের মধ্যে থাকে এই দিনটিকে ঘিরে। এবার কি লিখছেন, গুড মর্নিং চিরন্তনী, আমি আজ ভোর থেকে রেডিও টিউন করে অপেক্ষায় বসে আছি চিরন্তনী শুনব বলে, ভালো গান ও গল্পের শোনার আশায়। ভালো লাগলো নিশ্চয়ই, কি জানি 5:01 পাঠিয়েছেন। ইতি মোহাম্মদ আকবর মোল্লা, ইতি বাহ, একদম চিঠির কথা। ভিসুয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন গুড মর্নিং, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনিও কাল মহিষাসুরমর্দিনী শুনবেন। সুপ্রভা, চিরন্তনী শুনতে বসলাম, গান বিশেষ করে গল্পে জমে উঠবে, আজ আসর পর্ব। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন 5:01, কেউ রিস্ক নেননি না, গল্প না শুনে ঝটপট করে পাঠিয়ে দিয়েছেন। নিশ্চয়ই গল্পটা শুনেছেন এবং আমি আশা করব ভালো নিশ্চয়ই লাগবে বা লেগেছে। এবারে কি লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, পুজো আসছে বলে আকাশে বাতাসে বাজে আগমনী গান, তবু উৎসবের আবহে আজও ভালো লাগে চিরন্তনীর আহ্বান। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে, আপনাকেও সুপ্রভাত জানাই, অনেক ধন্যবাদ। কার কাছে প্রকৃতি কিভাবে ধরা দেয়, এই সময়কার শিউলি, এই সময়কার কাশ, এই সময়কার এই মিষ্টি হাওয়া সবকিছু আমাদের বুঝিয়ে দেয় মা আসছেন, আসছে শারদীয় দুর্গোৎসব। আজকে একজন লিখেছেন আমাদের চেনা বন্ধু, কিন্তু সত্যি সত্যি সকালটা আপনার খুব মন খারাপ হয়ে গেছে বুঝতেই পারছি। আজকে সেই ভোর 3:55 উঠেছি, উঠেই দেখলাম একটি ছোট্ট বাচ্চার মৃত্যু হয়েছে, তার মা কোনো কারণে মেরে ফেলেছে। সকালেই মন ভারাক্রান্ত হয়ে গেল। চিরন্তনীর প্রথম গানটি শুনে মনোবল পাওয়ার জন্য যথেষ্ট। কবিগুরু আমার দুঃখে আমার সুখে কীভাবে যে জড়িয়ে গিয়েছেন তা আমি বুঝতে পারি ভালোভাবে, অনুভবে অনুভূতিতে। একদম ঠিক বলেছেন, কবিগুরু আমাদেরকে কত কি যে দিয়ে গিয়েছেন, শত কষ্টের মধ্যে, মানসিক যন্ত্রণার মধ্যেও কিন্তু আমরা কোথাও একটা স্নেহের ছোঁয়া পাই কবিগুরুর কথায়, গানে, কবিতায়। দিদিভাই, আজকে চিরন্তনী অনুষ্ঠান শুনে হৃদয় ভরে গেল, ওদের জন্যই আমার জীবনে নতুন দিক খুলে গিয়েছে, ওদের জন্যই আজ আমি ওদের ভালোবাসা পাওয়ার ক্ষমতা, ওদের বোঝার অনুভূতি, অনুভব করার ক্ষমতা সকলের মধ্যে থাকে না। আমার বাড়িতে 5টি প্রতিবন্ধী বাচ্চা আছে এবং তাদের বিভিন্ন নাম আছে, আর বাবা মা বাইরের পশুদের ফিডিং নিয়মিত করেন, আর এখানে অভয়ারণ্যে কুকুর আছে 207, অন্যান্য পশু মিলিয়ে সব মিলিয়ে 1345টি পশু আছে। বেশ, লিখছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং, খুব ভালো কাজ করছেন, দারুণ পুণ্যের কাজ করছেন, এমনই ভালো থাকুন। শুভ সকাল, সকালে আপনার কণ্ঠে অর্ণবের গল্প শুনতে ভালো লাগছে। অনিতা মল্লিক লিখেছেন মানিকতলা থেকে, শুভ সকাল জানাই আপনাকেও। সুপ্রভাত দিদিভাই, আজ আপনার রেডিও বার্তার মাধ্যমে জানাতে চাই, দয়া করে কেউ অবলা জীবজন্তু পশু পাখিকে আঘাত করবেন না। প্রকৃতি কখনো মুখে বলে না, তবুও তার ভালোবাসা চিরন্তনী। পশুর চোখের মায়া আর গাছপালার সবুজ ছায়ায় লুকিয়ে থাকে জীবনের আসল সুখ। একটু ভালোবাসা পেলে তারাও মানুষের মতো আপন হয়ে ওঠে, অথচ স্বার্থের পৃথিবীতে আমরা ভুলে যাই তাদের নীরব যন্ত্রণা। যে মন পশু আর প্রকৃতিকে সব ভালোবাসতে জানে, সেই মনই সত্যিকারের সুন্দর। পৃথিবী বাচুক ভালোবাসায় আর প্রকৃতি থাকুক চিরন্তনী। হীরক ভট্টাচার্য লিখেছেন বামনগাছি থেকে।

বেশ, এরপরে কি লিখছেন দেখি। আজ দিবসের শুভেচ্ছা জানাই চিরন্তনী সকল শ্রোতাদের। সুধাকণ্ঠী ইন্দ্রাণী শোনাচ্ছেন অর্ণব আর বন্ধু ভবুয়ের গল্প। আমি আমার শালিকের গল্প একটু বলি। শালিক, তুমি উঠছো আপন হাওয়ায়, তোমরা কেন থাকো জোড়ায় জোড়ায়? দল ছুটাক শালিক দেখলে সবাই কেন ডরায়? জোড়ায় দেখে সবাই বলে, তুমি চমৎকার, ভক্তিভরে করে নমস্কার। অন্য পাখি উড়িয়ে তোমায় চলে, ঝগড়ুটে খুব সবাই তোমায় বলে, চড়ুই পাখি যেন তোমার শরিক, পায়রা ঘুঘু তোমায় দেখলে ভাগে, কাকের দিকে যাও তুমি ঠিক তেরে, দোয়েল শ্যামা বউ কথা কও, টুনটুনি মৌটুসি, তোমায় দেখে কেউ হয় না খুশি। তাই লিখেছেন, সকাল হতে বেরিয়ে পড়ো, সারাটা দিন কিচিরমিচির করো, রাত্রি হলে পাইনে খুঁজে আজও, ভাবটা যেন তোমার ঘাড়ে বিশ্ব দেখার কাজ। একদম ঠিক বলেছেন, সত্যি তাই যেন মনে হয় ওদের ঘাড়ে বিশ্ব দেখার কাজ। খুব সুন্দর লিখেছেন। লিখেছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। আচ্ছা, অনেক বড় লিখেছেন, একটু ছোট করলাম। হ্যাঁ, 5:53 হয়ে গিয়েছে। অরিজিৎ দাস অধিকারী লিখেছেন, সেজেতি বিবেকনগরতে মাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে, বিশ্ব দৃষ্টি দিবস, জাতীয় বিমান দিবস, ভোরে প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবসে চিরন্তনীর দৌড়ে, সাতসুরে সারাদিন, আজকে বিনা তারে ভৌভের জীবন কথায় সারদেই ভোরে, অনেক কথা বলে যাও, কোনো কথা না বলে অব্যক্ত জীবনের আজ অন্য নতুন জীবন দিলে। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী বিশেষ নিবেদনে নতুনত্ব হয়েছে আপনজন, প্রভুভক্তের উদাহরণ, প্রথম পশু কুকুর, সমাজে দুরূহ কাজে ও রাইজে বাহাদুর, আসন্ন শারদ শুভেচ্ছা সকল ইথার জনে, চিরন্তনী সুধায় রাগুক প্রকৃতি প্রাণে প্রাণে। আচ্ছা, দূরে কেন সবাই আসুন চিরন্তনীর ভেলাতে, সপ্তাহের 3টি দিন মনোজ্ঞ মিলন মেলাতে। সেজুতি বিবেকনগর তেমাথানি এবং পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী লিখেছেন। তারপর নিবেদিতা সেন শ্যাবড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানীতি, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, শিউলিপাড়া অর্ণবের গল্প, ভৌ ভৌ কুকুরের সুন্দর নাম, আমাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে, এখন থেকেই ফুল ফুটতে শুরু করেছে। বাহ, গাছটি বাইরে আর লোকের আগমন। আমার বাড়িতে কুকুর আছে, তার নাম পোগো, সেও ছিল রাস্তার কুকুর, 3 মাসের বাচ্চা, সব বোঝে, খাবার সময় হলে ঠিক জায়গাতেই চলে আসে, কেউ বাইরে গেলে চুপচাপ বসে কুঁকুঁ করবে, তারপর এলে তার কি লাফালাফি। একদম এই জন্যই তো এতদের উপরে এত বেশি টান পড়ে যায়, চলে গেলে খুব কষ্ট হয়। সুপ্রভাত ইন্দ্রানী দিদি, আজ আবার সকাল সকাল উঠে পড়েছি, আজ যে গল্পটি দিয়ে শুরু করেছেন সেটি তো আমার পাড়ার সঙ্গে খুব মিল আছে, প্রায় প্রত্যেক বাড়িতে শিউলি গাছ, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, আর অর্ণবের মতো তুহিন বলে একটি ছেলে আছে যে পশুদের খুব ভালোবাসে, যদিও সে তুহিন ছোট ছেলে নয়, সে যখন কাজ থেকে বাড়ি ফেরে একটি গরু আছে সেটি আদর খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। খুব সুন্দর গল্পটি মনোজ দেবনাথ কাঞ্চননগর পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। আর এরপরে লিখছেন নিরঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, স্নেহের বোন ইন্দ্রাণী, আজ ভোরে যখন পদচারণে বেরোই দেখি আকাশ কুয়াশাচ্ছন্ন। বাহ, কুয়াশা তাহলে এসে গেল। এরপর লিখছেন সংযুক্ত ফাতুরি, শুভ সকাল চিরন্তনী অপূর্ব, একটি বার্তা নিয়ে এলো সকালকে নিয়ে আনন্দে বেঁচে থাকার, সকলকে নিয়ে আনন্দে বেঁচে থাকার অঙ্গীকার। একদম দিদি, খুব আপনিও আমাদের প্রণাম নেবেন, সুন্দর গানে পরিবেশনে সমৃদ্ধ আজকের প্রভাতী অনুষ্ঠান, অনেক ধন্যবাদ দিদি। সুখেন্দু ঘোষ লিখেছেন গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, সুপ্রভাত জানিয়েছেন।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 24 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

একটি বিশেষ ঘোষণা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন সুচিন্তন, আজ শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।

বাংলার গৌরব রেশমের কাজ। ইউরোপীয়রা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বৎসর চেষ্টা করিয়া তাহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। তাহাদের সংস্কার চীনই রেশমের জন্মস্থান, চীনেরাও তাহাই বলে। তাহারা বলে খ্রিস্টের 2640 বৎসর পূর্বে চীনের রানী তুঁতগাছের চাষ আরম্ভ করেন। রেশমের ব্যবসা সম্বন্ধে অতি প্রাচীন কাল হইতেই চীন দেশে অনেক লেখাপড়া আছে। চীনেরা রেশমের চাষ কাহাকেও শিখিতে দিত না, ওইটি তাহাদের উপনিষদ বা গুপ্তবিদ্যা ছিল। জাপানিরা অনেক কষ্টে খ্রিস্টের 3rd শতকে কোরিয়ার নিকট রেশমের চাষ শিক্ষা করে। ইহারই কিছুদিন পরে চীনের এক রাজকন্যা ভারতবর্ষে উহার চাষ আরম্ভ করেন। ইউরোপে খ্রিস্টের 1st ও 2nd শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা বেশি করিয়া সোনার টাকা চালান। ইউরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে, কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই বাংলাদেশে খ্রিস্টের 3-4 বৎসর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভালো কাপড়ের নাম পত্রর্ণ, অর্থাৎ পাতার পশম। পোকাতে পাতা খাইয়া

যে পশম বাহির করে সেই পশমের কাপড়ের নাম পত্রর্ণ। সেই পত্রর্ণ তিন জায়গায় হইত, মগধ, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকূড়ে। নাগবৃক্ষ, লিকুজ, বটগাছ আর বকুলে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুজের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রং গমের মতো, বকুলের রেশমের রং সাদা, বট ও আর গাছের রেশমের রং ননির মতো। এই সকলের মধ্যে সুবর্ণকূড়ের পত্রন্ন সকলের চেয়ে ভালো। ইহা হইতেই কৌশেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যাখ্যা হইল। অর্থশাস্ত্রের যে অধ্যায়ে কোন কোন ভালো জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ওই সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষ প্রবেশ্য রত্ন পরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরাজহরত নয়, যে পদার্থের যাহা উৎকৃষ্ট সেইটিরই নাম রত্ন। এই রত্নের মধ্যে অগরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে। ভারতবর্ষের অন্যত্র যে রেশমের চাষ ছিল একথা চাণক্য বলেন না, তিনি বলেন বাংলায় ও মগধেই রেশমের চাষ ছিল। চাণক্যের পরে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে রেশমের চাষ হইত, কারণ মান্দাসোরে খ্রিস্টীয় 476 অব্দে যে শিলালেখ পাওয়া যায় তাহাতে লেখা আছে যে সৌরাষ্ট্র হইতে একদল রেশম ব্যবসায়ী মান্দাসোরে আসিয়া রেশমের ব্যবসা আরম্ভ করে এবং তাহারাই চাঁদা করিয়া এক প্রকাণ্ড সূর্য মন্দির নির্মাণ করে। অর্থশাস্ত্র হইতে আমরা যে সংবাদ পাইলাম সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালিরা সকলের আগে রেশমের চাষ আরম্ভ করিয়া থাকেন তাহা হইলে তো তাহাদের গৌরবের সীমাই নাই।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলো, এই অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতের পর্বে সারেঙ্গি পণ্ডিত রামনারায়ণ, রাগ যোগিয়া এবং জৌনপুরী।

প্রথম আলো অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সারেঙ্গি পণ্ডিত রামনারায়ণ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে বলে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম পর্বের উদ্বোধনী ভাষণে বলেন প্রধানমন্ত্রী। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নতুন এই জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনের আজ ভোট গণনা, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। এতে সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপরে আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে। আজ প্রত্যন্ত গ্রামের এবং দরিদ্র পরিবারের শিশুরাও উন্নত শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। নতুন দিল্লির যশোভূমিতে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম পর্বের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন কেবল আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং সুশাসনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে

0: উঠে এসেছে। টেলিকম এবং ডিজিটাল প্রযুক্তির কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এগুলির অপব্যবহারের ব্যাপারে সতর্ক করেন। আজকের দিনে ডিজিটাল নিরাপত্তার তাৎপর্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিপ ফেক এবং সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
1: डीप फेक कितनी बड़ी चुनौती बन चुकी है ये भी हम देख रहे हैं, इसलिए जरूरी है कि हम इसके लिए एक ग्लोबल फ्रेमवर्क पर काम करें। सरकारें, टेक्नोलॉजी कंपनी, टेलीकॉम ऑपरेटर्स और फाइनेंशियल इंस्टीट्यूशन सभी को इस फ्रेमवर्क से जुड़ना होगा। मैं जीएसएमए और दुनिया के टेलीकॉम ऑपरेटर से भी आग्रह करता हूं, आइए एक ऐसा ग्लोबल मैकेनिज्म बनाएं जो ऐसे फ्रॉड को লোগোন তক পৌঁছনে সে পহলেহি রোক সকে।
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারত টেলিযোগাযোগ শৃঙ্খলের সর্বশেষ পর্যায়ে উপনীত হতে চলেছে, এর ফলে এই ক্ষেত্রে নতুন উদ্ভাবনের পথ আরও প্রশস্ত হবে। তিনি গতকাল নতুন দিল্লিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের টেলিযোগাযোগের ভবিষ্যৎ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সিইও গোলটেবিল বৈঠকে ভাষণ দিচ্ছিলেন। ভারতের টেলিযোগাযোগ ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের রূপরেখা নির্ধারণে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী সিন্ধিয়া। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায়, সুদ আরোপ এবং সেই অনুযায়ী জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাস যে কোনো শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার উপর। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে, 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না।
2: GST Council has recommended common standards for notices and proceedings and no notices below the prescribed monetary threshold of 10,000 rupees, including withdrawal of pending notices below the said threshold. We will not be issuing any notices for monetary threshold of 10,000 or below.
0: সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর একটি ঊর্ধ্বসীমা নির্ধারণে অনুমোদন দিয়েছে। এই সীমা ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% মধ্যে রাখা হবে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ওষুধের দাম 70% পর্যন্ত কমবে। কোন কোন ওষুধ এর আওতায় আসবে তার তালিকা চূড়ান্ত করবে স্বাস্থ্য মহানির্দেশালয় DGHS এর অধীনে গঠিত বিশেষজ্ঞ কমিটি। এরপর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি NPPA এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মহাকাশ ক্ষেত্রে সংস্কার 2020। একটি প্রতিবেদন,
3: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে 2020 সাল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহাকাশ ক্ষেত্রকে আরও উন্মুক্ত, বেসরকারি বিনিয়োগ বান্ধব এবং উদ্ভাবনীমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে। 2020 সালে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গঠন। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইসরোর গবেষণা ও উন্নয়নমূলক ভূমিকা আরও শক্তিশালী করা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল মনে করেন, ভারতের মহাকাশ বিজ্ঞান এখন পৃথিবীর কাছে সুপার পাওয়ার হিসেবে গণ্য হয়, যা সত্যি গর্বের বিষয়।
4: এটা গর্বের বিষয় যে ভারতবর্ষকে এখন মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর একটা সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হয়। ভারতবর্ষ চেষ্টা করছে নিজস্ব টেকনোলজির মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে। পুনের কাছে গড়ে তুলেছি পৃথিবীর সব থেকে বড় লো ফ্রিকোয়েন্সি টেলিস্কোপ। আমি আশা রাখি নিজস্ব টেকনোলজির উন্নতির মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব মহাকাশ বিজ্ঞানে।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 80.89 এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তাকামে 86.27% ও ধারাপুরম কেন্দ্রে 80%।

0: কিছু বেশি ও পুদুচেরির থাট্টানচাভাড়িতে 80.81% ভোট পড়ে। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল প্রায় 76%। গণনা পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা ugcnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ, সহকারী অধ্যাপক বা পিএইচডির জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করা যাবে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতরাতে পুনের কাছে ডনজিতে সম্পন্ন হয়েছে। তার পুত্র মালহার পাটেকর, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণমুগ্ধের উপস্থিতিতে এই শেষকৃত্য সম্পন্ন করেন। অন্ত্যেষ্টির আগে প্রবীণ এই অভিনেতাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এইচসিএল। বাকি সংস্থাগুলি হল কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোব। মার্কিন শ্রম দপ্তরের আধিকারিক কিথ সন্ডারলিং জানিয়েছেন, কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্তের প্রেক্ষিতেই এই স্থগিতাদেশ, যদিও এটি মূলত পিইআরএম আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। এর ফলে H-1B ভিসা বা গ্রিন কার্ড সরাসরি বাতিল হয়ে যাবে না। সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, নজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাটিকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি তেল শোধনাগার ও বিমানবন্দরগুলিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে হুথিরা সেখানকার কর্মীদের এসব এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। আজ বিশ্ব ডাক দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হবে। 1969 সালে জাপানের টোকিওতে ইউপিইউ কংগ্রেসের প্রস্তাবে 9 অক্টোবর দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ম্যাচের 45 মিনিটে মোহনবাগানের হয়ে সমীর জেলকোভিচ একমাত্র গোলটি করেন। এই নিয়ে 22 বার আইএফএ শিল্ড খেতাব জয় করল মোহনবাগান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে বলে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম পর্বের উদ্বোধনী ভাষণে বলেন প্রধানমন্ত্রী। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর ঊর্ধ্বসীমা নির্ধারণে অনুমোদন দিয়েছে। খবর শেষ হল, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
2: কাকা রবীন্দ্রনাথের চেয়ে ভাইপো গগনেন্দ্রনাথের বয়স 6 বছর কম। গগনেন্দ্রনাথের জন্ম 1867। তাঁর পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের বাসনা ছিল যে বড় ছেলে গগনেন্দ্রকে তিনি বিলেতে পাঠাবেন ব্যারিস্টারি পড়াতে। কিন্তু মাত্র 34 বছর বয়সে মৃত্যু হয় গুণেন্দ্রনাথের। পিতার মৃত্যুর সময় গগনেন্দ্রনাথের বয়স ছিল মাত্র 14। তখন তিনি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। ব্যারিস্টার হওয়া হল না তাঁর। চিত্রকর হিসেবে গগনেন্দ্রনাথ ভারত শিল্পের ইতিহাসে স্থান পেলেন অতি গুরুত্বের সঙ্গে। গগনেন্দ্রনাথের মা সৌদামিনী দেবীর স্বদেশ চেতনা ছিল প্রবল। সৌদামিনী বিলেতি ডিজাইনের গয়নার বদলে ঠাকুরবাড়িতে দেশীয় কারিগরদের ডেকে আনতেন গয়না করাতে। যখন ব্রিটিশদের কড়াকড়িতে অনেক বাড়িতেই চরকা কাটা ভয়ে বন্ধ হয়ে যায়, বন্ধ করেননি সৌদামিনী। মার স্বদেশপ্রীতি সঞ্চারিত হয়ে যায় বড় ছেলের চেতনায়। ব্রিটিশ বিরোধী ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ অনেক এঁকেছেন। বলা যায় যে ভারতবর্ষে কার্টুনের তিনি হচ্ছেন পথিকৃৎ। তবে তার কার্টুন তিক্ত নয়, তা সবসময় ছিল হাস্যকরোজ্জ্বল। যেমন রবীন্দ্রনাথ প্লেনে করে যাচ্ছেন, হাওয়ায় তার দাড়ি উঠছে, এটাও তার একটা কার্টুনের বিষয় ছিল। বাড়ির প্রেসেতে ব্রিটিশ ডিটেকটিভ পুলিশদের তল্লাশি হয়ে গেছে। তারা দেখে গেছে প্রেসে কী ছাপা হয়, কী আঁকছেন গগনেন্দ্রনাথ, কিন্তু তিনি ভয় থেমে যাননি। চিত্তরঞ্জন দাস যখন অরবিন্দ ঘোষের সপক্ষে মানিকতলা বোমার মামলা লড়ছেন, নেপথ্য থেকে তার খরচ জুগিয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর।

0: ঠাকুর। লাট লর্ড কারমাইকেল এবং লেডি কারমাইকেল চিত্রকর গগনেন্দ্রনাথের গুণগ্রাহী বলে সেই সময়ের পুলিশকর্তা চার্লস ট্রেগাট গগনেন্দ্রনাথকে অভিযুক্ত করতে পারেননি। বঙ্গভঙ্গের উত্তাল দিনে ভাই অবনীন্দ্রনাথের মতন তিনিও রাস্তায় নেমেছেন কাকা রবীন্দ্রনাথের পাশে। খানিক বয়স হতে শিল্পচর্চার চেয়ে দেশের উন্নয়নমূলক নানা কাজে তার মন বেশি গেল। বিভিন্ন স্বদেশী সমিতি, ফান্ড তোলা, সামাজিক কাজ এসবে ব্যস্ত হয়ে থাকতেন। শিল্পচর্চা অনেকটা হয়ে দাঁড়ায় তার শখের কাজের মতন। ভাই অবনের নাম চারদিকে ছড়াক, সবাই তাকে চিনুক, এটাতেই তার বেশি আনন্দ। অবনীন্দ্রনাথের সঙ্গে তার একটা তফাত ছিল, তিনি অত বড় সাহিত্যিকও ছিলেন না, জীবনে একটিমাত্র বই লিখেছিলেন ছোটদের জন্যে, ভোঁদর বাহাদুর। গগনেন্দ্রনাথ ভারতীয় চিত্রকলার নবযুগের যারা দিশারি তাদের একজন। তিনি অবনীন্দ্রনাথের মতন কলকাতায় আর্ট স্কুলে কোনো ইতালীয় মাস্টারের কাছে চিত্রচর্চা শেখেননি। কম বয়সে বাবার বন্ধু হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন শিখেছিলেন, তারপর একজন জাপানি শিল্পীর কাছে জল রঙের টেকনিক শিখেছিলেন। 1920 পরেতে আধুনিক ও সমকালীন ফরাসি ছবির নানা উপাদান তার মাথায় ঘুরেছে এবং বেঙ্গল স্কুলের ধারার বাইরে গিয়ে তিনি একক স্বাধীন পথে চিত্রচর্চা করেছেন। ফটোগ্রাফি, প্রিজিমের আলোছায়া, ক্যালাইডোস্কোপ এসব নিয়ে খুব মেতে থাকতেন, ফলে এমন সব ছবি করেছেন যার সঙ্গে বহু কলা সমালোচক পিকাসো বা জর্জ ব্রাক প্রবর্তিত কিউবিজমের কম বেশি মিল খুঁজে পেতে উৎসাহী হয়েছেন। নানান রকম পরীক্ষা নিরীক্ষা করতে তিনি ভালোবাসতেন, একসময় সিলিউট এঁকেছেন যা অনবদ্য, কিছু করেছেন রহস্য লোকের ছবি। সাদা কালো সেই সব ছবিতে অবগুণ্ঠিতা রমণীরা বয়ে আনে অচেনা জগতের বারতা। মনুষ্যক্ষুর মাধ্যমে তিনি পরলোকের অনন্ত অন্ধকারের সন্ধান করেছেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতির ছবি রক্তকরবীর প্রচ্ছদ তাঁরই করা। দার্জিলিং, পুরী, চৈতন্যলীলার সিরিজ আমাদের সাংস্কৃতিক সম্পদ। চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথের কোনো পূর্বসূরি যেমন নেই, উত্তরসূরিও নেই, তিনি একক এবং অনন্য। জীবনের শেষ 8 বছর তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, তার কোনো বাকশক্তি ছিল না, তাকিয়ে থাকতেন, চোখ দিয়ে জল পড়ত, মন সজীব, দেহ পঙ্গু। 1938 তাঁর দেহান্ত হল। কাকা রবীন্দ্রনাথ তখন লিখলেন, রঙের রেখার তীর হতে তীরে ফিরেছিল তব মন, রূপের গভীরে হয়েছিল নিমগন, গেল চলি তব জীবনের তরি রেখার সীমার পার, অরূপ ছবির রহস্য মাঝে অমল শুভ্রতার।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30।

0: আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, MAITRWBANDHU maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com, MAITRWBANDHU maitribondhu23@gmail.com।
2: আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীরাধা গুপ্ত।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীরাধা গুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি শুভ্রান, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান। আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি শুভ্রান, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে।
2: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলাভূমিতে ফসল চাষ, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে।
3: জলাভূমি বলতে তো আমরা জানি যে কোনো পরিত্যক্ত প্রচুর জলাভূমি আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে রয়েছে, তো সেগুলো সবসময় যে ব্যবহার হয় তা নয়, তবে সেগুলো আমাদের এরকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত, এই জলাভূমিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। জলাভূমি বলতে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা চাষের উপযোগী করে তোলা আমাদের কিন্তু একটা প্রধান দায়বদ্ধতা, কারণ সেখানে কিন্তু অনেক রকম জলজ ফসল চাষ হতে পারে। একটা কথা বলি যে জলজ ফসল অনেক ধরনের হয়, বিশেষ করে খাদ্য ফসল হিসাবে যেগুলোকে আমরা গ্রহণ করে থাকি, অধিক জলের ধান হয়, পানি ফল হয়, মাখানা, বর্তমানে তো মাখানার বাজার অত্যন্ত ভালো, আপনারা যে কোনো স্টল বা বড় বড় যে ডিপার্টমেন্টাল যে মলগুলো দেখা যায় এরকম ধরনের, সেখানে দেখবেন মাখানা খই এখন সকলেই চেনেন, সকলে তাদের খাদ্য তালিকায় সেটাকে স্থান করে নিয়েছে, কারণ মাখানার একটা বিশেষ গুরুত্ব আছে। এছাড়া মনে করুন জলকচু বা লতিকচু, এগুলো বেশ উল্লেখযোগ্য। আবার জলাভূমির জলজ খাদ্যও হয়, আবার সৌন্দর্য ফসলও হয়, পদ্ম, শাবলা, শালুক, রয়্যাল ওয়াটার লিটি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এই শাবলা যে শালুকের যে ঢ্যাপটা হয়, আমরা তো কি করি অনেক সময় ফেলে দিই খাই বা তার থেকে খই করে খাই। রাজগিরা বলে একটা লাড্ডু দেখবেন মহারাষ্ট্রের নাগপুরে তারা তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে, ভাবুন সেটা কিন্তু একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস, অর্থাৎ একটা জিনিস আমরা শাবলার দেখলাম একটা ঢ্যাপ মতন ফল হলো, তার ভিতর হাজার হাজার বীজ থাকে, সেই বীজটাকে তারা কিভাবে কাজে লাগিয়েছে। যাই হোক, এগুলো আমাদের দেশে রয়েছে, সেগুলোকে আমাদের ঠিক মতন ভাবে যদি আমরা পালন টালন করতে পারি তার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা লাভবান হতে পারি। এছাড়া সরাসরি এমন মনে করুন এমন কিছু ফসল রয়েছে যারা বাণিজ্যিক বা অর্থনৈতিক হিসাবে আমরা গ্রহণ করে থাকি, যেমন মাদুরকাঠি, হোগলা, বেত, শোলা। শোলার একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার, মনে করুন 2 মিটার ব্যাসের মনে

0: করুন কোন এক সোলার আটি, তার দাম কত হতে পারে? 400-500-600 টাকা হতে পারে। সেইটাকে যখন একজন খুব কারিগর দ্বারা খুব সুন্দর তার হাতের কাজ দিয়ে মনে করেন একটা প্রতিমা তৈরি হচ্ছে, সেগুলো আজকাল বিদেশে যাচ্ছে। এখন আর মাটির প্রতিমা বিদেশে যায় না, এখন সোলার তৈরি প্রতিমা বিদেশে যাচ্ছে। তার ওজন কম, জায়গা কম লাগছে, সেটা লক্ষ লক্ষ টাকা দাম। তার মানে তার দামের কতখানি তার বর্ধিত মূল্যকরণ হয়ে গেল, এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস। শীতল পাটি হয়, এছাড়া মনে করুন আয়ুর্বেদিক বা জলজ বা ঔষধি অনেক রকম ফসল রয়েছে, যেগুলো আমাদের দেশে তত গুরুত্ব না থাকলেও আমি দেখেছি বিদেশে কিন্তু তার যথেষ্ট ভালো গুরুত্ব আছে। তার থেকে ওষুধ তৈরি হচ্ছে, ঔষধি হিসাবে সেগুলো ব্যবহার হয়, কুলেখাড়া, থানকুনি, হেলেঞ্চা, শুষ্নি, ব্রাহ্মী, কলমি ইত্যাদি। সুতরাং এই প্রত্যেকটা ফসল কিন্তু আমাদের জলাভূমির ফসল হিসেবে আমরা ভাবতে পারি, এবং তার সঙ্গে অনেক সময় মাছ চাষও করা যায়। সুতরাং সেটা বাড়তি ইনকাম হিসাবে আমাদের পেতে পারি। সুতরাং সেই জলাভূমিকে আমাদের প্রতি যত্নবান হতে হবে, এবং সেই জলাভূমিকে কতটা আমরা কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত। আর একটা কথা বলে নিই, যে কোনো দ্রব্য তৈরি হওয়া আর তার থেকে সরাসরি বাজারে যাওয়া, আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে একটা কথা আছে না, আমি বাজারমুখ কেন হব, বাজারই বরং আমার কৃষিক্ষেত্রে চলে আসবে। অর্থাৎ আমার ব্যবসা বা চাষবাস এমন ধরনের হওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু আমার সেটা আমাকে বাজারমুখী হতে হবে না, বাজারই আমার কাছে চলে আসবে। এরকম মনে করুন আমরা জানি বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে আমি নিজে দেখেছি, এই কয়েকদিন আগে আমি সেখানে ভিজিট করেছিলাম, বিশেষ করে আমি দেখেছি সেখানে প্রায় 600-700 বিঘে মতন জলা জমি রয়েছে, এবং এতদিন পর্যন্ত সেটা হচ্ছে হাবড়ার মাকালতলা বলে একটা জায়গা, সেখানে প্রায় 500-700 বিঘে এরকম জলা জায়গা রয়েছে, কিন্তু কোন রকম সেটা কিন্তু ব্যবহার হচ্ছে না। সুতরাং এই যে জায়গাগুলো, এটা কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত, সেই জায়গাগুলোকে যাতে আমরা সৎভাবে এই সমস্ত জলজ ফসলের মাধ্যমে কাজে লাগাতে পারি, সেটা কিন্তু আমাদের প্রধান এবং একমাত্র ভূমিকা হওয়া উচিত। সেখানকার যারা কৃষক সম্প্রদায় রয়েছেন বা গ্রামীণ যে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে, সেটা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে যতটা সম্ভব তার সদ্ব্যবহার করা যায় বিভিন্ন ফসলের চাষের মাধ্যমে, সেটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত। যে কোনো মনে করুন নতুন কোনো ফসল চাষবাসের ক্ষেত্রে যদি কোনো আমাদের কৃষক ভাইরা কোনো রকম অসুবিধে বা কোনো তার প্রয়োগ পদ্ধতি বা চাষবাস সম্বন্ধে তাদের অসুবিধা হয়, নিঃসন্দেহে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এটুকু আমরা বলতেই পারি।
1: শুনলেন জলাভূমিতে ফসল চাষ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আজকে সারাদিনে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 লোকগীতি, 7:15 আসন বেরিয়ে যান ভারতে, স্থান তিরুবনন্তপুরম কেরালা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 8:30 কলকাতার ডায়েরি, সৌম দাশগুপ্তর সঙ্গে কথা বলেছেন ডক্টর কেয়া মুখোপাধ্যায়। সম্পাদনা শিরোপারায়, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে জৌনপুরীর আগে খেয়াল, পরিবেশন করবেন অরুণ কুমার বসু। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 10:30 রামধনু, প্রথমে নজরুল গীতি, শিল্পী তপন ভৌমিক, এরপরে রজনীকান্তের গান, পরিবেশনায় কুন্তল চক্রবর্তী। 11:00 বিকাশ পথ, প্রযোজনায় সাহানাজ আব্দুর রহফ। 11:15 রবীন্দ্রসঙ্গীত, স্মৃতিকণা বাইন দেব। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য। 12:30 সাঁওতালি গান, 1:00 নাটক পিতৃপক্ষ, রচনা নির্মাল্য রায়, প্রযোজনা জয়দীপ চৌধুরী। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 অনুরোধের আসর। 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:02, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 মিনিটে ক্ষেত খামারের কথা। বায়ো

গেছে এ বিষয়ে আলোচনায় থাকবেন ললিত আগ্রওয়াল ও স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য উৎসবের সময় সচেতনতা এই বিষয়ে বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত। 7:00 নাটক পিতৃপক্ষ, রচনা নির্মাল্য রায়, প্রযোজনা জয়দীপ চৌধুরী। 8:15 ছোটদের আসর। এবারের পুজোয় কি করব এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসরে বেহাগ রাগে খেয়াল। আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন অরুণ কুমার বসু। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে যে যে অনুষ্ঠান আপনারা আজকে সারা দিনে শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন লোকগীতি, প্রথম গানটির শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। আসুন বেরিয়ে যান ভারতে, আজ তিরুবনন্তপুরম কেরালা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। চির সবুজের শহর ভারতের মানচিত্রে একেবারে দক্ষিণ পশ্চিম কোণে আরব সাগরের তীরে যে সরু ভূখণ্ডটি বছরে ১২ মাস সবুজ হয়ে থাকে, সেই কেরালা রাজ্যের রাজধানী হল তিরুবনন্তপুরম। স্থানীয় মানুষ আদর করে একে বলে ত্রিবান্দম, নামের মানেটা হল অনন্ত নাগের শহর। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যে অনন্ত নাগের ওপর শয়ন করে আছেন সেই নাম থেকেই এই শহরের নাম। তিরুবনন্তপুরমের একদিকে আরব সাগর আর একদিকে পশ্চিমঘাট পর্বতমালা, এই দুয়ের মাঝে সাতটি ছোট ছোট পাহাড়ের ওপর শহরটা গড়ে উঠেছে, ঠিক যেন রোমের মতো। সারা বছর এখানে তাপমাত্রা ২৩ থেকে ৩২ ডিগ্রির মধ্যেই থাকে। বর্ষা এখানে দুবার আসে, জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর অক্টোবরে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, তাই শহরটা এখনও শুকনো হয় না। এখানকার মাটি লাল ল্যাটেরাইট, নারকেল গাছ হল এই শহরের প্রাণ। রাস্তার দুধারে সারি সারি নারকোল, কলা আর কাঁঠাল গাছ, শহরের মাঝখান দিয়েই বয়ে গেছে কারামানা আর কিল্লি নদী। তিরুবনন্তপুরমের ইতিহাস প্রায় ১০০০ বছরের পুরনো। ১৭২৯ সালে মহারাজা মার্তণ্ড বর্মা যখন ত্রিবাঙ্কুর রাজ্য প্রতিষ্ঠা করেন তখন তিনি এই শহরকে রাজধানী করেন। তিনি নিজেকে বলেননি রাজা, বলেছিলেন তিনি হলেন পদ্মনাভ দাস, অর্থাৎ ভগবান পদ্মনাভের দাস। সেই থেকে রাজ্যের সমস্ত সম্পত্তি মন্দিরের নামে উৎসর্গ করা হয়। ১৭৫০ সালে তিনি বিখ্যাত ত্রিপ্পাদিনাপম উৎসব করেন, যেখানে তিনি তার পুরো রাজ্য ভগবান পদ্মনাভকে দান করে দেন। এই ইতিহাসের জন্যই আজ পদ্মনাভস্বামী মন্দিরের গর্ভ

গৃহে এত সোনা এবং ধনরত্ন পাওয়া যায়, যা পৃথিবীর অন্যতম ধনী মন্দির হিসেবে পরিচিত। ব্রিটিশ আমলেও ত্রিবাঙ্কুর ছিল স্বাধীন রাজ্য, তাই এখানে ব্রিটিশ স্থাপত্যের চেয়ে বেশি দেখা যায় কেরালা এবং তামিল স্থাপত্যের মিশ্রণ। ১৯৫৬ সালে কেরালা রাজ্য গঠনের পর তিরুবনন্তপুরমকে রাজধানী করা হয়। তিরুবনন্তপুরম মানেই পদ্মনাভস্বামী মন্দির। এই মন্দিরে দ্রাবিড় কেরালা স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু, যিনি অনন্ত নাগের ওপর শুয়ে আছেন, তার নাভি থেকে একটি পদ্ম বেরিয়েছে যার ওপর ব্রহ্মা বসে আছে। মূর্তিটি ১৮ ফুট লম্বা এবং তিনটি দরজা দিয়ে তিন ভাগে দেখতে হয়, বুক, মুখ এবং পা। মন্দিরের গোপুরম ১০০ ফুট উঁচু। মন্দিরের ভেতরে ৩৬৫টি পাথরের থাম আছে, প্রতিটি থামে নিখুঁত কারুকার্য। এই মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ। তিরুবনন্তপুরমকে বলা হয় ভারতের বিজ্ঞান রাজধানী, কারণ ইসরো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার VSSC, ভারতের প্রথম রকেট এখান থেকে ছাড়া হয়েছিল। থুম্বা রকেট লঞ্চিং স্টেশন এখানেই অবস্থিত। টেকনোপার্ক ভারতের প্রথম এবং বৃহত্তম আইটি পার্ক। ১৯৯০ সালে এটি তৈরি হয়। আজ এখানে ৪০০রও বেশি কোম্পানিতে ৭০,০০০রও বেশি ইঞ্জিনিয়ার কাজ করেন। রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজি, সেন্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি IISTE সবই এই শহরে। শিক্ষার হার এখানে ৯৩%রও বেশি, যা ভারতের মধ্যে সর্বোচ্চ। এখানে আছে কোভালাম বিচ, শহর থেকে ১৬ কিলোমিটার দূরে। তিনটি চন্দ্র অর্ধচন্দ্রাকার সমুদ্র সৈকত, লাইট হাউস বিচ, হাওয়া বিচ এবং সমুদ্র বিচ। এখানে থেকে সূর্যাস্ত দেখা অপূর্ব অভিজ্ঞতা। পুনমুরি হিল স্টেশন ৬১ কিলোমিটার দূরে, ১১০০ মিটার উঁচুতে। চা বাগান আর কুয়াশা ঘেরা জঙ্গল। রয়েছে নেপিয়ার মিউজিয়াম এবং চিড়িয়াখানা। ১৮৫৫ সালে তৈরি মিউজিয়াম বিল্ডিংটি ইন্দো সারানেসিক স্থাপত্যের নিদর্শন। এখানে রাজা রবি বর্মার আঁকা ছবি রয়েছে। রয়েছে কুথিরা মালিকা প্যালেস। ত্রিবাঙ্কুর মহারাজা স্বাতি তিরুনাল এই প্রাসাদটি তৈরি করেন। পুরো প্রাসাদটি কাঠের তৈরি, একটিও লোহার পেরেক ব্যবহার করা হয়নি। ১২২টি কাঠের ঘোড়া বারান্দায় লাগানো আছে। ভেলি টুরিস্ট পট এখানে ব্যাকওয়াটার আর সাগরে মিশেছে। কেরালার মানুষকে বলে মালায়ালি, এখানকার ভাষা মালায়ালাম। মানুষজন অত্যন্ত শিক্ষিত, শান্ত এবং অতিথিপরায়ণ। এখানে ধর্মীয় সম্প্রীতি দেখার মতো। এখানে যদি আপনারা বেড়াতে যান তাহলে কি করে যাবেন সেটা একটু জানিয়ে দিই। কলকাতা থেকে তিরুবনন্তপুরমে যাওয়ার তিনটে রাস্তা আছে। সবচেয়ে ভালো হল ফ্লাইট, তারপর ট্রেন, আর একটা বাই রোড, সেটা একেবারেই না যাওয়া ভালো। ফ্লাইটে যাওয়া সবচেয়ে সহজ, ৩.৫ ঘন্টা মতো লাগে। ট্রেনে গেলে ১২৬৬০ গুরুদেব এক্সপ্রেস, যেটা শালিমার থেকে ছাড়ে প্রতি রবিবার দুপুর ৩:৩০ সময়, তিরুবনন্তপুরমে পৌঁছয় মঙ্গলবার ১০টায়। এটাই কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন। অন্যান্য অনেকগুলো অপশান রয়েছে কলকাতা থেকে চেন্নাই হয়ে বা চেন্নাই তিরুবনন্তপুরমের ট্রেন পাওয়া যায়, এবং ব্রেক জার্নি করলে টিকিট পাওয়া সহজ। তিরুবনন্তপুরম এমন একটা শহর যেখানে একই সাথে ইতিহাস এবং ভবিষ্যৎ পাশাপাশি হাঁটে। সকালে পদ্মনাভস্বামী মন্দিরে শঙ্খধ্বনি শুনে, দুপুরে টেকনোপার্কে বসে আমেরিকার ক্লায়েন্টদের সঙ্গে কোডিং করে, বিকেলে কোভালাম বিচে আরব সাগরে সূর্য ডোবা দেখা যায়। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো দূষণ নেই, মানুষের মুখে সব সময় একটা শান্ত হাসি। তাই কেরালাকে বলে গডস ওন কান্ট্রি, বা ঈশ্বরের আপন দেশ। তিরুবনন্তপুরম হল সেই দেশের মুকুট। একবার এই শহরে বেড়াতে গেলে মনে হবে জীবনটা আসলে এত সুন্দর, এত ধীর, এত সবুজও হতে পারে। তাহলে পুজোই তো আর যাওয়া যাবে না, পুজোর প্ল্যান করা যাবে না, কিন্তু ডিসেম্বরে করা যেতেই পারে, কারণ ডিসেম্বরের একটা ছুটি পাওয়া যায়। ফ্লাইটে গিয়ে যদি ফ্লাইটে আসা যায় তাহলে তো মোটামুটি ৪-৫ দিনের প্ল্যান করলেই হয়। ট্রেনে গেলে আসলে ট্রেনে দুদিন, আসতেও দুদিন, দুদিন বা ৩ দিনও বলা যেতে পারে।

তো সেই দুদিন বা তিন দিন, মানে দুই দুই চারও যদি হয়, তখন 4 আর 6 10টা দিনের হাতে সময় পেলে ভালো হয়। জায়গাটা বেশ ভালো, সময় কাটানোর জন্যে ভালো এবং ওখানকার মানুষজন খুব ভালো। তাহলে একটা প্ল্যান করে বেরিয়ে আসাই যায় তিরুবনন্তপুরম, আমাদের সকলের প্রিয় জায়গা ত্রিবান্দম। ওখানে কিন্তু অনেকেই আছে, আমাদের আশেপাশের অনেক বন্ধুরা রয়েছে, অনেক ছোটরা রয়েছে যারা এখন চাকরি করতেও ওখানে যায়। ফলে আপনারাও এর একবার ঘুরে আসতে পারেন, বেড়ানোর জায়গাও হলো আবার কাজও হলো হয়তো। আজকে আসুন বেরিয়ে যান ভারতে, এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনে সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোন অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নতুন এই জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হতে চলেছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের ওপর ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। এদিকে ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন শুরু হয়েছে গতকাল। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে। প্রত্যন্ত গ্রাম এবং দরিদ্র পরিবারের শিশুরাও উন্নত শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। নতুন দিল্লির যশোভূমিতে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম পর্বের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন কেবল আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং সুশাসন

0: জীবনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উঠে এসেছে। আজকের দিনে ডিজিটাল নিরাপত্তার তাৎপর্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিপ ফেক এবং সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, সরকার বর্তমানে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 কোটি শিক্ষার্থীকে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের ডিজিটাল শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী।
1: অনলাইন এডুকেশন কে লিয়ে হামারা এক দীক্ষা প্ল্যাটফর্ম হ্যায়। কোভিড কে দৌরান জুলাই 2022 তক ইস প্ল্যাটফর্ম পর 500 করোড় সে জাদা লার্নিং সেশন অর করিব 6000 করোড় লার্নিং মিনিট দর্জ হুয়ে। আব হামারা প্রয়াস হ্যায় হামারে জিতনে ভি ডিজিটাল অর অনলাইন শিক্ষা কে মাধ্যম হ্যায় উনসে করিব 25 করোড় স্টুডেন্টস কো জোড় সকে। যানি সাথিও, টেলিকম কে ক্ষেত্র মে জো রেভোলিউশন আই হ্যায় ইসকা ভারত কে নাগরিক কো সিধা সিধা ফায়দা হুয়া হ্যায়।
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারত টেলি যোগাযোগ শৃঙ্খলের সর্বশেষ পর্যায়ে উপনীত হতে চলেছে। এর ফলে এই ক্ষেত্রে নতুন উদ্ভাবনের পথ আরও প্রশস্ত হবে। তিনি গতকাল নতুন দিল্লিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের টেলি যোগাযোগের ভবিষ্যৎ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সিইও গোলটেবিল বৈঠকে ভাষণ দিচ্ছিলেন। ভারতের টেলি যোগাযোগ ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের রূপরেখা নির্ধারণে এবং শিল্প ক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী সিন্ধিয়া। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
2: 2014 में हमारे प्रधानमंत्री जी ने हमें एक विजन दिया था। उन्होंने कहा था कि भविष्य का भारत कनेक्टेड रहे, भविष्य के भारत में डिजाइन रहे और भविष्य का भारत नेतृत्व करे। प्रधानमंत्री जी के नेतृत्व में इस एक दशक में जो संपूर्ण भारत की टेलीकॉम और डिजिटल फ्रटर्निटी ने करके दिखाया है, वो शायद कई और देशों को सदियों लग जाती जो 10 वर्ष की अवधि में भारत ने करके दिखाया है।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত ওই পরামর্শপত্রে এআই এর নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, এর সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান। কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাস যে কোনো শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার ওপর। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে, 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না।
3: GST Council has recommended common standards for notices and proceedings and no notices below the prescribed monetary threshold of 10,000 rupees, including withdrawal of pending notices below the said threshold. We will not be issuing any notices for monetary threshold of 10,000 or below.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি পরিষদ অনুমোদিত নতুন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এর ফলে সমগ্র পদ্ধতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্ববাজারে স্লথগতির মধ্যে দেশীয় শেয়ার বাজারে গতকাল ব্যাপক নিম্নগতি লক্ষ্য করা যায়। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1,045 পয়েন্ট পড়ে 71,593-এ বন্ধ হয়। জাতীয় শেয়ার সূচক নিফটিও 371 পয়েন্ট হ্রাস পেয়ে 22,232-এ বন্ধ হয়। সেবার সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপ শঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া।

0: প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরি বিধানসভার 5টি এবং অসমে নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। গণনা পর্বকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের 2টি কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে গণনা হবে 15 দফায়। ভারতের 42 জন প্রাক্তন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন, এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, এমনকি উচ্চতর বিচার বিভাগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলিও এই আক্রমণের আওতামুক্ত থাকেনি। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফা হারের ওপর একটি ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। এই সীমা ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা MRP 30% মধ্যে রাখা হবে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ওষুধের দাম 70% পর্যন্ত কমবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। তাদের ভূমিকাকে বিশ্বমঞ্চে আমেরিকার অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, TCS, উইপ্রো এবং HCL। ডিসেম্বর মাসের UGC নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা ugcnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা JRF, সহকারী অধ্যাপক বা PhD জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। দ্বিতীয় T20 ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু 7:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

কেমন আছেন সবাই? আজকে সকালবেলা যখন আসছি, মানে যখন আসছিলাম জানেন, তখন তো একটু ভোর ভোর, তখনই দেখছি বেশ ঠান্ডা লাগছে। এবারে মাঝপথটায় তো বেশ ঠান্ডা, তখনই মনে হচ্ছিল যে ওই অক্টোবর মাস তো পড়ে গেছে, এবারে পুজোটা একটু দেরিতে বলে আমরা হয়তো একটু টের পাচ্ছি না, কিন্তু শীত কিন্তু একটু একটু করে পড়ছে, মানে ঠান্ডা পড়ছে। আর এই ঠান্ডার মধ্যেই আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। এবং আমাদের পুজো আসছে, সেই পুজোর আনন্দ সবাই মিলে একসঙ্গে উপভোগ করি আমরা। আমরা আজকে সকালের আড্ডায় যে যে অনুষ্ঠান শুনব, আজ সুদিন দাশগুপ্ত, বিশিষ্ট গীতিকার সুরকার, তার জন্মদিন, তার গল্প। অভিনেত্রী সুমিতা সান্যালের জন্মদিন, উত্তম যুগের উজ্জ্বল নক্ষত্র তিনি, তার গল্প। শরতের আকাশে আমাদের একটা কথা খুব জানি আমরা, ডাকের সাজ। এই ডাকের

বাংলা আধুনিক গান আর চলচ্চিত্রের গানের ইতিহাসে যদি তিনজন সুরকারকে আমরা বেছে নিই যারা এই গানকে নতুন করে পথ দেখিয়েছেন, তাহলে সুদিন দাশগুপ্ত তাদের মধ্যে অবশ্যই একজন। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর সবার কণ্ঠে তার সুর ছিল ম্যাজিকের মতো। সুধীন্দ্রনাথ দাশগুপ্ত, ডাকনাম সুধীন, জন্ম ১৯২৯ সালে ৯ই অক্টোবর দার্জিলিংয়ে। বাবা চাকরি সূত্রে সেখানে থাকতেন, ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল খেলাধুলো আর গানের দিকে। তিনি ভেবেছিলেন খেলোয়াড় হবেন, কিন্তু ভাগ্য তাকে নিয়ে এলো গানে। তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত সুরকার, লন্ডনের রয়্যাল কলেজ অফ মিউজিকে পড়াশোনা করেছেন। সেতার, পিয়ানো, গিটার, হার্প সব বাদ্যযন্ত্রই তিনি বাজাতে পারতেন। এই পাশ্চাত্য শিক্ষাই পরে বাংলা গানে এক বিপ্লব নিয়ে আসে। তিনি চাকরি করতেন অল ইন্ডিয়া রেডিওতে। সুধীন দাশগুপ্তর আগে বাংলা গান মূলত ছিল রাগ প্রধান বা রবীন্দ্র নজরুল ঘরানার। তিনিই প্রথম বাংলা গানে সফলভাবে জ্যাজ, রক অ্যান্ড রোল বা ব্লুজ নিয়ে এলেন। ১৯৬১ সালে তার নিজের গাওয়া লাল লাল চোখ দিয়ে যায় চলে যায় গানটি ছিল পুরোপুরি জ্যাজ ধাঁচের। তখনকার দিনে বাঙালি শ্রোতার কাছে এটা ছিল চমক। গীতা দত্তকে দিয়ে ঝিরি ঝিরি চৈতালি বাতাসে গানেও তিনি জ্যাজের ছোঁয়া দিয়েছিলেন। এরপর একে একে ধনঞ্জয় ভট্টাচার্যকে দিয়ে এই ঝিরি ঝিরি বাতাসে, ওগো সুচরিতা, মান্না দেকে দিয়ে জীবনে কি পাবনা, ভুলেছি সে ভাবনা হয়তো তোমারই জন্য, শ্যামল মিত্রকে দিয়ে কি নামে ডেকে বলবো তোমাকে, নাম রেখেছি বনলতা, এইসব গানে পাশ্চাত্য ইন্ট্রো এবং গিটারের রিফ, ড্রামসের বিট তিনি

ব্যবহার করতে পারতেন। বাঙালি প্রথম শুনল বাংলা গানও এত আধুনিক হতে পারে। কালজয়ী সৃষ্টি তার সৃষ্টির তালিকা দেখলে অবাক হতে হয়। তিনি একাধারে গীতিকার, সুরকার, গার গায়ক ছিলেন। তাঁর সুর করা কিছু অমর গান, এত সুর আর এত গান, ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, আকাশে আজ রঙের খেলা, লেগেছে লেগেছে লেগেছে আগুন, হাত বাড়ালে বন্ধু, মৌবনে আজ মৌ জমেছে, চলচ্চিত্রে শঙ্খবেলা, তিন ভুবনের পারে, ছদ্মবেশী, প্রথম কদম ফুল, উত্তম কুমারের প্রায় অনেক হিট গানেরই সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। আসলে উত্তম কুমার তাকে খুব পছন্দ করতেন। একটা গান, সেই গানটা ওই একটু আগে বলছিলাম যে তার কত রকমের কম্পোজিশন, সেই কম্পোজিশন থেকে একটা গান।

মাত্র 52 বছর বয়সে 1982 সালে 10ই জানুয়ারি কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। আজকের অনুপম, রূপম থেকে শুরু করে ইয়া রহমান সবাই তাঁর কাছে ঋণী। একটা মজার গল্প বলি, তাঁর ছেলে সৌম ছোটবেলায় বায়না করেছিল বাচ্চাদের একটা গান বানাও না বাবা। তিনি তখন বানিয়েছিলেন ছোট্ট বাহাদুর যাচ্ছে কত দূর, রাস্তা থেকে কিনে আনো গরম চানাচুর। কয়েক বছর পরে সেই সুরটা থেকেই তিনি তৈরি করলেন একটা কালো জয়ী প্রেমের গান। সেই প্রেমের গান সবার মুখে মুখে ফেরে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: আজকে সুধীন দাশগুপ্তের গানের কথা বলছিলাম। আপনারাও যারা অনুষ্ঠান শুনছেন নিশ্চয়ই নস্টালজিয়ায় ভেসে গেছেন, কেননা এত এত চেনা চেনা গান। এবারেও ওই দুটো গান পরপর আপনাদের শোনাব, দুটো গানই সুধীন দাশগুপ্তের গান। প্রথম গানটি ওই যেটা বললাম যে গানের জগতে ইতিহাস হয়ে যায়, কিছু কিছু শিল্পী সেই ইতিহাসের সঙ্গী হয়ে যান, যেমন সুবীর সেন। সুবীর সেন বললেই এই গানটার কথাই মনে হয়, এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়। আর একটা গান মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, সেটাও খুব জনপ্রিয়, কে প্রথম কাছে এসেছি। এই দুটি গানেরই যে কম্পোজিশন, যার আজকে তার জন্মদিন, তাকে আমরা স্মরণ করছি জন্মদিনে, সুধীন দাশগুপ্ত। তাই এই দুটো গান তার প্রতি উৎসর্গ করা, এবং আমাদের যারা আজকে অনুষ্ঠান শুনছেন তাদের সকলের জন্যে কোথাও একটা নস্টালজিয়ায় ভেসে যাওয়া।

এই গান চিরকালের, চিরচেনা। কিছু কিছু গান থাকে জানেন, কিছু কিছু গান থেকে যায়, কিছু কিছু মানুষ তাদের কাজের মধ্যে দিয়ে থেকে যায়, থেকে যান তারা আমাদের মধ্যে। সেরকমই আমাদের পরের অনুষ্ঠান দৃষ্টিকোণ, সেখানে যাকে নিয়ে আজ স্মরণ তিনিও থেকে যাবেন আমাদের মধ্যে আজীবন।

0: অনুভবের গভীর থেকে উঠে আসা তাঁর অভিনয়, অভিনয় নয়, যেন নিজেরই কথা দিয়ে সেলুলয়েডের পর্দায় ক্ষোভ, বিদ্রোহ আর ভালোবাসার গল্প এঁকে চলেন তিনি। কারণ তিনি যে নানা পাটেকর, সমাজের যত বঞ্চিত, না পাওয়া, নিপীড়িত মানুষের মসিহা হয়ে রূপলি পর্দার লাজ্জার দেন লাইফ জগতে স্বপ্ন বুনে দেন তিনি। তাদের হয়ে সমাজের চোখে চোখ দেখে কথা বলেন। ১৯৭৮ সালে মুজাফর আলীর গমন ছবিতে চলচ্চিত্রে প্রথম অভিনয় নানার। তবে এর আগে মারাঠি থিয়েটারে অভিনয়ের অনেকটা পথ পেরিয়ে এসেছেন নানা ওরফে বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের পয়লা জানুয়ারি মহারাষ্ট্রের উপকূলবর্তী মুরুর জঞ্জিরায় জন্ম নানার। মুম্বাইয়ের জে জে কলেজ অফ আর্টস থেকে পাশ করা এক ছবি আঁকার মানুষ।
1: কোই ডায়লগ নেই চাই, এক সে দশ তক গিনতি ভি করোগি না, লেকিন দিল সে আঁখে ভর জায়েঙ্গি, এক দো তিন চার পাঁচ ছ সাত আট নৌ দশ, দেখো ভর গই আঁখে।
0: আশির দশকের মাঝামাঝি অঙ্কুশ ছবিটিতে নানা অভিনেতা হিসেবে তাঁর জাত চিনিয়ে দেন।
2: লেকিন ক্লাস মে তুমনে বাল কিউ মচা রাখা?
3: স্যার হামারি ক্লাস মে মাস কপিং চল রহি ওর ও এক সুপারভাইজার এক লড়কে কো খুদ
2: জানতে হো লড়কা কোন হ্যায়? গুপ্তা টেক্সটাইলস কে আরকে গুপ্তা কা লড়কা, উনকি মদদ কি ওয়াজহ সে তো ইয়ে কলেজ চল রহা হ্যায়, যাও আপনা কাম করো।
3: তো স্যার আপ ভি
2: কাহা না আপনা পেপার লিখো জাকার।
3: স্যার ইয়ে আপকে কনসেন্ট সে তো ফির ফার্স কিউ স্যার, সিধি ডিগ্রি দিলওয়া দেতে উনকো।
2: চুপ করো, তুমি আর পরীক্ষা দিলে আয়ো তামাশা করনে?
3: মই ভি ইহি পুছ রহা হুঁ স্যার, ইয়ে পরীক্ষা ইয়া তামাশা? স্যার আপ নাই জানতে মই দিন ভর কড়কতি ধূপে রাস্তে বানানে কা কাম করতা হুঁ, রাত কে কলেজ মে পড়তা হুঁ, একর 27 লে কিসি সে মাঙ্গ কর লাতা হুঁ।
2: তুম মুঝে কাম লাগা রহে হো, জানতে হো ইসকা অঞ্জাম ক্যা হো সকতা হ্যায়?
4: অঞ্জাম তো আপ দেখেঙ্গে স্যার, মই চুপ বৈঠনে ওয়ালো মে সে নাই হুঁ, মই ইউনিভার্সিটি কে কুলগুরু তক জাউঙ্গা।
0: মীরা নায়ারের ছবি সালাম বোম্বে তে নানা পাটেকর বোম্বের অন্ধকার জগতের কিংপিন, এক নিষ্ঠুর নির্মম খলনায়কের চরিত্রে অনবদ্য অভিনয়, আর ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার পরিন্দায় আন্না চরিত্রে নানা পাটেকর ভারতীয় চলচ্চিত্রে খল চরিত্রের একটা নতুন উদাহরণ তৈরি করলেন।
5: কাল সুবহ
2: এক পুলিশ ওয়ালে কা খুন হুয়া হ্যায় না সেট, উসকা এক রফ হমকো ফাঁসি কা ফন্দে তক পৌঁছা সকতা হ্যায়,
5: তো ফির উসে চুপ করা দে।
2: ও মেরা

আজকে আমরা ওই যে বললাম যে একটা অন্য রকমের স্মরণ অনুষ্ঠান, সত্যি তাই একটা অন্য রকমের স্মরণ অনুষ্ঠান। গতকালই আমাদের ছেড়ে চলে গেছেন যিনি, আজকে তার কথাই বারবার করে কালকেও বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে তার কথা স্মরণ করা হয়েছে, আজকেও তাই, এবং সারা জীবন ধরে মানুষ যতদিন থাকবেন এই মানুষরাও থেকে যাবেন আমাদের সঙ্গেই। এবারে আরও একজনের কথা, তিনি ওই যেমনভাবে বলছিলাম সুদিন দাশগুপ্তর গল্প, তাঁরও জন্ম দার্জিলিংয়েই, 1935 সালে। আসল নাম মঞ্জুলা সরকার, তার বাবা ছিলেন গিরিজা গোলকুণ্ড সরকার। ছোটবেলায় তার মধ্যে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল, আর নাম বদলের ইতিহাসটাও বেশ মজার। 1960 সালে তিনি যখন অগ্রদূত পরিচালিত খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে উত্তম কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পান, তখন পরিচালক বিভূতি লাহা তার নাম রাখেন সুচরিতা। কিন্তু তার পরের ছবিতেই পরিচালক কনক মুখোপাধ্যায় বললেন, না, এই সুচরিতা নামটা একটু বড়, এর থেকে করে দেওয়া যাক সুমিতা। সেই থেকেই তিনি হয়ে গেলেন সুমিতা সান্যাল। এই ছবিতেই তাকে প্রথম আবিষ্কার করেন বিখ্যাত অভিনেত্রী লীলা দেশাই। বাংলা থেকে হিন্দি, বাংলা চলচ্চিত্রে তিনি কিন্তু 40টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে সাগিনা মাহাতো, যেটি দিলীপ কুমারের বিপরীতে, কুহেলি, বিশ্বজিৎ এবং সন্ধ্যা রায়ের সঙ্গে, আপনজন, দেয়া নেয়া, নায়ক, দিনান্তের আলো, কাল তুমি আলেয়া। 1966 সালে সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে উত্তম কুমারের সঙ্গে তার অভিনয়, সেটা কিন্তু আজও ইতিহাস হয়ে রয়েছে। নায়ক বললেই যেমন করে উত্তম কুমারের কথা মনে হয়, শর্মিলা ঠাকুরের কথা মনে হয়, তেমন করে সুমিতা সান্যালের কথাও মনে হয়।

0: সুমিতা সান্যাল শুধু বাংলাতেই আটকে থাকেননি, বলিউডেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। ঋষিকেশ মুখোপাধ্যায়ের প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। তার সবচেয়ে বিখ্যাত হিন্দি ছবিগুলোর মধ্যে 1971 সালে আনন্দ, তাঁর লিপে জিয়া লাগে না গানটি আজও মানুষের মুখে মুখে ফিরে, এছাড়াও গুড্ডি জয়া বচ্চনের সঙ্গে, আশীর্বাদ, মেরে আপনের মতো হিট হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। শুধু সিনেমা নয়, টেলিভিশন, সিরিয়াল, পেশাদার মঞ্চ, রঙা সভা নামে একটি গ্রুপ থিয়েটারেও নিয়মিত অভিনয় করেছেন। সুমিতা সান্যাল বিয়ে করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব সুবোধ রায়কে। তাদের একটি পুত্র সন্তান আছে। অত্যন্ত ব্যক্তিত্বময়ী এবং রুচিশীল জীবনযাপনের জন্য টলিউডে তিনি সম্মানিত হয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 2017 সালের 9ই জুলাই দক্ষিণ কলকাতার লিগ গার্ডেন্সে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন তার বয়স হয়েছিল 81 বছর। সুমিতা সান্যাল কোনোদিন প্রথম সারির গ্ল্যামার কুইন হতে চাননি, তিনি হতে চেয়েছিলেন একজন ভালো অভিনেত্রী। পার্শ্ব চরিত্রেও যে দাগ রেখে যাওয়া যায় সেটা কিন্তু তাকে দেখেই মানুষ বুঝেছিল। আজকে আমরা সেই মানুষটির জন্মদিনে তাকে স্মরণ করলাম, সুমিতা সান্যাল।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
0: এবার একটু জানিয়ে দিই, আজকে আমাদের যে ওয়েদারের খবরাখবর সেটা একটু জানাই। আজকে যেটা প্রথমেই কথা, যে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার জন্যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 98%, সর্বনিম্ন 61%। বৃষ্টি 8/10/2026 সকাল 6:30 থেকে 9/10/2026 সকাল 6:30 পর্যন্ত 2.6% বৃষ্টি হয়েছে। আর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের জন্য আগামী 24 ঘন্টার জন্য সকাল 5:30 থেকে 9/10/2026 সকাল 5:30 থেকে কোনো আর সতর্কবার্তা নেই। এবার একটা অন্য রকমের গল্প বলব। শরতের আকাশ মানেই সাদা মেঘের ভেলা, শিউলি ফুলের গন্ধ আর বাতাসে মায়ের আগমনী বার্তা। এই পুজোর আমেজকে পরিপূর্ণতা দেয় প্রতিমার সাবেকি সাজ। আর সেই সমস্ত সাবেকি সাজ দেখে আমাদের চোখও জুড়িয়ে যায়, কখনো সোনার উপর গয়না, কখনো তামা বা পেতলের কাজ। তবে এই সমস্ত শৈলীকে ছাপিয়ে বাঙালিদের মনে চিরকাল থেকে যায় যে সাজ, সে সাজের নাম ডাকের সাজ। ডাকের সাজ তো আমরা জানি, কিন্তু ডাকের সাজের গল্পটা জানেন কি? সেটার গল্পটা একটু বলি। 19 শতকের মাঝামাঝি কিংবা তারও আগে বাংলায় দুর্গাপুজো হতো মূলত জমিদার বাড়ি বা বনেদি পরিবারে। তখন প্রতিমা সাজানোর প্রধান উপকরণই ছিল শোলার ব্যবহার। শোলা কেটে নানা রকম নকশা তৈরি করে প্রতিমার চালচিত্র বা অঙ্গসজ্জা করা হতো। কিন্তু সেই শোলার ওপর ফুটিয়ে তোলা হতো একটা বিশেষ ধরনের চকচকে রূপালী প্রলেপ। এই প্রলেপ বা ফয়েলটি এদেশের সাধারণ কারুশিল্পের থেকে সম্পূর্ণ

আলাদা ছিল। আসল রহস্যটি লুকিয়েছিল এই রূপালী ফয়েলের আমদানির জন্য। সে যুগে এই বিশেষ চকচকে রূপালী উপাদান বা মেটালিক ফয়েলটি তৈরি হতো সুদূর জার্মানিতে। সেখান থেকে সমুদ্রপথে জাহাজ বা ডাকযোগে এই কাঁচা মাল বা সামগ্রী কলকাতায় আসত। সেই আমলে বিদেশের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ বা শিপিং পার্সেল বিভাগ। বিদেশ থেকে ডাকযোগে এই বিশেষ সাজের উপকরণ আসত বলেই সাধারণ মানুষ বা কারিগররা এই ধরনের সোলার সাজকে ডাকের সাজ বা ডাকের পেপার নামে ডাকতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই নামটি পাকাপাকিভাবে সোলার সাবেকি সাজে পরিচিত হয়ে দাঁড়ায়। ডাকের সাজের মূল বৈশিষ্ট্য হল তার সাদা রূপলি দ্যুতি। সোলাকে অত্যন্ত যত্ন করে কেটে ছোট ছোট কুচি পাতা, ফুল, মুকুটের নকশা তৈরি করা হতো। এরপর তার উপর লাগানো হতো সেই বিদেশ থেকে আনা ডাকযোগে আসা রূপলি ফয়েল। আজকে থিম পুজো, ফাইবার বা ফাইবারের গয়না, রঙিন আলো রোশনাইয়ের যুগে আধুনিকতার ছোঁয়া তো লেগেইছে সর্বত্র, কিন্তু ডাকের সাজ যেটা আমরা বলি, সে যতদিন বাঙালি থাকবে, যতদিন শারদ উৎসব থাকবে, ততদিন কিন্তু এই ডাকের সাজও থেকে যাবে আমাদের অন্তরের অন্তরস্থলে।

সত্যি সত্যি দুর্গা কিন্তু এসেই গেল প্রায়, মানে দোরগোড়ায়। মহালয়া তো আগামীকাল, আর তারপরেই আমাদের বেজেই গেছে, মানে ঘণ্টার ধ্বনি বেজে গেছে অনেকদিন আগেই। তো এর মধ্যে আপনারাও আমাদের সঙ্গে আছেন, আর আমি সুদীপ্ত মিত্র রয়েছি সকালের আটটায়। এবারে আমাদের বিজ্ঞানের কথিকা জানা অজানা, যে বিষয় নিয়ে আজকে জানা অজানা সেই বিষয়টাও কিন্তু সকলেরই ভীষণভাবে শুনে রাখা দরকার। জানা অজানা।

0: জানা অজানায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক কোন ডিম ভালো। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক প্রদীপ কুমার দাস।
1: মুরগি, হাঁস ও কোয়েল পাখির মতো পৃথিবীতে বহু প্রাণী

0: পাখি আছে যারা ডিম পাড়ে। এই তালিকায় আছে কুমির, কচ্ছপ, সাপ ইত্যাদি সরীসৃপের মতো প্রাণী, জলজ মাছ, উভচর ব্যাং এবং প্রজাপতি, মৌমাছি ইত্যাদি পতঙ্গের মতো অসংখ্য পোকামাকড়ও আছে এই তালিকায়। মূলত বংশবৃদ্ধির জন্য এই সব প্রাণীরা ডিম পাড়ে। স্ত্রী পাখিদের ডিম আসলে ডিম্বাণুর সাথে যুক্ত থাকা নানান উপাদানের একটি সংহত রূপ। ডিম্বাণু মুরগির শরীরে থাকাকালীন অবস্থায় শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়ে ভ্রূণ তৈরি করে, যা থেকে সৃষ্টি হয় পরবর্তী প্রজন্ম। ভ্রূণের বৃদ্ধির জন্য প্রয়োজন শর্করা, প্রোটিন, স্নেহজাতীয় নানান পদার্থ এবং খনিজ লবণের। ডিম্বাণুর সাথে যুক্ত হওয়া এইসব উপাদান কুসুম ও ডিমের সাদা অংশে থাকে, এইভাবেই তৈরি হয় একটি সম্পূর্ণ ডিম। তবে ব্যবসায়িকভাবে ডিমের জন্য পালিত মুরগি, হাঁস ও কোয়েল পাখির যেসব ডিম খাওয়ার ডিম হিসেবে বাজারে বিক্রি হয়, যা সাধারণত পোলট্রির ডিম বলে পরিচিত, তা নিষিক্ত না হওয়া ডিম। ব্যবসায়িক খামারে মোরগ না থাকায় এইসব ডিমের ডিম্বাণু নিষিক্ত হতে পারে না, ফলে খাওয়ার ডিম থেকে বাচ্চাও সৃষ্টি হয় না। সেই কারণে পুষ্টি বিশেষজ্ঞরা বাজারে বিক্রি হওয়া খাওয়ার ডিমকে নিরামিষ আহারের পর্যায়ে রাখেন। তাদের মতে এইসব অনিষিক্ত ডিম দুধের মতোই একটি উপজাত দ্রব্য। ডিম তৈরি হয় একটি ডিম্বাণু থেকে। ডিম্বাণুকে ঘিরে রাখে কুসুম, কুসুম থাকে ডিম্বোত্থলিতে, একে ইংরেজিতে বলে ফলিকল। ডিম্বাশয়ের সাথে যুক্ত রক্তনালী থেকে কুসুম প্রতিনিয়ত রসদ সংগ্রহ করে। চেহারায় বাড়তে বাড়তে কুসুম একটি নির্দিষ্ট মাপে পৌঁছালে ডিম্বোত্থলি ফেটে ডিম্বস্ফোটন ঘটে। এরপর ডিম্বাণু সমেত ওই কুসুম ডিম্বনালী দিয়ে ক্রমশ পায়ুছিদ্রের দিকে এগোতে থাকে। এই সময় কুসুমের উপর জমতে থাকে প্রোটিনযুক্ত সাদা অংশ, তারপর সাদা অংশের উপর সাদা রঙের ক্যালসিয়ামের আস্তরণ পড়ে, যাকে ডিমের খোল বলা হয়। কোনো কোনো পাখির ক্ষেত্রে ক্যালসিয়ামের খোলের উপর নিঃসৃত হয় নানান রঞ্জক, তাই কোয়েল পাখির ডিমে সাদা কালো ছোপ থাকে। দেশি এবং রোড আইল্যান্ড রেড জাতীয় মুরগির ডিমে লালচে রঞ্জকের নিঃসরণ ঘটে, অর্থাৎ লালচে খোলের ডিমের ভিতর আর সাদা খোলের ডিমের ভিতর প্রায় একই উপাদান থাকে। তবে প্রজাতি, জাত, পাখিদের খাদ্যাভ্যাস ও বয়স, ডিমের আকার ইত্যাদির সাথে ডিমের পরিমাণগত কিছু পার্থক্য আছে। ঠিকভাবে সংরক্ষণ না করলে ডিমের খাদ্যগুণ কমে যায় এবং নষ্টও হয়। ঘরের সাধারণ তাপমাত্রায় একটি ডিম প্রায় এক সপ্তাহ ঠিকভাবে থাকতে পারে, রেফ্রিজারেটরে থাকতে পারে প্রায় এক মাস, যদিও শীতকালে কিছু বেশি দিন এবং গরমকালে কিছুদিন কম রাখা যায়। ডিমের চওড়া দিকে খোসা ও নিচের কোষপর্দার মাঝে একটি ফাঁকা অংশ থাকে, একে বায়ু প্রকোষ্ঠ বলে। ডিমের ভেতরের উপাদানের বিপাক ক্রিয়ায় তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড এই প্রকোষ্ঠে এসে জমা হয় এবং প্রতিনিয়ত বাইরে বেরিয়ে যায়। শীতকালে বা রেফ্রিজারেটরের তাপমাত্রা কম বলে বিপাক হার কম হয়, তাই ডিম বেশি দিন রেখে দেওয়া যায়। ডিমের গায়ে থাকে অসংখ্য অতি সূক্ষ্ম ফুটো, যা ডিমের ভিতরকার আর্দ্রতা রক্ষা করে। স্বভাবতই ডিম বেশি দিন রাখলে ভিতরকার উপাদান ও জলের পরিমাণ কমতে থাকে, এমনকি জীবাণুর প্রবেশ ঘটতে পারে, তাতে ডিম নষ্টও হতে পারে। ভালো ডিমে সব উপাদান ঠিকভাবে থাকায় তা জলে ছাড়লে ভারীর কারণে ডুবে যায়, আর পুরানো বা নষ্ট হওয়া ডিম হালকা হওয়ার কারণে জলে ভাসে। ডিমের খোসার সাথে লেগে থাকা কোষপর্দায় রয়েছে জীবাণু প্রতিরোধক বিশেষ প্রোটিন, থাকে গ্লাইকোপ্রোটিন, বহু শর্করা ও স্নেহজাতীয় নানান উপাদান। এরা জীবাণুর সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তাদেরকে নষ্ট করে এবং জলীয় বাষ্পে চলাচলকে নিয়ন্ত্রণ করে। বেশি ঘষাঘষিতে এই কোষপর্দা নষ্ট হতে পারে, কাজেই ডিমের খোসায় কোনো নোংরা লেগে থাকলে তা ডিম ব্যবহারের ঠিক আগে পরিষ্কার করলে ভালো।
1: কোন ডিম ভালো? এই ধারাবাহিকের প্রথম পর্ব শুনলেন আজ, বললেন অধ্যাপক প্রদীপ কুমার দাস।
2: পাহাড় ভ্রমণে এসে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকার দিন শেষ। আমরা এতক্ষণ শুনছিলাম জানা অজানা, জানা অজানায় ওই কোন ডিম ভালো। আমি বলছিলাম যে জানা অজানার যে অনুষ্ঠান আজকে আমরা শুনবো সেটা অত্যন্ত দরকারি। তো এরপরেই যেটা বলছিলাম যে পাহাড় ভ্রমণে এসে ঘন্টা

0: তারপর ঘন্টা তো আমাদের আটকে থাকতে হয়। পর্যটকরা রোপওয়ে চড়ে কার্সিয়াং থেকে দার্জিলিংয়ে পৌঁছতে পারবেন মাত্র 45 মিনিটে। এর জন্য প্রায় 3,000 কোটি টাকার প্রকল্পটি ফিজিবিলিটি স্টাডি হিসেবে সেটা দেখানো হচ্ছে। প্রশাসনিক সূত্রে এমনই দেখা গেছে, কার্সিয়াং থেকে দার্জিলিং বিশেষত ঘুমের পরে রাস্তার তীব্র যানজটের সমস্যা প্রায় প্রতিদিনের ঘটনা। এই যানজট এড়াতেই এই রোপওয়ে নির্মাণের পরিকল্পনা। রাতে এই যাতে এই রোপওয়ে পণ্যমার্ফত পণ্য পরিবহনের কথাও ভাবা হয়েছে, যদিও প্রশাসনের কর্তারা এখনও কবে থেকে কি শুরু হবে সেটা পরিষ্কার করে বলেননি। প্রকল্পটি এখনও প্রস্তাবের আকারে রয়েছে, যদি হয় তাহলে কিন্তু একটা দারুণ ঘটনা হবে, কেননা ঘুম থেকে দার্জিলিং শহরে পৌঁছতে রাস্তার যে তীব্র যানজটের সমস্যা সেটা এড়াতে এই রোপওয়ে প্রকল্পের প্রস্তাব প্রশাসনিক সূত্রের খবর। দার্জিলিং জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, গত মে মাসে শিলিগুড়ি থেকে সড়কপথে দার্জিলিং পৌঁছতে প্রায় 8 ঘন্টা সময় লেগেছিল। পর্যটকেরা শিলিগুড়ি থেকে কার্সিয়াং পর্যন্ত 2 ঘন্টায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারপরে তীব্র যানজটে বাকি পথটুকু যেতে প্রায় 6 ঘন্টার ওপরে সময় লেগেছে। রোপওয়ে পরিষেবা চালু হলে কার্সিয়াং থেকে দার্জিলিং শহরে পৌঁছতে সময় লাগবে কিন্তু 45 মিনিট। তাহলে আমাদের তো প্রিয় জায়গা ওই দার্জিলিং, মানে দীপুদা তো রয়েছেই দীঘা পুরী দার্জিলিংয়ের মতো। তো এই দার্জিলিং পুজোয় কে কে যাচ্ছেন জানি না, এখানে হাত তোলার অপশান নেই, হাত তুলে নিশ্চয়ই অনেকেই হাত তুলে আমাদের দেখাতে পারতেন, আমরা যাচ্ছি আমরা যাচ্ছি। তো দার্জিলিং তো সারা বছরই ভালো লাগে, সব সময় ভালো, আর এক একটা সময় এক এক রকমের ভালো, শীতে একরকম, বর্ষায় একরকম, আর এই যে পুজোর সময় প্রচুর মানুষ দার্জিলিংয়ে যান, কিন্তু তাও আমাদের প্রিয় দার্জিলিংটা সেটা কিন্তু আমাদের প্রিয়ই থাকে। এবারে ওই একটা গান, যে গানটা শুনলে সেই আবারও একটা নস্টালজিয়ার মধ্যে আমরা ভুগি, মানে একটা অন্যরকম অনুভূতি হয়। আর ডি বর্মনের এই গানটি দার্জিলিং যাত্রার গান।
1: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আস, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

সকালের আড্ডা এই পর্যন্তই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আসলে এই যে আপনারা আমাদের সঙ্গে থাকেন, আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকেন, এটা সত্যি সত্যি আমাদের একটা দারুণ পাওনা। আপনারা চিঠি লিখবেন, আপনাদের সুচিন্তিত মতামত দেবেন আমাদের। আজকের সকালের আড্ডায় শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী কলকাতার ডায়েরি। আজকের অতিথি সৌম্য দাশগুপ্ত, তাঁর সঙ্গে কথা বলেছেন ডক্টর কিয়া মুখোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব।
1: শ্রোতা বন্ধুরা নমস্কার, শুরু হচ্ছে কলকাতার ডায়েরি। আজ কলকাতার ডায়েরিতে আমাদের অতিথি সৌম্য দাশগুপ্ত। তিনি স্থাপত্যবিদ, কিন্তু আরও একটি পরিচয় যেটা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে কথা বলব তার সঙ্গে, সেটি হল তিনি স্বর্ণযুগের বাংলা গানের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সুধীন দাশগুপ্তের পুত্র। আজ আমাদের কথা হবে সুধীন দাশগুপ্তর গান নিয়ে, গান তৈরির গল্প নিয়ে, এবং অবশ্যই পিতা পুত্রের যে স্মৃতি গান তৈরির সঙ্গে জড়িয়ে আছে সেই সব কিছু নিয়ে। সৌম্যদা, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই।
2: নমস্কার, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
1: আমরা যদি একেবারে ছোটবেলা থেকে শুরু করি, যেটুকু পড়েছি শুনেছি তাতে দেখেছি বাংলা গানের জগতের অত্যন্ত সফল গীতিকারও সুধীন দাশগুপ্ত, অথচ এই মানুষটি ছোটবেলায় ভালো বাংলা জানতেন না। দার্জিলিংয়ের বিলিতি পরিবেশে তিনি মানুষ। এই যে আশ্চর্য পরিবর্তন, এটা কেমন করে সম্ভব হল?
2: আসলে বাবা তো দার্জিলিং থেকে কলকাতায় এসেছিল, মানে প্রধানত খেলার জন্য। যদিও দার্জিলিংয়ে থাকাকালীন বাবা ওই পিয়ানো এবং সেতার বাজানোটা আয়ত্ত করেছিল, কিন্তু কলকাতায় এসেছিল খেলার জন্য। ভবানীপুর ক্লাবে হকি খেলত এবং ব্যাডমিন্টনে স্টেটে মিক্সড ডাবলসে নাম্বার ওয়ান ছিল এক বছর দু বছর, আমি কত বছর জানি না, ছিল আর কি। এবং যতদূর শুনেছি বাবার মিক্সড ডাবলসে পার্টনার ছিলেন দীপা আন্টি, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী
1: দীপা চট্টোপাধ্যায়।
2: তো তখন মানে গানটাও চলছে সঙ্গে, অতখানি সিরিয়াসলি কিন্তু গানটা তখন করতো না, কিন্তু আস্তে আস্তে বাবার যেটা একটা সময় একটা পার্টিকুলার ম্যাচে, মানে ব্যাডমিন্টনের ম্যাচে আর কি, তখন বাবার একটা খুব ফেভারিট একটা শট ছিল, সেটা হচ্ছে ওভার হেড একটা ড্রপ শট, ব্যাক হ্যান্ড ওভার হেড ড্রপ শট। এই গল্পটা বাবা নিজে আমাকে একদিন করেছে আর কি। তো সেইটা একদম থার্ড কোর্ট থেকে ওটা মারতো, তো সেটা একবার মারতে গিয়ে সেটা পুরো শাটলটাই মিস করে, মানে শাটলটা পড়ে যায়। ব্যাপারটা বুঝতে পারে না, অপোনেন্ট যিনি ছিলেন তিনি তখনকার দিনে ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন ছিলেন তিনি, মানে যার আমি নামটা ঠিক এখন মনে পড়ছে না, যার রেকর্ডটা প্রকাশ পাড়ুকন বিট করেছিলেন আর কি, তো তিনি খেলছেন।

0: অফিসটা একটা সাংঘাতিক ভালো প্লেয়ার, তো উনি ওই দেখেই বুঝতে পেরেছেন কি সেটা গন্ডগোল আছে। উনি সব সব কটা আর কি এরকমভাবে লব করে করে থার্ড কোর্টে দিচ্ছিলেন, না বাবা মিস করছিল বা ঠিক করে মারতে পারছিল না, খুব বাজেভাবে হেরে যায়। এই ম্যাচটার পরে বাবা যে কোচ সে বলেছিল যে এক্ষুনি গিয়ে চোখটা দেখাও, তো চোখটা যখন দেখায় তখন দেখা যায় যে চোখের সাংঘাতিক ভালো পাওয়ার, তারপরে আস্তে আস্তে খেলাটা ছেড়ে দেয়। আর ওই যে খেলাটা ছেড়ে দিয়েছিল তার সঙ্গে তো গান বাজনা চলছিল, কিন্তু বাবার ওই যে মানে বাংলায় একটা অসুবিধে ছিল, যখন বুঝলো যে গান বাজনাটাই নিয়ে থাকতে হবে, এবার মনে হচ্ছে এটা একটা খেলাধুলোর যেহেতু মানে চশমা পরে খেলা খুব ডিফিকাল্ট ব্যাপার একটা, তো সেই জন্য তখন একজন প্রাইভেট টিউটর নিয়ে বাংলাটা ঠিক করে শিখে তারপর লিখতে শুরু করে আর কি। এবং সেটা সত্যি সত্যি খুবই আশ্চর্যের, মানে যে বাংলার এতখানি দুর্বল ছিল বাংলায় সে এতটা ভালো কি করে হয়ে গেল এত কম সময়ের মধ্যে।
1: তো সে সময় কি সাহিত্য পাঠেরও একটা ভূমিকা ছিল?
0: নিশ্চয়ই নিশ্চয়ই অনেক বই পড়তো আমি পরবর্তীকালে, আমি দেখেছি বাবা একটা সময়, এইটা হয়তো বিশেষ লোকে জানে না, একটা সময় বাবা ওই মেহেদি হাসানের গজল শুনে খুব প্রচন্ড মানে ভালোবেসে ফেলেছিল ওই ফর্মটাকে, এবং বাবা কিন্তু অনেকগুলো গজল এবং গীত এগুলো করেছে আর কি। এই গজল করার সময় বাবা কিন্তু তখন উর্দুটাও শিখে ফেলেছিল, সেটা অনেক বড় বয়স, মানে আমি সেটা দেখেছি আর কি, তখন আমরা ডোবা রোডে থাকি, তো এই জিনিসটা ছিল মানে চট করে একটা জিনিস শিখে নেওয়া এটা পারত।
1: তার মানে একেবারে পারিবারিক সূত্রে প্রথম থেকে তার যা পড়াশোনা ও গান শেখা সবই দার্জিলিং এ?
0: হ্যাঁ, শুরুটা তো দার্জিলিং এ বটেই, এবং লুকিয়ে লুকিয়ে গান শেখাটা, কারণ আমার ঠাকুরদা তো একটা স্কুলের হেডমাস্টার ছিলেন এবং উনি মোটেই গান বাজনা পছন্দ করতেন না আর কি। তো আমার যে বড় জেঠু যাকে আমি কোনোদিনও দেখিনি, তিনি কিন্তু শুরু করেছিলেন সবকিছু, জ্যোতিরিন্দ্র দাশগুপ্ত, উনি লুকিয়ে লুকিয়ে প্রথমে পিয়ানো শিখতে শুরু করেন। তার দেখা দেখি আমার দুই জেঠু, আরও দুজন জেঠু আর কি বাবার উপরে যারা, তারাও শেখে, এবং তারপর বাবা শেখে, তারপর কাকু শেখে, এগুলো সব বাড়ির বাইরে, বাড়িতে কিন্তু পিয়ানো ছিল না। আর তখন সেই জেঠু বলো তুই তারে তুই পিয়ানোটা বাজে, আমি ভায়োলিনটাই বাজে, ভায়োলিনও বাজাতো সে। সেই বড় জেঠু আমাদের শোনা হচ্ছে তিনি ছিলেন সবচেয়ে ট্যালেন্টেড, কিন্তু তিনি খুব অল্প বয়সে মারা যান আর কি।
1: আর এই যে প্রতিকূল পরিবেশ, কারণ ঠাকুরদা চাইছেন না, কিন্তু ঠাকুমার কি একটা অনুঘটকের ভূমিকা ছিল এখানে?
0: ঠাকুমার জন্যই হয়েছে এই সব আর কি। WC বনার্জির এক মেয়ে মিসেস ব্লেয়ার, তিনি আসলে তিনি ডাক্তার, কিন্তু তখন মহিলাদের ডাক্তার উপাধি দিতেন UK-তে, তো মেডিকেল প্র্যাকটিশনার এরম একটা ছিলেন তিনি আর কি। তার সাথে আমার ঠাকুমার খুব ভালো বন্ধুত্ব ছিল আর কি, এবং আমার ধারণা তাঁর জন্য অনেকটা এই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সটা এসেছে আর কি, এইটা ঠাকুমার জন্য হয়েছে আর কি, না তো হতো না।
1: আরেকটা ঘটনা আমরা পড়েছি অনেক জায়গায় যে তিনি শুনে শুনে সেতার শিখেছিলেন, এই ব্যাপারটা যদি একটু বলেন।
0: আমার কাছে ইকুয়ালি আশ্চর্যের ব্যাপার আর কি, যে পিয়ানোটা তো শিখেছে অ্যাকচুয়ালি শেখা জর্জ ব্যাংকস, মানে লুই ব্যাংকস তার বাবার কাছে, তারপরে আরো দুজন টিচার ছিল পরে, ক্যাপ্টেন টিভার, রবার্ট কোরিয়া, এরা দুজনেই বোধ হয় বম্বের, রবার্ট কোরিয়া তো ডেফিনেটলি বম্বের। আসলে মিউজিক সেন্সটা বোধ হয় খুব ভালো ছিল, ক্লাসিক্যাল অনুষ্ঠান সেখানে গিয়ে শুনতো, শুনে তারপরে ফেরত এসে সেই জিনিসটা রিপ্রোডিউস করতো, মনে থাকতো বোঝা যাচ্ছে অনেকখানে, মনে রাখতো রাদার। এটা আমার কাছে খুব আশ্চর্যের ব্যাপার আসলে, মানে এটা মানে আমি জানি না কি এক্সপ্লেনেশন। এবং সত্যি সত্যি বাবার কোনো টিচার অ্যাজ সাচ কিন্তু ছিল না মানে সেতারের।
1: আর কি কি বাদ্যযন্ত্র বাজাতেন?
0: আরও অনেক কিছু বাজাতো, মানে গিটারটা একটুখানি বাজাতো, ফ্লুট বাজাতো, তবলা বাজাতো, তারপর বাবা তো অ্যাকচুয়ালি পিয়ানো অ্যাকর্ডিয়নটা সাংঘাতিক ভালো বাজাতো, সেটা অফকোর্স মানে পিয়ানো ভালো বাজায় সে একটু চেষ্টা করলে পিয়ানো অ্যাকর্ডিয়নটা বাজাতে পারবে আশা করা যায়। আর এই দোতারা, ম্যান্ডোলিন, এই স্ট্রিং ইনস্ট্রুমেন্টস অনেকগুলো বাজাতো। অনেক জায়গায় দেখেছি বাবা নাকি হার্প বাজাতো, আমি কোনোদিনও দেখিনি কিন্তু এটা। আর উইকিপিডিয়া দেখলাম বাবা শরৎ বাজাতো, এটাও আমি দেখিনি কখনো বাজাতে।
1: নানা বাদ্যযন্ত্রের কথা শুনলাম, আপনি কথা প্রসঙ্গে দোতারা বললেন, তো এই দোতারা একতারা এটা ভাবতে ভাবতেই বাউল গানের কথা আমাদের মনে হয়, তো বাউল অঙ্গের গান, কীর্তনাঙ্গের গান এবং যে লোকসঙ্গীত আমরা তার সুরে পাচ্ছি, অন্যদিকে যে পশ্চিমী হারমোনি জ্যাজ তার ছোঁয়া পাচ্ছি, আবার ভারতীয় রাগ সঙ্গীত, এই সব কিছুকে মিলিয়ে যখন তিনি সুর তৈরি করতেন সেই নিয়ে আমাদের একটু কিছু যদি বলেন।
0: আসলে বাবার যে ট্রেনিংটা, অ্যাকচুয়াল ট্রেনিংটা, সেটা তো ওয়েস্টার্ন মিউজিকে। আমি যতদূর জানি প্রথম যে এই রয়্যাল স্কুল থেকে একটা ডিপ্লোমা করেছিল, সেটা হচ্ছে অন অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কম্পোজিশন, এটা গ্রেড 8 পিয়ানোর পরে করতে হয়, তো সেইটা বোধহয় বাবা প্রথম এই ইস্টার্ন জোন থেকে। আমি ঠিক শিওর নই, বাট এটাই আমার জানা আর কি। তো কাজেই ওই জিনিসটা তো একেবারে বসে গেছে, মানে ওটা তো শিখেছে।

0: আমার কাছে ইকুয়ালি ট্যালেন্টেড, আনফর্চুনেটলি ঠিক সেই লেভেলটা পৌঁছতে পারিনি।
1: তাহলে বাবার পাশ্চাত্য সঙ্গীতের প্রতি যে ভালোবাসা, সেখানে কাকুর একটা খুব বড় ভূমিকা ছিল?
0: না না, এটা উল্টো, মানে বাবার ভালোবাসা থেকে কাকুর ভালোবাসা আছে, কিন্তু ওরা দুজন মিলেই আর কি ট্রিঙ্কাসে ব্লু ফক্সে বাজাতো একটা সময়। তো সেই ওই তখনকার দিনে যারা ছিল তারা বেশিরভাগ অ্যাংলো ইন্ডিয়ান মিউজিশিয়ানস বা গোয়ান মিউজিশিয়ানস, তো তারা তো সব স্টাফ নোটেশন দেখেই বাজায়, স্টাফে জানে তারা, বাবারাও স্টাফেই শিখেছে, কাজেই কোনো অসুবিধা হয়নি। তো ওদের কাছ থেকে কিন্তু এই জ্যাজ রিদম অ্যান্ড ব্লুজ এই জিনিসগুলো অনেকটাই ইয়ে করেছে, এবং তাদেরকে ইউজ করতো ব্রাস ব্যান্ড ফ্যান্ড যেগুলো ছিল তখন, প্রচুর পুরনো গানে এগুলো পাবেন, ক্ল্যারিনেট বাজানো, এইসব জিনিসগুলো আজকাল তো আর হয় না।

0: এবার ওই দার্জিলিং থেকে কলকাতায় আসা এবং এই যে কলকাতার যে গানের জগৎ তার সঙ্গে জড়িয়ে পড়া, এইটা কোন সময়?
1: ওই 49-50 নাগাদ ওরা সবাই চলে আসেন, শ্রীনাথ মুখার্জি লেনের বাড়িতে থাকে। তারপরে 50-এর পরে বাবা ওই খেলাধুলো নিয়ে কয়েকটা দিন ছিল। আর 50-এর শুরুর দিকে কোনো সময় আমার ধারণা হচ্ছে 54-56, এটা কেউ আমাকে বলতে পারছে না, ওই সময়টা গুরুদত্তের সঙ্গে উনি বম্বেতে ছিলেন। 55 সালে প্রথম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বাসবাগানের মাথার উপর, ওইটা 55।

0: ওটা ডাক হরকারা, তার আগে একটা বেসিক গান ছিল। তো যাই হোক, তো আমার ধারণা ওইটার আগে মানে বেচু দত্তকে দিয়ে প্রথম গান গাওয়ান 53-54 সালে, তারপরে ওই যে ওই সময়টা মানে 54 থেকে 55-56, আমার ধারণা ওই সময়টা বোধহয় বাবা ছিল না, 56 সালের মধ্যে ফেরত এসছে। কারণ 55-56, 57 বাদ দিয়ে 58 সালে আবার আশা ভোসলেকে দিয়ে প্রথম বাংলা গান গাওয়ানো।
1: যে সময়টা উনি গুরুদত্তের ছবিতে কাজ করবেন বলে গুরুদত্ত তাকে নিয়ে গেলেন বোম্বেতে, ওই সময়টায় প্রায় 2 বছর সময় ওখানে কিন্তু সেরকম কোনো কাজ হলো না,
0: একেবারেই হয়নি আর কি।
1: কিন্তু সুবীর সেনের লেখায় পড়ছিলাম যে তিনি নিজে কিন্তু গান লেখা এবং সুর করার মধ্যে ভীষণ ভাবে ছিলেন,
0: কারণ অনেকটা সময় পেত হাতে, সেই সময় এগুলো হতো আর কি।
1: এবং সেভাবেই বোধ হয় সুবীর সেনের সবচেয়ে বিখ্যাত গানটি আমরা পেয়েছি,
0: সেই সময়টাই হয়েছে,
1: এত সুর আর এত গান,
0: এত সুর এত গান, উজ্জ্বল দিনও
1: ওই সময়। ওই সময়
0: পরে অবশ্য উজ্জ্বল দিনটা ওটা ইয়ে হয়েছে, মানে অনেক পরে ক্যালকাটা ইউথ কয়ার সেটাকে কয়ার হিসেবে করেছে, কিন্তু সেই সময় সুবীর সেন নিজের সোলো।

0: উনি কলকাতায় ফিরে আসছেন, এই যে সময়টায় আমরা যাব, তার আগে একটু আমাদের যে ভারতীয় গণনাট্য আন্দোলন আইপিটিএ, তার সঙ্গেও একটা নিবিড় যোগাযোগ ছিল। একদিক সামলাচ্ছেন সলিল চৌধুরী, বাংলা গানের আরেক উজ্জ্বল স্থপতি, এবং আরেক দিক উত্তর কলকাতার যে দিক সেটি সামলাচ্ছেন সুধীন দাশগুপ্ত। এই আইপিটিএ তার গানের জগতে কি প্রভাব ফেলেছিল? সুধীন দাশগুপ্তর যে সুর, তার যে গানের ধারা, সেখানে আইপিটি এর ভূমিকা কিরকম ছিল?
1: এই আদর্শতে মোটামুটি সবাই তো তখন সেই আদর্শটাই ফলো করেছেন, পারফর্মিং আর্টিস্টরা তো, সেটাতে বাবাও সেই একই রকম আদর্শেরই মানুষ ছিল এবং সেই অনুযায়ী কিছু গানও তৈরি করে গেছে। কিন্তু একটা সময়ের পর কিন্তু বাবা আস্তে আস্তে মানে এই অ্যাক্টিভ পলিটিক্স থেকে পুরো বেরিয়ে এসছে। আমার জন্মের পর আমি কিন্তু বাবাকে কখনো মানে পলিটিক্যাল কিছু করতে আমি কখনো দেখিনি আর কি, একদমই বেরিয়ে এসেছিল। কিন্তু নিশ্চয়ই আইপিটি এর সঙ্গে যোগ দেওয়ার পর সবার সাথে পরিচয় হওয়াটা, এই কমল দাশগুপ্তর সঙ্গে যে সহকারী হিসেবে কাজ করা অনেকদিন, সেটা তো নিশ্চয়ই সাংঘাতিক কাজই দিয়েছে। উনি তো একটা মানে সাংঘাতিক একজন মানুষ ছিলেন, এবার নিশ্চয়ই বাবা অনেকটা শিখেওছে। শেষের দিকে আমি শুনেছি বাবা মানে কমল দাশগুপ্ত তখন অতটা মানে হয়তো সময় দিতে পারতেন, বাবা কিছু ছিল, বাবা কিন্তু অনেকটা ওই অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটাগুলো সব করতো, তো তাতে নিশ্চয়ই একটা সুবিধা তো হয়েছে বটেই, একটা প্রভাব তো ফেলেছে নিশ্চয়ই।
0: ওই সময় আমরা ওই উজ্জ্বল দিন কিংবা স্বর্ণঝরা সূর্য রঙে বা ছায়া ঘেরা কালো রাতে, এইরকম আমরা গান ওই আইপিটি এর সঙ্গে তার যখন যোগাযোগ সেই সময় পেলাম।
1: যে নর্মালি আমরা একটা এই কয়েরের গান মানে যেগুলো হয়, যেগুলো নর্মালি সেগুলো খুব একটা ভিগরাস একটা ব্যাপার থাকে তার মধ্যে জেনারেলি, কিন্তু বাবার ওই কয়েরের গানের মধ্যেও কিন্তু মেলোডিটা বেশি, মেলোডির ভাগটা অনেকটা বেশি ভারী। এই ছায়া ঘেরা কালো রাতে, এটা তো মানে একটা স্লো গান আসলে, কিন্তু সেটাও ওরা করতো মানে, এবং মেলোডি হারমোনি, অফকোর্স হারমোনিটা তো থাকতেই হবে। কিন্তু এই সলিল চৌধুরীর গানে যেমনি একটা সাংঘাতিক উদ্দীপনা আছে বেশিরভাগ কয়ের গানে, বাবার গানে সেটা কিন্তু সবসময় তা নয়, মানে সফটওয়্যার অনেক।
0: তো সলিল চৌধুরী প্রসঙ্গ যখন এলোই, সলিল সঙ্গীত এবং সুধীন সঙ্গীত আমাদের যে বাংলা সঙ্গীত ধারা তার দুই অত্যন্ত উজ্জ্বল রত্নভাণ্ডার এভাবে ভাবতে পারি। সলিল চৌধুরীর সঙ্গে তার যে সম্পর্ক আপনি যেভাবে দেখেছেন সেই ব্যাপারটা একটু যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন।
1: সম্পর্ক সাংঘাতিক ভালো ছিল আসলে, দুজনের দুজনের প্রতি রেসপেক্ট, এবং সলিল জিটু তো একটু বড় আমার থেকে, বছর পাঁচেকের বড়, সলিল জিটু অনেক আগে এসছেন ইন্ডাস্ট্রিতে, ওরা দুজন দুজনকে সাংঘাতিক রেসপেক্ট করত এবং বন্ধুত্বের সম্পর্ক যেটা শুনেছি আমি, কিন্তু ঠিক সেইভাবে দেখি, অনেকটা ছোট তখন বুঝতে পারতাম না। তারপরের দিকে তো সলিল জিটু তো থাকতেন না, উনি তো বম্বে এবং কেরালাতে বেশিরভাগ সময় থাকতেন, কাজে আমরা অতটা দেখিনি। শুনেছি যেটা সেটা তুই তো কারি সম্পর্ক ছিল, সেটা খুবই একটা অদ্ভুত ব্যাপার আর কি, অনেকটা বড়, পাঁচ বছরের বড়, কিন্তু তাও তুই তো করি। যেমনি মান্না জেঠুর সঙ্গে বাবা কিন্তু মান্না দা বলতেন, এবং মান্না জেঠু কিন্তু সুধীন বাবু বলতেন, মান্না জেঠু অনেকটা বড় বয়সে।
0: হ্যাঁ, এটা মান্নাদের সম্পর্কে শোনা যায়, উনি সকলকে ওরকম বাবু সম্বোধন করতেন, এবং খুব যখন আবেগ তাড়িত হয়ে কথা বলতেন বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলতেন।
1: বাবা যখন মারা যায় তখন সলিল জেঠু কিন্তু প্রচন্ড ভেঙে পড়েছিলেন, বম্বেতে ছিলেন তখন, মানে রীতিমতো মানে ভালোবাসতো আর কি, ওদের মধ্যে সম্বন্ধটা একদম অন্যরকম সম্পর্ক।
0: ওর একটি গানের সুর নিয়ে সেটিকে সলিল চৌধুরী পরে বম্বে

0: দেবতায় ব্যবহার করেছিলেন, এই প্রসঙ্গে আপনার কোনো স্মৃতি আছে?
1: হ্যাঁ, এটা তো সবাই জানে, এটা আর বলার কিছু, সবাই জানে মোটামুটি। উনি গিয়ে বলেছিলেন যে তোর এই সুরটা নিলাম আমি, এরকম শুনেছি আমি, তখন এত ছোট। এগুলো
0: কোন গানটি?
1: যে গানটার কথা আপনি বলে, ছায়া ঘেরা কালো রাতে, একই সুর হচ্ছে সুহানা সাফার।

0: হ্যাঁ, কিন্তু বোধহয় একটু পরিবর্তন করে নিয়েছে।
1: সে তো বটেই, ওদের মধ্যে ক্যামারেরিটা ওইটাই ছিল আর কি।
0: সিথির বাড়িতে এরকম আমরা শুনেছি যে ওখানে বাউলরা আসতেন এবং তাদের গান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি অনেক সৃষ্টি করেছেন। আপনার কি এ নিয়ে কোনো স্মৃতি আছে?
1: ঠিক বাউলরা এসে দেখে শুনেছি, আমি তো এতটা ছোট, আমি অতটা বুঝতাম না। বাউলরা অনেক দলে দলে এসে সেটা কিন্তু আমি দেখিনি, কিন্তু যেই স্মৃতিগুলো আরো বেশি উজ্জ্বল সেগুলো হচ্ছে বাড়িতে আরতি মুখার্জি আসছেন, বাড়িতে রিহার্সাল হচ্ছে, মানে কোনো গান হবে, রেকর্ডিং হবে, তার আগে রিহার্সাল হচ্ছে, এগুলো হতো তখন।
0: চলচ্চিত্র জগতে তিনি সুর দিতে আসছেন এবং সেখানে ডাক হরকরা ছবিটি একটা তার চলচ্চিত্রে যে সুর করার জীবন সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার সুর পছন্দ করলেন, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন।
1: ১৯৫৮ সালটা খুব ইম্পর্টেন্ট সাল আর কি বাবার জীবনে, তার আগে তো উল্কা সিনেমাতে সুর দিয়েছিলেন, সেটা খুব একটা লোকে নেয়নি, জনপ্রিয় হয়নি। তো ডাক হরকরে যখন বাবাকে প্রপোজ করা হয়েছে মিউজিক ডিরেক্টর হিসেবে, তারাশঙ্কর তো অনেকটা বয়সে বড় ওনার থেকে, উনি বলছে এ পারবে, বাচ্চা ছেলে ছোকরা টাইপের, উনি পারবে করতে, উনি কনভিন্স ছিলেন না। তারপরে যখন শেষ বিচারের আশায় গানটার সুরটা উনি শোনেন, তখন উনি একদম মানে পুরো আপ্লুত হয়ে যান আর কি। উনি বলেন যে না, এরপর থেকে আমার গানে শুধু শুধুই সুর করবে, এবং প্রচন্ড স্নেহ করতেন বাবাকে। আর এইগুলো অনেকেই জানে যে ডেকে ডেকে ওই গানটা শুনতেন খালি খালি।

0: এই গানটিকে মান্না দেও তার জীবনের একটা অন্যতম মাইলস্টোন গান হিসেবে বারবার বলেছেন।
1: এবং মান্না জেঠুও কিন্তু স্টেজে কেঁদে ফেলতেন এই গানটা গাইতে গাইতে। আর তারাশঙ্কর বাবু, ওনার একটা জন্মদিন পালন হতো প্রত্যেক বছর, বেশ বড় করে হতো আর কি, সেখানে বাবা যেত, যেতেই হতো, সেখানেও ওই গানটা শুনবেন, গাইতেই হবে বাবাকে, আর শুনে উনি কাঁদবেন। আসলে বাবা তো ভালো গাইতো, ওই একটাই রেকর্ড করেছিল, সেটাও আকাশবাণীর জন্য, রম্যগীতি। আসলে একটা কোকিল কান্দে কেন, আর একটা হচ্ছে লাল লাল চোখে।
0: কিছু স্মৃতি আছে যে বাড়িতে বাবা গাইছেন, সেটা কি শুধু কেউ এসেছেন শিল্পীরা তাকে গানটা তুলিয়ে দেবার জন্য, নাকি নিজের ভালো লাগা থেকে গাইছেন, এরকমও স্মৃতি আছে আপনার?
1: বাবার ব্যাপারটা ছিল যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ একটা কিছু ক্রিয়েট করছে সারাক্ষণ, মানে পুরোনো গান সেটা যে আবার গাইছে ভালো লেগেছে এরকম না, খুব একটা যে দেখেছে সেটা হতো, বাজাচ্ছে হয়তো পুরোনো কিছু ইয়ে বা গানও হয়তো হতো, কিন্তু সেটা কম। বেশিরভাগ সময় আমরা যেটা শুনে বড় হয়েছি সেটা হচ্ছে যে বাবা কিছু গান তৈরি করছে এবং সেটা তৈরি করার পর হয়তো তার ছাত্র ছাত্রীদের শেখাচ্ছে, ওইগুলো সবসময় ভেসে আসতো আর কি খুব বেশি, এবং ভীষণ মেথডিক্যাল এবং প্রচন্ড খুঁতখুঁতে। খুঁতখুঁতে তো হতেই যাবে না, তো হবে না কিছু, সেই কারণে সবাই একটুখানি একটু সমঝেই চলতো আর কি রেকর্ড।

0: এগুলো আমি অনেকবার দেখেছি। যেহেতু অনেকগুলো জিনিস বাজাতে পারতো, সেহেতু লোকে একটুখানি টেনশনে থাকতো মিউজিশিয়ানরা আর কি।
1: খুব পারফেকশনিস্ট ছিলেন,
0: সেটা এরা সবাই ছিল, কারণ না ওই পারফেকশনিস্ট না হলে এই ধরনের কাজ করে ওটা থাকবে না আর কি। যে কারণে যে বলছি না, যে কোনো গান রেকর্ডিং হওয়ার আগে হয়তো দুদিন ধরে রিহার্সাল হয়েছে বাড়িতে, তারপরে যখন আমরা এইচএমই যাচ্ছি বা টেকনিশিয়ান স্টুডিওতে রেকর্ডিং হচ্ছে, পুরো দিন কিন্তু প্রথমে রিহার্সাল হচ্ছে। এই যে 20 জন বা 25 জন মিউজিশিয়ান বা যতজনই হোক, অতগুলো মিউজিশিয়ান, তাদের রিহার্সাল হচ্ছে, হয়তো 5-6 ঘন্টা রিহার্সালই হলো। হয়ে গিয়ে যখন একদম ঠিক হয়ে গেল, তারপরে গায়ক আর পুরোটা তো একসাথে হতো, একসাথে তখন রেকর্ডিং। জেনারেলি যেটা দেখেছি যে সেটা ওয়ান টেকে ওকে হতো, মানে এইসব ভালো ভালো সিঙ্গাররা একটা টেকে ওকে, কিন্তু পরে আরেকটা টেক হয়তো নিয়ে নেওয়া হলো। আমি শুনেছি, আমি দেখিনি কখনো, হেমন্ত মুখোপাধ্যায় নাকি সেকেন্ড টেক করতে একদম পছন্দ করতেন না, মানে কি কেন, কোনো ভুল হয়েছে নাকি, এটা আমি শোনা কথা আর কি। তো সেই রকম আর দরকার লাগতো না আসলে, এতটাই তৈরি হয়ে আসতেন ওরা,
1: এতটাই ভালো রিহার্সাল হতো যে একেবারে নিখুঁত।
0: হ্যাঁ, করতেই হবে, কারণ একটাই চান্স, মানে টেপে রেকর্ডিং হচ্ছে, তো সেই টেপে হয়তো 4 ট্র্যাক বা পরে বোধ হয় 8 ট্র্যাক হয়েছিল, স্টুডিওতে রেকর্ডিং টেপটা নষ্ট হয়ে যাবে আর কি, আর কিছু করা যাবে না। কাজেই যখন রেকর্ডিংটা হবে তখন যেন একবারেই ঠিক হয়ে যায়, এটাই।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ এলো যখন, সেখান থেকে একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে। হেমন্তবাবুর গান সুধীন দাশগুপ্ত খুব ভালোবাসতেন, কিন্তু আশ্চর্য একটি সুর করেছিলেন কবিতায়, প্রেমেন্দ্র মিত্রের কবিতায় সাগর থেকে ফেরা, সেই কবিতায় সুর দিলেন এবং হেমন্তবাবু গাইলেন, সে এক আশ্চর্য আবেদনময় গান। অথচ হেমন্তবাবুর কণ্ঠে আমরা সুধীন দাশগুপ্ত সুরে খুব বেশি গান পাইনি, এটার কি কেন মনে হয় আপনার যে তত গান পেলাম না, পেলে বড় ভালো হতো?
0: মিস্ট্রি একটা আর কি, মানে আমি যতদূর শুনেছি বাবা হেমন্ত মুখোপাধ্যায় গান পছন্দ করতেন ভীষণ, গলাটা তো কারোর কিছু বলার নেই, কিন্তু আমার যেটা পার্সোনাল ধারণা সেটা হচ্ছে যে মান্না দেকে দিয়ে যে ধরনের ভার্সেটাইল গান করাতেন বাবা, স্পেশালি সিনেমার জন্য যে গানগুলো নানা রকমের গান করাচ্ছেন, সেটা বোধহয় বাবার মনে হতো মান্না দে বেটার সুটেড, মানে গলা হিসেবে না, মানে ওই ভার্সেটালিটি হিসেবে হয়তো। এছাড়া মানে আমি কোনো কারণ খুঁজে পাইনি যে কেন করালেন না বেশি। আর ওই একটা হয়ে যায় না, একজনের সঙ্গে কাজ করতে করতে একটা
1: বোঝাপড়া,
0: একটা কমফর্ট লেভেল, কমফর্ট জোন, এইসব হয়ে যায়। যেমনি পুলক কাকুর লেখা, পুলক কাকুর লেখা বাবার সুর, মান্নাদের গাওয়া, কত গান আছে। একটা জিনিস লোকে খুব ভুল করে, মানে বুঝতে পারে যে বাবার কিন্তু 40%-এর উপরের গান কিন্তু নিজের লেখা, কারণ বেসিক্যালি বাবাকে সবাই সুরকার হিসেবেই দেখে, কিন্তু গীতিকার হিসেবে কিন্তু প্রচুর গান, মানে প্রচুর ভালো ভালো হিট গান, যেগুলো লোকে বুঝতে পারে, অনেকের ধারণা সেগুলো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর উল্টেও যায় আবার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেটা মনে করে বাবার লেখা। তো ওদের ওই কামাডারিটা একটা খুব সাংঘাতিক ব্যাপার ছিল আর কি।
1: আমরা আজকের যে পর্ব তার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, এখনো অনেক গল্প, অনেক গানের কথা বাকি রয়ে গেল, সেগুলো নিয়ে আমরা ফিরে আসব পরের পর্বে। আপনাকে অজস্র ধন্যবাদ সমদা, পরবর্তী পর্বের জন্য আমরা সবাই উন্মুখ হয়ে রইলাম।
0: অনেক ধন্যবাদ।

শুনলেন কলকাতার ডায়েরি। সৌম্য দাশগুপ্তের সঙ্গে কথা বললেন ডক্টর কেয়া মুখোপাধ্যায়। আজ শুনলেন এই অনুষ্ঠানের প্রথম পর্ব। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর

আর জীর্ণ বস্ত্রখণ্ডে ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে জৌনপুরীর আগে খেয়াল পরিবেশন করলেন অরুণ কুমার বসু। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া।

প্রিয় রুদ্র, তুমি আমাকে আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখনো আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও ধুলোর মতো, পাখির মতো। মনে আছে আমাকে সকাল বলে ডাকতে তুমি? কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল?

0: মন কেমনের গন্ধ মাখা একটা আদুরে চিঠি, যার গায়ে লেগে আছে বিন্দু বিন্দু অপেক্ষা আর আর এক চিরকালীন শুভেচ্ছা, ভালো থেকো। আসলে এই যে অপেক্ষা, এই যে ভালো থাকার শুভকামনা পাঠানো, এই সবটা লেগে আছে সেই ফেলে আসা ধুলোমাখা ডাকবাক্সে। একদিন যার দুদণ্ড বিশ্রামের কোনো অবকাশ ছিল না, কিন্তু আজ আজ যে অখণ্ড অবসর। সময়ের স্পিন হুইল এভাবেই তো আমাদের বর্তমানকে নিমেষে অতীত করে দেয়। আর তখন কি হয়, তখন স্মৃতি হাতড়ে মন ছুটে চলে সেই ফেলে আসা পোস্ট অফিসের ভাঙা রাস্তাটার দিকে। কেন বলুন তো? কেননা আজ যে বিশ্ব ডাক দিবস, তাই আকাশবাণী মৈত্রীর মনের মতো গান এই অনুষ্ঠানে আজকে আপনাদের সকলকে, প্রিয় শ্রোতা বন্ধু সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আমি প্রিয়াঙ্কা শোনাব চিঠির গন্ধ মাখা মনের মতো কিছু গান, এবং তার সঙ্গে থাকবে ওই যে আপনার ছেলেবেলায় ফেলে আসা ডাকঘরের ধুলো মাখা গল্পগুলো, যে গল্পে হয়তো মিলে যেতে পারে আপনার স্মৃতির পাতার এক একটা অক্ষর। দেখাই যাক না আজ মনের মতো গানের এই পথ চলা, কোন বাঁকে বাঁকে কোন চিঠির গন্ধ আপনাদের কাছে পৌঁছে দিতে পারে।
1: কি লিখি তোমায়?

কি লিখি তোমায়, ভাবতে ভাবতেই লেখা হয়ে গেল এক পাতা চিঠি। আর সেই চিঠি রঙিন খামে ভরে পৌঁছে গেল ডাকবাক্সের অন্দরে, এবং তারপর সেই ডাক উড়ে উড়ে পৌঁছে গেল সেই মনের মানুষের ঠিকানায়। আর সেই মনের মানুষ যখন চিঠিটা খুলল, তার আগে সে দেখল খামের উপর লেখা আছে নাম, ব্র্যাকেটে হয়তো মিষ্টি একটা ডাকনাম, আর তার সঙ্গে একটা ঠিকানা। আর সেই ঠিকানাকে কেন্দ্র করেই এক একটা গল্প, যে গল্পে শুধু শব্দ আছে আর আছে অনুভব। হ্যাঁ, সেই প্রিয় মানুষটি সঙ্গে নেই, কিন্তু তাতে কি, তার বলা কথাগুলো আছে না? তার আদর, স্নেহ, প্রশ্রয়, আবদার, আবার শাসন, সেটাও তো আছে। হ্যাঁ হ্যাঁ, বানান ভুলু ছিল, আর আর ওই যে অনেক কিছু বলতে চাওয়া কিন্তু মাত্র তিনটে বিন্দুতে শেষ করে দেওয়া। এই সব ভাবনা চিন্তা করতে করতে যখন চিঠিটা খুলে বের করলেন, তখন কি দেখলেন? হয়তো দেখলেন লেখা আছে কেমন আছো তুমি, শুধু সেইটুকুতেই শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমী।

আর এই যে চিঠির নিয়ে আমার আজকের পথ চলা, সেখানে নিশ্চয়ই সঙ্গে রয়েছেন আপনারা। নিউজ অন এয়ার অ্যাপে অথবা রেডিও সেটের সামনে কান পেতে শুনছেন, না হাতে কাজ চলছে, কেউ বাড়ির কাজ করছেন, কেউ হয়তো রান্না করতে করতে এই সব চিঠির গল্পে কান পাততে শুরু করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে নিজের স্মৃতির পাতাও উল্টে পাল্টে দেখার এক সুযোগ পেয়ে গেছেন। আচ্ছা, যখন ব্যস্ততার মধ্যেও আকাশবাণী মৈত্রীর মনের মতো গান শুনছেন, তখন একটা প্রশ্ন করা যাক। ডাকঘর, ডাকবাক্স, ডাকপিয়ন, ডাকঘর করা, ডাকচৌকি, ডাক বাংলো, এই শব্দগুলো আজকের যুগে খুব শোনেন? আপনি নিশ্চয়ই বলবেন, হ্যাঁ শোনা যায়, তবে তেমনটা নয়, বরং বইয়ের পাতায় বেশি পড়া যায়। তা তো হওয়ারই কথা, সময় এত এগিয়ে গেছে, আর ওই যে শুরুতেই বলেছি, বর্তমান নিমেষে অতীত হয়ে যায়, আর সেজন্যই তো আমাদের আজ অতীতের পাতায় একটু উল্টে পাল্টে দেখা, চিঠিপত্র কেমন কি ছিল সেকালে। তো এই যে চিঠির কথা বলছি, আজকের দিনের কথা নয়, সেই এক কালের কথা যখন মানুষের মন পড়ে থাকতো ডাকের জন্য, দিনের পর দিনের অপেক্ষা ডাকপিয়নের জন্য, কখন সে চিঠি নিয়ে আসবে। তো আমার হাতের কাছে একখানা চিঠি আছে, একটু পড়ে শোনে। মনে করেছিলাম কাল তোমার চিঠি পাব, কাল পাওয়া উচিত ছিল, পোস্ট অফিসে কালই নিশ্চয়ই এসেছিল, কিন্তু পোস্টমাস্টারের অসুখ করেছে বলে পশ্চিমের ডাক কাল আমাদের দেয়নি, আজ সকালে দিয়ে গেছে। আচ্ছা, এই যে চিঠিটি পড়লাম, এটি কার বলুন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিঠিটি, মানে এটি এসেছে রবীন্দ্রনাথ পাঠিয়েছেন তার কিশোরী বন্ধুরকে, রানী। তো এই সময় এই চিঠি এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে বন্ধুত্ব হতো চিঠিতে, যাকে বলে পত্রমিতালি। তা আপনারা বিলক্ষণ জানেন, কেমন এমন অনেক পত্রমিতালির গল্প আপনাদেরও আছে, সে না হয় একদিন শোনা যাবে। তবে চিঠি যে শুধু মিতালিতেই আবদ্ধ ছিল তেমনটা নয়, কেজো অকেজো নানা কাজের মধ্যে সাহিত্যের পাতাতেও বেশ বড় জায়গা করে নিয়েছিল, পত্র সাহিত্য বেশ গুরুত্বপূর্ণ। আসলে কি বলুন তো, এই যে সেকালের ছায়ামাখা দুপুরগুলো, রঙিন বিকেলগুলো, সেখানে তো একটা অপেক্ষা ছিল, একটা প্রহর গোনা ছিল, না ছিল কোনো মোবাইল ফোন, গুগল ম্যাপ কিংবা জিপিএস, কিন্তু ওই যে দাড়িওয়ালা ডাকপিয়নের সাইকেলের কিড়িং কিড়িং, সেটা কান খাড়া করে শুনত গৃহস্থের বারান্দা, দরজা খুলে হাসি মুখে দাঁড়াতো আলতারাঙা বউ, আর শোবার ঘর থেকে শাশুড়ি মা বলে উঠতেন, কার চিঠি এলো বড় খোকার?

0: কিড়িং কিড়িং থেকে চিঠি হাতে পাওয়া যেমন একটা সময়, কিন্তু তারও বেশ কয়েক দশক কি শতক আগে চিঠির বোঝা পিঠে নিয়ে যাদের ২৪ ঘন্টায় ১০০ কিংবা ১৫০ কিলোমিটার পাড়ি দিয়ে চিঠি পৌঁছে দিতে হতো, তাদের আমরা মনে রেখেছি রানার নামে কিংবা ডাকঘর করা। জানি না আপনি তেমন ডাকঘর করার সাক্ষাৎ কখনো পেয়েছেন কিনা, আমি তো পাইনি, কিন্তু ইতিহাসের পাতায় পড়েছি, তাদের কষ্টের জীবনের গল্প শুনেছি। না, সেই রানারের প্রয়োজন আজ ফুরিয়েছে, তাদের ব্যস্ত পা আজ বিরাম মে রয়েছে, কিন্তু সেদিনের সেই দিনগুলো তার গুরুত্ব কি ভুলে যাওয়া যায়? যতই আমরা নিমেষে হোয়াটসঅ্যাপে নিজেদের উজাড় করে দিই, যতই আমাদের দরকারি কাজ আমরা মেলের মাধ্যমে মিটিয়ে ফেলি, তবু ডাকের ঐতিহ্যকে কি সত্যিই ভোলা যায়? এমন ভরসাযোগ্য, নিরাপদ, শতাব্দী প্রাচীন এই ব্যবস্থা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতেই প্রত্যেক বছর ৯ অক্টোবর পালন করা হয় বিশ্ব ডাক দিবস। তাই আকাশবাণী মৈত্রীর মনির মতো গানে এখন রইল সেই ডাকঘর করার খবর। রাতের পর রাত ক্লান্তিবিহীন জারি গিয়ে চলা মানুষের শোক দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দৌড়ে দৌড়ে, কিন্তু তার খবর কে রাখে?
1: শোক দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দৌড়ে দৌড়ে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

এই রানার যেমন ছিলেন বিংশ শতাব্দীর খবরের দূত, কিন্তু বন্ধু বৈদিক যুগে সেদিনও তো বার্তা বিনিময় হতো, সে সময়ও নিশ্চয়ই না রানার বা পোস্টম্যান নিশ্চয়ই ছিলেন না। তবে শোনা যায় রাজা নলীর বিরহ গাথা বিদর্ভ রাজকন্যা দময়ন্তী।

কাছে পৌঁছে দিয়েছিল, না না কোনো দাসী টাসী নয়, একটা সোনার হাঁস। আবার রামায়ণে রামভক্ত হনুমানের কথা কি না জানি বলুন, এক লাফে পৌঁছে যাচ্ছে লঙ্কায়, বন্দি সীতার কাছে রামের কুশল আংটি দিয়ে, সীতার চূড়ামণি রামের হাতে পৌঁছে দিয়ে, তার কাজ না তারপর বহু কাজ সে করেছে, যাকে বলে একেবারে রোমাঞ্চকর গল্প। এরপর যখন মঙ্গল কাব্য এসেছে, তখনও শুক পাখির নাম আমরা শুনেছি, আর হাঁস নুলিয়া পাখির কথাও জানা যায়, আর বৈষ্ণব পদাবলিতে শুকশাড়ি, আর রূপকথার গল্পে তো আমরা জানি ব্যঙ্গমা ব্যঙ্গমী। তবে পশু পাখির চেয়ে এক ধাপ এগিয়েছিলেন কবি কালিদাস। তিনি কি করেছিলেন? তিনি তার মন খারাপের দিস্তা যক্ষপুরে পাঠিয়েছিলেন মেঘ পিয়নের ব্যাগে করে। মেঘের সেই ঝোলা থেকে একখান চিঠি সরিয়ে রেখেছি, সেই এলোমেলো চিঠি এখন আপনাদের শোনাবে, না না আমি নয়, ওই যে বললাম শোনাবে শ্রেয়া ঘোষাল।

এমন মিষ্টি সুরে মন কেমন করা চিঠির গান শুনলে মন কি আর স্টুডিওয় বসে থাকতে চায় বলুন তো। মনে হয় মনের যত কথা সব চিঠির পাতায় ভরে দিই। তার উপরে আজ বিশ্ব ডাক দিবস, তাই তো আজ আকাশবাণী মৈত্রীর মনের মতো গানে হলদে চিঠির গল্প মাখা রং বেরঙের স্মৃতির পাতা। সেই পাতার থেকে একটা পাতা এই মুহূর্তে আমার হাতে, একটু গল্পটা পড়ে শোনে। কুরচি, তোমার চিঠি হঠাৎ এই শীতের সকালে এক রাশ উষ্ণতা বয়ে আনল। পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে, বিবাকি হচ্ছে বগি, রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের ধুতির মতো এলো এক ঝাঁক টিয়ার উল্লাসিত সমস্ত সবুজ চিৎকারের মতো। তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য, উপমার খোদ ক্ষমা করে দিও। কেমন আছো তুমি জানতে চাইলেও জানতে পাই কই। বুদ্ধদেব গুহর অভিমানী চিঠিতে যখন আমাদের মনে বিবাগী সুরের হাতছানি, তখন না হয় গানে গানেই তাকে একবার ভাসিয়ে দিই রূপঙ্করের সুরে বিবাগী স্মৃতির হাতছানি।

সাইকেলের ঘন্টা না, চিঠি এসেছে। এই যে বললে কোনো চিঠি আসবে না, দেখেছ রতন ঠিক জানে খোকার চিঠির অপেক্ষা আমাদের কতখানি। আসলে সেকালের ডাকপিয়ন সত্যি জানতেন কোন বাড়ির ছেলে বাইরে চাকরি করে, কোন বাড়ির মেয়ের বিয়ে হয়েছে দূর শহরে, কোন বাড়িতে বিদেশ থেকে চিঠি আসে। কোন বাড়ির বৃদ্ধ বাবা প্রত্যেকটা দিন দুপুরবেলায় বারান্দায় বসে থাকতেন একটা অপেক্ষা, একটা প্রহরের জন্য, কখন পোস্টকার্ড আসবে, আর সেই পোস্ট

কার তো শুধু একটা চিঠি নয়, অনেকখানি স্বস্তি। এমনও হয়েছে যে পোস্ট কার্ড খুলে, মানে খাম খুলে যখন চিঠিটা হাতে আনছেন, হাতটা কাঁপছে, কি জানি অন্য কোনো খবর থাকবে নাকি। আজ এসব যখন ভাবছি তখন মনে হচ্ছে কোন অতীতের অধ্যায়ের দিকে এগিয়ে চলেছি। আপনার বাড়িতে যারা, মানে নতুন প্রজন্মের যদি কেউ থাকে, তাহলে জিজ্ঞেস করে দেখুন তো, তার কাছে চিঠি মানে কি, সে কি বলে? সে নিশ্চয়ই বলবে, চিঠি সে তো জানি, এই তো কদিন আগে বেনামে চিঠি লেখার জন্য একটা অ্যাপ দারুণ জনপ্রিয় হয়েছিল, কত চিঠি লিখেছি বন্ধুদের। না লেখা চিঠির ভিড়ে একটুকরো হাসি কি সেই সব অ্যাপের বেনামি অক্ষরে আনন্দ বা স্মৃতির নিয়ে ঝরে পড়েনি, কি বলেন?

0: আজ দেশ থেকে কবিগুরুর স্ত্রীর প্রথম চিঠি এলো। লিখেছেন, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্র এসো, তোমার দুটি পায়ে পড়ি। এই অপেক্ষা যে পারস্পরিক তা ধরা দেয় কবির ব্যাকুলতায়। তিনিও লেখেন, ভাই ছুটি, বড় হোক ছোট হোক, মন্দ হোক ভালো হোক, একটা করে চিঠি আমাকে রোজ লেখো না কেন? ডাকের সময় চিঠি না পেলে ভারী খালি খালি ঠেকে। আবার যখন ছুটির চিঠি তিনি পেলেন, তখন শিশুর আনন্দে লিখে ফেললেন, না জানি কারে দেখিয়াছি, দেখেছি কার মুখ, প্রভাতে আজ পেয়েছি তার চিঠি।
1: ও কি বলে আমায় ডাকতে পারে, প্রিয়া না মানুষী? চিঠিটা খুলেই ফেলি,

আজ বিশ্ব ডাক দিবসে মনের মতো গানে ধুলোমাখা ডাকবাক্সটা বারবার ডাক দিয়ে চলেছে। তবে ওই যে চিঠি ডাকবাক্স এর মধ্যে ঘোরাফেরা করলেও তো চলবে না, আরও খানিকটা এদিক ওদিক খোঁজ নিয়ে আমরা ডাকের সাজের দিকে যাই। ডাকের সাজ, এ কথাটা আমরা সকলেই শুনেছি, কিন্তু এই সাজের সঙ্গে ডাক জুড়লো কী করে বলুন তো? তার একটা গল্প আছে। হ্যাঁ, নিশ্চয়ই অনেকে জানেন, তাও আরেকবার বলতে ইচ্ছে করছে। মা দুর্গার যে ডাকের সাজ, সোলার সাজ এবং তাতে রাংতা দেওয়া, এই কাজ জার্মানি থেকে আসত আর জাহাজে করে। আর সেই সাজ নেওয়ার অপেক্ষায় খিদিরপুর ডকে মানুষের ছিল ঠিক থেকে ভিড়। ওই যে সাজ ডাকে করে আসত, সেখান থেকেই হয়ে গেল ডাকের সাজ। অর্থাৎ বিদেশ বিভূই থেকে জাহাজে করে আসছে ডাক, সেই ডাক সাজ হয়ে মা দুর্গাকে রূপে মোহিত করে তুলছেন। আর কদিন পরেই দুর্গাপুজো, আগামীকাল মহালয়া। আর এই মহালয়া মানেই বাড়ি ফেরা, আর এই মহালয়া মানেই এই যে এক মাস আগে পাঠানো চিঠি, পুজোতে বাড়ি আসছি, সেই চিঠির পাতাটা বারবার উল্টে পাল্টে দেখা। এমন করেই হয়তো রাজার চিঠির অপেক্ষায় দিন গুনেছিল অমল, পোস্টমাস্টারের ডাকের অপেক্ষায় রতন, আর ওই যে শরৎবাবুকে লেখা খোলা চিঠিটা, সেটাও কি এখানে মানে এই মরছে পড়া ডাকবাক্সতে জমা পড়েছিল? কি জানি, একটু সুরে সুরে খোঁজ নিলে কেমন হয়?

এই যে চিঠি, আটপৌরে সেদিনের সেই চিঠি লেখার প্রহর, সে তো আজ অতীত। এই সময়ে দরজায় কি আর পোস্টম্যান দাঁড়িয়ে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু তেমন করে তো নয়। সে কি আর তেমন করে রোজ রোজ এসে বলে চিঠি আছে? এখন সেই দরজায় বরং প্রায় রোজই আসছে ডেলিভারি বয় এবং সে বলছে আপনার পার্সেল। সেদিন থাকতো শুধুই ঠিকানা, আর আজ তার সঙ্গে জুড়েছে গুগল লোকেশন অ্যাপে মুহূর্তে আপডেট, ইওর অর্ডার ইজ আউট ফর ডেলিভারি। তারপর ওটিপি শেয়ার করো, কিউআর কোড দেখিয়ে ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি প্রভৃতি নানা কিছু। আগে মানুষ পোস্টম্যানের জন্য অপেক্ষা

করতো, আর এখন ডেলিভারি নোটিফিকেশনের জন্য। এক সময় চিঠির উত্তর পেতে 7-8 দিন লেগে যেত, কি কোনো কোনো চিঠি মাসের পরে পৌঁছতো, আর এখন সিন, লাস্ট সিন, রিপ্লাই, ইমোজি, সব কিছু মুহূর্তে। তবু তো শ্রোতাবন্ধু, আজও চিঠি আসে আকাশের ঠিকানায়, লেখার ফুরসত আজও তো আপনারা খুঁজে নেন, আজও তো কলম ধরেন আকাশবাণী মৈত্রীর জন্য, লেখেন বুধ সকালের দপ্তরে, চিঠি পাঠান বন্ধু তোমারই জন্য ঠিকানায়। সেই চিঠিতে কত মান অভিমান, কত আবদার, অভিযোগও থাকে, পরামর্শও থাকে, সে চিঠি আমরা ভালোবেসে পড়ি। তাই প্রযুক্তি থাক, তবু আজ বিশ্ব ডাক দিবসে একটা ছোট্ট আবদার আরও একবার আপনাদের জন্য, আরও বেশি বেশি করে চিঠি লিখুন না, আমাদের জানান আপনার মনের কথা, অনুষ্ঠান কেমন লাগছে তার ভালো মন্দ জানান। এই যেমন আজ বিশ্ব ডাক দিবসে ডাকের হাল হকিকত মানে ইতিহাস থেকে বর্তমান নানা কিছু নিয়ে একটু গল্প হলো, মনের মতো কিছু গানও শোনানো গেল, তা কেমন লাগলো জানাতে ভুলবেন না তো। দেখুন না আপনার এই হলদে পোস্টকার্ডটা, আবারও এই মনের কথাগুলো পেলে কেমন নতুন ছন্দে মেতে উঠবে, আবার সেই মরচে ধরা ডাকবাক্সটার যে লাল রঙটা ফিকে হয়ে গেছিল সে আবার উজ্জ্বল হয়ে উঠবে, আর ডাকঘরের ধুলো মাখা উঠোনটাতে পড়বে নতুন পায়ের ছাপ, সে এসে আজ আবার বলবে, প্লিজ মিস্টার পোস্টম্যান, লুক অ্যান্ড সি, ইজ দেয়ার আ লেটার ইন ইউর ব্যাগ ফর মি।

আকাশবাণী মৈত্রীর রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন তপন ভৌমিকের পরিবেশনায় নজরুলগীতি। এবার শুনবেন রজনীকান্তের গান, শিল্পী কুন্তল চক্রবর্তী।

0: রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পূজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।

0: আকাশবাণী মৈত্রী, এখন বিকাশ পথ, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিকাশ পথ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না।

0: নমস্কার, আজকে বিকাশ পথের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পণ। আমরা আমাদের জীবনটাকে বিভিন্নভাবে পরিকল্পনা করি, আর সেই পরিকল্পনার মধ্যে একদিক দিয়ে যেমন রয়েছে আমাদের কর্মক্ষেত্র সংক্রান্ত পরিকল্পনা, ঠিক তেমনিভাবে আমাদের কাছের মানুষ যারা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়েও আমরা বিভিন্নভাবে পরিকল্পনা করে থাকি। কিন্তু এই এত কিছু পরিকল্পনার ভিড়ে আপনার মনের মধ্যে একটা লুকোনো ইচ্ছে রয়েছে, সেটা হলো নতুন করে একটা ব্যবসা শুরু করতে চান। কিন্তু সেই ইচ্ছেটা অনেকদিন ধরেই রয়েছে আপনার মনে, ভাবছেন সেই বিষয়, কিন্তু মূলধনের অভাবে সেটা ঠিক করা হয়ে উঠছে না। আবার অন্যদিকে লোন যে নেবেন সেটাও ভেবে দেখেছেন, কিন্তু ইন্টারেস্ট রেটের কথা ভেবে বার বার পিছিয়ে যাচ্ছেন। তাদের কথা ভেবেই আজকের আসরের প্রথম পর্যায়ে সাজানো রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্ত বরিষ্ঠ আধিকারিক মিতালি বিশ্বাস। প্রথমেই ম্যাডাম আপনার কাছে জানতে চাইব, ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক যদি ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে সরকারি কোনো প্রকল্প কি রয়েছে?
1: হ্যাঁ, অবশ্যই। ভারত সরকার সাধারণ মানুষকে ব্যবসায় আগ্রহী করার জন্য বিভিন্ন ধরনের সরকারি সুবিধা প্রদান করে থাকেন। এর মধ্যে একটি স্কিমের কথা এখন বলছি, সেটি হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMAY। ছোট ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগকে ইনস্টিটিউশনাল ক্রেডিট দেওয়ার জন্য এই যোজনা চালু করা হয়েছে। ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, সার্ভিস এবং এগ্রিকালচারের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এই লোন প্রদান করা হয়। আপনার যদি টার্ম লোনের প্রয়োজন হয় তাহলে আপনি এই স্কিমের মাধ্যমে যেমন ঋণ পাবেন, ঠিক তেমনি ভাবে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি এই লোনের সুবিধা পাবেন। কারা কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন এটা ভাবছেন তো? আপনি

0: ইন্ডিভিজুয়ালভাবে প্রপারটারশিপ, পার্টনারশিপ এবং অন্যান্য যোগ্য ব্যক্তিরাও এই ঋণের মাধ্যমে আবেদন করতে পারবেন। সাধারণ আবেদনকারীর ক্রেডিট স্কোর 750 প্লাস থাকতে হবে এবং পূর্বে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের থেকে কোনো লোন নিলে সেক্ষেত্রে গুরুতর কোনো ডিফল্ট থাকলে এই লোন পেতে সমস্যা হতে পারে। এই লোনের অর্থের পরিমাণ অনুযায়ী 4টি বিভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হলো শিশু, কিশোর, তরুণ এবং তরুণ প্লাস। শিশু ঋণের ক্ষেত্রে ঋণের পরিমাণ 50,000 টাকা পর্যন্ত, কিশোর লোনের ক্ষেত্রে 50,000 টাকা থেকে 5,00,000 টাকা, তরুণ লোনের ক্ষেত্রে 5,00,000 টাকা থেকে 10,00,000 টাকা এবং তরুণ প্লাস লোনের ক্ষেত্রে 10,00,000 থেকে 20,00,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। যে সমস্ত উদ্যোক্তারা পূর্বে তরুণ ক্যাটাগরি লোন নিয়ে সফলভাবে পরিশোধ করেছেন তারা তরুণ প্লাস ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ঋণ সাধারণত দুটো উপায়ে আবেদন করা যেতে পারে। প্রথমটি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গিয়ে এই ঋণের জন্য আবেদন করতে পারেন। আর দ্বিতীয়টি, জনসামর্থ্য পোর্টালে গিয়ে তার মাধ্যমেও আবেদন করতে পারেন। কি কি নথির প্রয়োজন এইবার আপনাকে সেই কথাই বলবো। আধার কার্ড বা অন্যান্য আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং ব্যবসার নিবন্ধীকরণ নথি, ব্যবসার আনুমানিক আয় ও ব্যয়ের হিসাব, এই সমস্ত ডকুমেন্টের মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে হবে। মনে রাখবেন, এই ঋণের মাধ্যমে কোলাটারাল ছাড়াও লোন পাওয়া যেতে পারে। লোন অ্যাপ্লাই করার পর ব্যাংক বিভিন্ন দিক বিচার করে লোনের অনুমোদন করেন।
1: শুনলাম ম্যাডামের কথা, আর এবার একটু অন্য বিষয়ে আসব। আমরা আমাদের কাছের মানুষদের ভালো থাকার জন্য নানা ধরনের চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে যদি কোনো বিপর্যয় নেমে আসে তাহলে কি উপায়, এটা কখনো আমরা কিন্তু ভেবে দেখি না। আমরা কোথাও গিয়ে নিজেদের নিয়ে ভাবনার ক্ষেত্রে একটু বেশি উদাসীন হয়ে পড়ি, আর আমাদের রোজকার জীবনের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর মধ্যে জীবন বীমা যে কতটা দরকারি সেটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। আর এবার ম্যাডামের কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে ভারতবর্ষের সাধারণ নাগরিকরা জীবন বীমার ক্ষেত্রে কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন?
0: হ্যাঁ, ভারত সরকারের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে লাইফ কভার প্রদান করার জন্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা PMJJBY এই প্রকল্পটি চালু রয়েছে। আপনার বয়স যদি 18 বছর থেকে 50 বছরের মধ্যে হয় তাহলে আপনি এই বীমার সুবিধা নিতে পারেন। আপনাকে আপনার কাছের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় অথবা পোস্ট অফিসের শাখার সঙ্গে যোগাযোগ করে এই বীমা শুরু করতে পারেন। ইন্স্যুরেন্স কভার অ্যানুয়াল রিনিউয়ালের মাধ্যমে চালু থাকে এবং 55 বছর বয়স অবধি প্রিমিয়ামের টাকাটা আপনাকে দিতে হয়। বর্তমান নিয়ম অনুযায়ী PMJJBY অ্যানুয়াল প্রিমিয়াম 436,436 টাকা। আপনাকে আপনার কাছের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা অথবা পোস্ট অফিসের শাখার সঙ্গে যোগাযোগ করে এই বীমা শুরু করতে হবে। ইন্স্যুরেন্স কভার অ্যানুয়াল রিনিউয়ালের মাধ্যমে চালু থাকে এবং 55 বছর পর্যন্ত আপনাকে এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে। বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী PMJJBY অ্যানুয়াল প্রিমিয়াম 436 রুপিস বা 436 টাকা অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করা হয়। যে কোনো কারণে মৃত্যু হলে, ন্যাচারাল বা আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে পরিবার 2,00,000 টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ পেতে পারে। কিভাবে আবেদন করবেন? নিকটবর্তী রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে প্রধানমন্ত্রী জীবন জ্যোতির আবেদনপত্র সংগ্রহ করতে হবে। নিজের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং নমিনির তথ্য দিতে হবে এবং বার্ষিক 436 টাকা প্রিমিয়াম অ্যামাউন্ট অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করার অনুমতি দিতে হবে। এরপর ব্যাংকের আবেদনপত্রটি জমা দিলে তারা আবেদনপত্র প্রসেস করার পর কাজ সম্পন্ন হবে। PMJJBY এর বাংলা অ্যাপ্লিকেশন ফর্মও এখন জনসমর্থ পোর্টালে পাওয়া যাচ্ছে। এরই সঙ্গে আরও একটি জীবন বীমার কথা উল্লেখ করতে হয়, সেটি হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা PMSBY। এই যোজনার মাধ্যমে দুর্ঘটনাজনিত

0: জনিত কারণে মৃত্যু হলে বা পার্সিয়াল ডিসাবিলিটি বা কমপ্লিট ডিসাবিলিটি হলে আর্থিক সুরক্ষা পাওয়া যায়। কারা এই যোজনায় আবেদন করতে পারবেন এটাই ভাবছেন তো? আপনার বয়স যদি 18 বছর থেকে 70 বছরের মধ্যে হয় তাহলে আপনি এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা পোস্ট অফিসের শাখায় সেখানে গিয়ে আপনি আবেদনপত্র সংগ্রহ করতে পারেন এবং সেটি ফিল আপ করার পর আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হবে প্রিমিয়াম অ্যামাউন্ট, সেই কনসেন্টটা আপনাকে ব্যাংকে দিতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রত্যেক এলিজিবল অ্যাকাউন্ট হোল্ডারকে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হবে। বার্ষিক 20 টাকা প্রিমিয়াম বাবদ খরচ করলে এই বীমার সুবিধা পাওয়া যায়। পলিসি হোল্ডারের যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় তাহলে 2 লক্ষ টাকা, অথবা যদি কমপ্লিট ডিসাবিলিটি হয় যেমন দুটো চোখ, দুটো হাত বা দুটো পায়ের যদি সম্পূর্ণ ক্ষতি হয় তাহলে 2 লক্ষ টাকা, এবং পার্শিয়াল ডিসাবিলিটি হলে যদি একটি হাত, একটি পা বা একটি চোখের কোনো ক্ষতি হয় তাহলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। আপনি যদি এই সরকারি যোজনায় আবেদন করতে চান তাহলে PMSBI আবেদনপত্র ভর্তি করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা পোস্ট অফিসের শাখায় জমা দিতে হবে। নাম, অ্যাকাউন্টের নাম্বার, KYC ডকুমেন্ট এবং নমিনির তথ্য প্রদান করতে হবে। বার্ষিক প্রিমিয়াম প্রত্যেক বছর জুন মাসে কাটা হয়। বার্ষিক প্রিমিয়াম বাবদ 20 টাকার অটো ডেবিট কনসেন্ট ফর্ম আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। কিছু কিছু ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও PMSBI এনরোলমেন্টের সুবিধা থাকতে পারে। PMSBI এ অফিশিয়াল ওয়েবসাইটে বাংলা ভাষায় অ্যাপ্লিকেশন ফর্মও পাওয়া যায়। এটা একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। সাধারণ অসুস্থতা বা স্বাভাবিক মৃত্যুর জন্য PMSBI এর বেনিফিট প্রযোজ্য নয়।
1: শুনলাম ম্যাডামের কথা। আমাদের সঙ্গে ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্ত বরিষ্ঠ আধিকারিক মিতালী বিশ্বাস। আর একটা বিষয় বলতেই হয়, আপনার মনে আজকের অনুষ্ঠানে আলোচিত সরকারি প্রকল্পগুলো নিয়ে যে যে তথ্যগুলো অজানা ছিল সেই সমস্ত বিষয় নিশ্চয়ই আজকে জানা হয়ে গেল। আর আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন রেডিও। এতক্ষণ বিকাশ পথ অনুষ্ঠানে রেডিওর এপার থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্পণ।

0: এতক্ষণ শুনছিলেন বিকাশপথ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: এতক্ষণ শুনছিলেন বিকাশপথ, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ

তাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগী সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।

0: এতক্ষণ শুনছিলেন স্মৃতিকণা বাইন দেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রৌম্যগীতি।

রম্যগীতি অনুষ্ঠানের শেষ গানটির সুরকার সুধাংশু সেন, গীতিকার জয়ন্ত বসু, শিল্পী ভারতী করচৌধুরী এবং অধীর বাগচী।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসে মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

খোদার রাজ্যে পৃথিবী শতাগত্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি বলেছেন, খালি পেটে সাহিত্য হয় না, একেবারে ঠিক কথা। তবে যাই বলো, পূর্ণিমার চাঁদ কিন্তু দেখতে ভারী ভালো লাগে। আমার তো ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এবং চাঁদের ছবি আমার মোবাইল ফোনে একেবারে ভর্তি। অনেক সময় যখন আমাদের মন খারাপ হয়, তখন একা একা খোলা আকাশের নিচে চাঁদের দিকে তাকিয়ে থাকলে কিন্তু

মনটা বেশ খানিকটা ভালো হয়ে যায়। কি তাই তো? ভালো লাগে কারণ চাঁদের সঙ্গে আমাদের ছোট্টবেলার বন্ধুত্ব। চাঁদ মামা টিপ দিয়ে যায় কিনা সত্যি জানি না, কিন্তু সেই যখন মায়েরা চাঁদ দেখিয়ে ছোট বাচ্চাদের বলে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, তখন থেকেই গড়ে ওঠে আমাদের চাঁদের সঙ্গে আতিথেয়তা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন এই যে চাঁদের বুড়ি এই অনন্তকাল ধরে চরকা কেটে যে চলেছে, সুতো কাপড় এইগুলো কোথা থেকে পাচ্ছে, এবং এই যে বোনা কাপড়গুলো সেগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ জানি কয়েকদিন পর হয়তো ধনী মানুষদের চাঁদের মাটিতে একটা এক্সিবিশন হবে জামা কাপড়ের, অ্যান্ড হোস্টেড বাই নান আদার দ্যান চাঁদের বুড়ি। কি তোমাদেরও মনে হয় তো? এই যে চাঁদ পৃথিবীর একটা স্যাটেলাইট কিংবা উপগ্রহ, এটা নিশ্চয়ই স্কুলে সকলেই পড়েছ। চাঁদ যেমন পৃথিবীর একটা উপগ্রহ, এরকম অন্য সব গ্রহেরও বেশ কিছু উপগ্রহ রয়েছে। পৃথিবী ছাড়া যদি অন্য কোনো গ্রহে মানুষের বসবাস থাকত, তাহলে হয়তো তারাও চাঁদকে নিয়ে আমাদের মতন এরকম বাড়াবাড়ি পর্যায়ে রোম্যান্টিকতা করত। তো আজ অল্প অল্প গল্পকথার আসরে আমি সর্বাণী কথা বলবো খুব একটা ইন্টারেস্টিং মজার টপিক নিয়ে। কথা বলবো সেই সব উপগ্রহ কিংবা প্ল্যানেটারি মুনসদের নিয়ে। কিন্তু তার আগে তোমাদের জন্য রইল মান্নাদের কণ্ঠে চাঁদের গান।

ফিরে এলাম গানের পর। গানে যাওয়ার আগে যেমন কথা বলছিলাম প্ল্যানেটারি মুনসদের নিয়ে, আবার ফিরি সেই কথায়। শুরু করি মঙ্গল গ্রহ দিয়ে, কারণ পৃথিবীর পর মঙ্গল নিয়েই আমরা সব থেকে বেশি আলোচনা করি। মঙ্গল গ্রহের প্রাকৃতিকভাবে দুটো উপগ্রহ রয়েছে, ফোবস এবং ডেমিয়স। এদের আকার এমনই যে বলা হয় উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে গ্রহাণু থেকে। ফোবস আর ডেমিয়সের নামকরণ কিসের থেকে করা হয়েছে জানো? ফোবস আর ডেমিয়সের নামকরণ করা হয়েছে গ্রিক যুদ্ধ দেবতা অ্যারিসের দুই ছেলের নামে। ফোবস কথার অর্থ হল ভয় কিংবা প্যানিক। ফোবসের দূরত্ব মার্স থেকে মাত্র 6000 কিলোমিটার। যে কোনো সময় নাকি ফোবস মার্সের ওপর আছড়ে পড়তে পারে। এই আছড়ে পড়ার সময়সীমা এই 50 মিলিয়ন ইয়ার্সের মধ্যে। সেই জন্যই এর নাম হয়েছে ফোবস কিংবা প্যানিক। ফোবসের ডায়ামিটার 22 কিলোমিটার, 7 ঘন্টায় একবার ঘূর্ণন শেষ করে এই ফোবস। ফোবসের আরেকটা ভাই আছে, সেটা তো আগেই বলেছি তোমাদের, হারাধনের মানে থুরি মার্সের আরেক ছেলের নাম হল ডেমিয়স। ডেমিয়স শব্দের অর্থ গ্রিক মাইথোলজিতে হল ত্রাস। তবে ডেমিয়স কিন্তু একেবারে গো বেচারা ভালো মানুষ টাইপের। মার্সের থেকে 20,000 কিলোমিটার দূরত্ব বজায় রাখে, একবার ঘূর্ণনে লাগায় 30 ঘন্টা এবং বেশ খানিকটা আয়তনে ছোট, 12.5 কিলোমিটারের মতন। আরও একটা মজার ব্যাপার হল, ফোবস যেমন দিন দিন মার্সের কাছে চলে আসছে, ডেমিয়স দিন দিন আরও বেশি দূরে চলে যাচ্ছে মার্সের। মার্সের থেকে ডেমিয়স সরে গেলেও আজকে আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় থেকে কিন্তু একটু সরছি না, সরব না একেবারেই। আর মার্সের পর কথা বলবো জুপিটার কিংবা বৃহস্পতিকে নিয়ে। জুপিটার আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্রহ, আর তাই জুপিটারের রয়েছে সব থেকে বেশি সংখ্যক উপগ্রহ, সব মিলিয়ে ওই 92টা। আয়তন এবং বৈশিষ্ট্যতে এক একটা এক এক রকমের, কিন্তু তাদের কক্ষপথের নিরিখে তাদের কিন্তু বিশেষ কিছু কিছু ভাগ করা দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে গ্যালিলিয়ান মুন। আমরা কম বেশি সবাই গ্যালিলিও গ্যালিলির নাম শুনেছি কিংবা বইতে পড়েছি গ্যালিলিও গ্যালিলির কথা। তিনি তার ছোট্ট ঘরে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে নানান ধরনের গবেষণা করতেন, দূরবীন দিয়ে বসে বসে অবজার্ভ করতেন। তিনি বলেছিলেন যে সৌরজগতে শুধু পৃথিবী ছাড়াও আরও অনেক উপগ্রহ রয়েছে, এবং এই উপগ্রহগুলো নাকি প্রত্যেকটা প্ল্যানেটের পাশ দিয়ে ঘুরছে। তা বুঝতে পারছো তো গ্যালিলিও কতটা দূরদর্শী ছিলেন? এবং গ্যালিলিও এই কথাগুলো বলার পর, এই গবেষণাগুলো রাখার পর, সেই নিয়ে তৎকালীন সমাজের চার্চের ভয়ানক আপত্তি ছিল। তো গ্যালিলিও প্রথম 1610 সালে আবিষ্কার করেন জুপিটারের সব থেকে বড় 4টি উপগ্রহ। এই জন্য এদেরকে বলা হয় গ্যালিলিয়ান মুনস। প্রথম গ্যালিলিয়ান মুন হল লো। গ্যালিলিয়ান মুনদের মধ্যে সবচেয়ে ছোট এবং হলদেটে রঙের হচ্ছে এই লো। তা লোয়ের ছবি আমরা অনেকেই দেখেছি, কারণ গ্যালিলিও যেই ছবিটা ইন্টারনেট মাধ্যমে কিংবা সমাজ মাধ্যমে ভাইরাল, সেই ছবিটার পেছনে যেই একটা চাঁদের মতন ছবি ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয় সেইটাই কিন্তু আসলে লো, বুঝেছ? এই লোয়ের মধ্যে রয়েছে সালফার ডাইঅক্সাইড, এবং এই সালফার ডাইঅক্সাইড থাকবার কারণেই এই হলদেটে রং লোয়ের। লোতে 400-এরও বেশি পরিমাণে রয়েছে অ্যাক্টিভ ভলক্যানো, মানে যেই সমস্ত ভলক্যানো দিয়ে এখনও অগ্নিউদ্গার হচ্ছে, এখনও অগ্নিউদ্গার বন্ধ হয়নি। এই জন্য কিন্তু লো আমাদের কাছে খুব প্রয়োজনীয় একটি উপগ্রহ, কারণ এইখানে আগ্নেয়গিরি নিয়ে নানান রকমের গবেষণা করা হয়, এবং বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা, বিভিন্ন বড় বড় অবজারভেটরি রয়েছে এই লো নিয়ে গবেষণা করবার জন্য। এবং এই আগ্নেয়গিরিগুলো পৃথিবীর
আগ্নেয়গিরি আমরা যেইগুলো আমাদের আর্থে দেখতে পাই, আমাদের পৃথিবীতে দেখতে পাই, লোয়ের আগ্নেয়গিরি কিন্তু অনেকটা আলাদা। সেই জন্য আরও একটা গবেষণা করার মূল বিষয় হল যে ধরো পৃথিবীতে আরও 4000 বছর পরে ধরো, কিংবা তার থেকে আরেকটু কম 2000 বছর পরে ধরো কোনো নতুন আগ্নেয়গিরি আবিষ্কার হলো, কিংবা নতুন আগ্নেয়গিরি তৈরি হলো ভারতের বুকে, তো লোয়ের আগ্নেয়গিরির জানকারি এবং এই লোয়ের আগ্নেয়গিরির সম্পর্কে যদি আমাদের কাছে তথ্য থাকে, তাহলে আমরা খুব সহজেই পৃথিবীর আগ্নেয়গিরি সম্পর্কে জানার জায়গা থেকে অনেকখানি এগিয়ে যাব। তাহলে শুনলে নিশ্চয়ই যে লো আমাদের কাছে কতটা প্রয়োজনীয়। পরের উপগ্রহতে আসি। পরের উপগ্রহ হল ইউরোপা। গ্যালিলিওর মিশন আমাদের এই ইউরোপার ব্যাপারে অনেক তথ্য দিয়েছে। তারপর নাসাও ইউরোপা ক্লিপার মিশন বলে একটা মিশন করেছে 2020 সালে, সেখান থেকেও আমরা বেশ কিছু ছবি পেয়েছি এই ইউরোপার। আগে আমরা লোতে যেমন জানলাম যে লোতে রয়েছে প্রচুর আগ্নেয়গিরি, এখানে তেমন শুধু রয়েছে বরফ আর বরফ। আর বরফ মানে জল, আর জল মানে কি কি কি কি, জলের আরেক নাম জীবন। এখানে যখন জল আছে, থাকতে পারে হয়তো জীবনও, মানে এলিয়ান থাকতে পারে। মানে ওই ইনডাইরেক্টলি বলছি যে বঙ্কুবাবু যেই অ্যাঙের সাথে আমাদের আলাপ করিয়েছিল, কিংবা বঙ্কুবাবুর সঙ্গে বলা ভালো যেই অ্যাঙের দেখা হয়েছিল, সে হয়তো এই ইউরোপারই মানুষ, কে বলতে পারে। তারপর আসে গ্যানিমেড। গ্যানিমেড হল জুপিটারের সব থেকে বড় উপগ্রহ। গ্যানিমেড মার্কারি কিংবা আমাদের পৃথিবীর আয়তনের থেকেও অনেকটা বড়। নাসার জুস মানে জুপিটার আইসি মুন এক্সপ্লোরেশন মিশন আমাদের গ্যানিমেডের ব্যাপারে নানান ধরনের তথ্য দেয়। তিনটি লেয়ার রয়েছে এই গ্যানিমেডে। একটা মেটাল কিংবা ধাতু স্তর, যেখানে আয়রন, নিকেল এইসব ধাতু রয়েছে। একটা সিলিকার স্তর আর একটা বরফের স্তর। এই বরফ গলা জলের স্তরে যদিও জীবন পাওয়ার ইঙ্গিত খানিকটা কম, যেমন বলছিলাম যে ইউরোপায় জীবন পেলেও পাওয়া যেতে পারে, তবে গ্যানিমেডে একটু চান্সেস কম। আর গ্যালিলিয়ান মুনের মধ্যে শেষ যে মুনটার কথা বলবো, সেই মুনটা হলো কালিস্টো। কালিস্টোর আয়তন গ্যানিমেডের ঠিক পরেই, কিন্তু কালিস্টো অনেক দিন ধরে একটা ইনঅ্যাক্টিভ স্যাটেলাইট, মানে শুধু পাথর এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভরা একটা নিষ্ক্রিয় খণ্ডবিশেষ হয়ে রয়েছে। এছাড়াও কিছু উপগ্রহ রয়েছে জুপিটারের রিংয়ের কাছে, তাদের কক্ষপথ রিংয়ের ভেতরেই, যেমন মেটেস, আড্রাস্টিয়া, মালথিয়া, থিবি, আরও কিছু রয়েছে যেগুলো রিংয়ের বাইরে, যেমন হিমালয়া, ইলেরা, ফিজাফি এবং কার্মি। এদের সম্পর্কে এখনও তেমন বেশি কিছু জানা যায়নি, তবে তবে তবে চলছে কিন্তু নানান ধরনের গবেষণা। কি গবেষণার কথা জানতে ইচ্ছে করছে তো? না, গবেষণার কথা বন্ধু এখন তোমাকে কি করে বলবো, কারণ গবেষণা এখনো আন্ডার প্রোগ্রেস পর্যায়ে, গবেষণা এখনো শেষ হয়নি, তাই জন্য বলতে পারবো না। তবে বন্ধুরা, তোমরা যদি ভালো করে নিজের পড়াশুনো করো, হয়তো কোনো একদিন জানতে পারবো যে তোমার মধ্যেই কেউ একজন এই গবেষণায় কিছু আবিষ্কার করেছে। ভালো করে পড়তে হবে তাহলে। কিন্তু তো চাঁদের কথা তো অনেকক্ষণ বলছি, এবার চাঁদের হাসির পালা। তো রইল শ্রাবণী সেনের কণ্ঠে তোমার জন্য গান।

ফিরে এলাম গানের পর। গানে যাওয়ার আগে আজকে যেই নিয়ে কথা বলছিলাম বন্ধু, তোমাকে আরো একবার মনে করিয়ে দিই, আজ অল্প অল্প গল্প কথার আসরে আমি সর্বাণী তোমাদের সঙ্গে কথা বলছি প্ল্যানেটারি মুনসদের নিয়ে, মানে যেই সমস্ত উপগ্রহ গ্রহগুলোকে সর্বদা প্রদক্ষিণ করে সেই সমস্ত উপগ্রহর উপাখ্যান নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে। মঙ্গলের কথা বলেছি, জুপিটারের কথা বলেছি, তারপর এইবার আলোচনা করব স্যাটার্ন কিংবা শনির উপগ্রহ নিয়ে। টাইটান হলো স্যাটার্নের সব থেকে বড় মুন। আমাদের যেমন ওয়াটার সাইকেল কিংবা জলচক্র রয়েছে, তেমন টাইটানের রয়েছে মিথেন সাইকেল, কারণ টাইটানে পাওয়া যায় প্রচুর পরিমাণে মিথেন হ্রদ। এই স্যাটার্নের অ্যাটমসফিয়ার বেশ ঘন, থোলিন নামে এক জৈব মলিকিউল থাকার জন্য এই মিথেন হ্রদগুলো দেখা যায়। সূর্যের রশ্মিতে এই থোলিন মিথেন উৎপাদন করে। টাইটানে আরেক রকমের জিনিসও কিন্তু পাওয়া যায়, সেই জিনিসটা হল সাইরোভলক্যানোস। এখানে আগ্নেয়গিরি থেকে আগুন না, জল নির্গত হয়। মানে কি মজার ব্যাপার বুঝতে পারছো? সাইরোভলক্যানোস থেকে বেরোয় জল। এইখানে মানে এই স্যাটার্নের পরের উপগ্রহ হল এনসেলাডাস। এখানে নানান রকমের গিজার্স আছে যা মাঝে মাঝে সৌরজগতে জল নিক্ষেপ করে। অগত্যা এখানেও প্রাণ থাকার সম্ভাবনা একেবারে কিন্তু নাকচ করা যাচ্ছে না। আর স্যাটার্নের কিছু উপগ্রহ যা নিয়ে এখনো অত গবেষণা হয়নি তারা হল রেহা, ডায়ন, থেটিস, মাইমাস এবং লাপেটাস। পরের গ্রহতে আসি, পরের গ্রহ ইউরেনাস। ইউরেনাসের সব থেকে উপগ্রহ হল টাইটানিয়া। টাইটানিয়ার মাটি গবেষণা করলে মনে হয় টাইটানিয়াতে রয়েছে বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক প্রক্রিয়া। এই ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো ক্রমাগত হয়ে চলেছে এবং প্রচুর

পরিমাণে গিরিখাত রয়েছে এই টাইটানিয়াতে। সেগুলো প্রমাণ দেয় যে নানান রকমের গঠনমূলক ভূতাত্ত্বিক প্রক্রিয়া এখনো চলছে এই টাইটানিয়াতে, এবং ইন্টারনাল হিটিং থেকে শুরু করে আরও অনেক ভূতাত্ত্বিক প্রক্রিয়া তৈরি করছে এই গিরিখাতগুলো। কোনো অ্যাটমসফিয়ার পাওয়া যায় না এই টাইটানিয়াতে কিন্তু, এবং এই টাইটানিয়ার দূরত্ব প্রায় 271,000 কিলোমিটার ইউরেনাসের থেকে। প্রায় 9 দিন মতন সময় নেয় ইউরেনাসকে একবার প্রদক্ষিণ করতে। টাইটানিয়াতে তৈরি হয়েছে সমান পরিমাণ বরফ আর পাথর দিয়ে, এবং তাতে রয়েছে বিভিন্ন ধরনের সিলিকা এলিমেন্ট। তারপর ইউরেনাসের বাকি উপগ্রহদের নামগুলো একবার বলে দিই। তাদের নাম হল ওবেরন, এরিয়েল, মিরান্ডা। কি একেবারে মনে হচ্ছে না যে নামগুলো শেক্সপিয়ার দিয়েছে? নামগুলো যেন মিডসামার্স নাইট ড্রিম থেকে ইন্সপায়ার্ড। হ্যাঁ, একেবারেই কিন্তু তাই। তারপর ট্রিটিয়ান, নেপচুনের সব থেকে বড় উপগ্রহ। টাইটান, টাইটানিয়া, ট্রিটিয়ান, কি এইগুলো সব একেবারে ঘেটে ঘ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমারও হয়েছিল। রিল্যাক্স, তোমরা যদি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশুনো না করো তবে তেমনভাবে এই নামগুলো তোমাদের খুব একটা মনে রাখতে হবে না। ট্রিটিয়ানের খুব একটা মজার ব্যাপার রয়েছে, তার রেট্রোগ্রেড অরবিট, মানে নেপচুন যেদিকে রোটেট করছে তার উল্টো দিকে ঘুরছে এই ট্রিটিয়ান। ট্রিটিয়ানে নানান ধরনের গিজার্স রয়েছে। ট্রিটিয়ান মূলত গ্রিক পুরাণে একজন জলদেবতার নাম। এখানে মানে এই ট্রিটিয়ানে তাপমাত্রা থাকে ওই -235 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, এবং বুঝতেই পারছো একেবারে বরফে মোড়া। নানান রকমের বরফের পাহাড় রয়েছে, রয়েছে সাইরো ভলক্যানোস, এবং এইটা প্রমাণ করে যে রেডিও অ্যাক্টিভ একটা লেয়ার রয়েছে কিন্তু আমাদের এই ট্রিটিয়ানে। নাসার জানো তো একটা মিশন আসতে চলেছে যেখানে ট্রিটিয়ানকে নিয়ে নানান রকমের গবেষণা করা হবে। তার নাম হলো ট্রাইডেন্ট। সেখানে হাই রেজলিউশনের ছবি তোলার চেষ্টা করা হবে এবং দেখা হবে এই ট্রিটিয়ানে অ্যাটমসফিয়ারের উপস্থিতি আছে কিনা। এছাড়া নেপচুনের আরও বেশ কিছু উপগ্রহ রয়েছে, যেমন প্রোটিয়াস, নিরাইড, তারপর কারা আসে? তারপর আসে ডোয়ার্ফ প্ল্যানেটরা। এই ডোয়ার্ফ প্ল্যানেটদের সঙ্গে আমাদের কখন প্রথম পরিচয়? মনে পড়ছে নিশ্চয়ই সেই পুরনো দিনের কথা যখন প্লুটোকে ডোয়ার্ফ প্ল্যানেট হিসেবে ঘোষণা করা হলো। এই প্লুটোর সবথেকে বড় উপগ্রহ হলো চারন। এই চারনের আবার আরও 4টি উপগ্রহ রয়েছে, মানে ভাবো কত নেটওয়ার্কিং এদের। এই উপগ্রহগুলোর নাম হচ্ছে স্টিক্স, নেক্স, কার্বেরস এবং হাইড্রা, মানে কত কাণ্ড ভাবো। আরও একটা ডোয়ার্ফ প্ল্যানেট রয়েছে যেটা বিশেষভাবে আলোচিত, মানে খবরের কাগজে বেশ লেখালেখি হয়েছে যেই গ্রহর উপগ্রহ এইসব নিয়ে, সেই গ্রহ মানে ডোয়ার্ফ প্ল্যানেট হলো হাউমিয়া। নিশ্চয়ই মনে পড়ছে, কারণ বেশ কিছু বছর আগে এই হাউমিয়ার জন্য নোবেল পুরস্কারও পাওয়া কিন্তু গিয়েছিল। এই হাউমিয়ার আরও 2টো উপগ্রহ রয়েছে, তার নাম হাইকিয়া এবং নামাহা। মানে বুঝতেই পারছো যে এই ডোয়ার্ফ প্ল্যানেটেরও উপগ্রহ রয়েছে, শুধু যে মেন প্ল্যানেটদের উপগ্রহ রয়েছে তা কিন্তু নয়, ডোয়ার্ফ প্ল্যানেটদেরও নানান উপগ্রহ রয়েছে। এবং এই হাইকা এবং নামাহা এই 2টো হাওয়াইয়ান দেবতার নাম। তবে এইসব উপগ্রহ নিয়ে শুধু নামটাই আবিষ্কার হয়েছে, কাজ এখনো বেশি দূর এগোয়নি। ও বন্ধুরা, কথা বলতে বলতে ঘড়ির কাঁটা বলছে আজকে কিন্তু সময় শেষ, মানে যাওয়ার পালা। তো এতক্ষণ আমরা চাঁদ মানে সত্যিকারের চাঁদ নিয়ে কথা বলছিলাম, তবে আমাদের সকলেরই জীবনে কিন্তু কিছু ব্যক্তিগত চাঁদ আছে, যাদের চাঁদপানা মুখ দেখে আমাদের সবসময় হৃদয় জুড়িয়ে যায়। তাই যেতে যেতে শেষ গানটা রইল তোমার এবং তোমার সেই চাঁদের জন্য।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সাঁওতালি গানের অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

সাঁওতালি গানের ক্ষেত্রে দং, লাগড়ে, পাতা বা পরব এবং উৎসবকেন্দ্রিক গান যেমন বাহা, মা মড়ে, দাঁশায়, সহরায়, কারাম, সাক্রাত গান, এগুলি হল প্রচলিত সুরের গান। এইসব সুরের গান ছাড়াও যুগের পরিবর্তনের সঙ্গে তাল রেখে ইদানিং অন্য সুরের সাঁওতালি গান লক্ষ্য করা যাচ্ছে। অনেক সুরকার ও শিল্পীরাও এগিয়ে আসছেন। যদিও পুরনো পন্থীদের এতে আপত্তি রয়েছে, তবু যেন অন্য সুরের সাঁওতালি গান নিজস্ব জায়গা করে নিচ্ছে। এই অন্য সুরের গান নিয়েই আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী সীতারানী হাসদা,

সীতারানী হাঁসদা ও সহশিল্পীদের গাওয়া গানের পর এবারের শিল্পী রবি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ।

রবি হেমব্রম ও সহশিল্পীদের গাওয়া গান শুনলেন। অন্য সুরের সাঁওতালি গানে এবারের শিল্পী লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

লবা মুর্মু ও সহশিল্পীদের গান শুনলেন। লক্ষণীয়, অন্য সুরের সাঁওতালি গানে প্রচলিত বাদ্যযন্ত্রের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রেরও ব্যবহার করা হচ্ছে। এবারের শিল্পী ইতি মুর্মু ও সহশিল্পীবৃন্দ,

মুদম সরেন ও সহশিল্পীদের পরিবেশনায় শুনলেন অন্য সুরের সাঁওতালি গান। এই সঙ্গে শেষ হল আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, প্রযোজনা পরিমল হেমব্রম।

সাঁওতালি গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আজকের নাটক পিতৃপক্ষ, রচনা নির্মাল্য রায়, প্রযোজনা জয়দীপ চৌধুরী। নাটক পিতৃপক্ষ।
1: তোকে আর একটু ভাত দি, কিছুই তো খেলি না।
2: একবার বললাম তো না।
1: এই দেখো আজ আবার কি হলো, রাহুলের সাথে ঝগড়া করেছিস তাই না? ও কিন্তু খুব ভালো ছেলে মা।
2: সেটা আমাকে বোঝাতে হবে না, খিদে নেই তাই খাচ্ছি না। আজ এত ভালো ব্যবহার করছো কেন?
1: রাহুল একটু রকচটা কিন্তু মনটা ভীষণ ভালো আর খুব কেয়ারিং।
2: অফকোর্স কেয়ারিং, এটা কি তোমাদের যুগে পড়ে আছো নাকি? বিয়ে করে বউ আনবে দাসী করে রাখার জন্য? এই যুগটাই আন্ডারস্ট্যান্ডিং এর যুগ আর আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল,
1: একটু কম ইমোশনাল বোধ হয়। দেখে কি হয়েছে তোর রাহুলের সঙ্গে?
2: আশ্চর্য, তখন থেকে এক ব্যাপার নিয়ে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি রাহুলের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়েছে?
1: দেখ সব কথা তো মুখে বলতে হয় না, বয়স হয়েছে তো অনেকটাই বুঝতে পারি।
2: যাকে বোঝার তাকে বুঝতে পারলে না। আমি উঠছি।
1: শোন না শোন না, এত তাড়া কিসের? বস বস বস।
2: আমাদের মধ্যে কোনো প্রবলেম হয়নি, আই সোয়ার।
1: তাহলে এরকম মুখ ভার করে আছিস কেন মা?
2: ধেই ধেই করে নাচার মতো কিছু ঘটেনি তাই।
1: তোকে আমি একটু পুডিং দিই, পুডিং।
2: সত্যি আমি কিন্তু ডক্টর সুখেন্দু সান্যালকে মেলাতে পারছি না, আর তাতেই আমার বিস্ময়ের ঘোর কাটছে না। ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না, জানো।

0: আমি রাত্রে বেশি খাই না। উফ,
1: তোর মা কিন্তু পুডিংটা খুব ভালো বানাতো, তাই না?
0: তোমার জন্মদিনে একবার পুডিং বানিয়ে রাত একটা পর্যন্ত বসেছিল, তুমি সেদিন বাড়িই ফেরোনি, বলেছিলে কোন পেশেন্টের কন্ডিশন নাকি ওয়ার্স হয়েছিল।
1: হ্যাঁ হয়েছিল, ওসব কথা থাক মা, দু বছর আগে এই দিনটাতেই তোর মা চলে গিয়েছিল।
0: গিয়েছিল বাধ্য হয়ে।
1: খুব ঘৃণা করিস না রে আমায়।
0: এবার উঠবো।
1: শোন, তুই যখন ছোট ছিলি মার সাথে তুই অনেক রাত জেগে বসে থাকতি, তোর বায়না ছিল বাপির কোলে না বসে তুই ডিনার করবি না।
0: তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে বাপি, ওসব কথা ভাবার কোনো মানে হয় না, আমি বর্তমান নিয়ে বাঁচি, বাঁচতে চাই।
1: তোকে একটা কথা বলবো শুনবি?
0: শুনে দেখি।
1: তুই তখন অনেক ছোট, ভালো করে কথাও বলতে পারিস না, অথচ মহালয়ার ভোরে তোর মা আমি আর তুই একসাথে মহিষাসুর মর্দিনী শুনতাম, ওইটুকু বয়সেও তুই একবারের জন্য ঘুমিয়ে পড়তিস না, আমি মাঝে মাঝে চোখ বন্ধ করতাম বলে তোর মায়ের কি রাগ।
0: মা আসলে একটু বেশি ইমোশনাল ছিল তখনও, মা বুঝে উঠতে পারেনি যে ডক্টর সান্নালের কাছে এসব কিছুর চেয়ে তার প্রফেশন অনেক বড়। এ সত্যটা যদি প্রথমেই বুঝতে পারত তাহলে আর সারা জীবনে তো কষ্ট পেতে হতো না।
1: আজ শ্রীমতী নেই, কিন্তু তোর আমার মাঝে ওকে রেখে আজকে আমরা দুজনে মহিষাসুর মর্দিনী শুনব, দেখিস আজকে একবারের জন্য আমি চোখ বন্ধ করব না।
0: প্লিজ বাপি, ন্যাকামি করো না, আগেও বলেছি অ্যাক্টিংটা তোমার ভালো আসে না। তুমি কি ভাবছ আজ সারা রাত জেগে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনলেই মার সব কষ্ট লাঘব হয়ে যাবে? আমি অন্তত পারবো না, অনেক রাত হলো আমি শুতে যাচ্ছি। গুড নাইট।

0: Yes, Dr. Shannon speaking. Oh, okay, okay. Okay, I'm asking.
1: এই তো ফিরলে, আবার কোথাও বেরোচ্ছ?
0: হ্যাঁ, ওই মেল ওয়ার্ডের 9 নম্বর বেডের পেশেন্টের কনভালশন হচ্ছে, একে পোস্ট অপারেটিভ পেশেন্ট, তারপর আবার মিনিস্টারের ক্যাচ। শোনো, আমি আসছি, তুমি রেডি হয়ে নাও, জাস্ট হাফ অ্যান আওয়ার লাগবে আমার, আমি যাবো আর আসবো।
1: না, তুমি যাবে না।
0: মানে?
1: আচ্ছা, ডাক্তার বলে কি তোমরা মানুষ নও? তোমাদের ফ্যামিলি নেই?
0: শ্রীমতী,
1: আজ তুমি সৃজাকে কথা দিয়েছো বাইরে ডিনার করাবে।
0: একটু বোঝার চেষ্টা করো শ্রী, যদি পেশেন্টটা ডেটোরিয়েট করে আমার এতদিনের ক্যারিয়ারে
1: রাগ পড়বেই তো। আর তোমার এই প্রফেশনাল লাইফ যে তোমার স্ত্রী সন্তানকে প্রতি মুহূর্তে রক্তাক্ত করছে, সেটা তোমার মনে দাগ কাটে না?
0: শ্রীমতী, কি পাগলামো করছো! আমি তো বললাম হাফ অ্যান আওয়ারে আমি ফিরে আসবো, তারপর তোমাদের নিয়ে ড্যাফোডিলে সৃজার বার্থডে সেলিব্রেট করবো। দেরি হয়ে যাচ্ছে, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও।
1: কি ব্যাপার, আজ একদম টাইমে চলে এলে? এই সৃজা, তোর বাপি এসে পড়েছে, তাড়া, তুমি বসে পড়লে যে যাবে না?
0: শুধু শুধু যাওয়ার সময় বাধা দিয়ে এতটা সময় নষ্ট না করলে পেশেন্টটাকে আমি বাঁচাতে পারতাম।
1: আমি ঠিক বুঝতে পারিনি।
0: একজন ডক্টরের মিসেস হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার।
1: কি,
0: গত সপ্তাহে পূজা শপিং এর জন্য কি অশান্তিটাই না করলে তুমি?
1: শোনো, আর হবে না, এবার চলো, সিজা অনেকক্ষণ ধরে ওয়েট করছে।
0: তুমি কি মানুষ? এত কিছুর পর এখন আমি তোমাদের নিয়ে রেস্টুরেন্টে ডিনার করতে যাব?
1: আচ্ছা শোনো, আমার কথা বাদ দাও, কিন্তু এই ছোট্ট মেয়েটাকে কি বলবো বলো তো? সারাটা দিন ধরে ও কত প্ল্যান করছে তুমি জানো?
0: বেশ বেশ, তোমরা যাও, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও।
1: বাবা বাহ, ডক্টর সান্যাল, তোমার কাছে তোমার যশ খ্যাতি এইসবই সব, তাই না? তাহলে বিয়ে করেছিলে কেন আমায়? কেন বিয়ে করেছিলে? কি দরকার ছিল সৃজাকে পৃথিবীতে আনার?
0: ছোট লোকের মতো কথা বলবে না, তোমার কালচার স্টেটাস ভুলে যেও না, এটা ভদ্রলোকের বাড়ি।
1: হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ঠিক বলেছ
2: মা।
1: এ বাড়িতে আমার কোনো অধিকার নেই, আমারও না, আমার মেয়েরও নয়। থাকো থাকো, তুমি তোমার কাজ নিয়ে থাকো। চল সৃজা, একটা ট্যাক্সি নিয়ে সোজা দাদুর বাড়ি যাবো, ওইখানেই তোর বার্থডে সেলিব্রেট করবো।

0: উনি সব কিছু দেখতে দেখতেই বড় হয়েছে সৃজা। জানি ও আমায় খুব ঘৃণা করে। পৃথিবীর কোনো মেয়ে বোধহয় তার বাবার জন্য মনে এতটা ঘৃণা নিয়ে বড় হয়নি। সত্যি আজ জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রীকে খুব মিস করি। অথচ একটা সময় ফ্যামিলি আমার কাছে সেকেন্ডারি ছিল। স্ত্রীটা যেন আমার কাছে খেলার পুতুলের মতো। অবসর সময়ে ওকে নিয়ে খেলতাম, মজা করতাম। অথচ নিজের জীবনের কোনো অংশ ওর জন্য বা স্ত্রীর জন্য বাদ দেওয়ার কথা কখনো ভাবিনি, ভাবতে পারিনি। আজ তারই শাস্তি আমার সুদে আসলে ফেরত দিচ্ছেন ঈশ্বর।
1: সৃজা, মা,
2: মা
1: এত দেরি করলি কেন? মা, আমার চিন্তা হয় না? না
2: বিশ্বাস করো মা, রাস্তায় খুব জ্যাম, আর তোমার ওষুধটা তিনটে দোকান ঘুরেও পেলাম না। পিন্টুদা বলেছে কলকাতা থেকে আনিয়ে দেবে। ও মা, বুকের ব্যথাটা কমেছে মা?
1: আমি ঠিক আছি মা। সবিতার টেবিলে খাবার বেড়ে গেছে, মুখ হাত পা ধুয়ে খেয়ে নে।
2: জানো মা, রাহুল বলছিল আজ নাকি একটা নিউজ পেপারে বাপির একটা ইন্টারভিউ বেরিয়েছে, ভেবেছিলাম আসার পথে নিয়ে আসব।
1: না, ওই মানুষটা যখন আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার কথা ভাবে না, তখন আমরাই বা কেন?
2: না মা, রাহুল বলছিল বাবা নাকি প্রেরণা হিসেবে তোমার নাম, দুর্বলতা হিসেবে আমার নাম বলেছে।
1: এসব কিছুই ওর লোক দেখানো। জানিস তো, এই যে শ্রীমতী নার্সিং হোম, সৃজা ল্যাবরেটরি, এসব কিছু দিয়েই ও প্রমাণ করতে চায় আমাদের প্রতি ও কতটা লয়াল। ও আসলে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না রে, ভালোবাসতে পারে না।
2: আচ্ছা আচ্ছা মা, একটা কথা বলো তো, কি দেখে বাবাকে ভালোবাসলে তুমি? দাদু তো আর জোর করে তোমায় বিয়ে দেয়নি।
1: ঠিক কথা, কিন্তু জানিস মা, ওর মধ্যে একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে, দূর থেকে সেটা আকর্ষণ করে, আর কাছে এলে সেই ব্যক্তিত্বের আগুনেই ঝলসে যেতে হয়। তখন আমার বয়সও কম, কিন্তু আজ এত কিছুর পরেও বলবো ডাক্তার হিসেবে কিন্তু ওর তুলনা হয় না। পেশেন্টদের প্রতি ওর যে দায়বদ্ধতা আজকের যুগে সত্যি ভাবা যায় না।
2: ছোটবেলা থেকে তোমাদের অশান্তি দেখতে দেখতে বড় হয়েছি। আচ্ছা, আমাকে এই পৃথিবীতে কেন আনলে মা? কোনো ছেলেকে তাই বন্ধু হিসেবে বিশ্বাসই করতে পারি না। রিচা, দেবী, রাহুল সবারই তো বাবা মা আছে, সবার মধ্যে কত ঝগড়াঝাটি হয়, কিন্তু এরকম সেপারেশন তো কারোর মধ্যে হয় না মা। ও মা, মা আবার সব আগের মতো হয় না?
1: না রে মা, না হয় না। ওর যা জেদ, ওর যা ইগো, আমি এই পৃথিবী ছেড়ে চলে না গেলে ও তোকে কোনো দিন নিতে আসবে না আমি জানি।
2: আবার আবার তুমি বাজে কথা শুরু করলে। কতবার বলেছি এসব কথা শুনলে আমার কষ্ট হয়। তাছাড়া শোনো, ডাক্তার আঙ্কেল বলেছেন তো তোমার ভাল্ব রিপ্লেসমেন্ট হয়ে গেলেই তুমি পুরো সুস্থ হয়ে যাবে।
1: ভাব মা, একবার ভাব, আমার হাজবেন্ড ওয়েস্ট বেঙ্গলের এত বড় কার্ডিওক সার্জন, অথচ অথচ আমায়।
2: মা মা মা, থামো মা, এসব কথা ভাবলেই তোমার বুকের ব্যথাটা বাড়বে।
1: না রে মা, না, সারাদিন তো একাই থাকি, কথা বলার লোক বলতে তো শুধু ওই সবিতা। তুই কি ভাবিস মা, সারাদিন আমি খুব ভালো থাকি?
2: মা মা, আমি কি একবার বাপিকে জানাবো তোমার অসুস্থতার কথা?
1: না না, কখনো না, কখনো না, আমি ওর করুণা চাই না। তবে তবে আমি চলে গেলে তোর যে খুব কষ্ট হবে মা।
2: মা মা, আবার
1: তোর তোর বাবা অবশ্য তোকে খুব ভালোবাসেন। জানিস মা, ছোটবেলায় তোর জ্বর হলে সারাদিন ডিউটি করে ফিরে

0: তোর বাবা তোর মাথার কাছে ঠায় বসে থাকতেন।
1: ভালোবাসে না ছাই, এ কয় বছরে একবারও খবর নিয়েছে আমাদের?
0: ওই যে বললাম ওর জেদ, যেদিন ওই বাড়ি থেকে বেরোচ্ছি সেদিনই জানি আমি নিজে থেকে ফিরে না গেলে ও কোনো দিন আসবে না আমাদের কাছে, কোনো দিন না। জামা যা এবার খেয়ে নে, সব ওটা ঠান্ডা হয়ে গেল।
1: মার কথা শুনিনি আমি, বাপিকে একটা চিঠি পাঠিয়েছিলাম, অথচ একটা রেসপন্সও করেনি, মাকে একবার দেখতেও আসেনি। অথচ মা যখন হসপিটালে অ্যাডমিটেড তখন লোক সাজানো সে কি আদিক্ষেতা। ঠিকই বলে মা, বাবা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। ডক্টর সুখেন্দু সান্যালের মিসেস ওরকম একটা মাঝারি মানের হাসপাতালে ভর্তি হবে, তাও আবার ডক্টর আঙ্কেলের আন্ডারে, এটা বাবার ইগোকে খুব খুব হার্ট করেছিল। আমারও আমারও উপায় থাকলে কোনো দিন এ বাড়িতে ঢুকতাম না, কিন্তু দাদুর যেটুকু প্রপার্টি সব তো মার চিকিৎসায় শেষ হয়ে গেল। না না না, আমি কোনো দিনও বাপিকে সেই জায়গাটা দিতে পারবো না।

কষ্টটা আমায় সহ্য করতে পারে না, আমার ছায়া দেখলেও খেপে যায়। ওর আর কি দোষ, দুটো জেদি মানুষের মধ্যে পড়ে ওর জীবনটাও তো কেমন এলোমেলো হয়ে গেল। এই সময়টা সবাই যেখানে এনজয় করছে ও সেখানে সবার থেকে আলাদা, একদম একা। দেখলে তো শ্রী, একবারের জন্য দরজা খুলল না শ্রীজা। সত্যি আমার আমার নিজের সহ্য ক্ষমতা কতটা বেড়ে গেছে এখন। তুমি যদি থাকতে শ্রী, তুমি যদি দেখতে, বিশ্বাসই করতে পারতে না যে তোমার তোমার সুখেন্দু কতটা বদলে গেছে।

0: কি গো, ওঠো, ঘুমিয়ে পড়লে? রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনবে না? দেখেছো তো, তুমি কিন্তু কিছুই বদলাওনি, সেই আগের মতোই আছো।
1: শ্রীমতী, তুমি এসেছো? তোমাকে না আমার খুব দরকার। না না, আমার জন্য নয়, বিশ্বাস করো, তোমার মেয়ের জন্য, সৃজার জন্য। তুমি চলে যাওয়ার পর মুখে জোর করে এই বাড়িতে আমি নিয়ে এলাম। তারপরে তো 2 বছর চলে গেল, এতটুকু বদলাইনি ও। একদিনের জন্য বাপি বলে আমার কাছে আসেনি জানো?
0: ও না হয় বদলাইনি, কিন্তু তুমি তো বদলেছ, ও তো তোমারই মেয়ে।
1: কেন, ও তোমার মেয়ে নয়?
0: আচ্ছা বাবা, আচ্ছা, আমাদের মেয়ে, আর তাই তো আমাদের মতো যেতেই হয়েছে, এটাই তো এক্সপেক্টেড।
1: আবার ফিরে এসেছো আমার কাছে, আমি ভাবতেই পারছি না।
0: ঠিক সেই রকমই সৃজাও ভাবতে পারছে না ওর বাপি সত্যি এতটা বদলে গেছে। ও ভাবছে তুমি অভিনয় করছো, ওর কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে তোমায়।
1: আমি তো আর পারছি না শ্রী, এ বয়সে আমার খুব ক্লান্ত লাগে। আগের তুলনায় রাগ ক্ষোভ জেদ যতটাই কমেছে, ক্লান্তিও ততটাই বেড়েছে। একসময় আমি দিনে 7-8টা অপারেশন করেছি, এখন
0: ভেবে দেখো তো, দিনের পর দিন কিভাবে ওই কাজের মধ্যে আত্মমগ্ন থেকেছ। সকালে যখন বাড়ি থেকে বেরোতে তখনও সৃজা ঘুমোচ্ছে, আর যখন ফিরতে তখনও ঘুমের দেশে। সারাটা দিন ও বাপি বাপি বাপি করত, একটু বড় হওয়ার পর ও বুঝলো জোর বাপির ওর জন্য কোনো সময় নেই। তাও যেন ওই পুজো জন্মদিন এই বিশেষ দিনগুলোতে অনেক আশা করে বসে থাকত তুমি আসবে।
1: আমি সব বুঝি, কিন্তু এখন তো আর ইচ্ছে করলে ওই সময়টা

0: ফিরে যেতে পারবো না আমি। শ্রী, শ্রীজাকে কি আমি কোনোদিনই ফিরে পাবো না?
1: সত্যি তুমি বদলে গেছো। একটা পুঁচকে ছোট্ট মেয়ে আজকে তোমার এই হাল করেছে
0: জানো? আজকে আমি কতবার বললাম চল চল আমরা একসাথে মহিষাসুর মর্দিনী শুনবো, যেমনটি শুনতাম আমরা তিনজনে। শ্রী, ভালোই হলো তুমি আজ চলে এলে। ওকে না একটু রাজি করো প্লিজ, আমার খুব ইচ্ছে করছে আজকে একসাথে।
1: তাহলে একবার তুমি ভাবো তো, আমাদের এইরকম কত ইচ্ছে তোমার কাজের দুনিয়ায় হারিয়ে গেছে।
0: আর শাস্তি দিও না আমাকে।
1: জীবনের হিসেব ধুয়ে ধুয়ে চার হয় না, নিজেকে একটু ভাঙো। একবার ফিরিয়ে দিয়েছে বলে এত অভিমান, একবার ভেবে দেখো তো, তুমি ওর কত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছো।
0: ঠিক আছে শ্রী, আমি আবার যাবো ওর কাছে, দেখি কতবার ফিরিয়ে দেয় ও আমায়। তুমি আমার হাতটা একটু শক্ত করে ধরো তো শ্রী, আমাকে ছেড়ে যাবে না আর। হ্যাঁ, কি হলো শ্রী? হাতটা কোথায় তোমার? হাতটা দাও শ্রী। শ্রী, শ্রী তুমি কোথায়? শ্রী, গড, আমি স্বপ্ন দেখছিলাম, কতদিন পর তোমার সঙ্গে একটু কথা বললাম নিজের মতন করে। আমাকে ক্ষমা করে দাও শ্রী, তুমি তো হারাওনি শ্রী, তুমি তো আজও আছো আমাদের মধ্যে, আমাদের দুজনের মধ্যে শ্রী।

0: এই দেখো ঘরটা একেবারে চিল হয়ে গেছে, কি ঠান্ডা! না, এসিটা একটু কমিয়ে দিই। সত্যি এতদিনে আমি ফুরসত পেলাম নিজের মেয়েকে একটু কাছে থেকে দেখতে, তাও চোরের মতো লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, একদম স্ত্রীর মতো দেখতে হয়েছে। এখন তো সবে রাত দুটো, এখন ঘুমোকো, চারটে নাগাদ ডেকে দেব ওকে, জানি খুব মেজাজ করবে।
1: বাবা কি গরম!
0: আমি রে মা, আমি একটু বসছি তোর এখানে, তোর সঙ্গে আমার একটু কথা ছিল।
1: প্লিজ প্লিজ বাপিন, একামি করো না।
0: তোর আমার উপর খুব রাগ না রে? এত রাগ যে কোনোদিনই আমায় ক্ষমা করতে পারবি না, তাই তো?
1: ওসব কথা থাক বাপি।
0: কেন থাকবে, কেন থাকবে, বল না, বল না, তোর মনের সব কথা আমায় বল না।
1: এই মাঝরাতে আর নাটক যাত্রা করার ইচ্ছে নেই। যে মানুষটা চলে গেছে আর ফিরে আসবে না, তাকে নিয়ে কাটাছেড়া করে কি লাভ? এটা তোমার অপারেশন টেবিল নয়।
0: জানি মা, আজকে শ্রীমতী এসেছিল।
1: হোয়াট?
0: স্বপ্নে এসেছিল।
1: স্বপ্নে এসে বলল তোমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছি গো, এই তো। দেখো বাপি, আমায় এসব বলে রাত বিরেতে গল্প ফেলে কোনো লাভ নেই। আচ্ছা বাপি, একটা কথা ঠিকঠাক উত্তর দেবে?
0: বল না।
1: গত সপ্তাহ থেকে তোমার আচার ব্যবহারে একটা অদ্ভুত পরিবর্তন দেখছি, কারণটা একটু বলবে?
0: আসলে গত সপ্তাহ থেকে আমার শরীরটা একটু খারাপ।
1: ও, তাই ভাবছো এই বয়সে আমি তোমায় ফেলে চলে গেলে খুব অসুবিধা হবে, তাই তো?
0: না না
1: না বাপি, তোমার প্রতি সব দায়িত্ব আমি করব, আমার মনে যাই থাক না কেন।
0: না রে মা, আমি তা ভাবছি না। আমি ভাবছি চলে যাওয়ার আগে তোর মনটা একটু শান্ত করে যেতে, নইলে আমার আর তোর মায়ের জীবনে যা ঘটেছে তোর আর রাহুলের জীবনে।
1: না না, তা কখনো হবে না। রাহুল অসম্ভব কেয়ারিং, তোমার মতো অমানবিক নয় যে মিসেসের অসুস্থতার খবর পেয়েও একটা ফোন পর্যন্ত করবে না।
0: কি বলছিস তুই? আমি যেদিন খবর পেয়েছিলাম সেদিনই হসপিটালে দৌড়ে আসিনি?
1: তুমি এবার শুতে যাও বাপি, অনেক রাত হলো।
0: হ্যাঁ যাব যাব, কিন্তু তুই আগে বলতো কেন ওই কথা বললি যে আমি আমি তোর মায়ের অসুস্থতার খবর পেয়েও দেখা করতে যাইনি।
1: দেখো বাপি, মা আমাকে বারবার বলেছিল মার শরীর খারাপের খবর তোমাকে না জানাতে।

0: কিন্তু আমি পারিনি। যখন শুনলাম মার হার্টের ভাল্ব খারাপ হয়ে গেছে, তোমায় একটা চিঠি লিখে সব জানালাম, উইথ এ রিকোয়েস্ট যেন মা জানতে না পারে।
1: কি বলছিস? বিশ্বাস কর সৃজা, আমি এমন কোনো চিঠি পাইনি। বিশ্বাস কর, আমি পাইনি এরকম কোনো চিঠি পাইনি আমি। তাছাড়া আমি মাঝখানে মার সাথেকের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন একজন কেয়ার টেকার থাকত। এসে শুনি একটা ফ্ল্যাটে চুরির দায়ে ওর জেল হয়েছে। আচ্ছা তুই বলতো, ওটা কি রেজিস্টার্ড পোস্ট ছিল?
0: না তো, আমি তো রাহুলকে দিয়ে ওই কেয়ার টেকারের হাতে দিয়ে এসেছিলাম চিঠিটা। আচ্ছা সত্যি তুমি পাওনি?
1: না রে মা, আমি পাইনি। আমি আমি এতটা অমানুষ হয়ে যাব কি করে ভাবলি তোরা? হ্যাঁ, আমি মানছি যে আমার প্রফেশনের জন্য তোদের সব রকম সাহায্য আল্লাহ অবহেলা করেছি আমি, সেটা আমি মানছি। আসলে তখন একটা কাজের নেশায় কেমন ঘোরের মধ্যে ছিলাম আমি।
0: আমি খুব কষ্ট পেয়েছিলাম, বাপি আমার চিঠির একটা রিপ্লাই দিল না।
1: পাইনি
0: জানো? জানো বাপি, ওই ঘটনার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনো দিন তোমার মুখ দর্শন করব না।
1: কাঁদ কাঁদ মা, কাঁদ, কাঁদলে একটু হালকা হবে। কাঁদলে তোর ওই ছোট্ট হৃদয়টাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছি আমি নিজে।
0: বাপি বাপি বাপি, তুমি কাঁদছো কেন? দেখো এই বয়সে কান্নাকাটি করলে হার্টে চাপ পড়বে। কিন্তু
1: ডাক্তারটাকে আমি না তুই।
0: বাপি আজ যদি মা থাকতো আমাদের মধ্যে।
1: ও তো সব দেখছে উপর থেকে আর হাসছে। সত্যি রে মা, আজকে তো স্বপ্নে এসেছিল।
0: কি কি বললো মা?
1: আমি আমি তোর কথা বলছিলাম যে তুই কিছুতেই আমাকে সহ্য করতে পারছিস না, আমিও তোকে কাছে টানতে পারছি না। ও বলল আমায় বিশ্বাসযোগ্যতা নতুন করে তৈরি করতে হবে তোর কাছে, নিজেকে নিজেকে ভাঙতে হবে।
0: বাপি, মাকে তুমি এত ভালোবাসতে, তবু এতদিন কি করে ছেড়ে থাকলে? আমাকে বা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে?
1: দেখ মা, আজকের দিনটা যদি নাও আসতো আমাদের জীবনে, তবু ভেবে দেখ তুইও কি আমায় ভুলতে পারতিস? হয়তো আজীবন বাবা শব্দটা সম্পর্কে একটা একটা গভীর অশ্রদ্ধা, একটা প্রবল ঘৃণা নিয়ে বেঁচে থাকতিস, আর আমিও তোর মনের এক কোণে অবহেলায় পড়ে থাকতাম। বিশ্বাস কর, ভুলতে আমি পারিনি কোনোদিন। তোর কথা তোর কথা মনে হলে আমার আমার চোখ ঝাপসা হয়ে যেত। আবার আবার তখন কাজে নেশায় ডুবে দিতাম নিজেকে। কিন্তু পরে যখন বয়স বাড়লো, রাগ অভিমান সব কমলো, তখন মনে হতো এতদিন পরে কোন মুখে তোর আর তোর মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। এই করতে করতে অনেক দেরি হয়ে গেল, অনেকটা দেরি। তোর মা চলে গিয়ে একটা বড় শিক্ষা দিয়ে গেল আমাকে, জীবনের সম্পর্কগুলোই আসল, আর সেটাকে কখনো টেকেন ফর গ্রান্টেড করতে নেই।
0: বাপি, আমিও তোমার সাথে কত খারাপ বিহেভ করেছি দিনের পর দিন, তুমি আমায় ক্ষমা করো না কোনোদিন। আমি খুব খুব খারাপ
1: এই পাগলি মেয়ে, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে, আমার কাছটাতে আয় আমার বুকে। আর ছোট্ট সোনা
0: মেয়ে,
1: এই তোর মনে আছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি তোর মায়ের জন্য একটা ডায়মন্ড পেন্ডেন্ট এনেছিলাম বলে তোর কি রাগ? কেন তোর জন্য কিছু আমি আনিনি? তারপর সেই রাতে বেরিয়ে তোর জন্য ওই রকম একটা পেন্ডেন্ট আনলাম।

0: তারপর তুই শান্ত হবি। দেখতে তুই মায়ের মতো হলেও মেজাজটা তো আমারই পেয়েছিস।
1: মাকে খুব দেখতে ইচ্ছে করছে।
0: চল চল একটু ব্যালকনি দিকে দাঁড়াই।
1: এত রাতে তোমার ঠান্ডা লাগবে যে বাবা।
0: কিচ্ছু হবে না, কিচ্ছু না, চল দাঁড়া এখানে, ওই আকাশের দিকে তাকা আর তোর মায়ের মুখটা ভাব, দেখবি মাকে দেখতে পাবি। দেখ বাপ বেটির মিলনে আজকে ও কতটা খুশি, দেখ
1: ঠিক
0: কত খুশি।
1: ঠিক বলেছ, মনে হচ্ছে মা যেন আমাদের মধ্যে চলে এসেছে। মা তুমি যদি থাকতে আজ।
0: চল চল এবার ঘরে যাই, আমার ঘরে একটু বসবি। হ্যাঁ রে থাকবি একটু আমার কাছে।
1: ঘড়িতে দেখো কটা বাজে, মহিষাসুর মর্দিনী শুরু হলো বলে।
0: তাই তো,
1: দাঁড়াও আমি একটু কফি করে নিয়ে আসি।

কর্তৃপক্ষ নাটকটি শেষ হল। রচনা নির্মাল্য রায়, অভিনয় করেছেন শ্রীমতী, রমা গুহ, শ্রীজা, তূর্ণা দাস এবং সুখেন্দু, অঞ্জন বিশ্বাস। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন জয়দীপ চৌধুরী।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিন দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা এবং আসামে লোকসভার একটি আসনে উপনির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পুদুচেরির থট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। আজ বিশ্ব ডাক দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপরে আলোকপাত করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আরও মজবুত করা, জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্র চিহ্নিত করা এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করে তোলার লক্ষ্যে এই নিয়ে দ্বিতীয়বার এ ধরনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিন দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। এবারের সফরে তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সামুগারাতানাম, প্রধানমন্ত্রী লরেন্স ওং এবং অন্যান্য প্রবীণ নেতৃত্বের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতি, দক্ষতা উন্নয়ন, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। এবারের সফরে শ্রীমতী

সীতারামন ভারতে বিনিয়োগের পথ সুগম করতে আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বাণিজ্য নেতৃত্বের সঙ্গেও আলাপচারিতায় যোগ দেবেন। মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ও ব্রিটেন বিনিয়োগের পথ প্রশস্ত করতে উদ্যোগী হয়েছে। উত্তর ইংল্যান্ড থেকে প্রায় 200 জনের এক প্রতিনিধি দল 12 থেকে 16 অক্টোবর পর্যন্ত ভারত সফর করবে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে এ বিষয়ে গত বছর বিস্তারিত আলোচনা হয়েছিল। এই প্রতিনিধি দলটি প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি, শিল্প, বাণিজ্য নিয়ে মত বিনিময় করবে। উল্লেখ্য, ভারত ও ব্রিটেনের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 48 বিলিয়ন পাউন্ড। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়, কিন্তু এবারে সিজেপি সেই নির্দেশিকা মানেনি। তিনি আরও বলেন, যান চলাচল ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিবেচনা করে দিল্লি পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর 5টি বিধানসভা এবং আসামে লোকসভার 1টি আসনে উপনির্বাচনে ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পুদুচেরির থাট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ছেড়ে দেওয়া আসনে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী অশোক আনন্দ 8482 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তামিলনাড়ুর ধারাপুরাম এবং মাদুরান্তাকাম বিধানসভার উপনির্বাচনে শাসক দল টিভিকে উভয় আসনেই এগিয়ে রয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী মারাগাথাম কুমার ভেল এবং সাথিয়াবামা এআইএডিএমকে থেকে পদত্যাগ করে শাসক দল টিভিকেতে যোগ দিয়েছিলেন। তাঁদের পদত্যাগের কারণেই এই উপনির্বাচন। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে বিজেপির দেবাশিস শর্মা 92,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা এগিয়ে চলেছে। 10ম রাউন্ডের শেষে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের থেকে 85,313 ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগরের ভোট গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে। গণনার 7ম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শেখরভ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজনতা উন্নয়ন পার্টির গোলাম নবী আজাদের থেকে 37,483 ভোটে এগিয়ে রয়েছেন। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে বিজেপির দেবাশিস শর্মা 92,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ টেরিটোরিয়াল আর্মির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল পদমর্যাদার সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, টেরিটোরিয়াল আর্মি তাদের অসাধারণ নিষ্ঠায় দেশসেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে দেশের ঐতিহ্য রক্ষায় তাদের অবদান সকলে মনে রাখে। আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যেও টেরিটোরিয়াল আর্মির অবদান তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব ডাক দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। 1969 সালে জাপানের টোকিওতে ইউপিইউ কংগ্রেসের প্রস্তাবে 9ই অক্টোবর দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে সচেতনতার প্রসারে দিনটি পালিত হয়ে থাকে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিশ্ব ডাক দিবস উপলক্ষে সমস্ত ডাক সেবকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, ডাক সেবাই জনসেবা। ডিজিটাল যোগাযোগের এই যুগেও ভারতীয় ডাক বিভাগ ডিজিটাল রূপান্তরকেও গ্রহণ করেছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে লাগাতার চেষ্টা চালিয়ে এসেছে। মন্ত্রী বলেন, ভারতীয় ডাক বিভাগের নিঃস্বার্থ সেবা সকলে মনে রেখেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, নেপালে চলতি বছরের অগস্ট মাসের বিধ্বংসী বন্যায় প্রত্যক্ষভাবে 166 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এর মধ্যে পরিকাঠামো দিক দিয়ে ক্ষতির পরিমাণ 83%। তবে নেপাল সরকার জানিয়েছে, এবারে বিধ্বংসী বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ

0: সার্বিকভাবে ২৭০ কোটি মার্কিন ডলার। দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ প্রায় ভেঙে পড়েছে বলে সরকার জানিয়েছে। রিয়াদের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি হামলার কড়া সমালোচনা করেছে ভারত। এই হামলায় নিরীহ নাগরিকদের হতাহতের খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, অসামরিক পরিকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য রিয়াধে ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগরিকদের সতর্ক সজাগ থাকার এবং প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের উত্তেজনা পরিস্থিতি নিয়ে কোনো ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ডাচান ইন্থানানের মুখোমুখি হবেন। ষষ্ঠ বাছাই সিন্ধু ফিনল্যান্ডের ভান্তায় গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে 21-15 গেমে হারিয়ে দেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের অভিযান শেষ হয়েছে। দ্বিতীয় বাছাই ফ্রান্সের ক্রিস্টো পোপভ তরুণ মান্নেপাল্লিকে 21-14, 21-19 গেমে হারিয়ে দেন। কানাডার ব্রায়ান ইয়াংয়ের কাছে 21-15, 15-21, 13-21 গেমে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির জে এস সি এ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধে 7টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচের 30-20 সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আগামীকাল কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক এবং উত্তরাখণ্ডেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে, লাক্ষাদ্বীপ, বিহার, অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 3 দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। আজ বিশ্ব ডাক দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটি চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান অনুরোধের আসর, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। শুরু করছি আজকের অনুরোধের আসর অনুষ্ঠান। এই আসর শুধু গান শোনার নয়, এ আসর মনের কথাগুলো সুরের ঠিকানায় পৌঁছে দেওয়ার, কখনো প্রিয় মানুষের নামে, কখনো দূরে থাকা আপনজনের জন্য। একটি গানের মধ্যেই জড়িয়ে থাকে কত না অনুভূতি। একসময় সেই অনুভূতির কথাগুলো পৌঁছত চিঠির খামে, অপেক্ষা থাকত ডাকপিয়নের পথ চেয়ে। আজ বিশ্ব ডাক দিবস, আর এই লগ্নে তাই মনে করিয়ে দেয় সেই পুরনো দিনের কথা, যখন একটি চিঠি হয়ে উঠত ভালোবাসার সবচেয়ে আপন দূত। সেই চিঠির পাতায় লেখা থাকত গানের অনুরোধ, আর রেডিওর তরঙ্গে তা পৌঁছে যেত অগণিত শ্রোতার কাছে। আজ সময় বদলেছে, যোগাযোগের মাধ্যম বদলেছে, কিন্তু প্রিয় গানের সঙ্গে প্রিয় মানুষকে মনে করার অভ্যাসটি বদলায়নি। তাই আজও অনুরোধের আসরে খুলে যাক স্মৃতির পুরনো খাম, গানের সুরে ভালোবাসার কথায় আপনাদেরই অনুরোধে। আজ আপনাদের অনুরোধ নিয়ে সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আজ প্রথম যে বন্ধুর গান আমরা আপনাদের শোনাব, তিনি হলেন সব্যসাচী কর্মকার জগত্তল্লা বাঁকুড়া থেকে। উনি শুনতে চেয়েছেন অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটি। রইল বন্ধু আপনার জন্য

আপনারা শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে শুনবেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান। গানটি অনুরোধ করেছেন আশিস বসু, আমাদি কয়রা, খুলনা, বাংলাদেশ থেকে। রইল বন্ধু আপনার জন্য আপনার পছন্দের গান।

অনুরোধের আসরে এবারের গানটি শুনবেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে। অনুরোধ করেছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে। রইল বন্ধু আপনাদের জন্য আপনাদের পছন্দের কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

আপনারা শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে অনুরোধ করেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে। ওনারা শুনতে চেয়েছেন শিল্পী গীতা দত্তের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসর অনুষ্ঠানে এবারে শুনবেন শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। অনুরোধ করেছেন সঞ্জিত পাল, গৌরীপুর হাওড়া থেকে। রইল বন্ধু আপনার জন্য আপনার পছন্দের গানটি।

অনুরোধের আসর অনুষ্ঠানে এবারে শুনবেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে একটি গান। গানটি অনুরোধ করেছেন আলাউল মল্লিক, দেওড়া, আমতা, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। রইল বন্ধু আপনার জন্য আপনার পছন্দের গানটি।

অনুরোধের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনে ছিলাম আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায় এবং বাংলাদেশ সময় বিকেল 5টা বেজে 30 মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3টা বেজে 16 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 3টা বেজে 31 মিনিট হয়ে 34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:14 হয়ে 14 সেকেন্ড, বাংলাদেশের সময় বিকেল 5:33 হয়ে 31 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম, ও দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 98% ও 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ 0.02.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

এখন জানিয়ে দেব, আজ অর্থাৎ 9/10/2026 শুক্রবারে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 শুনবে নাচ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

ছটা বেজে 20 মিনিটে শুনবেন ক্ষেত খামারের কথা। বায়োগ্যাসে বিষয়ে আলাপচারিতায় থাকবেন ললিত আগরওয়াল এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, উৎসবের সময় সচেতনতা এ বিষয়ে বলবেন ডক্টর শর্মিলা গুপ্ত। 7:00 নাটক পিতৃপক্ষ, রচনা নির্মাল্য রায়, প্রযোজনা জয়দীপ চৌধুরী। 8:15 ছোটদের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে বেহাগ রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন অরুণ কুমার বসু। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, স্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ 9/10/2026 শুক্রবারের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের অনুষ্ঠান আজ সন্ধ্যায়। সকাল থেকে যে দিনটা আমাদের সঙ্গে সঙ্গে হাঁটে, তারও তো একটা সময় এসে একটু থামতে ইচ্ছে করে। কাজের তাড়া, ফোনের একের পর এক শব্দ, ব্যস্ত রাস্তা, কত কথা আর কত না বলা কথা পেরিয়ে যখন দিনের ব্যস্ততা একটু একটু করে গুটিয়ে আসে, তখনই যেন সন্ধ্যা এসে আমাদের দরজায় আলতো করে কড়া নাড়ে। জানলার কাঁচে, বারান্দার রেলিংয়ে কিংবা গাছের পাতার ফাঁকে ফাঁকে তখন জমতে থাকে নরম আলো। দিনের চেনা কোলাহলের মাঝখানে সেই আলো যেন মনে করিয়ে দেয়, এবার একটু থামুন, একটু নিঃশ্বাস নিন, একটু নিজের সঙ্গে কথা বলুন। সন্ধ্যার এই আলো আঁধারের আবহেই আজকের আয়োজন। আজকের অনুষ্ঠানে থাকছে বিশিষ্ট ব্যক্তিত্বের জন্মদিনকে ঘিরে কিছু কথা, এগিয়ে চলার গল্প, জানা অজানা নানান রকম তথ্য, আর তার সঙ্গে মন ভালো করে দেওয়া কিছু গানের সম্ভার, অর্থাৎ কথায় তথ্যে আর সুরে সন্ধ্যার এই সময়টুকু হয়ে উঠুক একান্তই আপনাদের। চলুন, গোধূলির এই নরম আলোকে সঙ্গী করে শুরু করি আজকের আড়ম্বর। সন্ধ্যায় একটি সন্ধ্যা, কিছু গল্প, কিছু গান, সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আপনারাও যে যেখানে থাকুন না কেন, বাড়িতে, কর্মস্থলে, ব্যস্ত কোনো পথে কিংবা প্রিয় কোনো জানলার ধারে এই সময়টুকু একটু নিজের জন্য রাখুন। টিউন করুন আকাশবাণী।

দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশ থেকে কলকাতার সাংস্কৃতিক পরিসর, তাঁর জীবনে মিশেছিল কীর্তন, বাউল, সেতার, পিয়ানো আর পাশ্চাত্য সঙ্গীত। ছোটবেলায় বাংলা না জানা সেই মানুষটি পরে বাংলা গানের ভুবনে রেখে গেলেন অমলিন স্বাক্ষর। হয়তো তোমারই জন্য জীবনে কি পাবনা লেগেছে লেগেছে আগুনের মতো অসংখ্য গান আজও বাঙালির স্মৃতিতে বেঁচে আছে। শিল্পীর কণ্ঠ চিনতেন, সুরে আনতেন মাটির গন্ধ ও আধুনিকতার ছোঁয়া, আর সেই মিলনের সুর আজও আমাদের মন ছুঁয়ে যায়। তিনি হলেন সুধীন দাশগুপ্ত। আজ তাঁর জন্মদিন। দার্জিলিংয়ে তাঁর শৈশব কেটেছিল। তাঁর বাবা মহেন্দ্রনাথ দাশগুপ্ত ছিলেন স্কুলের শিক্ষক। জানা যায়, দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশে ছোটবেলাতেই পিয়ানো ও নানা বাদ্যযন্ত্রের সঙ্গে সুধীন দাশগুপ্তের সখ্যতা তৈরি হয়েছিল। সেই বহুমুখী সঙ্গীত চর্চাই হয়তো পরবর্তীকালে তাঁর সুরের বৈচিত্র্যের ভিত গড়ে দেয়। পরীক্ষা নিরীক্ষা ছিল তাঁর সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। গ্রুপ ভায়োলিন, ডাবল ফ্লুট, ডাবল গিটারের অভিনব ব্যবহারে তিনি বাংলা গানের সঙ্গীতায়োজনে নতুন মাত্রা এনেছিলেন। তাঁর সৃষ্টিতে প্রেম, তারুণ্য আর সময়ের গন্ধ আজও মিশে আছে। তিনি জানতেন, বাংলা গানকে ভালোবাসা মানে শুধু পুরনো সুরকে আঁকড়ে থাকা নয়, বরং সেই সুরের ভিতর থেকেই নতুন রাস্তা খুঁজে নেওয়া।

আজ 9ই অক্টোবর, তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করার সবচেয়ে সুন্দর উপায় হয়তো খুব সহজ, তা কি? তা হল কোনো এক নিরিবিলি সময়ে তাঁর একটি গান চালিয়ে দেওয়া, আলোটা একটু কমিয়ে দেওয়া, জানলার বাইরে তাকিয়ে থাকা, তারপর দেখতে পাওয়া কত বছর পেরিয়ে গেলেও একটি সুর কিভাবে এখনও আমাদের ভিতরের কোনো পুরনো দরজায় গিয়ে টোকা দেয়। সেই দরজা খুললেই হয়তো দেখা যাবে একটা পুরনো বিকেল দাঁড়িয়ে আছে, কোথাও কেউ হারমোনিয়ামে সুর তুলছেন, কোথাও কোনো শিল্পী মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গান ধরছেন, আর সেই সমস্ত কণ্ঠের আড়ালে খুব নিঃশব্দে একজন মানুষ তাঁর সুরের রেখা এঁকে চলেছেন। তিনি সুধীন দাশগুপ্ত। সে তো এখনও আমাদের সঙ্গে, কখনো রেডিওর তরঙ্গে, কখনো পুরনো রেকর্ডে, কখনো স্মৃতির মধ্যে, আর কখনো নিঃশব্দে গুনগুন করে ওঠা কোনো গানে।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: পাহাড়ের বুক থেকে নেমে আসা জল যখন ধীরে ধীরে নদীর স্রোত বাড়িয়ে তোলে, তখন বিপদের আগাম খবর যদি পৌঁছে যায় মানুষের কাছে, তবে হয়তো অনেক প্রাণী বাঁচানো সম্ভব। সেই ভাবনা থেকেই

তৈরি হয়েছে এক অভিনব ব্যবস্থা। জলের স্তর বাড়লেই সতর্কবার্তা পৌঁছে যাবে এবং মানুষ সময় মতো নিরাপদ জায়গায় সরে যেতে পারবেন। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের পর মানুষের প্রাণহানি কমানোর ভাবনাকে সামনে রেখেই এমন একটি প্রকল্প তৈরি করেছে হরিপালের নালিকুল গজা হাইস্কুলের পড়ুয়ারা। এই স্কুলে শুধু বইয়ের পাতায় বিজ্ঞানকে আটকে না রেখে প্রতি শনিবার নিয়ম করে অতিরিক্ত 2 ঘন্টা ধরে চলে হাতে কলপে বিজ্ঞানের পাঠ। শিক্ষকদের উৎসাহ আর পড়ুয়াদের কৌতূহল দুই মিলেই বিজ্ঞান এখানে শুধু পড়ার বিষয় নয়, হয়ে উঠেছে শেখার আনন্দ। সেই পথ ধরেই এবার স্কুলে বসেছে বিজ্ঞান প্রদর্শনী। 100-এরও বেশি মডেল নিয়ে নিজেদের ভাবনা, পরীক্ষা নিরীক্ষা আর সৃজনশীলতা তুলে ধরেছে পড়ুয়ারা। কেউ ভেবেছে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়া চালকের নিরাপত্তার কথা। তৈরি হয়েছে অ্যান্টি স্লিপিং গগলস। চালকের চোখে ঘুমের লক্ষণ ধরা পড়লে যা সতর্কবার্তা দিতে পারে। প্রশংসা দাস ও অনুশ্রী হোড়ের তৈরি মডেল। এখানে রয়েছে জলস্তর বৃদ্ধির আগাম সংকেত দেওয়ার ব্যবস্থা। কোনো এলাকায় জল বাড়তে শুরু করলে ডিটেক্টরের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছে যাবে, ফলে বিপদ বাড়ার আগেই মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পাবেন। প্রতিটি মডেলের পেছনে রয়েছে ছোট ছোট স্বপ্ন। কোথাও মানুষের নিরাপত্তা, কোথাও পরিবেশ রক্ষা, কোথাও আবার প্রযুক্তিকে আরও সহজ করে মানুষের কাজে লাগানোর চেষ্টা। হয়তো এই মডেলগুলিরই অনেকটাই এখন স্কুলের প্রদর্শনী কক্ষের টেবিলে সাজানো, কিন্তু তার মধ্যেই তো লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনা। ছোট ছোট হাতের তৈরি এই যন্ত্রগুলির ভিতর দিয়ে আসলে বড় হয়ে উঠেছে একটি স্বপ্ন। বিজ্ঞান শুধু পরীক্ষার খাতার নম্বর পাওয়ার জন্য নয়, বিজ্ঞান মানুষের পাশে দাঁড়াবে, বিপদের আগে সতর্ক করবে আর প্রয়োজনের সময় বাঁচাবে প্রাণ।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: পুজোর ছুটিতে ব্যস্ত জীবনের একঘেয়েমি একটু সরিয়ে রেখে যদি মন চায় সবুজ পাহাড়ের কাছে হারিয়ে যেতে, তাহলে চট জলদি একখানা গন্তব্য বাতলে দিই। গন্তব্যটি হল মিরিকের কাছে ছোট্ট পাহাড়ি এক জনপদ বুংকুলুং। মিরিক থেকে প্রায় 28 থেকে 29

সবুজ পাহাড়, চা বাগানের সারি আর ছোট ছোট পাহাড়ি ছোড়ার কলতান, শহরের ব্যস্ততা থেকে যেন একেবারে অন্য এক জগতে নিয়ে যায়। বুঙ্গুলং মিরিকের একটি গুরুত্বপূর্ণ কৃষিকেন্দ্র। ধান, বাজরা ও মাছ চাষের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও মন কাড়ে। বালাসুন ও ছোট মুরমা খোলার স্রোত, মুরমা ও গয়াবাড়ি চা বাগান, বোকার বৌদ্ধ মনাস্ট্রি, কমলা বাগান আর নাম না জানা পাহাড়ি ঝর্ণা মিলিয়ে ভ্রমণের ছলিতে যোগ হয় একের পর এক সুন্দর মুহূর্ত। আর পুজোর ছুটিতে ঘুরতে গিয়ে যদি রাতটা পাহাড়ের কোলে কাটাতে চান, রয়েছে হোমস্টে, লজ এবং টেন্ট ক্যাম্পিংয়ের ব্যবস্থা। বারবিকিউ, ক্যাম্প ফায়ার আর স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উষ্ণতায় পাহাড়ি রাত হয়ে উঠতে পারে আরও স্মরণীয়। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টার পথ, তাই এবারের পুজোয় শিলিগুড়ি থেকে মিরিক হয়ে কোথায় যেতে হবে, এই ব্যস্ততার মধ্যেও এই পুজোর কটা দিন একটু শান্তি পেতে আমরা কিন্তু যেতেই পারি বুঙ্গুলং-এ।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: একটা চিঠি কত দূরের মানুষকে যেন মুহূর্তে কাছে এনে দেয়। সেই চিঠির পথ চলা, ডাকটিকিটের ছোট্ট ছাপ আর ডাকবাহকের অপেক্ষার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি আজকের এই 9ই অক্টোবর দিনটিতে। প্রতি বছর এই দিনটি পালিত হয় বিশ্ব ডাক দিবস হিসেবে। 1874 সালের এই দিনটি 22টি দেশের উদ্যোগে গড়ে ওঠে জেনারেল পোস্টাল ইউনিয়ন, যা পরবর্তীতে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিতে রূপ নেয়। আজ ইমেল আর বার্তার দ্রুততার যুগেও ডাক ব্যবস্থা মানুষের যোগাযোগ, পণ্য ও নানা পরিষেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। আজও কোনো পুরনো চিঠি হাতে নিলে কাগজের ভাঁজে যেন লুকিয়ে থাকা সময়টাকে ছুঁয়ে দেখা যায়। একটা ঠিকানা তখন শুধু বাড়ির নাম নয়, হয়ে ওঠে প্রিয় মানুষের কাছে পৌঁছানোর পথ। ডাকবাক্সের অপেক্ষা, ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা, সবই যেন এক টুকরো স্মৃতি। সময়ের সঙ্গে যোগাযোগের মাধ্যম বদলেছে, বদলায়নি মানুষের কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষা। কারণ দূরত্ব যতই হোক, একটি বার্তা সবসময় মানুষকে মানুষের কাছে টেনে আনে। পোস্টাল ডে তাই শুধু ডাক ব্যবস্থার কথা মনে করায় না, এদিন মনে পড়ে সেসব চিঠির কথা যেগুলো একদিন কারো মুখে হাসি, চোখে জল এনেছিল, আর মনে করিয়ে দেয় কিছু অনুভূতির ঠিকানা আজও কাগজের পাতাতেই লেখা থাকে। তাই পোস্টাল ডে শুধু ডাকের ইতিহাসকে স্মরণ করার দিন নয়, দূরত্ব পেরিয়ে মানুষকে মানুষের সঙ্গে যুক্ত রাখার সেই নিরন্তর যাত্রাকেও সম্মান জানানোর দিন।

কাশফুলের দোল, শিউলির গন্ধ, ঢাকের আওয়াজ আর পাড়ার মণ্ডপে শেষ মুহূর্তের ব্যস্ততার সঙ্গে সঙ্গে আলমারির দরজাটাও যেন একটু বেশি বার খুলতে ইচ্ছে করে, কারণ পুজো এসে গেছে। আর পুজো মানে কি শুধু অঞ্জলি, আড্ডা, ভোগ আর ঠাকুর দেখা? তা তো নয়, পুজো মানে সাজগোজেরও এক অনন্য উৎসব। বছরের অন্য সময় পোশাক হয় প্রয়োজনের কথা ভেবে, কিন্তু পুজোর পোশাক সে যেন একটু মনের কথা শুনেই বেছে নেওয়া হয়। কোনোদিন শাড়ি, কোনোদিন কুর্তা, আর কখনো ফিউশন, কখনো একেবারে সাবেকি সাজ। পুজোর চার পাঁচটা দিন যেন নিজের পোশাকের আলমারির সঙ্গে নতুন করে বন্ধুত্ব করার সময়। আসলে পুজোর ফ্যাশনের সবচেয়ে সুন্দর দিকটা বোধ হয় এখানেই। এখানে কোনো একটা নিয়ম নেই, আপনি যেমন, আপনার সাজও তেমন। আর এই পুজোর সাজে শাড়ির জায়গাটা কিন্তু অবশ্যই আলাদা। বাঙালির উৎসব আর শাড়ি, এই সম্পর্কটা যেন বহু পুরনো। মায়ের আলমারি থেকে বের করা পুরনো তাঁতের শাড়ি হোক, কিংবা নতুন কেনা গরদ, জামদানি, কাতান, তসর, প্রতিটি শাড়ির ভাঁজে যেন আলাদা গল্প লুকিয়ে থাকে। অষ্টমীর সকালে সাবেকি শাড়ির সঙ্গে একটা ছোট্ট টিপ, ঝুমকো আর খোঁপায় ফুল, ব্যাস সাজ সম্পূর্ণ। আর এবারে বলবো গাদোয়াল শাড়িকে নিয়ে কিছু কথা। একটা শাড়ি কখনো কখনো শুধু পোশাক থাকে না, কখনো তার আঁচলে জড়িয়ে থাকে এক জনপদের ইতিহাস, কারিগরের ধৈর্য আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা হাতের স্মৃতি। গাদোয়াল শাড়িও তেমনই এক গল্পের নাম। তেলেঙ্গানার যোগুলাম্বা গাদোয়াল জেলার গাদোয়াল শহর ও তার আশপাশের অঞ্চলে এই অনন্য হস্ত তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। একসময় গাদোয়াল ছিল গাদোয়াল সংস্থা নামের কেন্দ্র। সেই ঐতিহাসিক পরিবেশের মধ্যেই এখানকার তাঁত শিল্প ধীরে ধীরে নিজস্ব পরিচয় তৈরি করেছে। আজ গাদোয়াল শাড়ি তেলেঙ্গানার অন্যতম পরিচিত ঐতিহ্যবাহী হস্ততাঁত। আর এর সঙ্গে উঠে আসে তেলেঙ্গানার এক জনপদ, তাঁতের শব্দ, কারিগরের ধৈর্য আর বহুদিনের একটি বুনন ঐতিহ্য। একদিকে সুতির শরীরের স্বস্তি, অন্যদিকে রেশমের আভিজাত্য। গাদোয়াল যেন ঠিক সেই কথাটাই বলে। ঐতিহ্য মানেই পুরনো হয়ে থাকা নয়, ঐতিহ্য মানে সময়ের সঙ্গে থেকেও নিজের পরিচিতিটুকু ধরে রাখা, তাই না?

কখন যে তার নরম আলো গুটিয়ে রাতের দিকে পা বাড়িয়েছে, টেরি পাওয়া গেল না। কিছুক্ষণ আগেও আকাশ জুড়ে যে মায়াবী রঙের খেলা ছিল, এখন সেখানে নেমে এসেছে শান্ত গভীর এক নীরবতা। সারাদিনের কাজ, ব্যস্ততা আর নানা চিন্তার ভিড় পেরিয়ে এই সময়টুকু যেন একটু নিজের কাছে ফিরে আসার সুযোগ। আজকের এই আড্ডায় তাই কখনো কথা হয়েছে জানা অজানা নানা বিষয় নিয়ে, কখনো ছুঁয়ে গিয়েছি জীবনের ছোট ছোট অনুভূতি, আবার কখনো কোনো সুরের হাত ধরে ফিরে দেখেছি পুরনো দিনের কিছু চেনা মুহূর্ত। হয়তো এই কথাগুলোর মধ্যে আপনি খুঁজে পেয়েছেন নিজের জীবনের কোনো গল্প, হয়তো কোনো গান নিঃশব্দে মনে করিয়ে দিয়েছে প্রিয় কোনো মানুষ কিংবা ফেলে আসা কোনো সময়কে। আজকের মতো এখানেই থামছি বন্ধু। সন্ধ্যা পেরিয়ে রাত আসুক তার নিজের ছন্দে, আগামী সন্ধ্যায় নতুন আলো, নতুন গল্প, নতুন অনুভূতি আর নতুন কিছু সুর নিয়ে আবারও হাজির হব আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আর আপনারাও আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, মাঝখানে রয়েছে বি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজকের মতো বিদায় বন্ধু। আজ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় উপস্থাপনে আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Act no jury.
1: মৈত্রী ক্রীড়াঙ্গনের শুরুতেই এক নজরে আসুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া। রাঁচিতে আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ডারবানে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেট টেস্টে টসে জিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত। প্রাথমিক বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়া ইতিমধ্যে ছটি উইকেট হারিয়ে 125 রান। মহিলাদের আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভারতের 0-4 গোলে পরাজয় রাশিয়ার কাছে। আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ফাইনালে 1-0 গোলে হারাল মোহনবাগান। চীন ওপেন টেনিসের শেষ চারে মীরা আন্দ্রিভা। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত 2-0 গোলে হারাল সিরিয়াকে।

মহিলাদের আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভারতের 0-4 গোলে পরাজয় রাশিয়ার কাছে। আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ফাইনালে 1-0 গোলে হারাল মোহনবাগান। চীন ওপেন টেনিসের শেষ চারে মীরা আন্দ্রিভা। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত 2-0 গোলে হারাল সিরিয়াকে।

আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচ, এই মুহূর্তে সিরিজে 1-0 এগিয়ে। আজকের ম্যাচ জিতে ভারত সিরিজ জয়ের দিকে এক ধাপ এগিয়ে যেতে নিশ্চয়ই চেষ্টা করবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে সিরিজে সমতা ফেরানোর।

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইন্দুভূষণ রায়, আমাদের সকলের কাছে আইবি রায় নামে সুপরিচিত ক্রিকেট মহলে। আইবিদা, আপনাকে মৈত্রী ক্রীড়াঙ্গনে স্বাগত। আইবিদা, আজকে রাঁচিতে আর একটু পরেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে ভারত সিরিজে 100-তে এগিয়ে, এখন আজকের ম্যাচ কিভাবে মানে আপনি দেখছেন?
1: গত ম্যাচের রেকর্ড দেখে মনে হচ্ছে এটাও হাই স্কোরিং ম্যাচ হবে, আর এখন যা উইকেটটা বানানো হচ্ছে একটু ফ্ল্যাট উইকেট, মানে ব্যাটিং ব্যাটসম্যানদের জন্য উইকেট তৈরি হচ্ছে। তো টি টোয়েন্টি খেলাটা অ্যাকচুয়ালি 4-6, তো এখানে চান্সেস খুব আছে হাই স্কোরিং ম্যাচের। আর ওয়েস্ট ইন্ডিজ যেহেতু লাস্ট ম্যাচে একটা মোটামুটি ভালো স্কোর করেছে, তো তাও 20 ওভার খেলতে পারেনি। আশা করি এই ম্যাচটাও একই রকমই হবে, ব্যাটিং পাওয়ারটাই দুটি ম্যাচ আমরা দেখতে পাবো।
0: আচ্ছা, এই মুহূর্তে ভারতীয় ব্যাটিং এ গত ম্যাচে শ্রেয়স আইয়ার অধিনায়ক কিছু একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, ভারত অনায়াসে জয় পেয়েছে 8 উইকেটে। কিন্তু প্রথম দিকে দুই ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন, বিশেষ করে সঞ্জু স্যামসনের কথা বলতে হবে, গত কয়েকটি টি টোয়েন্টি আন্তর্জাতিকে কিন্তু সঞ্জু স্যামসনের ব্যাটে রান নেই এবং অপেক্ষা করছে বৈভব সূর্যবংশী। কতটা চাপে রয়েছেন সঞ্জু স্যামসন, কি মনে হচ্ছে?
1: দেখুন, উইকেট কিপিং অপশন দুটোই আছে, ঈশান কিশোরও কিপিং করতে পারে, সঞ্জু স্যামসন কিপিং। কিন্তু সঞ্জু স্যামসন লাস্ট দুটো ম্যাচ প্লাস এইখানে লাস্ট ম্যাচটা তিনটে ম্যাচে আউট অফ ফর্মই দেখাচ্ছে, রান করতে পারছে না। আর একটা বৈভব সূর্যবংশীর মতন ট্যালেন্টেড ব্যাটসম্যান যা পাওয়ার হাউস, কোথায় কোথায় ছয় মারে, ওকে বসিয়ে রেখে আমার মনে হয় এটা জাস্টিফাই হচ্ছে না। কিন্তু যেহেতু সঞ্জু স্যামসন ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, এত তাড়াতাড়ি তো দেওয়া যেতে পারে না, তো হয়তো এই ম্যাচটা সঞ্জু স্যামসন হয়তো এই ম্যাচটাও খেলবে। আর আজকে যদি কিছু না করতে পারলে তাহলে আমার মনে হয় বৈভব সূর্যবংশী পরের ম্যাচগুলোতে খেলতে পারবে। আর অভিষেক শর্মার তো ব্যাটিং আমরা এইভাবেই জানি, বাইরে না হলে তো ওর যে ফ্লোতে খেলে ওই ফ্লোটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে একটা ইন্ডিয়ার তার ভালোই হওয়ার চান্স আছে। কিন্তু সঞ্জু স্যামসনকে এই ম্যাচটাতে রান করতে হবে।
0: আচ্ছা, ভারতীয় দলের ব্যাটিং নিয়ে সেরকম কোনো অসুবিধার কথা নয় এবং বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বোলিং সেরকম আহামরি নয়, এবং আমরা দেখছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের কোচ বলছেন যে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা অনভিজ্ঞ বোলিং লাইন আপ নিয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিকে খেলছে, কিছুটা কি সুবিধা হচ্ছে ভারতীয় ব্যাটারদের?
1: না, বোলিংটাকে আমরা ক্রিটিসাইজ না করলেই পারি, কেন ওয়েস্ট ইন্ডিজ যেসব বোলাররা খেলছে তারা রেগুলার টি টোয়েন্টি খেলে, এই বোলাররাই টি টোয়েন্টি খেলে। এবার পেস উইকেটটা এত ভালো, মানে এত ব্যাটিং উইকেট আছে, এখানে রান আটকানো খুবই মুশকিল। তুমি দেখো বল কি বংশে আসছে মানে ব্যাটারদের কাছে, তো এখানে রান আটকানোটা ডিফিকাল্ট। মনে হয় একটু স্পিনার, ওদের একটা লেফট আর্ম স্পিনার আছে মতি বলে, ওকে যদি আজকে খেলায় হয়তো একটু রান আটকাতে পারে। তো বোলিং দেখুন, টি টোয়েন্টি খেলাতে বোলিংটা বুমরার মতো বোলার হলে আলাদা কথা, আর বাকি তো এখানে যারা নামে আইদার বোলার

0: ওটা শেষ করে দেয় না দেয়, তাও আমাদের গত ম্যাচে নামান দিলে বোলিংটা ভাল লেগেছে।
1: আচ্ছা, এই জায়গাতে আইবিদা একটা প্রশ্ন, ভারতের দলে মানে বিশেষ করে বোলিং বিভাগে কি কোনো পরিবর্তন আসতে পারে আজকে?
0: বোলিং এ মনে হয় না রমনদীপ খেলবেই, আচ্ছা রাখে আছে তো বোলিং লাইন আপ ওই সেম বোলিং আছে কিনা। গৌতম গম্ভীর হলো একটা ওই টাইপের কোচ, যথেষ্ট সুযোগ দিয়েই বাঁচবে, তো আমার মনে হয় না চেঞ্জেস
1: আসলে। মায়াঙ্ক তো গত ম্যাচে ভীষণ রান দিয়েছেন, অনেক রান দিয়ে ফেলেছেন।
0: একটা ম্যাচে যেহেতু নিউজিল্যান্ড টুরে অলরেডি সিলেক্টেড আছে, প্রিন্স যাদবও আছে, তো আমার মনে হয় আর মায়াঙ্ক যাদবকে দেবে।
1: ভারতীয় স্পিনাররা একটা তফাত গড়ে দিচ্ছে নিশ্চয়ই, কিন্তু আজকে যে রাঁচির মাঠে খেলা, সেখানে শিশির কোনো কারণ হতে পারে? শিশির তো পড়বে,
0: শিশির দেখুন এখন উইন্টার আসছে, এখন নাইট ডে নাইট খেলাতে এটা হতেই পারে, পড়বেই, যে টিম টসে জিতবে প্রথমে ব্যাট করবে, ব্যাটিং অ্যাডভান্টেজটা নিয়ে নেবে, তারপরে রান পাইলে করবে। এখন শিশির একটু এফেক্টেড হবেই, এখন ইন্ডিয়াতে খেলা হলে
1: করবে বলছেন। আজকের ম্যাচে মোটামুটি আপনি কাকে এগিয়ে রাখবেন? মোটামুটি
0: দেখুন ইন্ডিয়ান টিম অনেক ভালো টিম, ওয়েস্ট ইন্ডিজ তো এককালে অনেক ভালো টিম ছিল, কিন্তু এখনো ওদের প্লেয়ার গুলো ভালো, মানে খারাপ নয়, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু টি টোয়েন্টিতে, ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আইপিএল এ টি টোয়েন্টিতে খেলে, তো অ্যাকচুয়ালি ক্লিক করাটাও দরকার, এভাবে নিজেদের প্ল্যান আউট করবে, আর সবই যদি চান্স হয়তে যায় তাহলে ওই ওরকম অল আউট হওয়ার চান্সেস আছে।
1: ঠিক, অনেক ধন্যবাদ আইবিদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।
0: থ্যাংক ইউ।

কথা বলছিলাম আমরা প্রাক্তন ক্রিকেটার ইন্দুভূষণ রায়, আইবি রায়ের সঙ্গে। আজকের ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ একটু পরেই রাঁচিতে শুরু হবে, সেই ম্যাচের একটি পূর্বালোকন আমরা শুনে নিলাম আইবিদার কাছ থেকে। তার ক্রিকেট বিশেষজ্ঞের মতামত তিনি জানালেন। গতকাল কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় মহিলা ফুটবল দল মুখোমুখি হয়েছিল রাশিয়ার মহিলা ফুটবল দলের সঙ্গে। একটি প্রীতি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল গতকাল এবং সেই ম্যাচে রাশিয়া 4-0 গোলে হারিয়ে দিল ভারতকে। এই ম্যাচ নিয়ে আমরা কথা বলব প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারের সঙ্গে।

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার, ফুটবল প্রশিক্ষক কুন্তলা ঘোষ দস্তিদার। কুন্তলাদি, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত। হ্যাঁ কুন্তলাদি, গতকাল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহিলাদের একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল ভারত বনাম রাশিয়ার। যদিও ফুটবল র্যাঙ্কিংয়ে দুদলের মধ্যে তফাত অনেকটাই এবং স্বাভাবিকভাবেই রাশিয়া 4-0 গোলের ব্যবধানে ভারতকে হারিয়েছে, কিভাবে দেখছেন আপনি ম্যাচটিকে?
1: ফার্স্ট অফ অল র্যাঙ্কিং এর প্রথমেই বললেন যে র্যাঙ্কিং একটা বিরাট তফাত, ওরা 24 নম্বর র্যাঙ্কিং এ আছে, সেখানে ভারত র্যাঙ্কিং ক্রমশ পিছিয়ে পড়ছে। বাট কালকে ভারতের মেয়েরা যে ফুটবলটা উপহার দিয়েছে, কালকে আমি মাঠে উপস্থিত ছিলাম, আমার মনে হয় যে একটা ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করেছে। কারণ ম্যাচের 8 জন ইস্ট বেঙ্গল ইন্ডিয়ান টিমের বড় প্লেয়ার যারা, তারা এই ম্যাচে তারা তাদেরকে ছাড়া হয়।

0: কৃষ্ণ ক্লাব থেকে, তার সত্ত্বেও বাচ্চা মেয়েরা যেভাবে ফুটবলটা খেলেছে সেটা আমার চোখে একটা খুব ভালো দিক। কারণ কোন সময় তারা যেহেতু অপোনেন্ট টিমের স্ট্রেংথ ফিজিকটা অনেক বেটার এবং ফার্স্ট টাচ বল কন্ট্রোল এভরিথিং ইজ ভেরি গুড, সেই তুলনায় আমাদের মেয়েরা যথেষ্ট লড়াই করেছে। এবং বলবো না যে আপ অ্যান্ড ডাউন প্রচন্ড লড়াই হয়েছে তা নয়, কিন্তু যেটা হয় স্বাভাবিকই যখন একটা অপোনেন্ট টিমের স্ট্রেংথ বেশি থাকে সেটা চেষ্টা করে কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য, সেটা চেষ্টা করেছে এবং এবং একবার ইজি গোলও নষ্ট করেছে, আরো দু তিনটা আমাদের গোল নষ্ট হয়েছে। বাট ওভারঅল আমার কাছে খেলাটা খুব ভালো লেগেছে, কারণ একটা ছন্দপূর্ণ খেলা ছিল। তারা মানে অফলাইন চেষ্টা করেছে, জেনারেলি এর আগে দেখা যাবে এই টিম এর আশেপাশে আছে হয়তো অনেক গোল মেরে যেতে পারতো, আর সেই তুলনায় যেসব বাচ্চাদের নিয়ে আমাদের কোচ কৃষ্ণ ছেত্রি, অ্যাসিস্ট্যান্ট কোচ যারা আছে পারমিতা শেখ, এরা যারা আছে প্রচন্ড বেড়েই যায়। আমি ওদের সাথে খবর কথা বলছিলাম, প্রস্তুতির সময় খুব কম, 20 দিন ওরা প্রস্তুতির সময় পেয়েছে, তাই নিয়ে যতটা লড়াই দরকার ছিল আমাদের বাচ্চারা কিন্তু ওরা খুব ভালো লড়াই করেছে।
1: হ্যাঁ, কালকে আপনি ক্রিসপিন ছাত্রীর নাম বললেন, ক্রিসপিন কালকে বাধ্য হয়েছে, মানে বেশ কিছু এমন খেলোয়াড়কে নামিয়েছে যাদের হয়তো আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম অভিষেক হলো।
0: আমি সেটাই বলছিলাম যে ছেলেদের ক্ষেত্রে তরুণের দল, এটা তরুণীদের দল একদম, মানে ইয়ং বেস্ট ম্যাচ। আমার মনে হয় এদের যদি ভবিষ্যতে এদের নিয়ে যদি আমরা কাজ করি ভালো হবে। বাট একটা দিক আমাদের দেখতে হবে, আমি সবসময় বলি যে লং টাইম প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমাদের ভাবতে হবে, যেখানে আমি এর আগে বিশ্বকাপের ম্যাচগুলো দেখেছি আমাদের স্ট্রেংথটা আমরা খুব উইক আমরা হয়ে পড়ছি। যদি আমরা কোনো গ্রাসরুট লেভেল থেকে একটু লম্বা প্লেয়ারদের নিয়ে বেছে যদি আমরা কাজ করতে পারি, তাদের যদি শারীরিক মানসিক এবং নিউট্রিশন দিয়ে ডেভেলপ করতে পারি, আগামী দিনে কিন্তু মেয়েদের একটা বিরাট দুরন্ত। কেন আজকে আন্ডার 17 তারা কোয়ালিফাই করে গেল, আমরা যদি একটু মেয়েদের দিকে নজর দিই আমি বলছি মেয়েরা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। কিন্তু তার সত্ত্বেও বলি যে আমাদের একটু ফিজিক খুঁজতে হবে, যে হাটুয়ার লড়াই করা যেটা কালকে বেশ কিছু মেয়েরা করেছে দেখেছি, বেশ স্পিনিং করছিল, ওদের বল ছাড়তে চাইছিল না, এটা আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু জিনিস যদি একটু সময় সাপেক্ষ হতো হয়তো বলে মার্জিনটা কম হতো, বাট ওভারঅল ইন্ডিয়ান প্লেড ব্যাট ইন্ডিয়া টিম ভালো খেলেছে। এবং আমি বলছি কিছু কাজ করতে পারি, আমি ছেলে মেয়ে তুলনা করবো না, যেখানে আমাদের ছেলেরা কোয়ালিফাই করছে না সেখানে আমাদের মেয়েরা কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছে এবং দারুণ বেটার ফুটবল উপহার দিচ্ছে। আজকে আমি বলবো মেয়েরাও সেদিকে ছেলেরাও পারামার বিরুদ্ধে খুব ভালো করেছে, এটা একটা নতুন দিগন্ত শুরু হয়ে গেছে। মানে ওই আমরা বলি না যে প্লেন ল্যান্ডে বল ছেড়ে দিলে বলের লেজটা উপর দিকে থাকবে বা নিচের দিকে আসবে, তো আমার মনে হয় আমি তো ছেলে মেয়ে নির্বিশেষে আরো খুব ভালো একটা দেখতে পাচ্ছি, আশার আলো দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু তার বেস্ট দিয়ে চেষ্টা করে কাজগুলো করছে, একটা বেটার ফুটবল দেওয়ার উপহার করছে, কি ছেলে কি মেয়ে।
1: ঠিক, এটা একটা
0: অক্সিজেনে আমি অনেক দেখেছি যে যারা IWL ব্যস্ত লাগে থাকে বাংলাকিরা খুব একটা ট্রেনিং করে না, তাদের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যেতে হয়, তো এই অক্সিজেন ট্রেনিংটা যদি সবাই নিজেরা ঠিক করে রাখে তাহলে আরো বেটার ফুটবল দেবে।
1: অনেক ধন্যবাদ কুন্তলাদি আমাদের সঙ্গে কথা বলার জন্য, ধন্যবাদ।

কথা বলছিলাম প্রাক্তন ভারতীয় ফুটবলার কোচ কুন্তলা ঘোষ দস্তিদারের সঙ্গে। গতকাল রাশিয়া বনাম ভারত একটি আন্তর্জাতিক মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

0: আগামীকাল 10ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে 2026-27 মরশুমের ভারতের এক নম্বর ফুটবল লীগ ISL। মোট 13টি দল অংশ নেবে। তারা হল বেঙ্গালুরু FC, চেন্নাইন FC, চার্চিল ব্রাদার্স, ইস্ট বেঙ্গল FC, FC গোয়া, ইন্টার কাশি FC, কেরালা ব্লাস্টার্স FC, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বাই সিটি FC, নর্থ ইস্ট ইউনাইটেড FC, ওড়িশা FC, পঞ্জাব FC এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। কেমন হবে এবারের লীগ বাংলার মোহনবাগান আর গত বছরের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলই বা কেমন পারফরমেন্স করবে, আমরা জেনে নিতে চেষ্টা করেছিলাম ফুটবল বিশেষজ্ঞদের মতামত। প্রাক্তন ফুটবলার শুভ কুমার জানালেন,
1: দেখো ISL পুরনো ফরম্যাটে ফিরছে, এটা খুব ভালো লাগছে। গতবারে 13টা ম্যাচের ISL হয়েছিল, মোটামুটি 13টা টিম হবে, 12টা 12 দুগুণে 24 প্লাস প্লে অফের খেলা হবে সেমিফাইনাল, তো মোটামুটি 26টা ম্যাচের ম্যাচ। যে যথারীতি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু FC, মুম্বাই FC, চেন্নাই, চেন্নাইয়ান, এরা খুবই ভালো টিম, এরা চ্যাম্পিয়নের দাবিদার। এবং আমার মনে হয় যেভাবে এরা টিম করেছে এবং যেভাবে এরা বিগত দিনে খেলে এসছে, এবারও সেই পারফরমেন্সটা আমরা দেখতে পাবো এবং দর্শকদের মধ্যেও সেই উন্মাদনা থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ঘরের মাঠে খেলবে, মোহনবাগান মেগুইলকে সই করিয়েছে, ইস্ট বেঙ্গলও ভালো টিম করেছে, নর্থ ইস্ট খুব ভালো খেলছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এবছর ISL জমে যাবে। আর যেহেতু এতগুলো খেলা, মেন ব্যাপার হচ্ছে ধারাবাহিকতা রাখতে হবে, ইনজুরি প্রিভেনশন করতে হবে। একটা এত লেন্দি লিগ খেলতে গেলে একটা টিমটাকে যাতে একদম ফিটনেসটা একদম সর্বোচ্চ সীমায় যায়, যাতে তারা প্রতিটা ম্যাচ খেলতে পারে, প্রতিটা প্লেয়ার ফিট থাকে, তো সেইটা ম্যানেজমেন্টকে অবশ্যই মাথায় রাখতে হবে। এইগুলোকে মাথায় রেখে এটা করে চললে আমার মনে হয় যে এবারে আমরা ভালো একটা ISL দেখতে পারি এবং পুরোনো দিনের সেই ভাইবসটা আমরা এবারে পাবো ISL। মোহনবাগানের এবারে নতুন কোচ অলরেডি জয়েন করেছেন, দুরান্ড দেখেছি IPCL খেলা চলছে, আর ভাবাসের মতন ভারতীয় ফুটবলকে এখন কোনো বিদেশি কোচ চেনেন বলে আমার মনে হয় না, তো ইস্ট বেঙ্গলকে তিনি যথেষ্ট সেইভাবেই তৈরি করছেন, তো তার কাছে একটা নতুন চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গলকে আবার ব্যাক টু ব্যাক ISL দেওয়ার জন্য। এবং মোহনবাগানের যিনি কোচ, তিনিও নিজেকে প্রুফ করার জন্য চেষ্টা করবেন যে কলকাতার মাটিতে মোহনবাগানের মতন একটা ক্লাবকে ISL এর আবার ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে গত মরশুমে মোহনবাগান জাস্ট গোল ডিফারেন্সে রানার্স আপ হয়েছে, তো সেই ট্রফিটা আবার মোহনবাগানকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি তার যথাসাধ্য চেষ্টা করবেন এবং করে যাবেন। এবং মোহনবাগানের সাপোর্টিং স্টাফ প্লেয়াররা যা আছেন আমার মনে হয় সেটা তারা অ্যাচিভ করতে পারবে। আবাস মোহনবাগানের কোচ ছিলেন, সেই জায়গা থেকে তিনি চলে গেছেন, ইস্ট বেঙ্গলে গেছেন, আর দেখুন মোহনবাগান ইস্ট বেঙ্গল তো সবসময় একটা টক্কর থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আবাস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।
2: বাকি টিমগুলোকে তুমি কি ভাবছো?
1: দেখো মোহনবাগান ইস্ট বেঙ্গল বাদ দিয়ে আমার মুম্বাই সিটি FC, বেঙ্গালুরু FC অবশ্যই, এবং আমি আর একটা টিমের কথা বলবো, চেন্নাইয়ান, চেন্নাই সিটি FC। চেন্নাই কিন্তু এবারে খুব ভালো টিম করেছে, এবার কিন্তু চেন্নাইয়ের ভালো ফল করার খুব আশা আছে। আর ডার্ক হর্স হিসেবে আমি নর্থ ইস্টকে রাখবো, যদিও আমি দেখেছি নর্থ ইস্ট একটা জায়গার পর এসে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে না, তবু এবারে কিন্তু আমি নর্থ ইস্টকে সেই সন্দেহের তালিকা থেকে রাখতে পারছি না, তার কারণ আমার মনে হয় নর্থ ইস্ট এবারে ভালো ফল করবে। চার্চিলের নিশ্চয়ই একটা ঘরানা রয়েছে, বাট যেভাবে জামশেদপুর FC চলে যাওয়ার পর চার্চিল সেই জায়গাটা নিয়েছে এবং খুব তারা যে প্রথম বছর ISL একটা খুব একটু বেশি ডমিনেন্ট করবে বা খুব ভালো পারফরমেন্স বলে আমার মনে হচ্ছে না, কেন প্লেয়ারদেরও কিছু বাধ্যবাধকতা আছে, অনেক প্লেয়ার তারা ISL জয়েন করেনি, যেমন প্রণয় হালদারের মতন প্লেয়ার আজকে চার্চিল ব্রাদার্স নেই, তো সেই জায়গা থেকে চার্চিল কতটা ভালো পারফর্ম করবে আমার খুব সন্দেহ আছে। আর কেরল ব্রাদার্স ঠিক আছে, শুরু ভালো করে, তো দেখা যাক, কেরল ব্রাদার্সকে আমি সেই জায়গায় রাখছি না, তার থেকে আমার মনে হয় মুম্বাই সিটি FC, চেন্নাই FC আর বেঙ্গালুরু FC কে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাথে একটা টক্করে আমি দেখতে চাইছি। মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলতে নামবে, তো সেটাই সবচেয়ে বড় ব্যাপার, যে আমাদের এই আবেগটা আজকেই মানুষের এই আবেগটা আছে বলেই ফুটবলটা বেঁচে আছে, তো সেই জায়গা থেকে কর্পোরেট করলো কি কাপ জোট করলো আমার মনে হয় সেটা খুব একটা ফ্যাক্টর হবে। মানুষ যেরকম ভাবে খেলা দেখতে যাবে তারা যাবে, তারা প্রিয় টিমকে সাপোর্ট করতে অবশ্যই যাবে, সেই প্রিয় টিমকে চিয়ার করতে অবশ্যই যাবে, দর্শক আসন মোটামুটি ভরোই থাকবে এবং সেই উন্মাদনাই আমরা দেখতে পাবো।
0: প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায় এগিয়ে রাখলেন বাংলার দুই প্রধান, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানকেই।
3: পরিবারে তো ISL দেখতাম, যখন খেলেছি তখন ISL খেলবো, ISL চ্যাম্পিয়ন হবো, তো সেই ISL আস্তে আস্তে কোন জায়গায় চলে গেল, U19 হলো, তারপর এক বছর খেলা হলো না, একটা দিন নিয়ে হচ্ছে নর্থ ইস্টের মতো টিম এসছে, পাঞ্জাবের মতো টিম এসছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল আছে, টুর্নামেন্ট যত হবে প্লেয়াররা তত খেলার সুযোগ পাবে। আমার তো মনে হয় পুরোনো যা টুর্নামেন্ট ছিল সেগুলোকে শুরু করা উচিত। আমি খুবই আনন্দিত যে ISL আবার পুরোনো ফরম্যাটে ফিরে এসছে, আবার লড়াই হবে, খেলা হবে, তবে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবার উপর দিকে থাকবে। দুটো টিম খুব ভালো জায়গায় আছে, মোহনবাগান তো পুরোনো টিম ধরে রেখেছে, তার সঙ্গে কিছু ফরেনার অ্যাড করেছে, ইস্ট বেঙ্গল অনেকটাই চেঞ্জ করেছে, অনেকটাই নতুন প্লেয়ার এনেছে এবং অলরেডি সেট করে গেছে, এটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে।

0: মনমানকারী, তাহলে ইসমাইল বেটার জায়গায়, দুটো টিমের মধ্যে ফাইট হবে, দুটোই ভালো টিম।
1: প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্যের কথায়,
2: আইএসএল খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা দলই প্রায় কাছাকাছি এবং এবারে রিটার্ন লিগ হবে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ প্রতিটা ম্যাচ। মোহনবাগান 12 তারিখ খেলবে প্রথম ম্যাচ, যেটা হবে তোমার নর্থ ইস্টের বিপক্ষে। এই খেলাটাতে মোহনবাগান যদি জিততে পারে, তাহলে মোহনবাগানের শুরুটা যদি ভালো হয়, তাহলে আইএসএল এর পথটা তাদের কাছে অনেকটাই। ইস্ট বেঙ্গলের এবার খুব ভালো, কিন্তু ওদের 13 তারিখে খেলা আছে। উনি কেন বিদেশিদের ব্যবহার করলেন, যেহেতু ওনার 13 তারিখে একটা বিদেশি ম্যাচ আছে, তাই জন্য তিনি বিদেশিদের দেখে নিলেন, এটাই ছিল ওর স্ট্র্যাটেজি। আর উনি যেহেতু আইএসএল খেলবেন, স্বদেশী খেলোয়াড়দের প্রয়োজন হবে, তিনি আজকের এই ম্যাচটা থেকে স্বদেশী খেলোয়াড়দের দেখে নিলেন, দুই কোচের এটাই ছিল আজকের স্ট্র্যাটেজি।
1: কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সচিব চিত্তরঞ্জন দাস মজুমদার জানাচ্ছেন, রেফারিদের কাছে আইএসএল একটা বড় মঞ্চ।
3: আমাদের কলকাতার রেফারিরা যারা এই টুর্নামেন্টে তাকিয়ে থাকে, কেন এই টুর্নামেন্ট খেলিয়ে ফোকাস পাওয়া যায়, এএফএফ বলো, অল ইন্ডিয়া বলো, এএফসি বলো, একটা ফোকাস পায় না, সেটা সবাই এফোর্ট দেবে ভালো খেলার জন্য। আমি খুব খুশি আমার যে যারা আইএসএল রেফারি আছে, 6-8 আমাদের 2 দিন সেমিনার আছে রেফারিদের, ওই সেমিনার করার পরে মোটামুটি আমি বুঝতে পারবো ফরম্যাটটা কি হবে। এখন আমি ফরম্যাট পাইনি, পেলে আমি এই জন্য খুশি হবো যে মাইন্ডের দারুণ বেনিফিট পাবে, আমরা এই কলকাতা মাঠে খেলিয়ে জানা পায় তার 3 ডবল 4 ডবল পয়সা আইএসএল এ পায়, যেটা সব বেকার ছেলে। একদিক দিয়ে যেমন ফোকাসে প্রবলেম আছে, ইকুইপমেন্ট কন্ডিশনটা আমরা ডেভেলপ হবে রেফারিদের, আমি থ্যাংকস যদি ঠিক মতো করতে পারে আমাদের রেফারির পক্ষে ভালো হবে, বিদেশি প্লেয়ার যত খেলবে আমাদের রেফারিদের পক্ষে সুপারভাইজার পক্ষে আরো ভালো হবে। আর আমার একটাই বক্তব্য, এই রেফারি মানটা আরো বেটার কিছু হবে ভালো মন্দ যদি ভার সিস্টেমটা করতে পারে, যদি মনে করে এফএ ভার সিস্টেম আনতে পারবে, আমার মনে খেলার পরিধিটা, খেলার পরিচ্ছন্নতা, খেলার ডিসিশনটা আর ভালো। যারা আইএসএল প্যানেলে আছে অনেকে আছে, ফিফা রেফারি নেই, অ্যাকচুয়ালি একটা ফিফা রেফারি লাইন খোলার বড় রাগ আছে আইএসএল। আইএসএল যদি বেটার কিছু করতে পারে, তারপরে চ্যানেলটা ফিফা হতে পারবে, মানে ন্যাশনাল লেভেলে আইএসএল খেলার যে আর ফিফা হতে পারেনি এখনো, গোয়িং টু বি, তাদের পক্ষে এটা ভালো ভালো টুর্নামেন্ট, ভালো বার্তা।
1: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ অঞ্জন চট্টোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে শুনছিলাম। আজকের দিনের কথা বলবো, তার আগে এই মুহূর্তে একটু ক্রিকেটের কথা বলি, কারণ ডারবানে চলছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেট টেস্ট। আজ অস্ট্রেলিয়া টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা প্রাথমিক বিপর্যয়ের সম্মুখীন হয়। প্রথমে 2 উইকেট তারা হারায় 24 রানের মধ্যে। 2 ওপেনার ট্রাভিস হেড এবং মেডিসন তারা প্যাভিলিয়নে ফিরে যান। ট্রাভিস হেড 9 রানে আর মেডিসন 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। তারপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন লাবুসানে এবং স্টিভ স্মিথ, তাদের মধ্যে 3rd উইকেট জুটিতে 60 রান যোগ হয়, কিন্তু 3rd উইকেটটি পড়ে যায় যখন লাবুসানে 37 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। 84 রানের মাথায় 3rd উইকেটটি হারায় অস্ট্রেলিয়া, এবং সেই রানেই স্টিভ স্মিথও প্যাভিলিয়নে ফেরেন 25 রান করে। 4 উইকেটে তখন অস্ট্রেলিয়ার রান ছিল 84। এরপরে অ্যালেক্স কারে এবং ম্যাথু রেশা তারা জুটি বাঁধেন এবং ধীরে ধীরে অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে 5ম উইকেটটি 120 রানের মাথায় পড়ে অ্যালেক্স কারে, তিনি 14 রান করে প্যাভিলিয়নে ফিরে যান এবং 124 রানে ওয়েবস্টার আউট হন। ওয়েবস্টার 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন। 124 রানে অস্ট্রেলিয়ার 6ষ্ঠ উইকেটটি পড়ে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার রান 6 উইকেটে 159। ম্যাথু রেশা এবং অধিনায়ক প্যাট কামিন্স তারা জুটি বেঁধেছেন 7ম উইকেটে। আপাতত তারা এই 7ম উইকেটে 35 রান যোগ করেছেন। ম্যাথু রেশা তিনি 34 রানে ব্যাট করছেন, অন্যদিকে অধিনায়ক প্যাট কামিন্স তিনি 17 রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার এই মুহূর্তে রান 6 উইকেটে 159। দক্ষিণ আফ্রিকার পক্ষে 2টি করে উইকেট নিয়েছেন মার্কো জ্যানসন, ওয়েন মোল্ডার এবং নর্চে। কেশব মহারাজ এবং সেব হামার তারা কোনো উইকেট এখনও পর্যন্ত পাননি। অর্থাৎ প্রথম ক্রিকেট টেস্টে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কিন্তু কিছুটা হলেও সুবিধাজনক জায়গায়।

চলে যাওয়া যাক আজকের দিনের কথায়, অর্থাৎ আজকের দিনটি খেলার জগতে কেন গুরুত্বপূর্ণ সেই কথাই বলবো। আজ 9 অক্টোবর, 9 অক্টোবর এই তারিখেই জন্ম হয় আমেরিকান টেনিস খেলোয়াড় বেন সেল্টন। এই মুহূর্তে এটিপি র্যাঙ্কিংয়ে পুরুষ সিঙ্গলসে তিনি বিশ্বের 4 নম্বর। 2026 ইউএস ওপেন ফাইনালিস্ট বেন সেল্টন 7টি এটিপি ট্যুর সিঙ্গলস খেতাব জিতেছেন জন্ম 2002-এর আজকের দিনেই। আমেরিকান চেস গ্র্যান্ডমাস্টার ওয়েসলি শোর জন্ম 1993-এর এই দিনে। ফরাসি সাঁতারু লরে ম্যানুডাওয়ের জন্ম 1986-এর আজকের দিনে। আমেরিকান সাঁতারু ডেভিড প্লামারের জন্ম 1985-এর এই দিনটিতেই। দক্ষিণ কোরিয়ার ভারোত্তোলক জাং মি রানের জন্ম 1983-এর 9 অক্টোবর তারিখে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফারহান বেহার দিনের জন্ম আজকের দিনেই 1983-তে। 1969 সালের আজকের দিনেই জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ান তীরন্দাজ সাইমন ফেয়ারওয়েদারের। আর্জেন্টিনার ফুটবলার জর্জ বুরুচাগার জন্ম 1962-এর 9 অক্টোবর তারিখে। মনে পড়ে 1986-এর ফিফা বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোলটি তিনি করেছিলেন আর্জেন্টিনার হয়ে, সেই বুরুচাগা। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে রুশমি চক্রবর্তী ভারতীয় টেনিস খেলোয়াড়, তার জন্ম হয়েছিল 1977-এর আজকের দিনে। এছাড়া ক্রিকেটার বিমল মিত্রের জন্ম হয়, বাংলার ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার প্রয়াত ক্রিকেটার বিমল মিত্রের জন্ম 1914-এর আজকের দিনে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় তো একেবারে শেষ, আবার আগামীকাল ঠিক একই সময়ে কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আপনারা যারা চাষবাস করেন তাদের কিন্তু প্রত্যেকেরই বাড়িতে দুটি তিনটি করে গরু থাকেই, এবং সেই গরুর থেকে যে গোবর আমরা পাই সেই গোবর দিয়ে কখনো খুঁটে করেন, কখনো বা তাই দিয়ে আপনারা চাষবাসের কাজে লাগান, সার হিসেবে কাজে লাগান। কিন্তু সেই গোবর থেকে কখনো কি ভেবেছেন যে বায়োগ্যাস তৈরি করা যায় বা সেটা থেকে জ্বালানি তৈরি করা যায়? সেটাও কোনো রকমভাবে আপনার একটা সাশ্রয়ের কারণ হয়ে উঠতে পারে। আজকে আমরা কথা বলবো ঠিক এই বিষয় নিয়ে, বায়োগ্যাস ভবিষ্যতের সম্পদ, এই বিষয় নিয়ে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আগত প্রগতিশীল চাষী ললিত আগরওয়াল। ললিতবাবু, আকাশবাণীর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার, ধন্যবাদ।
1: সাধারণ মানুষের ভাষায় যদি বলি তাহলে গোবর বা অন্যান্য জৈব বর্জ্য থেকে কিভাবে বায়োগ্যাস তৈরি করা হয় এবং সেই বায়োগ্যাস কিভাবে রান্নার কাজে ব্যবহার করা হয়, সেটাই আজকের অনুষ্ঠানে আমরা জেনে নিতে প্রধানত চেষ্টা করব। তো ললিতবাবু, যদি প্রথমেই বলেন যে এই যে বায়োগ্যাস, এটা কিভাবে আমরা তৈরি করতে পারি?
2: বায়োগ্যাস একটি সহজ পদ্ধতি, আমরা বলতে এটা জৈব গ্যাস। যে কোনো জৈব পদার্থকে একটা বদ্ধ জায়গার মধ্যে পচন তার প্রক্রিয়া যদি করানো হয় তখন সেখান থেকে দুটো প্রমুখ গ্যাস উৎসর্জন হয়, তার মধ্যে 50-60% হচ্ছে মিথেন গ্যাস। এটাই হচ্ছে জ্বলনশীল গ্যাস, যেটা আমরা এলপিজি গ্যাসের মধ্যেও পাচ্ছি। এটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি, এটা নিয়ে আইআইটি দিল্লি অনেক বছর ধরে গবেষণা করছে এবং এটা প্রমাণিত একটা প্রযুক্তি। এটা মানুষের কাছে আমরা অনেক বছর ধরে আমরা দেখছি মানুষ ব্যবহার করছে এবং একটা একটা সফল প্রক্রিয়া।
1: বেশ, এবারে ধরুন একটি চাষি পরিবারে দুটি কি চারটি গবাদি পশু বা গরু রয়েছে, সেক্ষেত্রে সেই পরিবারটি কি এই ছোট্ট একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারে বা সেখান থেকে তার রান্নার গ্যাসের চাহিদা কতটা পূরণ হতে পারে?
2: খুব ভালো প্রশ্ন। বাস্তবে এই বায়োগ্যাস প্ল্যান্ট ছোট ছোট পরিবারের জন্যই উপযুক্ত। এর মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে একজন ব্যক্তির সারা দিনের জন্য রান্নার জন্য যা জ্বালানি লাগে সেটা একটা গরুর গোবর দিয়ে পূরণ হতে পারে। তো এইভাবে যদি আমরা হিসাব করি তো বাড়িতে যে কজন লোক আছে তো সে কটা যদি গরু থাকে তাহলে সেই পরিবারে সারা দিনের বায়োগ্যাস তৈরি হতে পারে, এবং যত বড় পরিবার যত বেশি গরু সেই অনুপাতে বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ আমাদেরকে বাড়াতে হতে পারে। বিভিন্ন রকমের সাইজের বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হয়, তো প্রয়োজন মতো সেই সাইজ আমাদেরকে চয়ন করতে হবে।
1: বেশ, আমার এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে যে আমি যখন বেশ ছোট ছিলাম, ক্লাস 3-4 বোধহয় পড়তাম, এবং আমি নিজেও বলাই যেতে পারে গ্রামেরই মেয়ে, তো ছোটবেলায় সকালবেলা আমার ঠাকুরদাদার সাথে বেশ খানিকটা পথ হেঁটে, যাকে আজকাল বলা হয় মর্নিং ওয়াক সুন্দর ভাষায়, সেই রকম হাতে একটা ক্যান ঝুলিয়ে চলে যেতাম বাড়ির জন্য দুধ আনতে। সেখানে অনেক গরু, এবং সেখানেই আমি প্রথম, ধরুন আজকে থেকে প্রায় 25 বছর আগে বা 30 বছর আগে, আমি দেখেছি যে সেখানে তারা বায়োগ্যাস তৈরি করে, সব বাড়িতে তখন বিদ্যুৎ সংযোগ ছিল না, কিন্তু তাদের রান্নাঘরে আলো জ্বলত এবং গোবরের একটা প্ল্যান্ট তৈরি করে, সেটা তো তখন ছোটবেলায় অতটা বুঝিনি, সেখান থেকে তারা ওটা জ্বালাতো। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি হচ্ছে তোমাদের এখানে, তখন তারা বলে বায়োগ্যাস তৈরি হচ্ছে। আজকের দিনে জ্বালানি নিয়ে এমন একটা হাহাকার, মানুষ গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকছে, তারপরে যখন একটা যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে তৈরি হলো, তখন আমরা ছোট ছোট ঘরে বসে বসে ভাবছি যে আরে বাবা আমার সামনের মাসের গ্যাসের সিলিন্ডারটা পাবো তো, কপালে ভাঁজ সকলেরই। তো এই রকম একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বায়োগ্যাসের গুরুত্ব কতটা?
2: এই সময়ে বায়োগ্যাসের গুরুত্ব বাস্তবে অনেক বেশি হয়ে গেছে। এই ব্যাপারে মানুষকে আজকের সময়ে একটু বেশি সচেতন হওয়া দরকার আছে, কারণ আমাদের যে রান্নার জ্বালানির যে চাহিদা তার 60% অধিক আমরা বিদেশের উপরে নির্ভরশীল আছি, আর এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের গ্যাসের আপূর্তি করা অসুবিধা হচ্ছে। ওখানকার পরিস্থিতির কারণে গ্যাস আসছে না, আর সেই কারণে মানুষ গ্যাস পাচ্ছে না, কোনো সরকার থাকলেও কিন্তু ওই গ্যাস আমাদেরকে দিতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বায়োগ্যাস হচ্ছে একমাত্র উপায়, আর এটা সবথেকে সহজতম উপায় হচ্ছে মানুষের কাছে। নিজের গ্যাস নিজে তৈরি করার সহজ উপায় আছে। আজকে আমাদের দেশে যা বর্জ্য পদার্থ, জৈব পদার্থ আছে, সেখান থেকে আমরা পর্যাপ্ত গ্যাস তৈরি করতে পারি। বিশেষ করে গ্রাম বাংলার মানুষ যাদের কাছে জৈব পদার্থ আছে, গবাদি পশু আছে, গোবর আছে, তারা নিজের গ্যাস সহজেই নিজে তৈরি করতে পারে, আর এই বায়োগ্যাস প্ল্যান্ট হচ্ছে তার একটা সহজ উপায়। এর মধ্যে কোনো কারেন্ট লাগে না, কোনো খরচ লাগে না, প্রতিদিন ওর মধ্যে একটু গোবর ঢালতে হয়, আর সেখান থেকে আমরা পেয়ে যাই একদম ধোঁয়াহীন স্বচ্ছ জ্বালানি গ্যাস।
1: আমি একটুখানি জানতে চাইবো এবং আমার বন্ধুরাও জানতে চাইবেন হয়তো, যে শুধুই কি গোবর লাগছে বায়োগ্যাস তৈরি করতে, নাকি আরো কিছু লাগে, বা এক্স্যাক্টলি কিভাবে বায়োগ্যাসটা তৈরি হচ্ছে, সেই উপায়টা বা পদ্ধতিটা যদি একটু বলেন।
2: বায়োগ্যাসকে অনেকবার গোবর গ্যাসও বলা হয়। তো গোবর গ্যাস প্ল্যান্টে শুধুমাত্র গোবর ঢালতে হবে এরকম নিয়ম নেই, যে কোনো জৈব পদার্থ যেগুলো পচনশীল পদার্থ আছে সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। যেরকম পচা কোনো সবজি ফল, এগুলোকে আমরা একটু পেস্ট মতো করে জলে গুলে ওর মধ্যে ঢালা যেতে পারে, আর যে কোনো আমাদের রান্নাঘরের উচ্ছিষ্ট, আমরা যে খাওয়া দাওয়ার উচ্ছিষ্টগুলো আছে সেগুলোকেও আমরা একটু পেস্ট করে আমরা তার মধ্যে ঢেলে দিতে পারি। সেগুলো আমাদের বায়োগ্যাসের একটা ইনপুট মেটেরিয়াল হিসেবে কাজে লাগানো যেতে পারে।
1: বেশ, আর এই যে বায়োগ্যাস থেকে যে রান্নার গ্যাসটা তৈরি হবে বা আমরা যেটা আমাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করব, শুধু কি সেই কাজেই ব্যবহার করা যেতে পারে, নাকি পাশাপাশি আরো অনেক কিছু, এটা মানে এর ব্যবহারটা বহুমুখী হতে পারে?

0: বায়োগ্যাস প্লান্টে যে গ্যাস বেরোচ্ছে তার অনুপাত হচ্ছে যে তার মধ্যে 50-60% মিথেন গ্যাস আছে আর 40-50% কার্বন ডাইঅক্সাইড আছে। সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য এটা পাইপলাইনের মাধ্যমে আমরা চুল্লিতে সরাসরি ওটাকে ব্যবহার করতে পারি। তো এটা রান্নার জন্য একটা আদর্শ ব্যবস্থা, তার জন্য বিশেষ কোনো এর মধ্যে ফিল্টারেশনের ব্যবস্থা লাগে না। কিন্তু এছাড়াও বায়োগ্যাসের আমরা ব্যবহার আমরা কারেন্ট তৈরি করার জন্য, ইলেকট্রিসিটি বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। কিন্তু তার জন্য একটা জেনারেটরের প্রয়োজন হয়, যেখানে বায়োগ্যাসের কানেকশন করলে সেই জেনারেটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। এবং এমনও হতে পারে যে বায়োগ্যাসকে যদি ফিল্টার করা হয়, সেখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইড আর অন্যান্য যে গ্যাস আছে যেরকম হাইড্রোজেন সালফাইড যেটা 1% মাত্রায় থাকে, সেগুলো যদি আমরা ফিল্টার করে মোটামুটি পিওর মিথেন ওখান থেকে আমরা বের করতে পারি, তাহলে এটা সিএনজি হিসেবে গাড়িতে ব্যবহার করা যেতে পারে এবং গাড়ি চালানো যেতে পারে। এরকম কিছু কিছু জায়গায় আমাদের দেশে অলরেডি কিছু বায়ো সিএনজি, যেটাকে আমরা বলছি কম্প্যাক্ট বায়োগ্যাস প্লান্ট, সেটা অলরেডি প্লান্ট কাজ করছে, চালু আছে, আর সেটা ব্যবহার করে গাড়ি চলছে আর খুব সফলভাবে চলছে।
1: এবং পাশাপাশি যে গোবরটা আমরা ব্যবহার করলাম বায়োগ্যাস তৈরি করার জন্য, সেই গোবরটা কি আর অন্য কোনো কাজে ব্যবহার করা যায়?
0: আপনি বলতে পারেন যে বায়োগ্যাস প্লান্ট হচ্ছে একটা বায়ো ফার্টিলাইজার প্লান্টও, কারণ এখান থেকে যেটা আমরা গ্যাস পাচ্ছি ওটা কিন্তু বোনাস। বোনাস মানে হচ্ছে যে যতটা গোবর আমরা তার মধ্যে ঢাললাম তার কিন্তু পুরোটাই আমরা আবার ফেরত পেয়ে যাচ্ছি। গ্যাস

0: চাষের জন্য একটা উৎকৃষ্ট জৈব সার।
1: বেশ, তার মানে আমরা বলছি যে বর্জ্য দিয়ে তৈরি করছি বায়োগ্যাস, কিন্তু সেখান থেকেও যে বর্জ্যটা আমরা পাচ্ছি সেটা দিয়েও কিন্তু আমরা চাষের কাজেও লাগাতে পারছি।
0: আমরা বলি বায়োগ্যাসের দুই উপকার, জ্বালানি ও জৈব সার।
1: বেশ, এবং এটা তো হলো দেখুন খুব ছোট পরিসরের কথা আমি বলছি, একটা পরিবারে কি করে বায়োগ্যাস তৈরি করে সেখানে আমরা জ্বালানি পেতে পারি বা চাষাবাদের কাজে লাগাতে পারি। এখান থেকে যদি আমরা একটু বড় করে ভাবি, একটু বড় পরিসরের কথা ভাবি, সেক্ষেত্রে কি এটাকে আরও বড়ভাবে গোশালা থেকে ডেয়ারি ফার্ম বা গ্রাম ভিত্তিক প্লান্টের যে বিদ্যুৎ সেই সমস্ত জায়গাতে ব্যবহারের করা ভাবতে পারি কি আমরা?
0: বায়োগ্যাস প্লান্ট আমি বললাম যে বিভিন্ন মাপের হতে পারে, এটা হিসেব হচ্ছে ঘনমিটারে আমরা হিসাব করি, যে এক ঘনমিটার থেকে শুরু করে 2000 ঘনমিটার পর্যন্ত বায়োগ্যাস প্লান্ট আমাদের দেশে চলছে। যে অনুপাতে আমাদের কাছে জৈব বর্জ্য পদার্থ আছে বা গোবর আছে সেই অনুপাতে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা যেতে পারে। আর বেশি বড় মাপের বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারলে সেটা কম্প্রেস করে আমরা সিলিন্ডারেও ভরতে পারি, আর সেই সিলিন্ডার আমাদের রান্নাতেও কাজে লাগতে পারে এবং গাড়িতে সিএনজি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যদি বড় গোশালা থাকে তাদের জন্য বায়োগ্যাস প্লান্ট হচ্ছে আমদানির একটা খুব ভালো সোর্স, খুব ভালো উৎস, সেখান থেকে তারা কিন্তু একটা ভালো আয় করতে পারবে।
1: ভারতবর্ষে তো প্রচুর গোশালা রয়েছে এবং অনেক গরু একসাথে একই গোশালায় রয়েছে, এরকম আমরা দেখতেই পাই। সেক্ষেত্রে নিয়মিত আয়ের উৎস হিসেবে কি করে বায়োগ্যাসের প্লান্টের কথা আমরা পরিকল্পনা করতে পারি?
0: এখন কিছুদিন আগেই, গত সপ্তাহতেই ভারত সরকার ঘোষণা করেছেন গোবর্ধন স্কিম। এই গোবর্ধন স্কিম হচ্ছে বড় বায়োগ্যাস প্লান্ট তৈরি করার জন্যই, এর মধ্যে সরকার 23,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই বড় বায়োগ্যাস প্লান্ট তৈরি করার জন্য যেখান থেকে আমাদের এই জ্বালানি আপূর্তি হবে, কারণ আমাদের যে বিদেশের উপরে নির্ভরতা ওটাকে কমানোর খুবই প্রয়োজন আছে, সেটাকে মাথায় রেখে এই বড় বায়োগ্যাস প্লান্ট তৈরি করার খুব প্রয়োজন আছে। এবং সরকার চাইছে যে আমাদের দেশে এই বড় গোশালাগুলো যেখানে অনেক বেশি সংখ্যায় গবাদি পশু আছে সেখানে বড় বড় বায়োগ্যাস প্লান্ট হোক, এবং যাতে ভারত জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারে। তো এটা খুবই জরুরি আছে, এটা সবার পক্ষে লাভজনক আছে, সরকারের ক্ষেত্রে লাভজনক, পরিবেশের ক্ষেত্রে লাভজনক, এবং যে করবে সে গোশালার ক্ষেত্রে লাভজনক, এটা সবার লাভ।
1: আপনি যে এইমাত্র বললেন যে এই গোবর্ধন স্কিম যেটা কেন্দ্র সরকার লঞ্চ করেছেন, তো সেটা থেকে গ্রামীণ অঞ্চলের যুবক যুবতীদের কি কর্মসংস্থানের কোনো আশা আছে এই বায়োগ্যাসকে কেন্দ্র করে?
0: নিশ্চিত, কর্মসংস্থান তো হবেই, তার সাথে সাথে গ্রামের অনেক টাকা সাশ্রয় হবে। আজকে গ্রাম থেকেই তো সব টাকা চলে যাচ্ছে, এই গ্যাসের কারণে বিদেশে চলে যাচ্ছে সব টাকা আমাদের। তো গ্রামে যখন মানুষ নিজের গ্যাস নিজে তৈরি করবে তার জন্য পরিশ্রম লাগবে, তার জন্য কাজের জন্য লোক লাগবে। তো গ্রামের যারা বেকার যুবক যুবতী আছে তারা অনেক কাজ পাবে, আর সেখানে কর্মসংস্থানও হবে এবং গ্রামের রোজগার বাড়বে এবং গ্রামের টাকা গ্রামে থাকবে। এটাই হচ্ছে গ্রাম স্বাবলম্বন, গ্রাম আত্মনির্ভর হবার একটা গুরুত্বপূর্ণ সূত্র।
1: বায়োগ্যাসের প্লান্ট কত রকমের হতে পারে?
0: বায়োগ্যাস প্লান্ট বিভিন্ন প্রকারের তৈরি হতে পারে। সব থেকে যে পুরনো পদ্ধতি সেটা হচ্ছে আমাদের সিমেন্ট বালি দিয়ে একটা কনক্রিটের বায়োগ্যাস প্লান্ট, যেটাকে দীনবন্ধু মডেল বলা হয়। ছোট বায়োগ্যাস প্লান্ট এই মডেলেই তৈরি করা হয়েছে। তারপরে এসছে ফ্লোটিং ডোম বায়োগ্যাস প্লান্ট, যেটা একটু বড় মাপের যে বায়োগ্যাস প্লান্ট হয় তার উপরে একটা লোহার ডোম থাকে, আর তার নিচে সিমেন্ট দিয়ে কনক্রিটের একটা ডাইজেস্টার থাকে। সেখানে বড় প্লান্টগুলো এই মডেলে তৈরি করা হয়। কিন্তু আজকাল আরও আধুনিক প্রযুক্তি চলে এসছে, সেখানে আমরা প্লাস্টিকের বায়োগ্যাস প্লান্ট দেখতে পাচ্ছি। প্লাস্টিকের ট্যাঙ্ক, যেরকম জলের ট্যাঙ্ক হয় সেরকম প্লাস্টিকের ট্যাঙ্কের আকৃতিতে সেই প্রযুক্তিতে বায়োগ্যাস প্লান্ট তৈরি হচ্ছে। তারও বিভিন্ন রকমের সুবিধা আছে এবং আজকাল আরও কম খরচে সুবিধাজনক সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্লাস্টিক বেলুন টাইপের, মোটা প্লাস্টিকের বেলুন টাইপের একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হচ্ছে। তো বিভিন্ন প্রকারের প্রয়োজন মতো নিজের বাজেটের মতো করে চাষিরা জয়েন করে।

0: পারে সে নিজে কোন বায়োগ্যাস প্লান্ট লাগাতে চায়।
1: একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে কি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়, বা আপনি যে এই দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিভাবে আপনি কাজটা করছেন, কোথা থেকে শুরু করেছিলেন?
0: বায়োগ্যাস প্ল্যান্ট যে তৈরি করবে, যে কারিগর, যদি সিমেন্ট বালির বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে হয়, তাহলে তো নিশ্চিত একজন প্রশিক্ষিত একজন কারিগরই এই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারে, কারণ তার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এছাড়া যে চাষি যে নিজের বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট লাগাবে, তারও প্রশিক্ষণের দরকার আছে। কারণ হচ্ছে যে এর আগে আমরা দেখেছি অনেক বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট আছে, কিন্তু চাষির প্রশিক্ষণ না থাকার কারণে, তার ব্যবহার কিভাবে করতে হবে সেই দক্ষতা না থাকার কারণে সেই বায়োগ্যাস প্ল্যান্টগুলো অকেজো হয়ে পড়ে আছে, সেগুলো কাজ করছে না। আর চাষি মনে করছে যে বায়োগ্যাস প্ল্যান্টগুলো কাজ করে না, কিন্তু আমি এটা এখানে বলতে চাই সব চাষি বন্ধুদের কাছে যে বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু সবসময় সফল আছে, যদি আমরা ঠিক জেনে সেটাকে যদি ব্যবহার করি, ঠিক প্রশিক্ষণ নিয়ে সেটাকে ব্যবহার করি, যে কিভাবে তার ভেতরে আমাদেরকে গোবর ঘুলে ডালতে হবে, কিভাবে সেটাকে ব্যবহার করতে হবে, কিভাবে তাকে রেগুলার মেনটেন করতে হবে, কিভাবে তাকে পরিষ্কার করতে হবে, এগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে একটা বায়োগ্যাস প্ল্যান্ট লাগালে আরামসে 30 থেকে 40 বছর সে আমাদেরকে নির্বিবাদে গ্যাস দিতে থাকবে।
1: সেখানে এই প্রশ্নটা আসে যে কোথায় গেলে ঠিকঠাক প্রশিক্ষণটা পাওয়া যাবে?
0: সরকারের বিভিন্ন দপ্তর, যেরকম আমাদের খাদি গ্রাম উদ্যোগ দপ্তর আছে, তারা এই প্রশিক্ষণ দেন। এবং এখন এই বায়োগ্যাস লাগানোর যে পরিকল্পনা আছে, সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট লাগানো হচ্ছে। মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি, MNRE মিনিস্ট্রির তরফ থেকে এই বায়োগ্যাস প্ল্যান্টের জন্য সাবসিডি এবং প্রশিক্ষণের সমস্ত ব্যবস্থা আছে। আর সেটা আমাদের KBIC এবং আমাদের পঞ্চায়েত যে মন্ত্রণালয় আছে, তার মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে।
1: ললিতবাবু, এই প্রতিদিনই প্রায় আমরা একটা সচেতনতা সকলের কাছে আমরা একটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আমাদের যে চিরাচরিত শক্তির উৎসগুলো রয়েছে সেগুলো তো ক্রমশ কমে আসছে, সেগুলো সংরক্ষণ করার কথা, যথাযথ ব্যবহার করার কথা আমরা বলছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সেই দিক থেকে দেখতে গেলেও বায়োগ্যাসের একটা প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে। আপনি কি বলবেন যে বায়োগ্যাস ব্যবহার করে আমরা এই দেশের কতটা উপকার করতে পারি, বা দেশের জন্য কতটা ভবিষ্যৎকে সুনির্দিষ্ট করতে পারি?
0: বায়োগ্যাস তো আমাদের দেশের জন্য একটা, আপনি বলতে পারেন, বর। বিশেষ করে যখন আমাদের দেশে, যাকে বলা হয় পৃথিবীর গর্ভের ভেতর থেকে, যে জ্বালানির উৎসগুলো আমরা পাচ্ছি না, আমরা বিদেশের উপরে নির্ভর আছি। আর একটা দিক হচ্ছে যে জ্বালানিগুলো আমরা চিরাচরিত যে জ্বালানিগুলো আমরা ব্যবহার করছি, তার কারণে আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। তো তার বিকল্প একমাত্র হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করলে আমাদের দেশের অনেক গুণ বেশি লাভ আছে। আজকে বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করলে সরকার যে টাকা অনুদান দিচ্ছে, কয়েক হাজার কোটি টাকা অনুদান চলে যাচ্ছে বায়োগ্যাস, মানে LPG সিলিন্ডারের পিছনে। এছাড়া আমাদের অধিকাংশ জ্বালানি যেটা LPG হিসেবে আমরা ব্যবহার করছি, সেটা আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, আর তার জন্য আমাদের অনেক মুদ্রা, বিদেশি মুদ্রা আমাদের চলে যাচ্ছে। তো যদি আমরা আমাদের গ্যাস নিজে তৈরি করতে পারি, তাহলে ভারতের অনেক বিদেশি মুদ্রা আমরা সাশ্রয় করতে পারব। দ্বিতীয় হচ্ছে যে আমরা পরিবেশকে দূষণ থেকে বাঁচাতে পারব। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, যে গ্রামের মানুষ আত্মনির্ভর হবে, বিশেষ করে মায়েরা, যাদের কাছে টাকা নেই, তারা জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসছে এবং সেই কাঠ দিয়ে জ্বালানি করছে, তাতে পরিবেশও নষ্ট হচ্ছে, এবং কাঠের জ্বালানির কারণে যে ধোঁয়া হচ্ছে তাতে তাদের শরীরও খারাপ হচ্ছে। তো তাদের কাছে ও বায়োগ্যাস প্ল্যান্ট হচ্ছে একটা স্বাস্থ্যকর একটা বিকল্প। তাই জন্য গ্রামের একটা, আপনি বলতেন, মেরুদণ্ড হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট, কারণ এটা না শুধু জ্বালানি সাশ্রয় করছে, কিন্তু তার সাথে সাথে জৈব সারও আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আর আজকে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের জমি

0: অত্যাধিক রাসায়নিক সার ব্যবহার করার কারণে ধীরে ধীরে পতিত হয়ে যাচ্ছে, অনুর্বর হয়ে যাচ্ছে। সেখানে বায়োগ্যাস প্ল্যান্টের যে স্লারি, যে জৈব সার, এটা জমির জন্য খুব জরুরি এবং আবশ্যক। আর এটার মাধ্যমে আমাদের জমিকেও আমরা বাঁচাতে পারবো, আমাদের চাষকে বাঁচাতে পারবো এবং আমাদের শরীরের স্বাস্থ্যকেও বাঁচাতে পারবো।
1: বেশ, আজকে প্রায় সময় শেষ হয়ে এসেছে এবং আমরা আজকে কথা বললাম বায়োগ্যাস ভবিষ্যতের সম্পদ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের বুঝিয়ে বললেন উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন প্রগতিশীল চাষী ললিত আগরওয়াল। ললিতবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আমি শেষে একটা কথা শুধু বলতে চাই, যারা আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, আমি তাদের কাছে একটাই আগ্রহ করতে চাই যে আপনারা নিজের মন তৈরি করুন যে আমরা সবাই নিজের বাড়িতে আসুন, বায়োগ্যাস প্ল্যান্ট লাগাই। এটা আমাদের সবার জন্য প্রয়োজনীয়, এটা আমাদের ব্যক্তিগত প্রয়োজনীয়, এটা আমাদের দেশের জন্য প্রয়োজনীয়, এটা আমাদের প্রকৃতির জন্য প্রয়োজনীয়। আজকে আমাদের দেশে 50 লক্ষের কাছাকাছি বায়োগ্যাস প্ল্যান্ট আছে, কিন্তু আমাদের দেশে প্রয়োজনীয়তা হচ্ছে 100 কোটি বায়োগ্যাস প্ল্যান্টের। আজকে প্রত্যেক গ্রামবাসীর পরিবারে একটা বায়োগ্যাস প্ল্যান্টের প্রয়োজনীয়তা আছে, কিন্তু মানুষ এই বিষয়ে অনভিজ্ঞ আছে, জানে না বলে সে কিন্তু এই বিষয়ে এগোচ্ছে না। আমরা আশা করছি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ বায়োগ্যাসের গুরুত্ব বুঝতে পারবেন এবং এটা নিজের বাড়িতে লাগানোর আগ্রহী হবেন। এটাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকে ললিতবাবু। এবং বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
4: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
3: শ্যামলী ভট্টাচার্য।
5: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
3: পল্লব কুমার ঘোষ।
6: আকাশটা ভেঙেছে বাঁধ।
3: দিলাশা চৌধুরী।
5: ওই বাঁশুরি বলকে বাজায়।
3: দিশা রায়।
5: ডাকছে নদী।
3: সুদেষ্ণা
5: গঙ্গোপাধ্যায়।
3: শারদীয়া পুজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
7: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে। সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
3: শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল। আগামী 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00 আকাশবাণী কলকাতার

0: উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন উৎসবের সময় সচেতনতা, বলছেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
2: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, যে কোনো উৎসবই খুব আনন্দের। তবে উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবার জন্য নিরাপদ ও কল্যাণকর হয়। তাই উৎসবের দিনগুলিতে আমাদের সচেতনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। উৎসবের আমেজে অতিরিক্ত তেল মশলাযুক্ত বা অস্বাস্থ্যকর বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আর যদি কিছু বাইরের খাবার খাওয়া হয়েও যায়, সেক্ষেত্রে নিজের সাথে ও বাড়িতে কিছু ওষুধ মজুত রাখুন, যেমন গ্যাসের ট্যাবলেট, বমি রোধ করার ট্যাবলেট, পেট খারাপ হলে অ্যান্টিবায়োটিক, প্রিবায়োটিক, প্রোবায়োটিক এবং হজমের সিরাপ প্রভৃতি। জরুরি প্রয়োজনের জন্য সাথে কিছু ওষুধ ও ফার্স্ট এড কিট রাখুন। যদি প্রেশার, সুগার অর্থাৎ ডায়াবেটিস অথবা হাঁপানি রোগ অর্থাৎ অ্যাস্থমা প্রভৃতি রোগ থাকে, তাহলে সাথে প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ এবং ইনহেলার রাখতে হবে। যদি হঠাৎ রাস্তায় সুগার ফল করার মতো পরিস্থিতি হয়, তাহলে সেই সময়ের জন্য মিষ্টি, লজেন্স, চিনি এবং সাথে সুগার মাপার যন্ত্র বা গ্লুকোমিটার ক্যারি করতে পারেন। কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেই খাবারটি এড়িয়ে চলুন। ছোট বাচ্চাদের বাইরের খাবার বেশি না দেওয়াই ভালো। এছাড়া বাচ্চাদের বাইরের জল দেবেন না, প্রয়োজনে বাড়ির জল ক্যারি করবেন।

0: অপরিচ্ছন্ন খাবার ও জল থেকে এন্টারিক ফিভার বা টাইফয়েড, কোলেরা, অপরিচ্ছন্ন খাবার থেকে ফুড পয়জনিং, ডিসেন্ট্রি প্রভৃতি রোগ হতে পারে। যদি হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ যে কোনো রকম হার্টের রোগ থাকে, তাহলে খুব জোরালো শব্দ, অতিরিক্ত ভিড়, অতিরিক্ত হাঁটাচলা অর্থাৎ অতিরিক্ত এক্সার্শন এড়িয়ে চলুন এবং সাথে হার্টের ওষুধ পারলে ক্যারি করুন। আপনার যদি কোনো সংক্রামক রোগ থাকে তবে ভিড় এড়িয়ে চলুন, কারণ আপনাদের থেকে রোগটি অন্য মানুষজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। যেখানে সেখানে আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন, নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করুন, কারণ নোংরা আবর্জনা পড়ে থাকলে প্রচুর মাছির উপদ্রব হয় এবং এর থেকে মাছিবাহিত রোগ বেড়ে যেতে পারে, ফলে মানুষের পেট খারাপ হওয়া, কোলেরা প্রভৃতি রোগের প্রকোপ বাড়তে পারে। তাই চারিদিকের পরিবেশকে পরিষ্কার রাখুন। দুর্গাপূজায় অবশ্যই সকলে আনন্দ করবেন, কিন্তু কিছু টেস্ট পুজোর আগে করে নিতে পারেন যদি কোনো রকম রোগের লক্ষণ দেখা যায়। পুজোর সময় ভিড়ের মধ্যে যদি হঠাৎ বুকে ব্যথা শুরু হয়, সেক্ষেত্রে নাইট্রেট গ্রুপের ওষুধ অর্থাৎ আইসোসর্বাইট ডাইনাইট্রেট সঙ্গে সঙ্গে জিভের তলায় রাখতে হবে এবং ব্লাড প্রেশার চেক করিয়ে নিতে হবে কাছাকাছি কোনো ওষুধের দোকান বা ক্লিনিক থেকে। এক্ষেত্রে ইসিজি 12 লিডস এবং ট্রপ আই টেস্টগুলি করিয়ে নিতে হবে। এছাড়া যাদের 55 বেশি বয়স, তারা কিছু রুটিন টেস্ট যেমন সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, ভিটামিন ডি, সিবিসি প্রভৃতি করিয়ে নিতে পারেন এবং কোনো রিপোর্ট যদি খারাপ আসে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পূজার সময় মদ্যপান, ধূমপান প্রভৃতি থেকে নিজেকে বিরত রাখুন। গাড়ি আস্তে চালান এবং মদ্যপ অবস্থাতে একেবারেই গাড়ি চালাবেন না। আপনার আনন্দের কারণে যেন অন্যের কোনো ক্ষতি বা অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখুন। অর্থাৎ উৎসবের সময় সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং খুব আনন্দ করুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন উৎসবের সময় সচেতনতা, বললেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
2: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজ অর্থাৎ 9/10/2026 শুক্রবারের পরবর্তী অনুষ্ঠানগুলো সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে বিকেল 5:02। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 7:00 শুনবেন নাটক পিতৃপক্ষ, রচনা নির্মাল্য রায়, প্রযোজনা জয়দীপ চৌধুরী। 8:15 শুনবেন ছোটদের আসর, এবার পুজোয় কি করব, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমি সেনগুপ্ত, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 9:00 কথায় গানে উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন বেহাগ, বেহাগ রাগে শুনবেন খেয়াল। আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন মালকোষ রাগে খেয়াল, পরিবেশন করবেন অরুণ কুমার বসু। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয়

0: ধর্মীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ 9/10/2026 শুক্রবারের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলো সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

0: আবার যায়
1: দিশা রায়,
0: ডাকছে নদী আয় আয় বয়ে যায় আকাশ পাঠালো নীলখাম,
1: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়, শারদীয়া পূজোর গান। 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতার গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পূজোর গান।

0: আজকের নাটক পিতৃপক্ষ, রচনা নির্মাল্য রায়, প্রযোজনা জয়দীপ চৌধুরী। নাটক পিতৃপক্ষ।
1: তোকে আরেকটু ভাত দি, কিছুই তো খেলি না।
2: একবার বললাম তো না।
1: এই দেখো আজ আবার কি হলো, রাহুলের সাথে ঝগড়া করেছিস তাই না? ও কিন্তু খুব ভালো ছেলে মা।
2: সেটা আমাকে বোঝাতে হবে না, খিদে নেই তাই খাচ্ছি না। আজ এত ভালো ব্যবহার করছো কেন?
1: রাহুল একটু রকচটা কিন্তু মনটা ভীষণ ভালো আর খুব কেয়ারিং।
2: অফকোর্স কেয়ারিং, এটা কি তোমাদের যুগে পড়ে আছো নাকি? বিয়ে করে বউ আনবে দাসী করে রাখার জন্য? এই যুগটাই আন্ডারস্ট্যান্ডিং এর যুগ আর আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল,
1: একটু কম ইমোশনাল বোধ হয়। দেখে কি হয়েছে তোর রাহুলের সঙ্গে?
2: আশ্চর্য, তখন থেকে এক ব্যাপার নিয়ে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি রাহুলের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়েছে?
1: দেখ সব কথা তো মুখে বলতে হয় না, বয়স হয়েছে তো অনেকটাই বুঝতে পারি।
2: যাকে বোঝার তাকে বুঝতে পারলে না। আমি উঠছি।
1: শোন না শোন না, এত তাড়া কিসের? বস বস বস।
2: আমাদের মধ্যে কোনো প্রবলেম হয়নি, আই সোয়ার।
1: তাহলে এরকম মুখ ভার করে আছিস কেন?
2: ধেই ধেই করে নাচার মতো কিছু ঘটেনি তাই।
1: তোকে আমি একটু পুডিং দিই, পুডিং।
2: সত্যি আমি কিন্তু ডক্টর সুখেন্দু সান্যালকে মেলাতে পারছি না, আর তাতেই আমার বিস্ময়ের ঘোর কাটছে না। বেশ বেশ বেশ, আর দিও না, জানো তো আমি রাত্রে বেশি খাই না। উফ,
1: তোর মা কিন্তু পুডিংটা খুব ভালো বানাতো তাই না?
2: তোমার জন্মদিনে একবার পুডিং বানিয়ে রাত একটা পর্যন্ত বসেছিল, তুমি সেদিন বাড়িই ফেরোনি, বলেছিলে কোন পেশেন্টের কন্ডিশন নাকি ওয়ার্স হয়েছিল।
1: হ্যাঁ হয়েছিল। ওসব কথা থাক মা, দু বছর আগে এই দিনটাতেই তোর মা চলে গিয়েছিল।
2: গিয়েছিল বাধ্য হয়ে।
1: খুব ঘৃণা করিস না রে আমায়।
2: এবার উঠবো।
1: শোন, তুই যখন ছোট ছিলি মার সাথে তুই অনেক রাত জেগে বসে থাকতি, তোর বায়না ছিল বাপির কোলে না বসে তুই ডিনার করবি না।
2: তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে বাপি, ওসব কথা ভাবার কোনো মানে হয় না। আমি বর্তমান নিয়ে বাঁচি, বাঁচতে চাই।
1: তোকে একটা কথা বলবো শুনবি?
2: শুনে দেখি।
1: তুই তখন অনেক ছোট, ভালো করে কথাও বলতে পারিস না, অথচ মহালয়ার ভোরে তোর মা আমি আর তুই একসাথে মহিষাসুরমর্দিনী শুনতাম। ওইটুকু বয়সেও তুই একবারের জন্য ঘুমিয়ে পড়তিস না। আমি মাঝে মাঝে চোখ বন্ধ করতাম বলে তোর মায়ের কি রাগ।
2: মা আসলে একটু বেশি ইমোশনাল ছিল তখন, মা বুঝে উঠতে পারেনি যে ডক্টর সান্যালের কাছে এসব কিছুর চেয়ে তার প্রফেশন অনেক বড়। এ সত্যটা যদি প্রথমেই বুঝতে পারতো তাহলে আর সারা জীবনে এত কষ্ট বেঁধে হতো না।
1: আজ শ্রীমতী নেই, কিন্তু তোর আমার মাঝে ওকে রেখে আজকে আমরা দুজনে মহিষাসুর মর্দিনী শুনব। দেখিস আজকে একবারের জন্য আমি চোখ বন্ধ করব না।
2: প্লিজ বাপি, ন্যাকামি করো না। আগেও বলেছি অ্যাক্টিংটা তোমার ভালো আসে না। তুমি কি ভাবছ আজ সারা রাত জেগে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনলেই মার সব কষ্ট লাঘব হয়ে যাবে? আমি অন্তত পারবো না, অনেক রাত হলো আমি শুতে যাচ্ছি। গুড নাইট।

0: Yes, Dr. Shanna speaking. Oh, okay, okay. Okay, I'm asking.
1: এই তো ফিরলে, আবার কোথাও বেরোচ্ছ?
0: হ্যাঁ, ওই মেল ওয়ার্ডের 9 নম্বর বেডের পেশেন্টের কনভালশন হচ্ছে। একে পোস্ট অপারেটিভ পেশেন্ট, তারপর আবার মিনিস্টারের ক্যাচ। শোনো, আমি আসছি, তুমি রেডি হয়ে নাও, জাস্ট হাফ অ্যান আওয়ার লাগবে আমার, আমি যাবো আর আসবো।
1: না, তুমি যাবে না।
0: মানে?
1: আচ্ছা, ডাক্তার বলে কি তোমরা মানুষ নও? তোমাদের ফ্যামিলি নেই?
0: শ্রীমতী,
1: আজ তুমি সৃজাকে কথা দিয়েছো বাইরে ডিনার করাবে।
0: একটু বোঝার চেষ্টা করো শ্রী, যদি পেশেন্টটা ডেটোরিয়েট করে আমার এতদিনের ক্যারিয়ারে
1: রাগ পড়বে। এই তো, আর তোমার এই প্রফেশনাল লাইফ যে তোমার স্ত্রী সন্তানকে প্রতি মুহূর্তে রক্তাক্ত করছে, সেটা তোমার মনে ধাক্কাটে না?
0: শ্রীমতী, কি পাগলামো করছো! আমি তো বললাম হাফ অ্যান আওয়ারে আমি ফিরে আসবো, তারপর তোমাদের নিয়ে ড্যাফোডিলে সৃজার বার্থডে সেলিব্রেট করবো। দেরি হয়ে যাচ্ছে, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও।
1: কি ব্যাপার, আজ একদম টাইমে চলে এলে? এই সৃজা, তোর বাপি এসে পড়েছে, তুমি বসে পড়লে যে যাবে না?
0: শুধু শুধু যাওয়ার সময় বাধা দিয়ে এতটা সময় নষ্ট না করলে পেশেন্টটাকে আমি বাঁচাতে পারতাম।
1: আমি ঠিক বুঝতে পারিনি,
0: একজন ডক্টরের মিসেস হওয়ার কোন যোগ্যতাই নেই তোমার?
1: কি,
0: গত সপ্তাহে পূজা শপিং এর জন্য কি অশান্তিটাই না করলে তুমি?
1: শোনো, আর হবে না, এবার চলো, সিজা অনেকক্ষণ ধরে ওয়েট করছে।
0: তুমি কি মানুষ? এত কিছুর পর এখন আমি তোমাদের নিয়ে রেস্টুরেন্টে ডিনার করতে যাব?
1: আচ্ছা শোনো, আমার কথা বাদ দাও, কিন্তু ওই ছোট্ট মেয়েটাকে কি বলবো বলো তো? সারাটা দিন ধরে ও কত প্ল্যান করছে তুমি জানো?
0: বেশ বেশ, তোমরা যাও, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও।
1: বাবা বাবা।

0: দুটো সান্নাল, তোমার কাছে তোমার যশ খ্যাতি এইসবই সব, তাই না? তাহলে বিয়ে করেছিলে কেন আমায়? কেন বিয়ে করেছিলে? কি দরকার ছিল সৃজাকে পৃথিবীতে আনার?
1: ছোট লোকের মতো কথা বলবে না, তোমার কালচার স্ট্যাটাস ভুলে যেও না, এটা ভদ্র লোকের বাড়ি।
0: হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ঠিক বলেছো
2: মা।
0: এই বাড়িতে আমার কোনো অধিকার নেই, আমারও না, আমার মেয়েরও নয়। থাকো থাকো, তুমি তোমার কাজ নিয়ে থাকো। চল সৃজা, একটা ট্যাক্সি নিয়ে সোজা দাদুর বাড়ি যাবো, ওইখানেই তোর বার্থডে সেলিব্রেট করবো। কাঁদিস নে মা, কাঁদিস নে, আমি তো তোর সঙ্গে আছি মা। চল চল।

ঋষব কিছু দেখতে দেখতেই বড় হয়েছে সৃজা, জানি ও আমায় খুব ঘৃণা করে। পৃথিবীর কোনো মেয়ে বোধহয় তার বাবার জন্য মনে এতটা ঘৃণা নিয়ে বড় হয়নি। সত্যি আজ জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রীকে খুব মিস করি, অথচ একটা সময় ফ্যামিলি আমার কাছে সেকেন্ডারি ছিল। স্ত্রীটা যেন আমার কাছে খেলার পুতুলের মতো, অবসর সময়ে ওকে নিয়ে খেলতাম, মজা করতাম, অথচ নিজের জীবনের কোনো অংশ ওর জন্য বা স্ত্রীর জন্য বাদ দেওয়ার কথা কখনো ভাবিনি, ভাবতে পারিনি। আজ তারই শাস্তি আমার সুদে আসলে ফেরত দিচ্ছেন ঈশ্বর।

0: সিজা, মা
1: মা
0: এত দেরি করলি কেন মা? আমার চিন্তা হয় না না?
1: বিশ্বাস করো মা, রাস্তায় খুব জ্যাম, আর তোমার ওষুধটা তিনটে দোকান ঘুরেও পেলাম না। পিন্টুদা বলেছে কলকাতা থেকে আনিয়ে দেবে। ও মা, বুকের ব্যথাটা কমেছে মা?
0: আমি ঠিক আছি মা। সবিতার টেবিলে খাবার বেড়ে গেছে, মুখ হাত পা ধুয়ে খেয়ে নে।
1: জানো মা, রাহুল বলছিল আজ নাকি একটা নিউজ পেপারে বাপির একটা ইন্টারভিউ বেরিয়েছে, ভেবেছিলাম আসার পথে নিয়ে আসবো।
0: না, ওই মানুষটা যখন আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার কথা ভাবে না, তখন আমরাই বা কেন?
1: না মা, রাহুল বলছিল বাবা নাকি প্রেরণা হিসেবে তোমার নাম, দুর্বলতা হিসেবে আমার নাম বলেছে।
0: এই সব কিছুই ওর লোক দেখানো। জানিস তো, এই যে শ্রীমতী নার্সিং হোম, সৃজা ল্যাবরেটরি, এ সব কিছু দিয়েই ও প্রমাণ করতে চায় আমাদের প্রতি ও কতটা লয়াল। ও আসলে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না রে, ভালোবাসতে পারে না।
1: আচ্ছা আচ্ছা মা, একটা কথা বলো তো, কি দেখে বাবাকে ভালোবাসলে তুমি? দাদু তো আর জোর করে তোমায় বিয়ে দেয়নি।
0: ঠিক কথা, কিন্তু জানিস মা, ওর মধ্যে একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে, দূর থেকে সেটা আকর্ষণ করে, আর কাছে এলে সেই ব্যক্তিত্বের আগুনেই ঝলসে যেতে হয়। তখন আমার বয়সও কম, কিন্তু আজ এত কিছুর পরেও বলবো ডাক্তার হিসেবে কিন্তু ওর তুলনা হয় না। পেশেন্টদের প্রতি ওর যে দায়বদ্ধতা আজকের যুগে সত্যিই ভাবা যায় না।
1: ছোটবেলা থেকে তোমাদের অশান্তি দেখতে দেখতে বড় হয়েছি। আচ্ছা, আমাকে এই পৃথিবীতে কেন আনলে মা? কোনো ছেলেকে তাই বন্ধু হিসেবে বিশ্বাসই করতে পারি না। রিচা, দেবী, রাহুল সবারই তো বাবা মা আছে, সবার মধ্যে কত ঝগড়াঝাটি হয়, কিন্তু এরকম সেপারেশন তো কারোর মধ্যে হয় না মা। ও মা, মা আবার সব আগের মতো হয় না?
0: না রে মা, না হয় না। ওর যা জেদ, ওর যা ইগো, আমি এই পৃথিবী ছেড়ে চলে না গেলে ও তোকে কোনো দিন নিতে আসবে না, আমি জানি।
1: আবার আবার তুমি বাজে কথা শুরু করলে, কতবার বলেছি এসব কথা শুনলে আমার কষ্ট হয়। তাছাড়া শোনো, ডাক্তার আঙ্কেল বলেছেন তো তোমার ভাল্ব রিপ্লেসমেন্ট হয়ে গেলেই তুমি পুরো সুস্থ হয়ে যাবে।
0: ভাব মা, একবার ভাব, আমার হাজবেন্ড ওয়েস্ট বেঙ্গলের এত বড় কার্ডিওক সার্জন, অথচ
1: মা থামো মা, এসব কথা ভাবলেই তোমার বুকের ব্যথাটা বাড়বে।
0: না রে মা, না, সারাদিন তো একাই থাকি, কথা বলার লোক বলতে তো শুধু ওই সবিতা। তুই কি ভাবিস মা, সারাদিন আমি খুব ভালো থাকি?
1: মা মা, আমি কি একবার বাপিকে জানাবো তোমার অসুস্থতার কথা?
0: না না, কখনো না, কখনো না, আমি ওর করুণা চাই না। তবে তবে আমি চলে গেলে তোর যে খুব কষ্ট হবে
1: মা। আবার
0: তোর তোর বাবা অবশ্য তোকে খুব ভালোবাসেন। জানিস মা, ছোটবেলায় তোর জ্বর হলে সারাদিন ডিউটি করে ফিরে তোর বাবা তোর মাথার কাছে ঠায় বসে থাকতেন।
1: ভালোবাসে না ছাই, এ কয় বছরে একবারও খবর নিয়েছে আমাদের।
0: ওই যে বললাম, ওর জেদ, যেদিন ওই বাড়ি থেকে বেরোচ্ছি সেদিনই জানি আমি নিজে থেকে ফিরে না গেলে ও কোনো দিন আসবে না আমাদের কাছে, কোনো দিন না। জামা যা, এবার খেয়ে নে, সব কোথা ঠান্ডা হয়ে গেল।
1: মার কথা শুনিনি আমি, বাপিকে একটা চিঠি পাঠিয়েছিলাম, অথচ একটা রেসপন্সও করেনি, মাকে একবার দেখতেও আসেনি। অথচ মা যখন হসপিটালে অ্যাডমিটেড তখন লোক সাজানো সে কি আদিক্ষেতা। ঠিকই বলে মা, বাবা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। ডক্টর সুখেন্দু সান্যালের মিসেস ওরকম একটা মাঝারি মানের হাসপাতালে ভর্তি হবে, তাও আবার ডক্টর আঙ্কেলের আন্ডারে, এটা বাবার ইগোকে খুব খুব হার্ট করেছিল। আমারও আমার উপায় থাকলে কোনো দিন এ বাড়িতে ঢুকতাম না, কিন্তু দাদুর যেটুকু প্রপার্টি সব তো মার চিকিৎসায় শেষ হয়ে গেল।

মেয়েটা আমায় সহ্য করতে পারে না, আমার ছায়া দেখলেও খেপে যায়। ওর আর কি দোষ, দুটো জেদি মানুষের মধ্যে পড়ে ওর জীবনটাও তো কেমন এলোমেলো হয়ে গেল। এই সময়টা সবাই যেখানে এনজয় করছে ও সেখানে সবার থেকে আলাদা, একদম একা। দেখলে তো শ্রী, একবারের জন্য দরজা খুলল না শ্রীজা, সত্যি আমার আমার নিজের সহ্য ক্ষমতা কতটা বেড়ে গেছে এখন। তুমি যদি থাকতে শ্রী, তুমি যদি দেখতে, বিশ্বাসই করতে পারতে না যে তোমার তোমার সুখেন্দু কতটা বদলে গেছে।

0: কি গো, ওঠো, ঘুমিয়ে পড়লে? রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনবে না, দেখেছো তো? তুমি কিন্তু কিছুই বদলাওনি, সেই আগের মতোই আছো।
1: শ্রীমতী, তুমি এসেছো? তোমাকে না, আমার খুব দরকার। না না, আমার জন্য নয়, বিশ্বাস করো, তোমার মেয়ের জন্য, সৃজার জন্য। তুমি চলে যাওয়ার পর মুখে জোর করে এই বাড়িতে আমি নিয়ে এলাম। তারপরে তো 2 বছর চলে গেল, এতটুকু বদলায়নি ও। একদিনের জন্য বাপি বলে আমার কাছে আসেনি জানো?
0: ও না হয় বদলায়নি, কিন্তু তুমি তো বদলেছ, ও তো তোমারই মেয়ে।
1: কেন, ও তোমার মেয়ে নয়?
0: আচ্ছা বাবা, আচ্ছা, আমাদের মেয়ে, আর তাই তো আমাদের মতো যেতেই হয়েছে, এটাই তো এক্সপেক্টেড।
1: আবার ফিরে এসেছো আমার কাছে, আমি ভাবতেই পারছি না।
0: ঠিক সেই রকমই সৃজাও ভাবতে পারছে না ওর বাপি সত্যি এতটা বদলে গেছে। ও ভাবছে তুমি অভিনয় করছো, ওর কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে তোমায়।
1: আমি তো আর পারছি না শ্রী, এ বয়সে আমার খুব ক্লান্ত লাগে। আগের তুলনায় রাগ ক্ষোভ জেদ যতটাই কমেছে, ক্লান্তিও ততটাই বেড়েছে। একসময় আমি দিনে 7-8টা অপারেশন করেছি, এখন
0: ভেবে দেখো তো, দিনের পর দিন কিভাবে ওই কাজের মধ্যে আত্মমগ্ন থেকেছ। সকালে যখন বাড়ি থেকে বেরোতে তখনও সৃজা ঘুমোচ্ছে, আর যখন ফিরতে তখনও ঘুমের দেশে। সারাটা দিন ও বাপি বাপি বাপি করত, একটু বড় হওয়ার পর ও বুঝল জোর বাপির ওর জন্য কোনো সময় নেই। তাও যেন ওই পুজো, জন্মদিন, এই বিশেষ দিনগুলোতে অনেক আশা করে বসে থাকত তুমি আসবে।
1: আমি সব বুঝি, কিন্তু এখন তো আর ইচ্ছে করলে ওই সময়টাতে ফিরে যেতে পারবো না আমি। শ্রী, সৃজাকে কি আমি কোনোদিনই ফিরে পাবো না?
0: সত্যি তুমি বদলে গেছো, একটা পুচকে ছোট্ট মেয়ে আজকে তোমার এই হাল করেছে।
1: আজকে আমি কতবার বললাম চল চল আমরা আমরা একসাথে মহিষাসুর ও মর্দিনী শুনব, যেমনটি শুনতাম আমরা তিনজনে। শ্রী, ভালোই হলো তুমি আর চলে এলে, ওকে না একটু রাজি করাও প্লিজ, আমার খুব ইচ্ছে করছে আজকে একসাথে।
0: তাহলে একবার তুমি ভাবো তো, আমাদের এইরকম কত ইচ্ছে তোমার কাজের দুনিয়ায় হারিয়ে গেছে।
1: আর শাস্তি দিও না আমাকে,
0: জীবনের হিসেব ধুয়ে ধুয়ে চার হয় না, নিজেকে একটু ভাঙো। একবার ফিরিয়ে দিয়েছে বলে এত অভিমান, একবার ভেবে দেখো তো, তুমি ওর কত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছো।
1: ঠিক আছে শ্রী, আমি আবার যাব ওর কাছে, দেখি কতবার ফিরিয়ে দেয় ও আমায়। তুমি আমার হাতটা একটু শক্ত করে ধরো তো শ্রী, আমাকে না ছেড়ে যাবে না আর। হ্যাঁ, কি হলো শ্রী, হাতটা কোথায় তোমার? হাতটা দাও শ্রী, শ্রী শ্রী, তুমি কোথায় শ্রী?

স্বপ্ন দেখছিলাম। কতদিন পর তোমার সঙ্গে একটু কথা বললাম নিজের মতন করে, আমাকে ক্ষমা করে দাও শ্রী। তুমি তো আর হওনি শ্রী, তুমি তো আজও আছো আমাদের মধ্যে, আমাদের দুজনের মধ্যে শ্রী।

0: এই দেখো ঘরটা একেবারে চিল হয়ে গেছে, কি ঠান্ডা! না, এসিটা একটু কমিয়ে দি। সত্যি এতদিনে আমি ফুরসত পেলাম নিজের মেয়েকে একটু কাছে থেকে দেখতে, তাও চোরের মতো লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, একদম স্ত্রীর মতো দেখতে হয়েছে। এখন তো সবে রাত দুটো, এখন ঘুমোকো, চারটে নাগাদ ডেকে দেব ওকে, জানি খুব মেজাজ করবে।
1: বাবা কি গরম!
0: আমি রে মা, আমি একটু বসছি তোর এখানে, তোর সঙ্গে আমার একটু কথা ছিল।
1: প্লিজ প্লিজ বাপি, নাকামি করো না।
0: তোর আমার উপর খুব রাগ না রে? এত রাগ যে কোনোদিনই আমায় ক্ষমা করতে পারবি না, তাই তো?
1: ওসব কথা থাক বাপি।
0: কেন থাকবে, কেন থাকবে, বল না, বল না, তোর মনে সব কথা আমায় বল না।
1: এই মাঝরাতে আর নাটক যাত্রা করার ইচ্ছে নেই। যে মানুষটা চলে গেছে আর ফিরে আসবে না, তাকে নিয়ে কাটাছেড়া করে কি লাভ? এটা তোমার অপারেশন টেবিল নয়।
0: জানি মা, আজকে শ্রীমতী এসেছিল।
1: হোয়াট?
0: স্বপ্নে এসেছিল।
1: স্বপ্নে এসে বলল তোমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছি গো, এই তো। দেখো বাপি, আমায় এসব বলে রাত বিরেতে গল্প ফেলে কোনো লাভ নেই। আচ্ছা বাপি, একটা কথা ঠিকঠাক উত্তর দেবে?
0: বল না।
1: গত সপ্তাহ থেকে তোমার আচার ব্যবহারে একটা অদ্ভুত পরিবর্তন দেখছি, কারণটা একটু বলবে?
0: আসলে গত সপ্তাহ থেকে আমার শরীরটা একটু খারাপ।
1: ও, তাই ভাবছো এই বয়সে আমি তোমায় ফেলে চলে গেলে খুব অসুবিধা হবে, তাই তো?
0: না না
1: না বাপি, তোমার প্রতি সব দায়িত্ব আমি করব, আমার মনে যাই থাক না কেন।
0: না রে মা, আমি তা ভাবছি না। আমি ভাবছি চলে যাওয়ার আগে তোর মনটাকে একটু শান্ত করে যেতে, নইলে আমার আর তোর মায়ের জীবনে যা ঘটেছে তোর আর রাহুলের জীবনে।
1: না না, তা কখনো হবে না। রাহুল অসম্ভব কেয়ারিং, তোমার মতো অমানবিক নয় যে মিসেস এর অসুস্থতার খবর পেয়েও একটা ফোন পর্যন্ত করবে না।
0: কি বলছিস তুই? আমি যেদিন খবর পেয়েছিলাম সেদিনই হসপিটালে দৌড়ে আসিনি?
1: তুমি এবার শুতে যাও বাপি, অনেক রাত হলো।
0: যাবো যাবো, কিন্তু তুই আগে বলতো কেন ওই কথা বললি যে আমি তোর মায়ের অসুস্থতার খবর পেয়েও দেখা করতে যাইনি?
1: দেখো বাপি, মা আমাকে বারবার বলেছিল মার শরীর খারাপের খবর তোমাকে না জানাতে, কিন্তু আমি পারিনি। যখন শুনলাম মার হার্টের ভালভ খারাপ হয়ে গেছে, তোমায় একটা চিঠি লিখে সব জানালাম, উইথ এ রিকোয়েস্ট যেন মা জানতে না পারে।
0: কি বলছিস? বিশ্বাস কর সৃজা, আমি এমন কোনো চিঠি পাইনি। বিশ্বাস কর, আমি পাইনি, এরকম কোনো চিঠি পাইনি আমি। তাছাড়া আমি মাঝখানে মার সাথেকের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন একজন কেয়ার টেকার থাকতো, এসে শুনি একটা ফ্ল্যাটে চুরির দায়ে ওর জেল হয়েছে। আচ্ছা তুই বলতো ওটা কি রেজিস্টার্ড পোস্ট ছিল?
1: না তো, আমি তো রাহুলকে দিয়ে ওই কেয়ার টেকারের হাতে দিয়ে এসেছিলাম চিঠিটা। আচ্ছা সত্যি তুমি পাওনি?
0: না রে মা, আমি পাইনি। আমি আমি এতটা অমানুষ হয়ে যাবো কি করে ভাবলি তোরা? হ্যাঁ, আমি মানছি যে আমার প্রফেশনের জন্য তোদের সব রকম সাহায্য আল্লাহর অবহেলা করেছি আমি, সেটা আমি মানছি। আসলে তখন একটা কাজের নেশা কেমন ঘোরের মধ্যে ছিলাম আমি।
1: আমি খুব কষ্ট পেয়েছিলাম, বাপি আমার চিঠির একটা রিপ্লাই দিল না।
0: পাইনি।

0: জানো বাপি, ওই ঘটনার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনো দিন তোমার মুখ দর্শন করব না।
1: কাঁদ মা, কাঁদ, কাঁদলে একটু হালকা হবে। কাঁদলে তোর ওই ছোট্ট হৃদয়টাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছি আমি নিজে।
0: বাপি বাপি বাপি, তুমি কাঁদছো কেন? দেখো এ বয়সে কান্নাকাটি করলে হার্টে চাপ পড়বে। কিন্তু
1: ডাক্তারটাকে আমি না তুই।
0: বাপি, আর যদি মা থাকতো আমাদের মধ্যে?
1: ও তো সব দেখছে ওপর থেকে, হাসছে। সত্যি রে মা, আজকে তো স্বপ্নে এসেছিল।
0: কি কি বললো মা?
1: আমি আমি তোর কথা বলছিলাম যে তুই কিছুতেই আমাকে সহ্য করতে পারছিস না, আমিও তোকে কাছে টানতে পারছি না। ও বলল আমায় বিশ্বাসযোগ্যতা নতুন করে তৈরি করতে হবে তোর কাছে, নিজেকে নিজেকে ভাঙতে হবে।
0: বাপি, মাকে তুমি এত ভালোবাসতে, তবু এতদিন কি করে ছেড়ে থাকলে? আমাকে বা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে?
1: দেখ মা, আজকের দিনটা যদি নাও আসতো আমাদের জীবনে, তবু ভেবে দেখ তুইও কি আমায় ভুলতে পারতিস? হয়তো আজীবন বাবা শব্দটা সম্পর্কে একটা একটা গভীর অশ্রদ্ধা, একটা প্রবল ঘৃণা নিয়ে বেঁচে থাকতিস, আর আমিও তোর মনের এক কোণে অবহেলায় পড়ে থাকতাম।
0: বাপি,
1: বিশ্বাস কর, ভুলতে আমি পারিনি কোনোদিন। তোর কথা, তোর কথা মনে হলে আমার আমার চোখ ঝাপসা হয়ে যেত। আবার আবার তখন কাজে নেশায় ডুবে দিতাম নিজেকে। কিন্তু পরে যখন বয়স বাড়লো, রাগ অভিমান সব কমলো, তখন মনে হতো এতদিন পরে কোন মুখে তোর আর তোর মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। এই করতে করতে অনেক দেরি হয়ে গেল, অনেকটা দেরি। তোর মা চলে গিয়ে একটা বড় শিক্ষা দিয়ে গেল আমাকে, জীবনের সম্পর্কগুলোই আসল, সেটাকে কখনো টেকেন ফর গ্রান্টেড করতে নেই।
0: বাপি, আমিও তোমার সাথে কত খারাপ বিহেভ করেছি দিনের পর দিন, তুমি আমায় ক্ষমা করো না কোনোদিন। আমি খুব খুব খারাপ
1: পাগলি মেয়ে, আয় আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার বুকে, আমার ছোট্ট সোনা
0: মেয়ে।
1: তোর মনে আছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি তোর মায়ের জন্য একটা ডায়মন্ড পেন্ডেন্ট এনেছিলাম বলে তোর কি রাগ? কেন তোর জন্য কিছু আমি আনিনি? তারপর সেই রাতে বেরিয়ে তোর জন্য ওই রকম একটা পেন্ডেন্ট আনলাম, তারপর তুই শান্ত হলি। দেখতে তুই মায়ের মতো হলেও মেজাজটা তো আমারই পেয়েছিস।
0: মাকে খুব দেখতে ইচ্ছে করছে।
1: চল একটু ব্যালকনি দিকে দাঁড়াই।
0: এত রাতে তোমার ঠান্ডা লাগবে যে বাবা।
1: কিচ্ছু হবে না, কিচ্ছু না, চল দাঁড়াই এখানে, ওই আকাশের দিকে তাকা আর তোর মায়ের মুখটা ভাব, দেখবি মাকে দেখতে পাবি। দেখ বাপ বেটির মিলনে আজকে ও কতটা খুশি, দেখ কত খুশি।
0: ঠিক বলেছ, মনে হচ্ছে মা যেন আমাদের মধ্যে চলে এসেছে। মা, তুমি যদি থাকতে আজ।
1: চল চল এবার ঘরে যাই, আমার ঘরে একটু বসবি? হ্যাঁ রে, থাকবি একটু আমার কাছে?
0: ঘড়িতে দেখো কটা বাজে, মহিষাসুর মর্দিনী শুরু হলো বলে।
1: তাই তো,
0: দাঁড়াও আমি একটু

0: পিতৃপক্ষ নাটকটি শেষ হল। রচনা নির্মাল্য রায়, অভিনয় করেছেন শ্রীমতী, রমা গুহ, সৃজা, তূর্ণা দাস এবং সুখেন্দু, অঞ্জন বিশ্বাস। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন জয়দীপ চৌধুরী।
1: এতক্ষণ শুনলেন নাটক পিতৃপক্ষ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: দেখেছি অশনির ছায়া দুলছে,
2: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় যুবক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11ই অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি

বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন যেগুলি আজ দুপুর দুটোর পর ছেড়েছে এবং আগামীকাল ভোর চারটে থেকে দুপুর দুটোর মধ্যে পৌঁছানোর কথা সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কক্রোচ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে দশ দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়। সিজেপিকে এই বিক্ষোভ আন্দোলনের জন্য আগে অনুমতি দেওয়া হলেও সে সংক্রান্ত নির্দেশিকা তারা মানেনি।
1: 7 तारीख को इन्होंने एक एप्लीकेशन दिया था नई दिल्ली डिस्ट्रिक्ट कि वो 10 तारीख को प्रदर्शन करने आ रहे हैं, प्रोटेस्ट करने आ रहे हैं अकाउंटेबिलिटी ऑफ सीईसी के रिगार्डिंग। इस इंटीमेशन पर गौर किया गया और इसको कंसिडर करते हुए आगे देखा गया कि नहीं हुआ है। हमारी लेट डाउन गाइडलाइंस है कि हमें धरना के 10 दिन पहले से ये चाहिए होता है और वो नहीं था। पहली तो ये, दूसरी इनके जो प्रीवियस कंडक्ट को देखा गया, जब पहले इन्हें धरना के प्रदर्शन की अनुमति दी गई थी तो इन्होंने अपने अंडरटेकिंग को ही फॉलो नहीं किया। इन सभी के मद्देनजर और प्रेजेंट लॉ एंड ऑर्डर सिचुएशन को देखते हुए ट्रैफिक रेगुलेशन के भी मद्देनजर इस अनुमति को नहीं दिया जा रहा है।
0: ইতোমধ্যেই ওই এলাকায় জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন। নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন যেগুলি আজ দুপুর দুটোর পর ছেড়েছে এবং আগামীকাল ভোর চারটে থেকে দুপুর দুটোর মধ্যে পৌঁছানোর কথা সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল ওই দুই রেল স্টেশনের আশপাশ এলাকায় সিজেপির বিক্ষোভ আন্দোলনের জেরে যানজটের সম্ভাব্য প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রক জানিয়েছে। অন্যদিকে জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তার কারণে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে রাজীব চক, লোককল্যাণ মার্গ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, নিউ দিল্লি, সেবাতীর্থ, মান্ডি হাউস এবং জনপথ। রাজধানী দিল্লিতে আগামীকাল কক্রোচ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের

0: নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। বিচারপতি জয় মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত ওই বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাবতীয় বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে হবে। বেঞ্চের পর্যবেক্ষণ, নিরাপত্তা রক্ষায় সমস্ত ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া নিয়ন্ত্রণ করার থেকে পৃথক পথ। শীর্ষ আদালত তার নির্দেশে আরও জানিয়েছে, মেট্রো ট্রেন এবং রেল চলাচল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত জনসাধারণকে জানাতে হবে। সাধারণ মানুষের সুবিধার্থে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তায় ব্যারিকেড থাকবে এবং বিকল্প রাস্তার ব্যবস্থা সংক্রান্ত ঘোষণাও সাধারণকে জানাতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপর আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন 2026-এর সফল প্রতিযোগীদের তাঁর বাসভবনে আপ্যায়ন করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই প্রতিযোগিতায় যুবক যুবতীরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তিনি এই দলগুলির সঙ্গে আলাপচারিতা করেন এবং তাদের অসাধারণ নৈপুণ্যে অভিনন্দন জানান। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ভারত এই প্রথম 6টি রূপসহ মোট 20টি পদক জিতে দশম স্থান অধিকার করেছে। গত মাসের 22 থেকে 27 তারিখ পর্যন্ত চীনের সাংহাইয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশে কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা ও এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হাসিরানী রথ 1,64,427 ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000-এর বেশি ভোটে হারিয়ে ওই আসন থেকে জয়ী শুভেন্দু অধিকারী 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন। অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারফ সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আমজনতা উন্নয়ন পার্টি আজুপের থেকে ছিনিয়ে নিয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুব প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 209। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তার জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে গত 16 জুলাই ইস্তফা দিয়েছিলেন কোয়েল। সেই আসনেই বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে ফের রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্যজুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল 10ই অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি প্রদর্শনীরও ব্যবস্থা থাকছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষে। এই উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ছাড়া আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। বাজি কদমতলা, কুমোরটুলি, বাগবাজারের মায়ের ঘাট, রতনবাবুর ঘাট সহ একাধিক জায়গায় থাকছে এই বিশেষ ব্যবস্থা। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে, এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। আজ বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, মেধার অবাধ যাতায়াত ভারত এবং আমেরিকা উভয় দেশের অর্থনীতির পক্ষেই শুভ। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের সুযোগ ভারতীয়দের জন্য যেমন ভালো, একইভাবে মার্কিন কোম্পানিগুলিও উপযুক্ত মেধার সন্ধান, উদ্ভাবন, গবেষণা, উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতা বাড়ানো এবং কর্মসংস্থান তৈরিরও সুযোগ পায়।
1: यह ध्यान दिया जाना चाहिए कि परम H1B वीजा कार्यक्रम से अलग है। परम

0: आवेदनों का निलंबन अपने आप में मौजूदा H-1B वीजा की वैधता या H-1B वीजा धारकों और उनके आश्रितों डिपेंडेंट्स यानी की स्थिति को प्रभावित नहीं करता है। हालांकि प्रभावित कंपनियां के योग्य कर्मचारियों की स्थायी निवास अथवा ग्रीन कार्ड प्रक्रिया पर कुछ प्रभाव पड़ सकता है।
1: দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নভনেথন নভি পিল্লাই এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। দক্ষিণ আফ্রিকার ডারবানে 1941 সালে এক তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সেদেশের হাইকোর্টে তিনিই প্রথম কালো চামড়ার মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 2008 থেকে 2014 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রসংঘে মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। এবছর নোবেল শান্তি পুরস্কারের 125তম বার্ষিকী। সৌদি আরবের রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি জঙ্গিদের আক্রমণে সৌদি আরবের এক বিমান চালকের মৃত্যু হয়েছে। ওই এয়ারলাইনের তরফে জানানো হয়েছে তাদের একটি বিমানও রানওয়েতে দাঁড়িয়ে থাকাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সে সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। রাঁচির জেসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হয়েছে সন্ধ্যে 7টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচে টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপি প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা আধুনিক গান। আজকের প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি শুনছিলেন। এই গানটির সঙ্গেই শেষ হল আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুইভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছোটদের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান ছোটদের আসর।

উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। আমাদের ছোট্ট বন্ধুরা কেমন আছো বলো? জানি ভালো আছো তো বটেই, কারণ তোমরা ছোটরা সব সময় ভালো থাকো। বড়দের বরং মন খারাপ হয়, বড়দের রাগ হয়, ছোটদেরও রাগ হয় না তেমনটা নয়, কিন্তু ছোটরা রাগ করলেও কিছুক্ষণের মধ্যেই আবার যেন তাদের মনটা ফুরফুরে হয়ে যায়, তাই না? রাগ খুব তাড়াতাড়ি তোমাদের জল হয়ে যায়। বড়রা সেটা পারে না, ছোটবেলায় জানে কিন্তু বড়বেলায় ভুলে যায়। এই ম্যাজিকগুলো, যে ম্যাজিকগুলো পারে করতে শুধুই ছোটরা। আমাদের ছোটদের আসরে সব ছোট্ট সোনা বন্ধুদের অনেক অনেক আদর দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। আজকে কত তারিখ বলো তো? ঠিক বলেছ, 9ই অক্টোবর। আজ শুরুতেই খুব দরকারি একটা কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। এই 9ই অক্টোবর, এই দিনটাকে গোটা বিশ্ব জুড়ে আজ পালন করা হয়েছে কি নামে বলো? বিশ্ব ডাক দিবস, ওয়ার্ল্ড পোস্ট ডে। 1874 সালের, হ্যাঁ ঠিক শুনছ, 1874 সালের, অর্থাৎ ধরে নাও প্রায় আজ থেকে 150 বছর আগে এই দিনে সুইজারল্যান্ডের বেন শহরে বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর সারা বিশ্ব জুড়ে পালন করা হয় আজকের এই দিনটাকে বিশ্ব ডাক দিবস হিসেবে। আমরা সকলেই জানি চিঠি লিখে খবর আদান প্রদান করা হতো আগে। ধরো তোমার মামা বাড়ি অনেকটা দূরে, তুমি তোমার মামা মামি দাদু দিদাকে চিঠি লিখে তবে যদি জানাতে পারতে তোমার মনের কথা। এখনকার মতন ফোন তুলেই তুমি হোয়াটসঅ্যাপ করে দিলে বা ভিডিও কল করলে, মুখ দেখলে, ছবি দেখলে, না না তেমনটা আগে ছিল না। আগে পোস্টকার্ড আনতে হতো, খাম কিনে আনতে হতো, যেটা খুশি, তারপর তাতে চিঠি লিখে কেউ কেউ আবার তাতে সুন্দর করে ছবিও এঁকে দিত, তারপর তার প্রিয়জনদের, তার নিকটজনদের, ভালোবাসার মানুষদের নাম ঠিকানা সবটা লিখে ডাক টিকিট লাগিয়ে পাঠিয়ে দিতে হতো, পোস্ট করতে হতো। তারপর সেই চিঠি পৌঁছে যেত দূরে, যেখানে তার মামা বাড়ি, যেখানে তার কাকুর বাড়ি বা যেখানে তার আপনজন, কারো কারো বাবা মাও তো দূরে থাকে। আবার অপেক্ষা, সেই চিঠি তিনি পড়বেন, তিনি আবার লিখবেন, পোস্ট করবেন, তবে গিয়ে ধরো তোমার কাছে এলো সেই উত্তর। অনেকটা ধৈর্য, তবে এর মধ্যে অনেকটা ভালোবাসাও থাকে, কারণ অনেক কষ্ট করতে হয় না, চিঠির অনেকগুলো ধাপ রয়েছে, তবে পার করে খবর দেওয়া আর নেওয়া যেত। কিন্তু এই সব ধাপগুলো মানুষ হাসি মুখে তখন মেনে নিয়েছিল, কারণ তার আগে নেহাত গিয়ে না পৌঁছলে কোনো খবরই এদিক ওদিক করা যেত না। তাই সারা বিশ্ব জুড়ে অত্যন্ত ভালোবাসার সঙ্গে পালন করা হয় এই বিশ্ব ডাক দিবস। এখন যদিও ফোন কল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজ হয়ে গিয়েছে খবর দেওয়া নেওয়া, তৎসত্ত্বেও পোস্ট নামক যে ব্যবস্থাখানি, পোস্টাল ডিপার্টমেন্ট যে রয়েছে, তাদেরও কিন্তু আরও অনেক কাজ রয়েছে। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে সরকারি নানান কাজেও তারা জড়িয়ে। তাই আজকের দিনটা সমগ্র বিশ্ব জুড়ে অত্যন্ত সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার সঙ্গে পালন

গুরুত্বপূর্ণ অন্য আরেকটি দিনের কথায়। আজ 9ই অক্টোবর, ঠিক দুটো দিন পর, অক্টোবরের 11 তারিখ। সারা বিশ্ব জুড়ে পালন করা হবে আরও একটি বিশেষ দিন, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড ডে, অর্থাৎ আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে এই দিনটাতে আমাদের যে সকল ছোট ছোট বন্ধুরা শুনছো এই মুহূর্তে ছোটদের আসর, তাদের মধ্যে অনেক শিশু কন্যা আছো জানি, তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য আলাদা করে কেন? কারণ জানি না তোমরা এই ছোট বয়সে কতটা বোঝো জেন্ডার ডিসক্রিমিনেশন বলে একটি বিষয় রয়েছে, লিঙ্গ বৈষম্য, এবং সে কারণে অনেক জায়গায়, এমন নয় সবটাই, কিন্তু বহু জায়গায় আগে এবং এখনো রীতিমতো ছেলে এবং মেয়েদের মধ্যে খুব দুই দুই করে ব্যবহার করা হতো, ভিন্ন ভিন্ন রকমের ব্যবহার, কখনো মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, তাদেরকে ভালো স্কুলে ভর্তি না করা, তাদের দিয়ে কেবলই বাড়ির কাজ করানো, লেখাপড়া একেবারে না করানো, এই ঘটনাগুলো নেহাত 100 বছর 1000 বছর আগের কথা নয়। এই 2026-এ দাঁড়িয়েও কিন্তু পৃথিবীর বহু জায়গায় এখনো এমনটাই করা হয়, কিন্তু এমনটা তো করাটা ঠিক নয়, তাই না? তাই যারা এমন করছে তারা যাতে আর না করে, যাতে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো আলাদা বিভাজন না করে, না সৃষ্টি হয় সে বিভাজন রেখা, যাতে শিশুকন্যাদের আদরে যত্নে বড় করা হয়, তাদের খাবার দাবার, তাদের পুষ্টি, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য এবং তাদের ক্যারিয়ার নিশ্চয়ই। কারণ এখনো পর্যন্ত বিশ্বের বহু জায়গায় 18 বছর হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে সে আর পড়ার সময় পেল না, সে নিজেকে তৈরি করার সময় পেল না, তাই না? এই সবটার জন্য আগামী 11ই অক্টোবর সারা পৃথিবী জুড়ে যে দিনখানি পালন করা হবে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস হিসেবে, এবছরে তার থিম ঠিক করা হয়েছে এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস, অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করা হোক এবং শিশু কন্যার যে অধিকার, সেই অধিকারের দিকেই বরং নজর দেওয়া হোক। তোমাদের মধ্যে কারোর সঙ্গে যদি এমন কোনো বৈষম্য, এমন কোনো বিভাজনমূলক আচরণ দেখতে পাও স্কুলে বা বাড়িতে, বুঝিয়ে বলবে কিন্তু বড়দের, তেমন হলে অন্য কোনো বড় গুরুজনের কাছে গিয়ে সাহায্য চাইবে। কারণ ছেলে বলো বা মেয়ে, প্রত্যেকে কিন্তু সমান, সকলের সমান অধিকার, তাই না? তাহলে কত কিছু জানা গেল বলতো? আমরা বিশ্ব ডাক দিবসের কথা শুনলাম, আমরা বিশ্ব শিশুকন্যা দিবসের কথা শুনলাম, আর এত কথা শুনতে শুনতে এই সন্ধেটায় কারো কারো নাকে ভেসে আসছে তো শিউলি ফুলের গন্ধ, কে ঠিক জানি, যার উঠোন জুড়ে শিউলি ফুলের গাছ তার মোটামুটি দেখতেই পাচ্ছ উঠোনে টুপটাপ টুপটাপ করে শিউলি ফোঁটা, কাশের দোলাও তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? আকাশে সাদা মেঘের ভেলার সঙ্গে কখনো কখনো কালো গুমরা মুখ মেঘেরাও আসছে বটে, কিন্তু পুজো আসছে এটা তো ঠিক, আর তো মাত্র 1 সপ্তাহ, রাত পুরোলে কাল মহালয়া, তার ঠিক 1 সপ্তাহ বাদে পুজো। তাই আজকের এই অনুষ্ঠানে মানে তোমাদের জন্য যে আসর, ছোটদের আসর, সেখানে ছোটরা কি করে পুজো কাটাবে, এক ঝাঁক তোমাদের ছোট ছোট বন্ধুরা, তারা এবার পূজোয় কি করব এই কথাটা তোমাদেরকে বলবে, তার সঙ্গে গান কবিতা এ তো শোনাবে নিশ্চয়ই, তোমরাও জানো, কিন্তু গান কবিতা আবৃত্তি সব কিছুর সঙ্গে থাকবে তাদের পূজোর প্ল্যান। তোমাদেরও তো পূজোর প্ল্যান আছে, তাই না? জানি অনেকে পূজোর প্ল্যান করে ফেলেছ, কেউ বেড়াতে যাবে, কেউ আত্মীয় বাড়ি যাবে, কেউ নিজের জায়গাতেই রীতিমতো পটকা ফাটিয়ে নতুন জামা পরে ঠাকুর দেখবে। তাই চলো শোনা যাক আমাদের এক ঝাঁক ছোট্ট বন্ধুরা এবার পূজোয় কি করব বলে কি অনুষ্ঠান আমাদের শোনায়। তোমাদের জন্য এই পুরো অনুষ্ঠানটা রেকর্ড করে নিয়ে এসেছে তোমাদের পিসিমণি মৌসুমী পিসিমণি।

0: ছোট বন্ধুরা, আজকে ছোটদের আসরে আমাদের এক বিশেষ অনুষ্ঠান। এবার পুজোয় তোমরা কি করবে, আমাদের অনুষ্ঠানের আজকের বিষয়। তো ছোট বন্ধুদের কাছ থেকে শুনে নেব তারা পুজোতে কিভাবে আনন্দ করবে। তারপর তো তারা যেমন আমাদের গান আবৃত্তি শোনায়, আমরা সেটাও শুনে নেব। চলো আমরা সেই দিকেই কান পাতি। এবার আমার পাশে এক বন্ধু বসে রয়েছে, বলো তোমার নাম কি?
1: আমার নাম সমৃদ্ধা সেনগুপ্ত।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
1: আমি 5-এ পড়ি।
0: স্কুলের নাম কি তোমার?
1: সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন।
0: বেশ, আজকে এই যে তুমি এখন আমার সাথে কথা বলছো, আজকের পরেই মানে রাত পেরোলেই মহালয়া। মহালয়া মানেই হলো শুরু হয়ে যায় দেবী পক্ষ। তো এবার বলো যে তুমি পুজোতে কি করবে বলে ঠিক করেছো, কি করবে?
1: আমি পুজোতে খুব আনন্দ হই হুল্লোড় করে কাটাবো।
0: কটা জামা হয়েছে তোমার?
1: আমার এবার পুজোতে 5টা জামা হয়েছে।
0: আচ্ছা,
1: আমি আমার জেঠু আমাকে একটা দিয়েছে, আমার পিপি আমাকে একটা দিয়েছে, বাবা আমাকে 4টে জামা দিয়েছে।
0: আর সাজুগুজুর জিনিস কেনা হয়ে গেছে?
1: হ্যাঁ।
0: বেশ, কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে বলে ঠিক করেছো?
1: লোকালেই ঠাকুর দেখব।
0: আচ্ছা, লোকালেই তুমি ঠাকুর দেবে?
1: পানিহাটিতে। আমার পুজোতে 2টো অনুষ্ঠানও আছে। এক জায়গায় আমি 2টো গান করব, আরেক জায়গায় আমি 2টো কবিতাও বলবো। মহালয়ায় আবার হাসনাবাদে অনুষ্ঠান আছে।
0: আচ্ছা, তারপর এই অনুষ্ঠান ছাড়াও আর কি কি করবে?
1: আমার বাবা একটি সামাজিক সংস্থা চালান, তাই 2-3 দিন আগে আমরা সুন্দরবনে গেছিলাম। সেখানে দুস্থ ছাত্রছাত্রীদের আমরা নতুন বস্ত্র বিতরণ করেছি। তারপর কাকিনাড়ায় গিয়ে দাদু দিদাদের নতুন শীতের নতুন বস্ত্র বিতরণ করেছি বৃদ্ধাশ্রমে। তারপর কাকিনাড়ায় কাঁসাপাড়ায় কুষ্ঠ আশ্রমেও নতুন বস্ত্র বিতরণ করেছি।
0: আর পুজোতে ঠাকুর দেখতে যাবে না?
1: হ্যাঁ।
0: আচ্ছা, খাওয়া দাওয়া কি করবে?
1: আমার বাবা বলেছে যে একদিন বিরিয়ানি খাওয়াবে, একদিন এগরোল খাওয়াবে।
0: বাবা বাবা বা, বেশ অনেকক্ষণ কথা হলো। আমরা শুনে নিলাম সমৃদ্ধার কাছ থেকে যে সমৃদ্ধা অনেক সেবামূলক কাজ করেছে তার বাবার সাথে, বাবার সংস্থার সাথে। এদিক ওদিক সুন্দরবনে গেছে, বৃদ্ধাশ্রমে গেছে, হ্যাঁ, বস্ত্র বিতরণ করেছে, অনেক সেবামূলক অনেক ভালো কাজ করেছে। এবং সে পুজোতেও ঠাকুর দেখতে যাবে, তার বাবা তাকে কথা দিয়েছে বিরিয়ানি আর এগরোল খাওয়াবে। বেশ, অনেক কথা হলো। এবার বলো তুমি আজকে আমাদেরকে কি শোনাবে?
1: আমি গান করে শোনাবো, যেটি হচ্ছে আয়রে ছুটে আয়। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাংকুরকুর ঢ্যাংকুরাকুর বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে

ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও মা গো মা, দাও না পড়িয়ে, নতুন জামা ফ্রক দাও না পড়িয়ে। ও মা গো মা, দাও না পড়িয়ে, নতুন জামা ফ্রক দাও না পড়িয়ে। নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না।

0: গড়িয়ে আজ সবার সাথে আনন্দে তে যাই না বেরিয়ে। হুম হুম হুম হুম হুম হুম হুম ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, কাঁদছো কেন আজ ময়লা পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিছে, কাঁদছো কেন আজ ময়লা পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিছে, আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে। হুম হুম হুম হুম হুম ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাংকুর কুর ঢ্যাংকুরা কুর বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। হুম হুম হুম হুম হুম হুম হুম ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে।
1: বাবা বাবা বাবা বাবা, ভারী সুন্দর হয়েছে সমৃদ্ধা। ছোট বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে? জানি তোমাদেরও তোমাদেরও খুব ভালো লেগেছে। দেখেছো তো, সমৃদ্ধা মাঝে মাঝে কিন্তু আবার নিজেই করে আবার মিউজিক দিয়ে দিচ্ছে নিজেই। খুব ভালো হয়েছে, আমাদের আসর একেবারে জমে উঠেছে। চলো এবার আমরা আরেক বন্ধুর সাথে কথা বলে নিই। বলো তোমার নাম কি?
2: আমার নাম স্তোত্রদেব দাস।
1: ভারি সুন্দর নাম। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
2: আমি সিক্সে পড়ি।
1: বেশ, আচ্ছা, রাত পেরোলেই মহালয়া, তার মানে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে, অনেক অনেক জায়গায় কালকে থেকেও পুজো শুরু, তাই না?
2: হ্যাঁ।
1: তো আমাদের আজকের অনুষ্ঠানে পিসুমনির কাছ থেকে শুনে নিয়েছো যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় কি। আরেকবার বলে দিই তোমাকে যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো এবার পুজোয় কি করবে। বলো তাহলে তুমি পুজোয় কি করবে।
2: পুজো শব্দটা শুনলেই আমার মন খুশিতে ভরে যায়, কেননা এই সময়টা খুবই আনন্দের। হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হতে না হতেই চলে আসে প্রত্যেকবারের পুজো। পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই চারিদিক মাইকে ঢাক এবং নানা রকমের গান বাজতে থাকে, শরতের আকাশেও কিরকম একটা পুজো পুজো গন্ধ থাকে। আমাদের এবং অন্যান্য পাড়ার প্যান্ডেলেও প্রস্তুতি চলতে থাকে। পুজোর আগে আসে মহালয়া। এই দিন ভোরবেলায় বাবা মহিষাসুর মর্দিনী চালিয়ে দেন রেডিওতে, আর তারপর ভোরবেলাতেই টিভিতে আমি দেখি মহালয়া। মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করেন, সেটা একটা অ্যাকশন মুভির থেকেও দেখতে আমার বেশি ভালো লাগে। আর মহালয়ার মন্ত্র আর গানগুলি শুনলে মনটি আমার কিরকম একটা ভালো হয়ে যায়। পুজোর দিনগুলিতে প্রায় প্রতিদিনই সকালে আমি আমাদের বন্ধুদের সাথে পাড়ার প্যান্ডেলে কাটাই, ক্যাব বন্দুক নিয়ে চোর পুলিশ খেলি। ষষ্ঠীতে আমি থিয়েটারের বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেড়াই, তবে সেদিন আমি আমার আশেপাশের ঠাকুরগুলোই দেখি। সপ্তমীতে সকালেই আমি চলে যাই মামা বাড়িতে, তাদের সাথে আমি ডানলপ সিঁদিমোর এইসব চত্বরের ঠাকুরগুলি দেখি। অষ্টমীতে আর নবমীতে আমি বাবা মা ঠাকুমা সবাই মিলে এলাকার এবং সারা রাত কলকাতায় গাড়ি নিয়ে ঠাকুর দেখার প্ল্যান হয়। প্রত্যেক বছরের মতো আমার এই বছরেই অনেকগুলো জামা হয়েছে, তবু মামা, হাওড়ার এক আত্মীয়, এক কাকা, বাবা মা সবাই মিলে আমাকে অনেক কাপড় দিয়েছে। আমি রোজ দুই তিনটে করে পরেও ফেলি, তবে অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাই পাঞ্জাবি পরে। আর খাওয়া দাওয়া, পুজোর কদিন খাওয়া দাওয়ার কোনো নিয়ম থাকে না, কোনো লিমিটও থাকে না। মোমো, চাউমিন, ফুচকা, বিরিয়ানি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চপ, কাটলেট, নবমীর দিন বাড়িতে মাটন কষা, কোনটা ছেড়ে কোনটা বলবো, এই কদিন আমি গুপি বাঘার মতো হয়ে যাই, যখন যেটা ইচ্ছা সেটাই খেতে পাই। পুজোতে প্যান্ডেলে আর লাইট কিছু দেখার মতো থাকে, পুরো শহরটা আলো দিয়ে ভরে যায়, এত উজ্জ্বল হয়ে ওঠে, এত সুন্দর দেখতে লাগে চারিপাশ। আমার মনে হয় সারা বছরই এরম থাকলে ভালো হতো। দশমীর দিন ঘুম থেকে উঠে মনটা খারাপ লাগে, মা দুর্গা সেদিন নিজের ছেলে মেয়েদের নিয়ে চলে যান, আর তার সাথে যেন আমারও যা ইচ্ছা তাই করবার সময়টা শেষ হয়ে আসে। বিকেলে মা ঠাকুর বরণ করতে যায়, সিঁদুর খেলার পর মাকে খুব সুন্দর দেখতে লাগে, তবে বরণ করার সময় ঠাকুরকে সবাই মুখে এতটা সন্দেশ ঠুসে ঠুসে দেয় যে আমার মনে হয় ওই বুঝি ঠাকুরের সুগার বেড়ে গেল। বিসর্জন বিষয়টা আমার খুব একটা ভালো লাগে না। এই কদিন যেই ঠাকুরকে নিয়ে এত কিছু হলো, বিসর্জনের দিন ঠাকুরকে কোনো রকম একটু ঘুরিয়ে দিয়ে ঝুপ করে জলের মধ্যে ফেলে দেওয়া হয়, এটি আমার দেখতে খুব খারাপ লাগে। এরপর আমার অপেক্ষা করে থাকি পরের বছর কাশফুল ফোটার জন্য, আর কখন কানে বাজবে ঢাকের শব্দ, অপেক্ষা করে থাকি আবার উৎসবের জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, খাওয়া দাওয়া আর শেষ খানিকটা দুঃখ নিয়ে কাটে আমার পূজা।
3: আমরা স্তোত্রদেবের কাছ থেকেও শুনে নিলাম, খুব সুন্দর ভাবে সে বললো যে সে পুজোয় সাধারণত কি করে থাকে, এবছরও মনে হয় তাই করবে, তাই তো?
2: হ্যাঁ
3: তাই করবে, খুব ভালো লাগলো স্তোত্রদেব। আচ্ছা এবার বলো তুমি কি আজকে কি শোনাবে আমাদেরকে?
2: আজকে আমি রবীন্দ্রনাথের কবিতা শোনাবো একটি।
3: বেশ শুরু করো।
2: আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধে কালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা, চাঁদ যে থাকে অনেক দূরে কেমন করে ছুই? আমি বলি দাদা তুমি জানো না কিছুই, মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন কি তুমি বলবে মা অনেক দূরে থাকে? তবু দাদা বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা, দাদা বলে পাবি কোথায় ওর তো বড় ফাঁদ। আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা, চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো, মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি মার মুখটি দেখায় মস্ত বড় কিছু? তবু দাদা বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। নমস্কার।
3: আমরা স্তোত্রদেবেরও খুব সুন্দর একটা কবিতা শুনে নিলাম, খুব ভালো হয়েছে স্তোত্রদেব। এরপর চলো আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নি।
4: বলো তোমার নাম কি?
5: আমার নাম প্রাঞ্জন কর।
4: আচ্ছা কোন ক্লাসে পড়ো?
5: আমি ক্লাস 4-এ পড়ি।
4: স্কুলের নাম কি?
5: রহড়া রামকৃষ্ণ মিশন বালক আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় রহড়া।
4: বেশ, তো দুই ছোট বন্ধুর কাছ থেকেও শুনে নিয়েছো, আবার পিসমনিও বলে দিয়েছে যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো এবার পূজোয় কি করব। বলো তাহলে তুমি পূজোয় কি করবে?
5: এবারে পঞ্চমীতে সবার আগে কাজ করবো, আমার যেসব বইপত্র গুলো আছে সোজা আমি বইয়ের তাকে ঢুকিয়ে দেবো, তারপর বাবা শুকতারা এনে দিয়েছে সারাদিন ধরে শুকতারায় গল্প পড়বো, তারপর ষষ্ঠীতে আমরা সোজা চলে যাব মামার বাড়ি, সেখান থেকে সারাদিন মজা করে দিদিকে নিয়ে বাড়িতে ফিরে আসব। সপ্তমীর দিন আমরা ঠাকুর দেখতে বেরোবো, যেমন কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র, শ্রীভূমি, এইসব দেখে দেখে আমরা খুব মজা করে কিছু খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। অষ্টমীর দিন আমাদের পাড়ার পুজোর মণ্ডপে অঞ্জলি দিয়ে, আমাদের স্কুলে তো দুর্গাপুজো হয়, সেই মায়ের দর্শন করে ভোগ খেয়ে আমরা বাড়ি ফিরে আসবো। এবছর আমরা গুজরাট বেড়াতে যাচ্ছি, আমাদের অষ্টমীর দিন রাতে ট্রেন আছে।
4: তার মানে দশমীর দিয়ে বিসর্জন দেখতে পাবে না।
5: না।

0: একদিকে ভালোই হলো, দশমী কার দেখতে ইচ্ছা করে তাই না?
1: হুম,
0: খুব ভালো কথা। আচ্ছা আর কটা জামা হলো তোমার?
1: এখনো পর্যন্ত গুনিনি, তবে অনেক হয়েছে।
0: কোনোনি গোনা যাচ্ছে না, তার মানে কত হয়েছে তাই না? বাপ রে বাপ। আর জামা কাপড় ছাড়া আর কি কি হলো?
1: জামা কাপড় হয়েছে, তারপরে এবছর আমার জন্মদিন গেছে 29 সেপ্টেম্বর, অনেক গিফট পেয়েছি।
0: আচ্ছা তারপর?
1: তারপর খাওয়া দাওয়া তো লেগে আছেই।
0: আচ্ছা বেশ, এবার বলো তুমি ছোট বন্ধুদের আজকে কি শোনাবে?
1: আমি কাজী নজরুল ইসলামের কবিতা মায়ের সাথে শোনাবো।
0: শুরু করো।
1: মা এসেছে, কাজী নজরুল ইসলাম। মা এসেছে, মা এসেছে, উঠলো কলরোল, দিকে দিকে উঠলো বেজে সানাই কাসর ঢোল, ভরা নদীর কুলে কুলে শিউলি শালুক পদ্ম ফুলে, মায়ের আশার আভাস দুলে আনন্দ হিল্লোল, সে পুল্লকে পড়ল নিটোল নীল আকাশের টোল, বিনা কাজের মাতন্দ্রে আজ কাজে দে ভাই ক্ষমা, বে হিসাবে করব খরচ সাজ যা আছে জমা, এক বছরের অতৃপ্তি ভাই এই কদিনে কিসে মেটাই, কে জানে ভাই ফিরবো কিনা আবার মায়ের কোল, আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল।
0: বাবা বাবা বাবা, ভারী সুন্দর হয়েছে একদম। আমাদের এই অনুষ্ঠান নিয়ে যেন এই কবিতা অসম্ভব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমার দূরের শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লেগেছে তাই না? আজকে আমাদের অনুষ্ঠান একদম জমে উঠেছিল। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় এবার পুজোয় কি করব। আজ এই পর্যন্তই।

তাহলে শুনলে তো কতজনের কত রকমের প্ল্যান। তোমাদেরও প্ল্যান আছে জানি, সুতরাং বৃষ্টিটুকু যেন না হয়, আকাশের মুখটুকু যেন গোমরা না হয়, প্রকৃতির প্ল্যানটুকু আমরা জানি না, প্রকৃতির প্ল্যানটা যেন ঠিকঠাক থাকে। বাকি আমাদের ছোট্ট বন্ধুরা পুজোর সময়টা রঙিন তো করে ফেলবেই। এতক্ষণ তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমিও ছিলাম শর্মিষ্ঠা পিসেমণি, আর এখন ঘড়ির কাঁটা বলছে চেয়ার ছাড়ো, উঠে পড়ো, সময় হয়ে গেছে, তাই শেষ করতে হবে। ছোটদের আসর এখানে, টাটা।

0: এতক্ষণ শুনছিলেন ছোটদের আসর, উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আকাশবাণী মৈত্রী।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: দেখেছি অশনির ছায়া দুলছে,
1: শ্যামলী ভট্টাচার্য,

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, এফএম রেইনবোতে সকাল 11:02 ও এফএম গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান,
1: আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকব আমি পৌলমী ভট্টাচার্য।

আজকের কথায় গানে আগমনী গানের কথা। শারদীয়া দুর্গোৎসবের ঠিক আগে দেবী দুর্গা কৈলাস থেকে পিতৃগৃহে আসছেন, এই যে আগমন, তার যে আনন্দ, তার যে ব্যাকুলতা, তা নিয়েই শাক্ত পদাবলীর গান, আগমনী গান। আসলে অষ্টাদশ শতকে মধ্যযুগের সমাপ্তির দিকটায় আগমনী ধারাটির উদ্ভব হয়। মূলত দেবী দুর্গাকে রণচণ্ডী রূপে নয়, একেবারে বাংলার কন্যা রূপে কল্পনা করা হয়েছে। সেকালের যে কৌলিন্য প্রথা, তাতে চট করে মেয়েরা বাবার বাড়িতে আসতে পারতেন না। সেই সময় এই শারদ প্রকৃতির মাঝখানে মা আসছেন, ঘরের মেয়ে ঘরে আসছে, তার যে আনন্দ, তা যেন এই আগমনীর গানে প্রাণ পেল। মা মেনকার উৎকণ্ঠা, উমার আগমন এবং সেই আগমন উপলক্ষে যে আকুলতা, মেয়েকে ঘিরে মায়ের যে সারা বছরের প্রতীক্ষা, দুশ্চিন্তা, সেই সমস্তটাই যেন আগমনের গানে প্রতিপাদ্য হয়ে উঠল। সেকালে যারা এই সময় আমাদের দ্বারে দ্বারে ঘুরতেন এই গান নিয়ে, তারা আগমনের সুর বাঙালি আটপৌরে উঠোনে পৌঁছে দিতেন। তারপরে সেই আগমনী গান না বাজলে যেন মনে হয় যে বাঙালির মাতৃহৃদয়ের পরিপূর্ণতা এল না। আর সেই কারণেই ঠিক এই শারদ প্রকৃতি যখন সেজে ওঠে, মায়ের আশার আগমনের মুহূর্তটির দিকে তাকিয়ে, তখন এই গান কানে বাজলে আমাদের বুকের ভেতরে উঠলে ওঠে এক অন্য আবেগ। আজকের কথায় গানে সেই আবেগের কাছে নত যেন হওয়ার পরিসর। রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে প্রথম গানটি শুনবো।

উমাকে না দেখে মায়ের হৃদয়ের ব্যাকুলতা, সে ব্যাকুলতা যেন আপামর বাঙালির। শারদ উৎসব এলে কোথাও বোধ হয় আমরা আমাদের আশ্রয়কে খুঁজি, মাকে খুঁজি। তিনি আসছেন, আর তিনি এলেই পরিপূর্ণ হয়ে ওঠে আমাদের জীবন, আমাদের সময়। এবারে শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

সময় শাসন করছে। আজকের মতো কথায় গানে থেকে বিদায় নিতে হবে। আজ আপনার সঙ্গী ছিলাম পৌলমী ভট্টাচার্য। একটু পরে শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের ক্রমাগত নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং উদীয়মান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন।
1: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী ক্ষমতাসীন টিভিকে।
0: যন্তর মন্তরে সিজেপির কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ। 57টি মেট্রো স্টেশন বন্ধ, রাজধানীতে কড়া নিরাপত্তা। এদিকে মেট্রো পরিষেবা পুরো বন্ধ না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
1: গুজরাটের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত।
0: ভারত বলেছে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। প্রতিভার আদান প্রদানে দুই অর্থনীতিরই লাভ, জানালো নতুন দিল্লি।
1: আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আজ কমেছে।
0: শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভানেথাম নাভি পিল্লাই এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।
1: তানজানিয়ায় কাঠ বোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় 28 জন প্রাণ হারিয়েছেন।
0: রাঁচিতে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 250 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের ক্রমাগত নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং উদীয়মান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে নিজের বাসভবনে চলতি বছরে চীনের সাংহাইয়ে ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। প্রাতিষ্ঠানিক ডিগ্রির মতোই ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শ্রী মোদী তুলে ধরেন।
2: টেকনোলজি কে দৃষ্টি সে বিশ্ব মে যে নয় নয় বদলাব আ রে বদলাব কি দৃষ্টি সে আপনি আপকো ঢালনা পড়তা হ্যায় আপকে পাস ক্যা হ্যায় কিতনি ডিগ্রিয়া হ্যায় উসকা আপনা মহত্ব হ্যায় হি লেকিন আপকো আতা ক্যা হ্যায় উসকা জবাব হ্যায় স্কিল। জীবন মে কোই না কোই স্কিল হোনা চাহিয়ে তব জাকার কে আপ কাফি কন্ট্রিবিউট কর সকতে হ্যায়।
0: তিনি বলেন দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির গুরুত্ব কোনোভাবেই আইআইটি বা আইআইএম এর চেয়ে কম নয়। ভারতের দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে সহায়তার জন্য তিনি অংশগ্রহণকারীদের সরকারের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ ভাগ করে নিতে উৎসাহিত করেন। উল্লেখ্য, 48তম ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতা চীনের সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে চলতি বছরের 22 থেকে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ভারত 6টি রূপো এবং 20টি মেডেল ফর এক্সেলেন্স বা উৎকর্ষের জন্য পদক জিতে 10ম স্থান অধিকার করে।
1: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিলন প্রধানকে 1,22,000 বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এর ফলে হাসিরানী 2016 এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর করা জয়ের ব্যবধানের রেকর্ড ভেঙে দিলেন। নির্বাচনে হাসিরানী রথ 1,64,427 ভোট পেয়েছেন। অন্যদিকে কংগ্রেসের মিলন প্রধান পেয়েছেন মাত্র 41,000 কিছু বেশি ভোট। অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাকারভ সরকার আমজনতা উন্নয়ন পার্টি বা এজেইউপি এর কাছে আসনটি ছিনিয়ে নিয়েছেন। তিনি পেয়েছেন 1,29,914 ভোট। শাকারভ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এজেইউপি প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000 বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন। এই দুই কেন্দ্রে জয়ের ফলে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে হল 209। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা 7,00,000 বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে 1,40,000 বেশি ভোটের বড় ব্যবধানে

0: বিজেপির প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরির উপনির্বাচন এবং রাজস্থান ও ত্রিপুরার সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে এনডিএ এর জয় প্রমাণ করে যে জনগণ ইন্ডি জোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি পশ্চিমবঙ্গ, আসাম, রাজস্থান, ত্রিপুরা ও পুদুচেরির মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্যসভাপতি ও নিবেদিত প্রাণ দলীয় কর্মীদের অভিনন্দন জানান।
1: তামিলনাড়ুর মাদুরান্তকাম ও ধারাপুরম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্ষমতাসীন তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে জয়ী হয়েছে। মাদুরান্তকামে টিভিকে প্রার্থী কে মার্গতম কুমারবেল ডিএমকে আই পরন্তমনকে 73,801 ভোটে পরাজিত করেছেন। ডিএমকে প্রার্থী পেয়েছেন 53,743 ভোট। ধারাপুরমে টিভিকে প্রার্থী পি সত্যভামা 66,841 ভোট পেয়ে জয়ী হয়েছেন। ডিএমকে প্রার্থী এস সুগান্না পেয়েছেন 57,370 ভোট, জয়ের ব্যবধান 9,471 ভোট। দলীয় প্রার্থীদের এই সাফল্য উদযাপন করতে চেন্নাইয়ের কাছে পানাইরুরে টিভিকের সদর দপ্তরে দলের সমর্থক ও কর্মীরা জড়ো হন। এআইএডিএমকে দুই বিধায়ক দল ছেড়ে পদত্যাগ করে টিভিকেতে যোগ দেওয়ায় এই দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়।
0: আগামীকাল যন্তরমন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির অনুমোদন দেয়নি দিল্লি পুলিশ। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তরমন্তরে বিক্ষোভ বা অন্য কোনো কর্মসূচির অনুমতি চেয়ে অন্তত 10 দিন আগে আবেদন জমা দিতে হয়। তিনি জানান, এর আগে ওই জায়গায় বিক্ষোভের অনুমতি সিজেপিকে দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত নিয়মকানুন এবং দলের দেওয়া মুচলেখা তারা মেনে চলেনি। নতুন দিল্লি এলাকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনসুরক্ষা ও যান চলাচলের নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই অনুমতি দেওয়া হয়নি বলে যুগ্ম কমিশনার জানান।
2: 7 তারিখ কো ইনহোনে এক অ্যাপ্লিকেশন দিয়া থা নই দিল্লি ডিস্ট্রিক্ট কি ও 10 তারিখ কো প্রদর্শন করনে আ রহে হ্যায়, প্রোটেস্ট করনে আ রহে হ্যায় অ্যাকাউন্টেবিলিটি অফ সিইসি কে রিগার্ডিং। ইস ইন্টিমেশন পর গৌর কিয়া গয়া অর ইসকো কনসিডার করতে হুয়ে আগে দেখা গয়া কি নহি হুয়া হ্যায়। হামারি লেট ডাউন গাইডলাইন্স হ্যায় কি হামে ধরনা কে 10 দিন পহলে সে ইয়ে চাহিয়ে হোতা হ্যায় অর ও নহি থা পহলি তো ইয়ে। দূসরি ইনকে জো প্রিভিয়াস কন্ডাক্ট কো দেখা গয়া, জব পহলে ইনহে ধরনা কে প্রদর্শন কি অনুমতি দি গয়ি থি।

0: এবং আগামীকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন উৎসস্থলেই বাতিল করা হয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, আগামীকাল উভয় রেল স্টেশনের আশেপাশের এলাকায় তীব্র সড়ক যানজটের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তাজনিত কারণে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। বন্ধ থাকা স্টেশনগুলির মধ্যে রয়েছে রাজীব চক, লোক কল্যাণ মার্গ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, জনপথ, পটেল চক, নতুন দিল্লি, সেবাতীর্থ ও মান্ডি হাউস। নতুন দিল্লি মেট্রো স্টেশন বাদে সংশ্লিষ্ট বাকি সব স্টেশনে ইন্টারচেঞ্জের সুবিধা চালু থাকবে বলে DMRC জানিয়েছে। এর মধ্যেই সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, আগামীকালের CJP-র বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে রাজধানীতে দিল্লি মেট্রো ও রেল পরিষেবা যেন পুরোপুরি বন্ধ না করা হয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, যাত্রীদের অসুবিধা কমাতে নিয়ন্ত্রিতভাবে হলেও গণপরিবহন পরিষেবা চালু রাখতে হবে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, আজকের যুগে জাতীয় নিরাপত্তার সংজ্ঞা বদলে গেছে। তিনি বলেন, শুধুমাত্র সশস্ত্র বাহিনীর আকারই জাতীয় নিরাপত্তা নির্ধারণ করে না, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাও এক্ষেত্রে বড় ভূমিকা নেয়। দিল্লিতে সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্সের চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, অত্যাধুনিক সামরিক সরঞ্জামের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত রপ্তানিকারী হিসেবে ভারত উঠে আসছে। তিনি জানান, 2025-26 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড 38,424 কোটি টাকায় পৌঁছেছে। আগের অর্থবর্ষের তুলনায় এই বৃদ্ধি 60% বেশি।
2: আমরা ডিফেন্স এক্সপোর্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 মে রেকর্ড 38,424 করোড় পে তক পৌঁছ চুকা হয়। পিছলে ফাইন্যান্সিয়াল ইয়ার কে তুলনা মে অ্যাপ্রক্সিমেটলি 60%। और इसके साथ बड़ी एक अचीवमेंट यह भी है कि इस लैंडमार्क माइलस्टोन में DPSUs का कंट्रीब्यूशन 54.84% है और प्राइवेट सेक्टर का कंट्रीब्यूशन 45.16% तक देखने को मिला।
0: भारत और कतार आज राजनीतिक যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত কাতার বিদেশ দফতর পর্যায়ের পরামর্শ সভার ষষ্ঠ পর্বে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করেন। সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব শ্রী প্রিয়া রঙ্গনাথন এবং কাতারের বিদেশ মন্ত্রকের মহাসচিব ডক্টর আহমেদ হাসান আল হামাদি।
1: ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা ITU এর যৌথ পরীক্ষামূলক প্রকল্পের প্রস্তাবকে ভারত স্বাগত জানিয়েছে। এই প্রস্তাবে সরকার নিয়ামক সংস্থা, পরিষেবা প্রদানকারী সংস্থা ও প্রযুক্তি সংস্থাগুলিকে যুক্ত করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে ভারত অবদান রাখতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস বা IMC এর ফাঁকে আজ প্রতারণামূলক যোগাযোগ রোধে ITU মানদণ্ড বাস্তবায়ন শীর্ষক ITU গোলটেবিল বৈঠকে ভাষণে যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি একথা বলেন। পেম্মাসানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত 100 কোটিরও বেশি মানুষকে সংযোগের আওতায় এনেছে। এখন পরবর্তী কাজ হল এই সংযোগের সঙ্গে যাতে বিশ্বাস্য থাকে তা নিশ্চিত করা। প্রতারণামূলক যোগাযোগ মোকাবিলায় ভারতের 5 স্তরের পদ্ধতির কথাও তিনি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক স্পুফড কল রিয়েল টাইমে ব্লক করা, C-ডটের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যাস্ট্রো টুলের মাধ্যমে প্রতারণামূলক মোবাইল সংযোগ চিহ্নিত করা, সঞ্চার সাথীর মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণ এবং ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য আদান প্রদান। প্রতিমন্ত্রী আরও বলেন, অ্যাস্ট্রো টুলের সাহায্যে 82 লক্ষেরও বেশি প্রতারণামূলক সংযোগ বিচ্ছিন্ন করা গেছে আর সঞ্চার সাথী অ্যাপ প্রায় 2.5 কোটিবার ডাউনলোড হয়েছে। তিনি আরও জানান, ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটরের সাহায্যে 15 মাসে 5,000 কোটি টাকারও বেশি সম্ভাব্য আর্থিক ক্ষতি আটকানো গেছে।
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারত কোনো খাতেই একচেটিয়া আধিপত্যের অনুমতি দেয় না। ভারতে কাজকর্ম পরিচালনার জন্য স্টারলিঙ্কের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের বক্তব্যের সমালোচনাও করেছেন তিনি। শ্রী সিন্ধিয়া জানান, স্টারলিঙ্ক, জিও স্যাটেলাইট কমিউনিকেশনস এবং ইউটেলস্যাট ওয়ানওয়েব এই 3টি সংস্থা স্যাটেলাইট যোগাযোগ বা স্যাটকমের লাইসেন্স পেয়েছে। নতুন দিল্লিতে আজ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে শ্রী সিন্ধিয়া বলেন, নীতি চূড়ান্ত হওয়ার পর সরকার রাজস্ব অংশীদারিত্বের ভিত্তিতে সংস্থাগুলিকে স্পেকট্রাম বরাদ্দ করবে। তিনি জোর দিয়ে বলেন, নির্ধারিত নিরাপত্তাবিধি ও অন্যান্য নিয়ন্ত্রক শর্তাবলী পৃথকভাবে পূরণ করার পরেই কেবল স্যাটকম অপারেটরদের পরিষেবা শুরু করার অনুমতি দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, গ্রাহকদের সামনে বিভিন্ন পরিষেবার সম্ভার তুলে ধরাই সরকারের কাজ এবং মুক্তবাজারে তাঁরা কোনটি বেছে নেবেন সেই সিদ্ধান্ত একান্তই তাঁদের।
3: India does not allow a monopoly in any sector and then-

0: therefore, even as SATCOM is concerned, there is not a single licensee that has been chosen. Licenses have been given to everyone who wants to provide these licenses. Now, three parties have already got a license. There is another party that is also interested. Once the revenue charges system is finalized, based on their achievement of milestones with regard to security concerns and prerequisites, have fulfilled the requirements, then obviously they can start operations.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ তিন দিনের সরকারি সফরে সিঙ্গাপুর রওনা হয়েছেন। সফরে সেদেশের নেতৃবৃন্দ, বাণিজ্য বিনিয়োগ প্রতিনিধি এবং বহুজাতিক সংস্থাগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শ্রীমতী সীতারামন সেদেশের রাষ্ট্রপতি থারমান সামগুরাত্নাম ও প্রধানমন্ত্রী লরেন্স সোংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া উপপ্রধানমন্ত্রী গান কিম ইয়াং, বিদেশমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
2: ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে ব্রিটেনের প্রায় 200 জনের একটি প্রতিনিধি দল আগামী 12-16 অক্টোবর ভারত সফরে আসছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে এই চুক্তি সম্পাদনকারী সেদেশের বিজনেস ও ট্রেড সেক্রেটারি জোনাথন রেনল্ডস এই সফরকে বিশেষ উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, বর্তমানে ভারত ও ব্রিটেনের বাণিজ্যের পরিমাণ প্রায় 4,800 কোটি পাউন্ড। গুজরাতের কচ্ছে আজ ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত। ভুজ তালুকার খাওদা সীমান্ত এলাকার আরি পার্কের কাছে একটি গাড়ি ও ট্রেলারের মধ্যে এই সংঘর্ষটি ঘটে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য দ্রুত ভুজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর জেলাশাসক অনিল রানভাসিয়া এবং জেলা পুলিশ সুপার বিকাশ সুন্দা আহতদের শারীরিক অবস্থা জানতে হাসপাতাল পরিদর্শন করেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ভারত আজ জোর দিয়ে বলেছে যে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন পার্ম প্রোগ্রাম প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত পদক্ষেপগুলি উভয় দেশের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় না। নতুন দিল্লিতে আজ বিকেলে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র সিরান্দে জয়সওয়াল বলেন, মেধার আদান প্রদান ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের অর্থনীতিকেই সমৃদ্ধ করে। এতে ভারতীয়দের যেমন নতুন নতুন সুযোগ তৈরি হয়, তেমন মার্কিন কোম্পানিগুলিকেও অত্যাধুনিক প্রতিভা, নতুন উদ্ভাবন, গবেষণা, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিয়ে সমানভাবে লাভবান করে।
3: यह ध्यान दिया जाना चाहिए कि पर्म H1B वीजा कार्यक्रम से अलग है। पर्म आवेदनों का निलंबन अपने आप में मौजूदा H1B वीजा की वैधता या H1B वीजा धारकों और उनके आश्रितों डिपेंडेंट्स यानी की स्थिति को प्रभावित नहीं करता है। हालांकि प्रभावित कंपनियां के योग्य कर्मचारियों की स्थायी निवास अथवा ग्रीन कार्ड प्रक्रिया पर कुछ प्रभाव पड़ सकता है।
2: ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, TCS, উইপ্রো এবং HCL। এই পদক্ষেপের আওতায় কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোবির মতো সংস্থাগুলিও রয়েছে। সেদেশের শ্রম বিভাগের আধিকারিক কিথ সান্ডারলিং জানিয়েছেন, সংস্থাগুলির বিরুদ্ধে চলা যুক্তরাষ্ট্রীয় তদন্তের প্রেক্ষিতেই এই স্থগিতাদেশ। এদিকে মাইক্রোসফট এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, গত অর্থবর্ষে তারা প্রায় 6,000টি H1B ভিসা আবেদনের মধ্যে 80% করেছিল নিযুক্ত কর্মীদের মেয়াদ বাড়ানো বা তাদের স্ট্যাটাস পরিবর্তনের জন্য, নতুন কর্মী নিয়োগের জন্য নয়। বাকি আবেদনগুলি ছিল যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের জন্য। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র কেবল অসাধারণ মেধা ও দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদেরই নিয়ে আসতে চায়, তবে অভিবাসন কর্মসূচিকে এমনভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না যার মাধ্যমে কম বেতনের বিদেশি কর্মীদের দিয়ে সেদেশের কর্মীদের প্রতিস্থাপন করা যায়।
1: এস্তোনিয়া তার ই রেসিডেন্সি কর্মসূচির মাধ্যমে ইউরোপে ব্যবসার সুযোগ খোঁজার জন্য ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী ও সংস্থাগুলিকে আমন্ত্রণ জানিয়েছে। সেদেশের সামাজিক ন্যায় ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী লিজা পাকোস্তা জানিয়েছেন, ভারতীয় মেধাবীদের সেখানে সাদরে স্বাগত জানানো হবে। বেশ কিছু প্রযুক্তি আইটি আউটসোর্সিং সংস্থাকে তাদের পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা পার্ম কর্মসূচি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বাদ দেওয়ার ঠিক পরেই এস্তোনিয়ার মন্ত্রীর এই বক্তব্য।
2: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন প্রযুক্তি উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। তিনি তাঁদের এই অবদানকে বিশ্বমঞ্চে আমেরিকার নেতৃত্বের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। নিউ এজ গোল্ডেন সামিটে ট্রাম্প নাদেলা এবং ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলকে ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন প্রদান করেন।
1: সাহসিকতার জন্য ইসরায়েলে সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচার। গত সপ্তাহে ফ্লাই দুবাই উড়ানের একটি ঘটনায় বিমানটি ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করেছিলেন তিনি। তিনি সুস্থ হয়ে উঠলে তাকে সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে বলে সেদেশের রাষ্ট্রপতি আইজাক হেরজগ জানিয়েছেন। ওই উড়ানের কো পাইলট তাকে আহত করে 170 জন যাত্রীবাহী বিমানটি দখল করার পরিকল্পনা করেছিলেন বলে সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অভিন্ন মূল্যবোধ, যৌথ উচ্চাশা ও ঐতিহাসিক দক্ষিণ দক্ষিণ সহযোগিতার উপর ভিত্তি করে ভারত ও ইথিওপিয়ার সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে। সেদেশের রাজধানী আদ্দিস আবাবায় ইথিওপিয়ার বিদেশমন্ত্রী গিডিয়ন টিমোথিওস হেসেবনের সঙ্গে আজ এক বৈঠকে তিনি মিলিত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় জয়শঙ্কর বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক পরিকল্পনা, সামুদ্রিক ক্ষেত্র, নিরাপত্তা সহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই কথা হয়েছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আজ কমেছে। ব্রেন্ট ক্রুড 1.5% ক্রমে ব্যারেল প্রতি 102.70 মার্কিন ডলার হয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও 0.9% কমে ব্যারেল প্রতি 90.68 মার্কিন ডলার হয়েছে।
2: সৌদি আরবের রাজধানী রিয়াধে কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে বিদ্রোহী হুথি গোষ্ঠীর হামলায় এক বিমান চালক সহ 3 সৌদি নাগরিক নিহত। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় তাদের একটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক মাস আগে হুথিদের দখলে থাকা ইয়েমেনের পশ্চিমাংশে লোহিত সাগর উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর কিছু অংশ পুনর্দখলের চেষ্টায় এই হামলা বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিনে এই বিমানবন্দরটি এই নিয়ে বেশ কয়েকটি হামলার শিকার হল।
1: শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভনেতাম নাভি পিল্লাই এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যবাদী শাসন ব্যবস্থা বা অ্যাপার্থেডের ভয়াবহ সময়কালে বেড়ে উঠেছিলেন তিনি। পরবর্তীকালে তিনি বর্ণ বৈষম্যবাদ বিরোধী কর্মীদের পক্ষে আইনি লড়াই এবং মানবাধিকার ও সমতা প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করেন। তামিল বংশোদ্ভূত পিল্লাই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি হিসেবে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টে দায়িত্ব পালন করেন। এছাড়াও রোয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও সভাপতি, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি এবং 2008 থেকে 2014 সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
2: তানজানিয়ায় কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় আজ সকালে 28 জন প্রাণ হারিয়েছেন। মোরোকোর ভারপ্রাপ্ত আঞ্চলিক দমকল ও উদ্ধার কার্য কমান্ডার জানিয়েছে, বাসটি দার এস সালাম থেকে এমবিআর পথে যাওয়ার সময় মোরোকোর দার এস সালাম জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ইরিঙ্গা থেকে দার এস সালাম যাচ্ছিল, বাসটিকে পাস কাটিয়ে বেরোনোর সময় এই দুর্ঘটনা ঘটে। এখনও নির্দিষ্টভাবে আহতদের সংখ্যা জানা যায়নি, যদিও বেশ কিছু আহত ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
1: বিশ্ব জলবায়ু সংস্থা ডব্লিউএমও জানিয়েছে, বর্তমানে চলা এই এল নিনো পরিস্থিতি ডিসেম্বরেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। ডাব্লিউএমওর শেষ আন্তর্জাতিক জলবায়ু সমীক্ষা অনুযায়ী এর ফলে পৃথিবীর বিভিন্ন অংশের তাপমাত্রা ক্রমশ বাড়বে ও বৃষ্টিপাতের আমূল পরিবর্তনে খরা ও বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে।
2: চলতি বছরের আগস্ট মাসে নেপালে ভয়াবহ বন্যায় 166 কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পরিকাঠামোর ক্ষতি হয়েছে 83%, আবাসিক ভবনের 11% এবং অনাবাসিক ভবনের ক্ষতি 6%। ক্ষয়ক্ষতি ও অন্যান্য অর্থনৈতিক ক্ষতিসহ দুর্যোগের সামগ্রিক প্রভাবের পরিমাণ প্রায় 270 কোটি মার্কিন ডলার বলে নেপাল সরকার জানিয়েছে। এখন খেলার খবর।
1: রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 250 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ভারত প্রথমে ব্যাট করে 5 উইকেটে 249 রান করে। সঞ্জু স্যামসন 82, ঈশান কিষাণ 43 ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার 40 রান করেন। তিলক বর্মা 44 রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের রসন চেজ 3টি ও সামার স্প্রিঙ্গার 2টি উইকেট নেন। শেষ হওয়া খবরে, ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 5 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে 62 রান করেছে।
2: ত্রয়োদশ ইন্ডিয়ান সুপার লীগ ফুটবল আইএসএল আগামীকাল শুরু হচ্ছে। প্রথম দিন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। গোয়ার ফতরদা স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 অন্য ম্যাচে এফসি গোয়া চেন্নাইয়ান এফসির মুখোমুখি হবে। এখন দৃষ্টিকোণ। গীতিকার সুরকার সুধীন দাশগুপ্তের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের কবি, গীতিকার, সুরকার সুধীন দাশগুপ্ত। 1929 সালের 9ই অক্টোবর জন্ম। ছোটবেলা কেটেছে দার্জিলিংয়ে, প্রধানত মায়ের উৎসাহে গানের জগতে আসা।

0: 1949-50 সাল নাগাদ কলকাতায় বসবাস শুরু। তখন থেকেই সঙ্গীতের সঙ্গে পাকাপাকি পথ চলা। সঙ্গীত জীবন শুরু করেন সহকারী সঙ্গীতকার হিসেবে, কিন্তু 1953 সালের পুজোয় তাঁর সুরারোপিত দুটি গান সাড়া ফেলে দেয়।
1: কত আশা, কত ভালোবাসা।

যায়। ছায়াছবির দুনিয়ায় প্রথম প্রবেশ উল্কা ছবির গানে সুর দিয়ে, সেটা 1957 সাল। এরপর একের পর এক হিট গান তালিকায়, অন্তরাল, শঙ্খবেলা, ছদ্মবেশী, হারমানাহার, তিন ভুবনের পারে, বসন্ত বিলাপ, অমৃত কুম্ভের সন্ধানে।

তার সুরে ছিল প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন, বাউল, লোকসুর, দক্ষিণ ভারতীয় গানের সুর কিংবা একেবারে পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া সবকিছুই পাওয়া যায় তার গানে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের ক্রমাগত নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং উদীয়মান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন।
1: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী ক্ষমতাসীন টিভিকে।
0: যন্তর মন্তরে সিজেপির কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ। 57টি মেট্রো স্টেশন বন্ধ, রাজধানীতে কড়া নিরাপত্তা। এদিকে মেট্রো পরিষেবা পুরো বন্ধ না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
1: গুজরাতের কচ্ছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত।
0: ভারত বলেছে, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। প্রতিবার আদান প্রদানে দুই অর্থনীতিরই লাভ, জানালো নতুন দিল্লি।
1: আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আজ কমেছে।
0: শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভানেথাম নাভি পিল্লাই এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।
1: তানজানিয়ার কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় 28 জনের প্রাণহানি।
0: রাঁচিতে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 250 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। সঙ্গীত শিক্ষার আসরে বিহাগ রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।

বেহাক বিলাবল ঠাটের রাগ। অনেক সময় অনেক কিতাবে বইতে লেখা আছে কল্যাণ ঠাটের, কিন্তু বেহাক কল্যাণ ঠাটের রাগ নয়, বেহাক বিলাবল ঠাটের রাগ। এটা যদিও দুই মধ্যম লাগে, কিন্তু শুদ্ধমার প্রাবল্য, শুদ্ধমার বহুত্ব, শুদ্ধমাই বিরাজ করে, আর তীব্রমার সামান্য কণ হিসেবে লাগে। এটা কেউ কেউ বলে গা আর নি, কিন্তু বিহাগের গান্ধার নিকাত কেউ কেউ বাদী সমাধি বলেন, আবার অনেকে বলেন পঞ্চম সরোজ। আমি সেই পঞ্চম সরোজ যারা মানেন আমি তাদের দলে। সাগামা পা, আমি একটু আরোহণ অবরোহণটা গাইছি, সাগামা পা নি সা, তার মানে ধা আর রে আরোহণে ব্যবহার হয় না, অবরোহণে ধৈবত মানে ধা আর রে খুব দুর্বল ব্যবহার। সা থেকে ধা আসছি, সা নি ধা পা, নি থেকে পা অনেকটা ধাটা মিল হয়ে আসে, আবার গান্ধার থেকে যখন সা আসছি রেটা মিল হয়ে আসছে। যেমন

0: আজকের সঙ্গীত শিক্ষার আসরে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ক্লাসে যারা এসেছো তারা সবাই ভালো আছো তো?
1: হ্যাঁ স্যার।
0: বেশ, আমরা আজকে যে রাগটা শুরু করব সে রাগটার নাম বেহাগ।

সাই বন্দিশ বলছি আমি, তোমরা লিখে নাও, তিন তালে বন্দিশ, বাজে রে মোরি পায়েল ঝনন ঝনন, বাজে রে মোরি পায়েল ঝনন ঝনন।

0: প্রিয়কে বলছে। নায়িকা, নাহি আবত তো হে লাজ, তোমার লজ্জা আসছে না?
1: তিনতাল।

একটা টানলে কো সাগামা পানি সা, সাগামা পানি সা গারে সা নি ধা পা মা গারে সা, শুদ্ধ মা দিয়ে মা গারে সা শুদ্ধ মা। সাগামা পানি সা গারে সা নি ধা পা মা গারে সা, ঠিক ষোলো মাত্রা থেকে টানটা ধরবে, পনেরো ছেড়ে দেবে। বাজে রে মরি পায়ে সাগা মাপা, এই মাপাতে সোম পড়বে। সাগা মাপা নি সা গারে সা নি ধা পা মা গারে সা, বাজে রে লিখেছ। নেক্সট স্থান লেখো,

0: এতক্ষণ শুনলেন সঙ্গীত শিক্ষার আসর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম দুটি আসনেই জয়ী হয়েছেন টিভিকে প্রার্থীরা। পুদুচেরির থাট্টানচাওয়াডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তার কারণে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। তর্পণের সময় নদীঘাটগুলিতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে, এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নবনেথন নবি পিল্লাই এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ 1,64,427 ভোটে জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000 বেশি ভোটে হারিয়ে ওই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারীর 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন। রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আম জনতা উন্নয়ন পার্টি আজুবের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুব প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000 বেশি ভোটে পরাজিত করেছেন। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 209। এদিকে পুদুচেরির থাট্টানচাওয়াডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। তিনি তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে 8,000 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম দুটি আসনেই ডিএমকে প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন টিভিকে প্রার্থী কে মারাগাথাম কুমারাভেল ও সত্যভামা পি। অন্যদিকে অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসমের নওগাঁ লোকসভা এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসাও করেন তিনি। শ্রী মোদী পুদুচেরির থাট্টানচাওয়াডি এবং আসনে এনডিএ সহযোগী অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের জয়ী প্রার্থীকেও শুভেচ্ছা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গ আসাম ও পুদুচেরির উপনির্বাচন এবং রাজস্থান ও ত্রিপুরার সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে এনডিএ এর জয় প্রমাণ করে জনগণ ইন্ডি জোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ইন্ডি জোটের বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন। শ্রী শাহ পশ্চিমবঙ্গ আসাম রাজস্থান ত্রিপুরা ও পুদুচেরির মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্য সভাপতি ও দলের কর্মীদের অভিনন্দন জানান। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হবে। সিজেপিকে এই বিক্ষোভ আন্দোলনের জন্য আগে অনুমতি দেওয়া হলেও সে সংক্রান্ত নির্দেশিকা তারা মানেনি। ইতোমধ্যেই জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন।
2: 7 तारीख को इन्होंने एक एप्लीकेशन दिया था नई दिल्ली डिस्ट्रिक्ट कि वो 10 तारीख को प्रदर्शन करने आ रहे हैं, प्रोटेस्ट करने आ रहे हैं अकाउंटेबिलिटी ऑफ सीईसी के रिगार्डिंग। इस इंटीमेशन पर गौर किया गया और इसको कंसिडर करते हुए आगे देखा गया कि नहीं हुआ है। हमारी लेट डाउन गाइडलाइंस है कि हमें धरना के 10 दिन पहले से ये चाहिए होता है और वो नहीं था, पहली तो ये। दूसरी, इनके जो प्रीवियस कंडक्ट को देखा गया, जब पहले इन्हें धरना के प्रदर्शन की अनुमति दी गई थी तो इन्होंने अपने अंडरटेकिंग को ही फॉलो नहीं किया। इन सभी के मद्देनजर और प्रेजेंट लॉ एंड ऑर्डर सिचुएशन को देखते हुए ट्रैफिक रेगुलेशन के भी मद्देनजर इस अनुमति को नहीं दिया जा रहा है।
1: নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেইল এবং এক্সপ্রেস ট্রেন যেগুলি আজ দুপুর দুটোর পর ছেড়েছে এবং আগামীকাল ভোর 4টে থেকে দুপুর দুটোর মধ্যে পৌঁছানোর কথা সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল ওই দুই রেল স্টেশনের আশপাশ এলাকায় সিজেপির বিক্ষোভ আন্দোলনের জেরে যানজটের সম্ভাব্য প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল মন্ত্রক জানিয়েছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত ওই বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাবতীয় বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে হবে। বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছে। নির্বাচন কমিশনের কাজ নিয়ে নানা অভিযোগ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য ওই প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি ভবনে যায়। এই সাক্ষাতের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের জানান, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে নানা ধরনের অসঙ্গতির অভিযোগের বিষয়ে তারা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাত পোহালেই মহালয়া, গঙ্গাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর তর্পণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ও বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের জারি করা এক নির্দেশিকায় জেলাশাসক, পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ে রেখে কাজ করার কথা বলা হয়েছে। ভোর 3টে থেকে গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে ডুবুরি, স্পিডবোট, লাইফ জ্যাকেট ও উদ্ধারকারী সরঞ্জাম প্রস্তুত থাকবে। মোতায়েন থাকবে এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী। প্রতিটি ঘাটে নোডাল অফিসার, পর্যাপ্ত পুলিশ, মহিলা নিরাপত্তা কর্মী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ছাড়া আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ, গীতাঞ্জলি, সঞ্চয়িতা, এফএম রেনবো ও গোল্ড, মৈত্রী এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। আজ বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, মেধার অবাধ যাতায়াত ভারত এবং আমেরিকা উভয় দেশের অর্থনীতির পক্ষেই শুভ। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নভনেথেন নাবি পিল্লাই এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। প্রাক্তন রাষ্ট্রসংঘ মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক আদালতের বিচারপতি পিল্লাই বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন

শান্তাকাম ও ধারাপুরম দুটি আসনেই জয়ী হয়েছেন টিভিকে প্রার্থীরা। পুদুচেরির থাট্টান চাওয়াডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। খবর এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 10ই অক্টোবর শনিবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে মহালয়ার বিশেষ প্রভাতী অনুষ্ঠান দিয়ে। ভোর 4টেতে শুনবেন মহিষাসুর মর্দিনী। সকাল 6:05 সুচিন্তন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত এ কানন। 6:30 শাশ্বত ভারত, রাজা রামমোহন রায়ের জীবনী থেকে পাঠ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পঙ্কজ মল্লিক। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন কথিকা, বলবেন ডক্টর লক্ষণ চন্দ্র প্যাটেল। 7:05 লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান হবিগঞ্জ বাংলাদেশ, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 8:30 পথ চলতে অনুষ্ঠানে শুনবেন কুমোরটলি থেকে একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ণব চক্রবর্তী। শুনবেন দ্বিতীয় পর্ব। 8:45 শুনবেন কীর্তন, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। সকাল 9:00 বিজ্ঞান ধারাবাহিক, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 তর্জা গান, পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহ শিল্পীবৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গণ, শুনবেন শোলা শিল্প নিয়ে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মীনাক্ষী বসু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য। 12:30 নাটক জনক জননী, রচনা দুলেন্দ্র ভৌমিক, বেতার নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসরে মহালয়ার বিশেষ অনুষ্ঠান, অতিথি মৌসুমী ভৌমিকের সঙ্গে কথা বলছেন শর্মিষ্ঠা দত্ত, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, সম্পাদকগ্রহণ ও সম্পাদনা ব্রততী দাস। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, শুনবেন ডক্টর ইন্দিরা দের সাক্ষাৎকার, বিষয় নিশ্চিহ্ন হোক যক্ষা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শেখ ইমরান আলী। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, কৃষি থেকে ব্যবসা, ডক্টর জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2026, বলবেন ডাক্তার ভবানী প্রসাদ।

আদ শাহু। সন্ধে সাতটায় তরজা গান পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীবৃন্দ। সাতটা বেজে ৪৫ মিনিটে কলকাতার ডায়েরি, সৌম্য দাশগুপ্তের সঙ্গে কথা বলেছেন কেয়া মুখোপাধ্যায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন প্রথম পর্ব। রাত ৮টা বেজে ১৫ মিনিটে শ্রবণী, স্বরচিত গল্প পাঠে অমিত সরকার ও সৌরভ মুখোপাধ্যায়, স্বরচিত কবিতায় অসীম কুমার রেজ ও মধুছন্দা মৈত্রের আলাপচারিতা। ৯টায় কথায় গানে উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা, ৯টা বেজে ৪৫ মিনিটে আলোর সন্ধানে, বিষয় বিশেষভাবে সক্ষম রূপান্তরকামী। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। রাত ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামুদ রাগে শরৎ পরিবেশন করবেন রাজরূপা চৌধুরী। রাত ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর। রাত ১১টায় হারানো দিনের গান উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। রাত ১২টায় আকাশবাণী মৈত্রের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। রাগ মালকোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত। শুনবেন খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। একটু পরে শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের ক্রমাগত নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং উদীয়মান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন।
1: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রিজিনগর বিধানসভা এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী ক্ষমতাসীন টিভিকে।
0: যন্তর মন্তরে সিজেপির কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ, 57টি মেট্রো স্টেশন বন্ধ, রাজধানীতে কড়া নিরাপত্তা। এদিকে মেট্রো পরিষেবা পুরো বন্ধ না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
1: ভারত বলেছে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে, প্রতিভার আদান প্রদানে দুই অর্থনীতির লাভ জানাল নতুন দিল্লি।
0: শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভানেতাম নাভি পিল্লাই এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।
1: রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা।
0: রাঁচিতে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 250 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের ক্রমাগত নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং উদীয়মান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে নিজের বাসভবনে চলতি বছরে চীনের সাংহাইতে ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন।
2: हमने अपने आप को भी टेक्नोलॉजी की दृष्टि से, विश्व में जो नए नए बदलाव आ रहे हैं बदलाव की दृष्टि से अपने आप को ढालना पड़ता है। आपके पास क्या है, कितनी डिग्रियां हैं, उसका अपना महत्व है ही, लेकिन आपको आता क्या है उसका जवाब है स्किल। जीवन में कोई न कोई स्किल होना चाहिए, तब जाकर के आप काफी कॉन्ट्रीब्यूट कर सकते हैं।
1: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিলন প্রধানকে 1,22,000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এর ফলে হাসিরানী 2016 সালে এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর করা জয়ের ব্যবধানের রেকর্ডও ভেঙে দিলেন। অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাহারব সরকার আম জনতা উন্নয়ন পার্টি বা এজেইউপির কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছেন। তিনি পেয়েছেন 1,29,914 ভোট। এই দুই কেন্দ্রে জয়ের ফলে পশ্চিমবঙ্গে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে হল 209।
0: অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা 7 লক্ষেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমালকে 1,40,000-এরও বেশি ভোটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আসামের নগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল

0: চল্লিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডিএমকে প্রার্থী। এ সুগান্না পেয়েছেন 57,370 ভোট, জয়ের ব্যবধান 9,471 ভোট।
1: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত হয়। রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে গত 16 জুলাই ইস্তফা দিয়েছিলেন তিনি। শংসাপত্র গ্রহণের পর কোয়েল বলেন, দেশের স্বার্থে কাজ করাই তাঁর লক্ষ্য।
0: আগামীকাল যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ বা অন্য কোনো কর্মসূচির অনুমতি চেয়ে অন্তত 10 দিন আগে আবেদন জমা দিতে হয়। তিনি জানান, এর আগে ওই জায়গায় বিক্ষোভের অনুমতি সিজেপিকে দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত নিয়মকানুন এবং দলের দেওয়া মুচলাকা তারা মেনে চলেনি। নতুন দিল্লি এলাকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনসুরক্ষা ও যান চলাচল নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই অনুমতি দেওয়া হয়নি বলে যুগ্ম কমিশনার জানান।
2: 7 তারিখ को इन्होंने एक एप्लीकेशन दिया था नई दिल्ली डिस्ट्रिक्ट की, वो 10 तारीख को प्रदर्शन करने आ रहे हैं, प्रोटेस्ट करने आ रहे हैं अकाउंटेबिलिटी ऑफ सीईसी के रिगार्डिंग। इस इंटीमेशन पर गौर किया गया और इसको कंसिडर करते हुए आगे देखा गया कि नहीं हुआ है। हमारी लेट डाउन गाइडलाइंस है कि हमें धरना के 10 दिन पहले से ये चाहिए होता है और वो नहीं था। पहली तो ये, दूसरी इनके जो प्रीवियस कंडक्ट को देखा गया, जब पहले इन्हें धरना के प्रदर्शन की अनुमति दी गई थी तो इन्होंने अपने अंडरटेकिंग को फॉलो नहीं किया। इन सभी के मद्देनजर और प्रेजेंट लॉ एंड ऑर्डर सिचुएशन को देखते हुए, ट्रैफिक रेगुलेशन के भी मद्देनजर, इस अनुमति को नहीं दिया जा रहा है।
0: আজ দুপুর 2টার পর থেকে উৎস স্টেশন থেকে ছেড়ে যাওয়া এবং আগামীকাল ভোর 4টে থেকে দুপুর 2টার মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন উৎসস্থলেই বাতিল করা হচ্ছে। রেল মন্ত্রক জানিয়েছে যে আগামীকাল উভয় রেল স্টেশনের আশেপাশের এলাকায় তীব্র যানজটের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তাজনিত কারণে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্পোরেশন। এর মধ্যে সুপ্রিম কোর্ট কেন্দ্র কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আগামীকালের সিজেপির বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে রাজধানীতে দিল্লি মেট্রো রেল পরিষেবা যেন পুরোপুরি বন্ধ না করা হয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, যাত্রীদের অসুবিধা কমাতে নিয়ন্ত্রিতভাবে হলেও গণপরিবহন পরিষেবা চালু রাখতে হবে।
1: নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে আজ সন্ধ্যায় বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে জানান, তাঁরা রাষ্ট্রপতিকে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় অসঙ্গতি সম্পর্কে জানিয়েছেন। তিনি আরও জানান, রাষ্ট্রপতি এ বিষয়ে প্রমাণাদি চেয়েছেন এবং তাঁরা তা জমা দেবেন। এই প্রতিনিধি দলে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা রাজীব রায়, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে, সিপিআইয়ের ডি রাজা এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, আজকের যুগে জাতীয় নিরাপত্তার সংজ্ঞা বদলে গেছে। তিনি বলেন, শুধুমাত্র সশস্ত্র বাহিনীর আকারই জাতীয় নিরাপত্তা নির্ধারণ করে না, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাই এক্ষেত্রে বড় ভূমিকা নেয়। দিল্লিতে সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স এর চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, অত্যাধুনিক সামরিক সরঞ্জামের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত রপ্তানিকারী হিসেবে ভারত উঠে আসছে। তিনি জানান, 2025-26 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানির রেকর্ড 38,424 কোটি টাকায় পৌঁছেছে, আগের অর্থবর্ষের তুলনায় এই বৃদ্ধি 60%-এরও বেশি।
1: ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা ITU যৌথ পরীক্ষামূলক প্রকল্পের প্রস্তাবকে ভারত স্বাগত জানিয়েছে। এই প্রস্তাবে সরকার, নিয়ামক সংস্থা, পরিষেবা প্রদানকারী সংস্থা ও প্রযুক্তি সংস্থাগুলিকে যুক্ত করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে ভারত অবদান রাখতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস বা IMC-র ফাঁকে আজ প্রতারণামূলক যোগাযোগ রোধে ITU মানদণ্ড বাস্তবায়ন শীর্ষক ITU গোল টেবিল বৈঠকে ভাষণে যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি একথা বলেন।
0: ভারত আজ জোর দিয়ে বলেছে যে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন পার্ম প্রোগ্রাম প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত পদক্ষেপগুলি উভয় দেশের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় না। নতুন দিল্লিতে আজ বিকেলে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র শ্রী জালসাওয়াল বলেন, মেধার আদান প্রদান ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের অর্থনীতিকেই সমৃদ্ধ করে। এতে ভারতীয়দের যেমন নতুন নতুন সুযোগ তৈরি হয়, তেমনি মার্কিন কোম্পানিগুলিকেও অত্যাধুনিক প্রতিভা, নতুন উদ্ভাবন, গবেষণা, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিয়ে সমানভাবে লাভবান করে। তিনি আরও বলেন, আমেরিকায় শেয়ার হোল্ডারদের সম্পদ বাড়ানোর পাশাপাশি এটি দুদেশের পারস্পরিক লাভের বিরাট একটি ক্ষেত্র।
3: यह ध्यान दिया जाना चाहिए कि परम H1B वीजा कार्यक्रम से अलग है। परम आवेदनों का निलंबन अपने आप में मौजूदा H1B वीजा की वैधता या H1B

0: में भारतीय पेशेवर उच्च शिक्षित हैं। वास्तव में अमेरिका का अपना इतिहास पीढ़ियों से आए उन प्रवासियों द्वारा गढ़ा गया है जिनके श्रम, उद्यम और नवाचार ने उसकी वृद्धि और समृद्धि में योगदान दिया है। ऐसे शब्दावली का प्रयोग करना जिससे दुखद ऐतिहासिक और उपनिवेशिक विरासत के संदर्भ जुड़े हों अत्यंत आपत्तिजनक है।
1: উল্লেখ, ট্রাম্প প্রশাসন আটটি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এইচসিএল। এই পদক্ষেপের আওতায় কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোবির মতো সংস্থাগুলিও রয়েছে।
2: ভারত পাকিস্তানে রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে সিমলা চুক্তি হওয়ার পর এই গোষ্ঠীর আর প্রয়োজন নেই, এটাই ভারতের চিরকালীন অবস্থান।
0: ইট হ্যাজ বিন আ কনসিস্টেন্ট পজিশন দ্যাট উনমোগেব হ্যাজ আউটলিভড ইটস রিলেভেন্স আফটার দি সিমলা এগ্রিমেন্ট দ্যাট ওয়াজ সাইন্ড বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান।
2: শুনছেন উপমহাদেশের খবর।

0: রাত পোহালে মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এই উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ছাড়া আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ, গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো ও গোল্ড, মৈত্রী এবং DTH বাংলা পরিষেবায় অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে।
1: দুর্গাপূজার আগে বাংলাদেশে আরও 4টি দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আসন্ন দুর্গাপুজো উৎসবকে কেন্দ্র করে সারা বাংলাদেশে জোর প্রস্তুতি চলছে এবং হিন্দু সম্প্রদায় উদযাপনের আয়োজন করছে। তবে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের পৃথক ঘটনার পর উদ্বেগ বেড়েছে। শেষ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচড়া সর্বজনীন মাতৃমন্দিরে দুর্গাপুজোর জন্য প্রস্তুত করা 4টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের বেলা বাঁশের বেড়া দিয়ে ওই মূর্তি ভেঙে দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
0: শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নবনেতাম নবি পিল্লাই এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যবাদী শাসন ব্যবস্থা বা অ্যাপার্থেইডের ভয়াবহ সময়কালে বেড়ে উঠেছিলেন তিনি। তামিল বংশোদ্ভূত পিল্লাই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি হিসেবে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের দায়িত্ব পালন করেন।
1: রাঁচির JSCA ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 249 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 18 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
0: আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান করেছে। তানজিদ হাসান 83, সাদ্দাম ইসলাম 67, লিটন দাস 53 রান করেছেন। আফগানিস্তানের মোহাম্মদ সেলিম 3টি উইকেট নিয়েছেন।
1: ডারবানের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট আজ শুরু হয়েছে। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 6 উইকেটে 187 রান করেছে। ম্যাট রেনশা 46 রানে অপরাজিত আছে। মারানাস লাবুসেন 37 রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিক নোটিয়া, মার্কো জনসন, উইন্ডন মুলার 2টি করে উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের ক্রমাগত নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং উদীয়মান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন।
0: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী ক্ষমতাসীন টিভিকে।
1: যন্তরমন্তরে সিজেপির কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ। 57টি মেট্রো স্টেশন বন্ধ, রাজধানীতে কড়া নিরাপত্তা। এদিকে মেট্রো পরিষেবা পুরো বন্ধ না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
0: ভারত বলেছে, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। প্রতিবার আদান প্রদানে দুই অর্থনীতিরই লাভ, জানালো নতুন দিল্লি।
1: শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাই এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।
0: রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা।
1: রাঁচিতে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। আজকের হারানো দিনের গানের উপস্থাপনায় রয়েছি আমি পৌলমী ভট্টাচার্য।

সেই সময়ের কথা, যে সময় দেশ ভাগ হয়ে গেছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। সেই সময়টায় অনেকেরই যাতায়াত ছিল। অনেকের বলছে যারা অভিনয় করতেন তাদের কথা নয়, যারা অভিনয় করতেন না সে সময় তাদের মধ্যে অনেকের। কেউ যেতেন ছবিতে অভিনয়ের সুযোগ পেতে, কেউ বা নিছক প্রিয় অভিনেতাকে একবারটি চোখের দেখা দেখতে, কেউ বা কেবল শুটিং দেখবার আনন্দে। আর সেই সময় যখন শুটিং করছেন স্বয়ং মহানায়ক, তখন তো কথাই নেই। তো সেই সময় ওই 1947-এর পর থেকেই তো সেই আমজনতার ভিড় করে থাকা সে এক আশ্চর্য বিষয়। এমনই একটা দিনে একটি মারামারির দৃশ্যের শুটিং হচ্ছে, আমরা যাকে বলবো ফাইটিং সিন। একটা কাঁচের বোতল নিয়ে মারামারি করছেন উত্তম কুমার, শুটিং চলছে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটি কম বয়সী অচেনা ছেলে চিৎকার করে বলে উঠল উত্তম কুমারের উদ্দেশ্যে, এভাবে কাঁচের বোতল ভাঙে না। সবাই ভীষণ অবাক, শুধু অবাক নয় হতবাগও বটে, যে উত্তম কুমারের কথা সকলে তখন মেনে চলেন সেই সময় কিনা, একটি অচেনা প্রায় বাচ্চা ছেলেই বলা যায় সে উত্তম কুমারকে নির্দেশ দিচ্ছে। মুহূর্তে থমকালেন মহানায়ক। কিছুক্ষণ পরে তিনি ওই কমবয়সী ছেলেটিকে ডেকে পাঠিয়েছিলেন মেকআপ রুমে। বেশ ভয়ে ভয়ে সেদিন ছেলেটি গিয়েছিল, ভেবেছিলেন এই বুঝি মহানায়ক তাকে ভীষণ ধমক দেন। না, তেমনটা কিন্তু হয়নি। উল্টে উত্তম কুমার তাঁকে বলেছিলেন, কাঁচের বোতল কিভাবে ভাঙে সেটা একটু দেখিয়ে দাও তো। নিজের জীবনের অভিজ্ঞতা অনুযায়ী বোতলটি কিভাবে ভাঙে সেটা ছেলেটি সুন্দর অভিনয় করে দেখিয়েও দিয়েছিলেন মহানায়ককে, এবং হুবহু মহানায়ক সেটা লক্ষ্য করেছিলেন, মুগ্ধ হয়েছিলেন, তারিফ করেছিলেন। এখানেই তিনি উত্তম, ছোট্ট বয়সের অচেনা একজন মানুষের কাছ থেকে এমন অভিনয় অনায়াসে শিখে নিয়েছিলেন সেদিন মহানায়ক। এরপর মহানায়ক যেটা করলেন তা হল, তাঁর অভিন্ন হৃদয় পরিচালক পীযূষ বসুর সঙ্গে আলাপ করিয়ে দিলেন সেদিনের সেই অচেনা ছেলেটির। সেদিনের সেই অচেনা কমবয়সী ছেলেটির শুরু হল অভিনয় জীবনের এক অন্য যাত্রাপথ। আজকে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের কেন্দ্রভূমে সেদিনের সেই অচেনা ছেলেটি, পরবর্তীতে যিনি দিকপাল অভিনেতা, বাংলার অজস্র ছবিতে আমরা যাঁকে দেখতে পেয়েছি, তিনি হলেন জীবন গুহ। আজকের হারানো দিনের গানের কেন্দ্রভূমে তিনি। তাঁর অভিনীত বিভিন্ন ছবির গান আজকে আমরা শুনব এবং তাঁর অভিনয় দক্ষতার কথা, নানান গল্পের মোড়কে নানান অভিজ্ঞতার যে ছবি ফুটে উঠেছে বারবার, সেগুলোই ভাগ করে নেব হারানো দিনের গানের এই পরিসরে। আমি পৌলমী ভট্টাচার্য আজ আপনার সঙ্গে। শুরুতেই বাঘবন্দি খেলা ছবির

বাংলা ছবির জগতে দীর্ঘ সময় ধরে একটানা কাজ করেছেন অভিনেতা জীবন গুহ। আজকে শুরুতেই যে ঘটনাটির কথা বললাম, সেই ঘটনাটি কিন্তু ঘটেছিল বাঘবন্দি ছবিতে, যখন যে দৃশ্যের কথা, বাঘবন্দি খেলা ছবিতে যে দৃশ্যের কথা বলছিলাম, সেই দৃশ্যের শুটিং যখন হচ্ছিল তখন। তারপরে তো এক দীর্ঘ পরিক্রমা। উপহার দিয়েছেন জীবন গুহ আমাদের এমন সব চরিত্র যাদের সমস্ত ছবির নিরীক্ষে যদি দেখতে বসি তাহলে মনে হতে পারে যে বড় স্বল্প পরিসরের জায়গা, কিন্তু দর্শক মনের ক্যানভাস থেকে তা কোনোদিন হারিয়ে যায় না, এমন এমন সব চরিত্র। আর সেই কারণেই আমাদের চোখ আটকে যায়, মন ভাবতে শেখায়। আসলে অভিনয় নৈপুণ্য এবং শিল্পের প্রতি গভীর সততায় তো কখনো কম্প্রোমাইজ করেননি, আর সেই জন্যই বোধহয় পর্দায় এত দীর্ঘ সময় দাপটের সঙ্গে থেকে গেছেন অনায়াসে। সাদা কালো যুগ থেকে রঙিন একটা বিরাট পরিক্রমার সাক্ষ্য থেকেছেন তিনি। চরিত্রাভিনেতার সবকটি গুণকে ঝুলিতে নিয়ে একের পর এক সাজিয়ে তুলেছেন নিজেকে দর্শক মনের বিশ্বাসযোগ্যতায়। বাঘবন্দি খেলা ছবির গান দিয়ে আজকে আমাদের হারানো দিনের গানের পরিক্রমাও শুরু হলো। একটু আগে মান্নাদের কণ্ঠে যে গানটি আমরা শুনলাম, এবারের গানটি শুনব ধনরাজ তামাং ছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ধনরাজ তামাং ছবির গান শুনছি। এই গানটি শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে এই ছবির দৃশ্যগুলির কথা। এই ছবিতে অভিনয় করেছিলেন জীবন গুহ পাহাড়ি এক গুন্ডার চরিত্রে। দীর্ঘ সময় বাংলা ছবিতে মূলত ভিলেনের ভূমিকা পালন করলেও নিজের জীবননাট্যে কিন্তু জীবন গুহ ছিলেন নিজেই নায়ক। মাত্র 18 বছর বয়সে হারিয়েছিলেন বাবাকে। জীবনযুদ্ধ কম করেননি, শিল্পবোধ ছিল তাঁর রক্তে, তাই রুটিরুজির তাগিদ মিটিয়েছেন চাকরি করে, কিন্তু অভিনয়ের জন্য নেংড়ে দিয়েছেন নিজেকে সারা জীবন। উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সব্যসাচী ছবিতে, সন্ন্যাসী রাজা ছবিতে, আরও অনেকগুলি ছবিতে। তালিকা নেহাত একেবারে ছোট নয়, সে তালিকা বন্ধুরা সবাই জানেন। সন্ন্যাসী রাজা ছবির কথা একটু মনে করুন বন্ধু, লাঠি হাতে সেই চেহারাটি মনে পড়ছে তো বন্ধুদের? লেঠেলের ভূমিকায় রয়েছেন শম্ভু ভট্টাচার্য, ঠিক তার পাশাপাশি রাজাবাবুর জন্যে সেই গ্রামীণ জনতার প্রাণ ভরা ভালোবাসার মূর্তিমান প্রতীক হয়ে যে মানুষটি লড়াই করছেন তিনিই তো জীবন গুহ। সেই ছবির প্রসঙ্গ যখন এলো, সন্ন্যাসী রাজা ছবির প্রসঙ্গ যখন এলো, তখন সেই ছবি থেকে গান শুনবো না তা কেমন করে হয়। পরপর দুটো গান শুনব সন্ন্যাসী রাজা ছবি থেকে মান্নাদের কণ্ঠে, তারপর ফিরব আজকের প্রসঙ্গে, আজকের কেন্দ্রভূমে অভিনেতা জীবন গুহ।

সেই যে উত্তম কুমার আলাপ করিয়ে দিয়েছিলেন পরিচালক পীযূষ বসুর সঙ্গে, সেই থেকে পীযূষ বসুর প্রায় 11টি ছবিতে কাজ করেছেন তিনি। নিজেকে ভেঙে নতুন চরিত্র হয়ে উঠেছেন বারবার। সিস্টার ছবির কথা একটু মনে করুন, পরপর এতগুলো ছবিতে নেগেটিভ রোলে অভিনয় করছেন, কিন্তু কোথাও এতটুকু একঘেয়েমি আসেনি তার অভিনয়ে। সিস্টার ছবির কথা যদি একটু মনে করি সবাই, তাহলে দেখব যে সেখানে পাক হানাদার বাহিনীর প্রতিনিধিত্ব করছেন জীবন গুহ, পর্দায় তাঁর পাশে উৎপল দত্ত, হাড় হিম করা সেই দৃশ্য মনে পড়ছে নিশ্চয়ই বন্ধুদের, মনে পড়ছে জীবন গুহের অভিনয়ে। সিস্টার ছবির একটি গান, শিল্পী মান্না দে, হৈমন্তী শুক্লা এবং অন্যান্য।

অনবদ্য কম্পোজিশন সলিল চৌধুরীর ম্যাজিক। আসলে আমাদের জীবনের বাঁকে বাঁকে এমনই অনেক মনের রত্ন লুকিয়ে থাকে ম্যাজিকের মতন। দেশভাগের পর সব হারিয়ে বাংলায় চলে এসেছিলেন জীবনগুহ বাবা মার সঙ্গে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় জড়ো হচ্ছিলেন সেই সময় একের পর এক সব হারানো কপরটপ শূন্য একেবারে সমস্ত উদ্বাস্তু পরিবার। কঠিন সে লড়াই, কঠিন সে দিন কুচরানের সময়টা গেছে সেই সময়। ওই যে বলছিলাম ম্যাজিক, হ্যাঁ ম্যাজিকের মতোই প্রতিবেশী অপরেশ লাহিড়ী এলেন জীবনগুহের জীবনে, যিনি বাপি লাহিড়ীর বাবা। সেই সময় তিনিও বাঁশদ্রোণীর বাসিন্দা। সুরকার গায়ক মানুষটি তখন বাংলা ছবির জগতে অনেক কাজ করছেন অবাধ গতি তার। তিনি জীবনগুহকে নিয়ে এলেন অভিনয়ে। সেই সময় তিনি প্রযোজনা করছেন জনতার আদালত, নায়কের ভূমিকায় শুভেন্দু চট্টোপাধ্যায়। যদিও ছবিটি সুপার ফ্লপ করেছিল, কিন্তু এই ছবিটি ছিল অভিনেতা জীবনগুহের প্রথম স্ক্রিন প্রেজেন্স।

হারানো দিনের গানে কান পেতেছেন আজ হারানো দিনের গানের কেন্দ্রভূমে রয়েছেন অভিনেতা জীবন গুহ। আসবো আজকের প্রসঙ্গে, তার আগে একটু জানিয়ে দিয়ে আগামীকাল হারানো দিনের গানের প্রস্তুতির কথা। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, অন্ধকার পেরিয়ে আলোয় উত্তরণের এই লগ্নে বাঙালির গান কেবল গান নয়, সে এক জাগরণ। যে গান শিকল ভাঙে

যে সুর চেতনা জাগায়। গণসঙ্গীত থেকে নজরুল গীতি, বাউল থেকে ভাটিয়ালি, ছায়াছবির সেই সব গানে খুঁজে নেব উত্তরণেরই সুর। শুনবেন জাগরণের বাংলা গান আগামীকাল ঠিক রাত 11টায় শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানে। উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। ফিরে আসি আজকের প্রসঙ্গে। আমি সে ও সখা এই ছবির গান হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনছিলাম। এই ছবি কিন্তু বক্স অফিস হিট। জীবন গুহ উত্তম কুমারের সঙ্গে যত ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে অনেকগুলি খুব জনপ্রিয় ছবি। কাহিনীর বুননে এতই সহজ এবং সাবলীল জায়গা করে নিয়েছেন তিনি যে আলাদা করে তার বিশিষ্টতা মনে দাগ কেটে যায়। এই শৈল্পিক বৈশিষ্ট্য তার বেড়ে ওঠার অভিজ্ঞতার মধ্যেই ছিল বলে সহজ যোগফলের মতো নিজেকে তিনি মেলে ধরেছেন পর্দায়। শান্তিনিকেতনের কলাভবনের অধ্যাপক সর্বরী রায়চৌধুরী ছিলেন জীবন গুহের মামা। নিজেও চমৎকার ছবি আঁকতে পারতেন তিনি, এমনকি হারমোনিয়াম বাজিয়ে হই হই গান গাইতেও কিন্তু তার জুড়ি মেলা ভার ছিল। সে সময় অনেক মজলিশি অনুষ্ঠানে, বন্ধু মহলে, পারিবারিক গণ্ডিতে তার গান মুগ্ধ করেছে অনেক গুণীজনকে। সেই গুনগুন সুর এখনো যেন কান পাতলে অনেকে শুনতে পান।

প্রায় 150টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন জীবন গ্রহ। জীবন সংগ্রামকে বড় কাছ থেকে দেখেছিলেন তিনি, তাই সমাজের অন্তজ শ্রেণীর গল্প বলতে কখনো কুণ্ঠা বোধ করেননি। আশীর্বাদ ছবির গান শুনছিলাম অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। অন্য গান শুনব, কিন্তু জীবন গ্রহের অভিনীত ছবির কথা বলতে বসলেই যে চরিত্রগুলি মনে পড়ে, সে চরিত্রগুলি কিন্তু রিক্সাওয়ালা, সবজিওয়ালা, গ্রামের হতদরিদ্র মানুষ, যাদের চাওয়া পাওয়ার চোখের জলই বারবার প্রতিপাদ্য হয়েছে তাঁর অভিনয়ে। আর সেই অভিব্যক্তি তাঁর অভিনীত ছবির পর্দাতে কেবল ধরা আছে তা কিন্তু নয়, ধরা আছে যখন তিনি গল্প লিখেছেন তার মধ্যেও। তাঁর লেখা গল্প বিভিন্ন পত্রপত্রিকায় বের হয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে চিত্রনাট্য তৈরি বা বিভিন্ন নাটকের রসদ হয়ে উঠেছে। সবার আগে প্রধান হয়ে উঠেছে কিন্তু সেই সমস্ত লেখায় আপামর মানুষ, অথচ সেই অভিব্যক্তিকে পুঁজি করে নিজের ব্যক্তিগত সুবিধা লাভের আশায় কোনো আলোকিত বৃত্তে কখনো ঘুরপাক খাননি মানুষটি। সন্তর্পণ দূরত্বে দাঁড়িয়ে নিজের কাজটি সাজিয়ে রেখেছেন আগামীর জন্য, যেন বৃষ্টি নামার শেষে উদাসী মেঘের ফাঁক কোলে নেমে আসা এক চিলতে আলো।

পারবত প্রিয়া ছবি থেকে গান শুনলাম আশা ভোঁসলের কণ্ঠে। এই ছবিতে জীবন গুহ অভিনয় করেছিলেন। সেদিন কো ছিল এমনই শীতের রাত, 51 সনের পহেলা জানুয়ারি, মশাল মশাল রাতেই তৈরি সে বাড়ি বাড়ি, স্বাধীনতার যুবকাষ্ঠের বলি সেদিন এখানে ছিন্ন মলের দল, গড়েছে কলোনি বুকের রক্ত দিয়ে, সাফ করে ঝোপ সাফ করে জঙ্গল। সেখানে কখনো মানুষ ঢোকেনি ভয়ে, সাপ ব্যাং আর শেয়ালের ছিল বাসা, জাগলো সেখানে হোগলা টালির ঘর, ছিন্ন মলের ঘর বাঁধবার আশা।

জীবন গুহ যখন কবিতা লেখেন তখন সেখানেও ছিন্নমূল মানুষের কথা আসে, সেই বেদনা জড় হয়ে সুঠাম স্বপ্ন গড়ে তোলে। আর সেজন্যই পর্দায় আমরা বারবার তাকে পাই অন্যরকম ভূমিকায়, আমাদের মনে থেকে যায় কিশোর কুমারের কণ্ঠে পারবত প্রিয়া ছবির

যে মানুষ আপামর জনগণের কাছাকাছি, তাকে আমরা থিয়েটারের মঞ্চে পাবো না তা কেমন করে হয়? পেয়েছিলাম জীবন গুহকে আমরা থিয়েটারের মঞ্চে। আজীবন মানুষের কাছটিতে থাকতে চেয়েছেন, তাই দর্শকদেরও তাকে কাছের মানুষ হিসেবে পেতে কোনো অসুবিধা হয়নি। দীর্ঘদিন তাকে দর্শক পেয়েছেন চাক ভাঙা মধু নাটকে। অপর্ণা সেন সৌমিত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সত্যজিৎ রায় থেকে শুরু হয়ে একেবারে তরুণ মজুমদার, রাজেন তরফদার, তপন সিনহা, অঞ্জন চৌধুরীর মতন দিকপাল পরিচালকদের পছন্দের তালিকায় ছিলেন তিনি। সেই কারণেই আমরা উপহার পেয়েছি অনবদ্য সেই সব চরিত্র, যেখানে আক্ষরিক অর্থেই গণদেবতার জয়। শত্রু ছবির কথা একটু মনে করুন, সেখানেও কিন্তু ভিলেনের চরিত্রে জীবন গুহ, কিন্তু সে ছবির পরতে পরতে চিত্রনাট্যের বাঁকে তাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। তিনি ছাড়া যেন ছবিটি

তাঁর অভিনয় গুণেই মৃণাল সেনের আমার ভুবন, অপর্ণা সেনের পরমা, ঋতুপর্ণ ঘোষের চোখের বালির মতন ছবিতে খানিক উপস্থিতিটুকুই যথেষ্ট আশ্বস্ত করেছে দর্শককে। নিজস্ব জীবন দর্শনে স্থিত হওয়া শিল্পী জীবনগুহ যখন নিজে কলম ধরেছেন, তাঁর নিজের লেখা গল্প ইমন যখন ছবি হয়েছে ভারত সরকারের প্রযোজনায়, তখনও সেটি বড় আলাদা হয়ে উঠেছে। হিন্দি ছবির ডাকে মুম্বাই পাড়ি জমাননি বটে, কিন্তু গণেশ মুখোপাধ্যায়ের আনজানে মেহমান আর শ্যামানন্দ জালালের মুকাভিনয়ে কিন্তু অভিনয় করেছেন। সারা জীবন পর্দায় ভিলেনের ভূমিকা পালন করেছেন, কিন্তু জীবন নাটকে তিনি সত্যি সত্যি হিরো। বাংলা ছবিতে ফাইট কম্পোজার হিসেবে প্রথম কাজ করেছেন কিন্তু জীবন গুহ। পরে একটি কাণ্ড ঘটে, এক স্ট্যান্টম্যান আর কি তাঁকে মারাত্মক জখম অবস্থায় দেখা যায়, কিন্তু প্রযোজক তাঁর কোনো দায়িত্ব নিতে চাননি। এই ঘটনাটির প্রতিবাদ করে কাজ থেকে সরে দাঁড়ান জীবন গুহ। এখানেই তিনি অনন্য নায়ক। অঞ্জন চৌধুরীর আব্বাজান ছবির কথা মনে করুন, সেই মুসলমান সবজিওয়ালার ভূমিকায় যিনি পিতৃস্নেহে লাউ শাক পৌঁছে দিলেন, বিনিময়ে তার সম্বল হল চোখের জল। এই প্রাত্যহিক যাতনার ছবি আঁকতে আঁকতে শিল্পী জীবন গুহের নিবিড় উচ্চারণ বাংলা ছবির পর্দায়।

পর্দার বাইরেও তার সুঠাম পায়ের পাতাটি ধরা পড়েছে বারবার। শুটিং সেটে প্রযোজকের কিছু অশালীন ব্যবহারের প্রতিবাদ করেছিলেন বলে কখনো কখনো ছবি থেকে বাদও পড়েছেন, কিন্তু নিজের জীবন সত্য থেকে এতটুকু বিচ্যুত হননি। সেই কারণেই জীবনগ্রহ আশ্চর্য আবেগে একটা সময়কে প্রতিনিধিত্ব করেন, ভালোমন্দের দোলায় চড়ে কত সহজে আমাদের পৌঁছে দেন বিশ্বাসের দোরগোড়ায়, যেখানে আসলে গণদেবতাই শেষ কথা বলে। আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের প্রায় প্রান্তভূমে এসে পৌঁছেছি। আজ গণদেবতা ছবির টাইটেল সংটি দিয়ে শেষ করব হারানো দিনের গানের যাত্রাপথ। গণদেবতা ছবি, এই ছবিতে জীবনগ্রহ অভিনয় করেছিলেন। ঘড়ির কাঁটা একটু একটু করে মাঝরাতের দিকে এগোচ্ছে, আবার একটা নতুন দিন, নতুন সময়, আমাদের চেতনার আকাশে নতুন ভোরের আলো। সার্থক হোক এই আলোর সাথে আমাদের যাবতীয় তর্পণ। আজ হারানো দিনের গান নিয়ে আপনার সঙ্গী ছিলাম পৌলমী ভট্টাচার্য। যেতে যেতে রইল মান্না দের গলায় গণদেবতা ছবির সেই গান।

এতক্ষণ শুনছিলেন হারানো দিনের গান, উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভোর 3:43 বাংলাদেশের সময় ভোর 4:13। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 এবং বাংলাদেশের সময় রাত 12:29। একটু পরে শুনবেন ডিটিএইচ পরিষেবার অনুষ্ঠান।

আজ শোনাব গীতিকার সুরকার সুধীন দাশগুপ্তের কথায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে কয়েকটি আধুনিক গান। প্রথম শিল্পী মৃণাল চক্রবর্তী।

আধুনিক গানের অনুষ্ঠানে আজ শুনছেন গীতিকার সুরকার সুধীন দাশগুপ্তের কথায় কিছু আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এখনকার শিল্পী সুবীর সেন।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনছেন আধুনিক গান। আজ শুনছেন সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে কয়েকটি আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

দুষ্টু দুষ্টু চোখ, দুষ্টুমিতে ভরা, সঙ্গে সঙ্গে এসে চায় না দিতে ধরা, নিন্দে মন্দ করে চার এড়িয়ে যেতে পারে না, কোনো কথায় তবু সে তো হারে না, কেন সঙ্গে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী শ্যামল মিত্র, গানগুলির গীতিকার ও সুরকার সুধীন দাশগুপ্ত।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

গান শুনতে শুনতে একটা বেজে গেল, এখনো এক ঘন্টা বাকি। আধুনিক গান শুনছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজ শুনছেন গীতিকার সুরকার সুধীন দাশগুপ্তর কথায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারের শিল্পী মান্না দে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী আশা ভোঁসলে, পরপর দুখানি গান শুনবেন গান দুখানির গীতিকার ও সুরকার সুধীন দাশগুপ্ত।

এবারে গানটির গীতিকার সুবীর হাজরা, সুরকার সুধীন দাশগুপ্ত, শিল্পী রোহিণ বন্দ্যোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আমরা অনুষ্ঠানের শেষ থেকে চলে এসেছি, এবারে শুনবেন শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, দুটি গান। প্রথম গানটির গীতিকার সুধীন দাশগুপ্ত।

এবারে যে গানটি শুনবেন সেই গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত, শিল্পী শৈলেন মুখোপাধ্যায়।

আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গানটির গীতিকার ও সুরকার সুধীন দাশগুপ্ত।

আধুনিক গান শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজ শুনলেন গীতিকার ও সুরকার সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে কিছু গান ও কয়েকটি গান শুধুমাত্র তাঁর সুরের, তাঁর সুরারোপিত। গীতিকার ছিলেন সুবীর হাজরা, পুলক বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই প্রচারিত হবে আমাদের সেই বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন দোলন চাপা ছায়াছবির গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন মোহাম্মদ আজিজ ও অনুরাধা পড়োয়াল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। দুলন চাপার পর এবারে শুনবেন গুরুদক্ষিণা ছায়াছবির গান। প্রথম গানটি গিয়েছেন বাপি লাহিড়ী।

শুনছেন মিলন তিথি ছায়াছবির গান। এবার গানটি শুনবেন অজয় দাস ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাংলা ব্যান্ড ভূমির গাওয়া কয়েকটি গান।

0: Vande Mataram.
1: Vande Mataram. Sujala.

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে।

0: বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী একটু পরেই।
1: বিবিধ রোগের প্রাথমিক চিকিৎসায় অব্যর্থ ঔষধ মুক্তধারা, একেএ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড এর গবেষণালব্ধ ইউনানি ঔষধ মুক্তধারা।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি।

0: অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস, কুকুমণি সিঁদুর ও আলতা 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
2: গোটা মশলার গুণমান বজায় রেখে গুঁড়ো মশলা, বাটা নয় ডাটা, ডাটা গুঁড়ো মশলা।
3: কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর ডাটা গুঁড়ো মশলা, তফাত শুধু ভাবনায়।
4: বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট BITM শান্তিনিকেতনে বিটেক, এমটেক, ডিপ্লোমা, ম্যানেজমেন্ট, BSc বিভিন্ন কোর্সে ভর্তি শুরু হয়েছে।
1: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস, কুকুমণি সিঁদুর ও আলতা 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: শারদ উৎসবের সূচনায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে মিও আমরে পিসি চন্দ্র জুয়েলার্স, রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBACDCL ও শাড়ি কুঠির সৌজন্যে।

0: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম!
2: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: আজ মহালয়ার পুণ্য প্রভাতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির নিবেদনে শাড়ি কুঠি গৌরবান্বিত।
4: মা আসছেন, মা আসছেন, ঢাকে পড়ল কাঠি, সেজে ওঠো সাজিয়ে তোলো, সাথে আছে শাড়ি কুঠি।
5: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ি।

0: প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাসস্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22/20 সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
1: 203/1 MG রোড, রুম নম্বর 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
0: শাড়ি কুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
1: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: বিশেষ প্রভাতী অনুষ্ঠান সঙ্গীত বিধি মহিষাসুরমর্দিনী, রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আজ দেবীপক্ষের প্রাকপ্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির শুভ আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত। মহাদেবীর পুণ্যস্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাবক্ষণ।

দেখাইয়াম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে।

কর্ণমল জাত মধুকরী যব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মোজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন

সেনাবাহিনীর আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে জিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দে দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে।

মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী

জানতে ব্যক্ত হয়ে আছেন গুলো ভুলোক ভুবামোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা।

অস্ত্র প্রহারে ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ তাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে।

স্বদে পুষ্টি স্বদে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে মেধে সরস্বতী বরে ভূতি ভদ্রবিতাম।